রবীন্দ্রনাথের অসামান্য এক দীর্ঘ জীবনে শুধু ব্যক্তিত্বে নয়, বৈচিত্র্যেও নিঃসন্দেহে অন্যতম। সব ঋতুই ছিল কবির কাছে অত্যন্ত প্রিয় বিষয়, কিন্তু বর্ষার প্রতি তার যে একটা পক্ষপাত ছিল সেটা নিঃসংশয়ে বলা যায়। এই যে কবিতা হোক বা গান, যে কোনো বিষয়ে তার এই বর্ষার গান বা বর্ষার কবিতাই সেটাই বোধহয় সব থেকে বেশি দেখা যায়। যদি আমরা একটু নাড়াচাড়া করি তাহলে দেখতে পাবো যে গীতবিতানে যে প্রকৃতি পর্যায়ে গানের সংখ্যা প্রায় 283, তার মধ্যে বোধহয় বর্ষা পর্যায়ের গানের সংখ্যাই প্রায় 120টার মতো। সুতরাং বর্ষা ঋতুর প্রতি এই যে তার বিশেষ অনুরাগের কারণটা ঠিক বোঝা যায় না। বোঝা যায় কি? বর্ষা ঋতুর তাকে অসম্ভব টানত, আর সেই কারণেই বোধহয় এই শিলাইদহে পদ্মার বুকে যখন স্টিমারের ছাদে বসেছিলেন, এই বৃষ্টি ধারা যখন চারিদিকে পড়ছে, অদ্ভুত তার ভালো লেগেছিল। তিনি হয়তো এই স্টিমারে করে যাচ্ছেন আর সেই দৃশ্য যখন প্রচণ্ড বৃষ্টি এসেছে, অদ্ভুতভাবে দেখছেন যে ভরা বর্ষায় খরস্রোতা নদীর ওপর দিয়ে কাঁচা ধান বোঝাই নৌকোর চাষিরা তারা নৌকো পারাপার করছে। আর ঠিক সেটা দেখেই তার মনের মধ্যে একটা কবিতা

জেগে উঠল, যেটা বোধহয় পরে আমাদের কাছে আমাদের প্রত্যেক বর্ষার কবিতা হয়ে দাঁড়িয়েছে। নতুন করে বলার আর কিছু বোধহয় জায়গা থাকে না, কারণ বর্ষার কবিতা, বর্ষার কথা হবে, বর্ষার গান হবে, অথচ সেই কবিতা থাকবে না, তা তো হতে পারে না। সুতরাং সেই যে পরে যে কবিতা আমাদের সামনে এলো, এসেছে, যেটা নিয়ে আমরা সারা জীবন চলি, সারা বর্ষার, সারা বর্ষায় আমরা সেই গান সেই কবিতা চর্চা করি, সেই গানের চর্চা করি, যেখানেই গানের চর্চা কবিতার চর্চা হয় সেই কবিতা অবশ্যই জায়গা পায়। কারণ যে কবিতা তিনি সেদিন লিখেছিলেন, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা, ভরা নদী খুড়ো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা।

107 FM Rainbow Project তরঙ্গে এই মুহূর্তে শুনছেন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। কথা বলতে বলতে, গান শুনতে শুনতে সময় একদম শেষ, তাই আজ আপাতত এখানেই থামতে হচ্ছে। আবারও কোনো একদিন এরকম গানের ডালি নিয়ে, কথা নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM Rainbow।

0: সুপ্রভাত, বন্দে মাতরম।
1: বন্দে মাতরম সুজলা।

আকাশবাণী মৈত্রী, শুরু হল মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ 17 জুন 2026, বুধবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 44 সেকেন্ড, বাংলাদেশ সময় 6:31 হয়ে 54 সেকেন্ড। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত সংবাদ অনুযায়ী মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই।

কবি এই বিশ্বজগতে তাহার হৃদয়ের দৃষ্টি দিয়া একটি অরূপকে দেখিতে পান, তাহাকেই তিনি রূপের মধ্যে প্রকাশ করিতে চেষ্টা করেন। অন্যের দেখা যেখানে ফুরাইয়া যায় সেখানেও তাহার ভাবের দৃষ্টি অবরুদ্ধ হয় না। সেই অপরূপ দেশের বার্তা তাহার কাব্যের ছন্দে ছন্দে নানা আভাসে বাজিয়া উঠিতে থাকে। বৈজ্ঞানিকের পন্থা স্বতন্ত্র হইতে পারে, কিন্তু কবিত্ব সাধনার সহিত তাহার সাধনার ঐক্য আছে। দৃষ্টির আলোক যেখানে শেষ হইয়া যায় সেখানেও তিনি আলোকের অনুসরণ করিতে থাকেন। শ্রুতির শক্তি যেখানে সুরের শেষ সীমায় পৌঁছায় সেখান হইতেও তিনি কম্পমান বাণী আহরণ করিয়া আনেন। প্রকাশের অতীত যে রহস্য প্রকাশের আড়ালে বসিয়া দিনরাত্রি কাজ করিতেছে, বৈজ্ঞানিক তাহাকেই প্রশ্ন করিয়া দুর্বোধ উত্তর বাহির করিতেছেন এবং সেই উত্তরকেই মানব ভাষায় যথাযথ করিয়া ব্যক্ত করিতে নিযুক্ত আছেন। এই যে প্রকৃতির রহস্য নিকেতন, ইহার নানা মহল, ইহার দ্বার অসংখ্য। প্রকৃতি বিজ্ঞানবিদ, রাসায়নিক জীবতত্ত্ববিদ ভিন্ন ভিন্ন দ্বার দিয়া এক এক মহলে প্রবেশ করিয়াছেন, মনে করিয়াছেন সেই সেই মহলই বুঝি তাহার বিশেষ স্থান, অন্য মহলে বুঝি তাহার গতিবিধি নাই। তাই জড়কে, উদ্ভিদকে, সচেতনকে তাহারা অলঙ্ঘভাবে বিভক্ত করিয়াছেন। কিন্তু এই বিভাগকে দেখাই যে বৈজ্ঞানিক দেখা, এ কথা আমি স্বীকার করি না। কক্ষে কক্ষে সুবিধার

0: জন্য যত দেয়াল তোলাই যাক না, সকল মহলেরই এক অধিষ্ঠাতা, সকল বিজ্ঞানী পরিশেষে এই সত্যকে আবিষ্কার করিবে বলিয়া ভিন্ন ভিন্ন পথ দিয়া যাত্রা করিয়াছে। সকল পথই যেখানে একত্র মিলিয়াছে সেখানেই পূর্ণ সত্য। সত্য খণ্ড খণ্ড হইয়া আপনার মধ্যে অসংখ্য বিরোধ ঘটাইয়া অবস্থিত নহে। সেই জন্য প্রতিদিনই দেখিতে পাই জীবতত্ত্ব, রসায়নতত্ত্ব, প্রকৃতিতত্ত্ব আপন আপন সীমা হারাইয়া ফেলিতেছে। বৈজ্ঞানিক ও কবি উভয়েরই অনুভূতি অনির্বচনীয় একের সন্ধানে বাহির হইয়াছে। প্রভেদ এই, কবি পথের কথা ভাবেন না, বৈজ্ঞানিক পথটাকে উপেক্ষা করেন না। কবিকে সর্বদা আত্মহারা হইতে হয়, আত্মসম্বরণ করা তাহার পক্ষে অসাধ্য। কিন্তু কবির কবিত্ব নিজের আবেগের মধ্য হইতে তো প্রমাণ বাহির করিতে পারে না, এজন্য তাহাকে উপমার ভাষা ব্যবহার করিতে হয়, সকল কথায় তাহাকে যেন যোগ করিয়া দিতে হয়। বৈজ্ঞানিককে যে পথ অনুসরণ করিতে হয় তাহা একান্ত বন্ধুর এবং পর্যবেক্ষণ ও পরীক্ষণের কঠোর পথে তাহাকে সর্বদা আত্মসম্বরণ করিয়া চলিতে হয়। সর্বদা তাহার ভাবনা পাছে নিজের মন নিজেকে ফাঁকি দেয়, এজন্য পদে পদে মনের কথাটা বাহিরের সঙ্গে মিলাইয়া চলিতে হয়। দুই দিক হইতে যেখানে না মিলে সেখানে তিনি একদিকের কথা কোনো মতেই গ্রহণ করিতে পারেন না। ইহার পুরস্কার এই যে তিনি যেটুকু পান তাহার চেয়ে কিছুমাত্র বেশি দাবি করিতে পারেন না বটে, কিন্তু সেটুকু তিনি নিশ্চিতরূপেই পান এবং ভাবি পাওয়ার সম্ভাবনাকে তিনি কখনো কোনো অংশে দুর্বল করিয়া রাখেন না। কিন্তু এমন যে কঠিন নিশ্চিতের পথ, এই পথ দিয়াও বৈজ্ঞানিক সেই অপরিসীম রহস্যের অভিমুখেই চলিয়াছেন, এমন বিস্ময়ের রাজ্যের মধ্যে গিয়া উত্তীর্ণ হইতেছেন যেখানে অদৃশ্য আলোকরশ্মির পথের সম্মুখে স্থূল পদার্থের বাধা একেবারেই শূন্য হইয়া যাইতেছে এবং যেখানে বস্তু ও শক্তি এক হইয়া দাঁড়াইতেছে। এইরূপ হঠাৎ চক্ষুর আবরণ অপসারিত হইয়া এক অচিন্তনীয় রাজ্যের দৃশ্য যখন বৈজ্ঞানিককে অভিভূত করে, তখন মুহূর্তের জন্য তিনিও আপনার স্বাভাবিক আত্মসম্বরণ করিতে বিস্মৃত হন এবং বলিয়া ওঠেন, যেন নহে, এই সেই।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন আচার্য জগদীশচন্দ্র বসুর রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করে শোনাবেন বিদুষী পূরবী মুখোপাধ্যায়। প্রথমে রাগ বৈরাগী।

প্রথম আলো অনুষ্ঠান শুনছেন। সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করে শোনাবেন বিদুষী পুরবী মুখোপাধ্যায়, এবারের রাগ নটভৈরব।

0: প্রথম আলো অনুষ্ঠানটি এখানেই শেষ হল। সুবোধ সঙ্গীতের এই অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করে শোনালেন বিদুষী পূরবী মুখোপাধ্যায়। প্রথমে রাগ বৈরাগী, পরে রাগ নটভৈরব। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mairtrweekatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে
2: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে গতকাল তিনি এক অধিবেশনে বক্তব্য রাখেন। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। NTA নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ফুটবল বিশ্বকাপে ফ্রান্স গতকাল 3-1 গোলে সেনেগালকে হারিয়ে দিয়েছে। আজ মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ICC মহিলা T20 ক্রিকেট বিশ্বকাপে ভারত আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে নতুন অংশীদারিত্ব তৈরি ও আন্তর্জাতিক সংহতির পুনর্নির্মাণ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য রাখেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অংশীদারিত্ব গঠনে পারস্পরিক আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। এ প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক সৌর জোট, দুর্যোগ মোকাবিলায় সক্ষম পরিকাঠামো তৈরি, আন্তর্জাতিক জৈব জ্বালানি জোট, মিশন লাইফ, এক পের মাকে নাম অভিযানের মতো ভারতের নেতৃত্বাধীন একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। আন্তর্জাতিক অংশীদারিত্ব ক্ষেত্রে ভারত বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ বিশ্বের সবাই এক পরিবার, এই নীতিকেই পাথেয় করে চলেছে বলে তিনি জানান। শ্রী মোদি বলেন শ্রীলঙ্কার ঘূর্ণিঝড় কিংবা আফগানিস্তানের ভূমিকম্প, মোজাম্বিকের বন্যা অথবা জামাইকার হারিকেন, বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশগুলির দিকে ভারত সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সর্বজন হিতায়, সর্বজন

0: সুখায়ও এই মন্ত্রের কারণে অর্থনৈতিক অন্তর্ভুক্তি, স্বাস্থ্য নিরাপত্তা, ডিজিটাল পরিচয়, প্রযুক্তি নির্ভর ক্ষমতায়ন এবং মহিলা নেতৃত্বাধীন উন্নয়নের ক্ষেত্রে ভারত সাফল্য লাভ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিয়াতে G7 শিখর সম্মেলনের ফাঁকে একাধিক দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, সংযুক্ত আরব আমিরশাহের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতাহ আল সিসি, জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং এর সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকে বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা এবং প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি চলতি বছরের মধ্যেই অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়। এছাড়া ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠকে ভিশন 2035 আওতায় দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে পশ্চিম এশিয়ায় শান্তি ও হরমুজ প্রণালী দিয়ে অবাধ ও নিরাপদ নৌচলাচল বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া প্রধানমন্ত্রী কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো, মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি, জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং এর সঙ্গেও বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। গত বছর ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাতের পর দুই নেতার মধ্যে এটি প্রথম বৈঠক। আজকের এই সাক্ষাতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ব্যাপক আলোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তাঁরা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারতসহ বেশ কয়েকটি সহযোগী দেশের সঙ্গে মিলে বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছে। G7 গোষ্ঠীর নেতারা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় একটি সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ভারত, মিশর, কেনিয়া এবং দক্ষিণ কোরিয়া কন্ট্যাক্ট ট্রেসিং অর্থাৎ সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তকরণ, সীমান্ত নজরদারির মতো জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বানে সমর্থন জানিয়েছে। এছাড়া নেতারা ইবোলার বিরল স্ট্রেনের বিরুদ্ধে টিকা, রোগ নির্ণয় পদ্ধতি এবং চিকিৎসা ব্যবস্থা উদ্ভাবনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি G7 গোষ্ঠী ক্যান্সারের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে ত্বরান্বিত করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ভারত ও ব্রাজিল সহ সহযোগী দেশগুলির সমর্থনে নেতারা রোগ প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং গুণমান সম্পন্ন স্বাস্থ্যসেবার উপর গুরুত্ব দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে পড়া কিষাও বহুমুখী বাঁধ প্রকল্পের বিষয়ে ছটি রাজ্য ঐক্যমতে পৌঁছয়। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান এই ছটি রাজ্য প্রকল্প বাস্তবায়নের জন্য একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরে সম্মত হয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর প্রকল্পটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে পেশ করা হবে। নির্ধারিত কাঠামো অনুযায়ী প্রকল্পের জল সংক্রান্ত অংশের জন্য কেন্দ্রীয় সরকার 90% সহায়তা প্রদান করবে এবং বাকি 10% ব্যয় সংশ্লিষ্ট ছটি রাজ্য ভাগ করে নেবে। এছাড়া বিদ্যুৎ সংক্রান্ত অংশের ব্যয় বহনের ফলে হিমাচল প্রদেশের জন্য বরাদ্দ জল দিল্লি ও রাজস্থানকে সরবরাহ করা হবে। কেন্দ্রে NDA সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগবদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন রাত 10টায় গীতাঞ্জলি, DTH বাংলা ও আকাশবাণীর সোশ্যাল মিডিয়াতে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় NTA জানিয়েছে, টেলিগ্রামে কিছু প্রতারক চ্যানেল খুলে পুনরায় হতে চলা পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নাম করে 14,000 থেকে 25,000 টাকা পর্যন্ত দাবি করছে, কিন্তু এই পরীক্ষার কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে NTA স্পষ্ট জানিয়েছে। এছাড়া একটি অ্যাপের ব্যবহার বন্ধ করার কারণ ব্যাখ্যা করে NTA মহানির্দেশক অভিষেক সিং এর একটি ভিডিও প্রকাশ করেছে তারা।
1: Payment links and the way the fraud is perpetrated, there was no other option but to block them, especially for the commitment of the government and NTA to commit an error-free examination, NEET examination on 21st of June.
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বস্তি পুনর্বাসন সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠক করেন। তিনি জানান, দিল্লি বস্তি ও জে জে ক্লাস্টার পুনর্বাসন ও স্থানান্তর নীতি 2026-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং দিল্লি সরকারকে দ্রুত তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপে নরওয়ে ইরাককে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। নরওয়ের আর্লিং হালান্ড 29 মিনিটে প্রথম গোল করে নরওয়েকে এগিয়ে দেন। এরপর ইরাকের আয়েমেন হোসেন 39 মিনিটে গোল পরিশোধ করেন। এরপর 43 মিনিটে হালান্ড, 76 মিনিটে মার্টিন ওডেগার্ড ও আয়েমেন হোসেনের একটি আত্মঘাতী গোলে জয়ের ব্যবধান বাড়ায় নরওয়ে। এদিকে ফ্রান্স গতকাল 3-1 গোলে সেনেগালকে হারিয়ে দিয়েছে। 66 মিনিটে কিলিয়ান এমবাপে ও 82 মিনিটে ব্র্যাডলি বার্কোলা গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় সেনেগালের ইব্রাহিম এমবায়ে গোল করলে কিলিয়ান এমবাপে আবার গোল করে ব্যবধান বাড়ান। অন্যদিকে ইংলুড স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে ইরান ও নিউজিল্যান্ডের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়েছে। এদিকে ফুটবল বিশ্বকাপে আজ গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করতে চলেছে। কানসাস সিটি স্টেডিয়ামে আর কিছুক্ষণ পরই শুরু হবে ম্যাচটি। অন্যদিকে গ্রুপ জের ম্যাচে অস্ট্রিয়া জর্ডানের বিরুদ্ধে খেলবে। সান্তা ক্লারা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে দশটায়। পর্তুগাল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিরুদ্ধে মাঠে নামবে। খেলাটি হবে হাউস্টন স্টেডিয়ামে। অন্য খেলায় ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ রাত 1:30। লিডসের হেডিংলেতে আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ এর দ্বিতীয় ম্যাচে ভারত আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7:00। গত রবিবার বার্মিংহামে প্রথম ম্যাচে পাকিস্তানকে 64 রানে হারিয়ে দেয় ভারত। পুরুষদের ক্রিকেটে আজ লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 1:30। শুভমান গিলের নেতৃত্বাধীন ভারত সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে। গত 13 জুন ধর্মশালায় সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টিবিঘ্নিত খেলায় ভারত 7 উইকেটে জিতেছিল। নিউজিল্যান্ডের অকল্যান্ডে গতকাল এফআইএইচ হকি উইমেন্স নেশন কাপে ভারত 2-1 গোলে জাপানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। পুল এর এই ম্যাচে ভারতের হয়ে গোল করেন অধিনায়ক সালিমা তেতে ও লাল রেম সিয়ামি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে গতকাল 3-1 অধিবেশনে বক্তব্য রাখেন। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। ফুটবল বিশ্বকাপে ফ্রান্স গতকাল 3-1 গোলে সেনেগালকে হারিয়ে দিয়েছে। আজ মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খবর শেষ হল, এর পরের খবর শুনুন 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন এই মহাজীবন, আজ শুনবেন দীনেশচন্দ্র সেনের জীবন কথা।
2: বাঙ্গালার ইতিহাস নাই, আক্ষেপ ছিল বঙ্কিমচন্দ্রের। সেই শূন্যস্থানটি পূর্ণ করতেই যেন এগিয়ে এসেছিলেন এমন একজন মানুষ, আর যার কথা আমাদের স্মরণ করতেই হবে। হিসাব মতো তাঁর জন্মের 150 বছর পূর্ণ হল। আজ বাংলা ভাষা ও সাহিত্য বিশ্বে নিজেকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে পেরেছে, এর মূলে দীনেশচন্দ্র সেনের অবদানকে অস্বীকার করার উপায় নেই। তাঁর গবেষণার ফসল বঙ্গ ভাষা ও সাহিত্য অমূল্য সম্পদ। আজ দ্বিধাবিভক্ত বাংলার বুকে দাঁড়িয়ে তাঁর অনুসন্ধিৎসু কাজ দেখে বিস্মিত না হয়ে উপায় নেই। তাঁর ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন বাংলা ভাষায় কোরআনের প্রথম অনুবাদক, আর দীনেশচন্দ্রই বাংলা ভাষায় প্রাকৃতের প্রভাব নিয়ে প্রথম আলোকপাত করেন। তাঁর মতে বাংলা ভাষার শ্রীবৃদ্ধি হয়েছিল পঞ্চগৌড়েশ্বরের পৃষ্ঠপোষকতায়, আর মুসলমানদের বঙ্গদেশ অধিকারও বাংলা ভাষার সৌভাগ্যকে সূচিত করে। দূর দূরান্তের যে প্রান্ত থেকেই তাঁরা আসুন না কেন, এ বঙ্গভূমিতে তাঁরা সবাই বাঙালি। ধর্ম সম্প্রদায়গত বিভেদ ছিল না। মসজিদ দেবালয় উপাসনা, দুর্গাপুজো, দোল প্রভৃতি উৎসব সম্মিলিতভাবে পালিত হতো। পরস্পরে ভাষাও হয়ে গেল বাংলা। গৌড়ের রাজাদের আনুকূল্যে হিন্দু শাস্ত্রের অনুবাদ হয়েছিল। 1325 খ্রিস্টাব্দ পর্যন্ত 40 বছর ধরে রাজত্ব করেন নাসির খাঁ।

0: মহাভারতের অনুবাদ করান, যার কথা বলেছেন কবি বিদ্যাপতি। অপরজন ছিলেন গিয়াসউদ্দিন সুলতান, যিনি উৎসাহদানে কার্পণ্য করেননি। দীনেশচন্দ্রের গবেষণায় উঠে এসেছে কুলীন মালাধর বসুকে ভাগবতের অনুবাদ করতে মুসলমান সম্রাটই আদেশ দেন, উপাধি পান গুণরাজ খাঁ। হুসেন শাহের প্রধান সেনাপতি ছিলেন পরাগল খাঁ। কবীন্দ্র পরমেশ্বরকে দিয়ে মহাভারতের একটি অংশের অনুবাদ করান তিনি। আরাকান রাজের প্রধান অমাত্য মাগন ঠাকুরের আদেশে পদ্মাবতী কাব্য অনুদিত হয়। এই মাগন ঠাকুরও কিন্তু মুসলমান। কবি দৌলত কাজীর লোর চন্দ্রানী কাব্যটিও কম আদৃত হয়নি। দীনেশচন্দ্র জানালেন, এই সব রাজন্যবর্গের সহায়তায় রাজদ্বারে দীন হীনা বঙ্গ ভাষা তার স্থান করে নিতে পেরেছিল। ব্রাহ্মণ্য ধর্ম চেষ্টা করেও তাকে আটকাতে পারেনি। দীনেশচন্দ্র ঢাকা জেলার কাজুড়ি গ্রামে জন্ম নেন তার মাতুলালয়ে। পৈতৃক বাড়ি ঢাকারই শুয়াপুর গ্রামে। তিনি শিক্ষকতা করার সঙ্গে সঙ্গেই ইংরেজিতে অনার্স নিয়ে বিএ পাশ করেন। 1891 সালে কলকাতায় তিনি পরিচিত হন বঙ্কিমচন্দ্র, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথের সঙ্গে। তিনি লিখলেন বঙ্গসাহিত্য পরিচয়, রবীন্দ্রনাথের ভূমিকাসহ রামায়ণী কথা, মিডিয়াভাল বৈষ্ণব লিটারেচার প্রভৃতি বহু গ্রন্থ। পূর্ববঙ্গে লোকমুখে প্রচলিত গীতি সংকলন প্রকাশিত হয় দ্য ফোক লিটারেচার অফ বেঙ্গল এবং ইস্টার্ন বেঙ্গল ব্যালাডস। বঙ্গভাণ্ডারের বিবিধ রতন তুলে আনা এই মানুষটির বইগুলি পাঠ্য করেই আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগটি সাজিয়েছিলেন। 1922 খ্রিস্টাব্দে যুবরাজ অষ্টম এডওয়ার্ডের কলকাতা আসাকে উপলক্ষ করে দীনেশচন্দ্রকে ডিলিট উপাধি দেওয়া হয়। পান জগত্তারিণী স্বর্ণপদক। তিনি বলেছিলেন, পুরুষের সঙ্গে রমণীদের উচ্চশিক্ষা অর্জন করিতে হইবে। এখন শিক্ষা বিষয়ে পুরুষের সঙ্গে রমণীরা এক পঙ্ক্তিতে স্থান লইবেন। মননে জীবনে আধুনিকতা তবে আমরা কাকে বলব। যুগের বিচারে দীনেশচন্দ্র অনেকটাই এগিয়েছিলেন, এখনও আছেন। 1939 সালের 20 নভেম্বর ইহলোক ছেড়ে চলে গেলেও তিনি আমাদের কাছে চিরকালীন হয়েই থাকবেন।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন দীনেশচন্দ্র সেনের জীবন কথা আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন বাংলাদেশ সংবাদ পর্যালোচনা। ঢাকা থেকে এটি পাঠিয়েছেন আমাদের দূরদর্শন ও আকাশবাণীর বিশেষ প্রতিনিধি নাভালসাং পারমার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম এশিয়ায় সংঘাত শেষ করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির একটি প্রাথমিক চুক্তি হয়েছে বলে জানালেও কিভাবে তা কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয় বলে ডেইলি স্টার জানিয়েছে। যুদ্ধবিরতির প্রাথমিক চুক্তির বিস্তারিত এখনও প্রকাশিত হয়নি এবং স্থায়ী যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনাও বাকি রয়েছে। জাহাজ কোম্পানিগুলি জানিয়েছে হরমুজ প্রণালী পুনরায় চালু হলেও যুদ্ধ পূর্ববর্তী স্বাভাবিক অবস্থায় ফিরতে অনেকটাই সময় লাগতে পারে, কারণ যুদ্ধের মূল সমস্যার উত্তর এখনও পাওয়া যায়নি। সংসদের নির্দল সদস্য রুমেন ফারহানা আঞ্চলিক সরকার নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে বাংলাদেশ সরকারকে নিজের অবস্থান স্পষ্ট করতে বলেছেন। সোমবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এ বিষয়ে এখনও কোনো স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে প্রথম আলো জানিয়েছে। নিউএজ জানিয়েছে আগামী 24 ঘণ্টায় রাজশাহী, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। ডেইলি অবজারভারের প্রতিবেদনে প্রকাশ, কঙ্গোতে ইবোলা সংক্রমণ একদিনে সর্বোচ্চ হারে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় 72 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 782। মায়ানমারের প্রেসিডেন্ট মিন হং লাইং চীনে সরকারি সফরে গিয়েছেন বলে বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে। প্রেসিডেন্ট মিন অং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এই কূটনৈতিক বৈঠকে যুদ্ধবিধ্বস্ত মায়ানমারে তাঁর ক্ষমতা সুসংহত করার চেষ্টা করবেন। এর আগেই তিনি ভারত সফর চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন।

বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্থিতিশীল রয়েছে। আদা, রসুন ও পেঁয়াজের দাম কমলেও পোলাও, রান্নার চালের দাম সামান্য বেড়েছে বলে উপভোক্তারা জানিয়েছেন। ডেইলি সান এই খবর জানিয়েছে। বাংলাদেশ সংবাদ পর্যালোচনা আজ এই পর্যন্তই। ঢাকা থেকে এটি পাঠিয়েছেন আমাদের দূরদর্শন আকাশবাণীর বিশেষ প্রতিনিধি নভালসাং পরমার। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com, maitribandhu23@gmail.com।

0: এখানেই শেষ হল। তিনটি রবীন্দ্রসঙ্গীত শুনলেন অভিজিৎ দাসের কণ্ঠে, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের এক পাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী, সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mairtrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ফল চাষে সার ব্যবস্থাপনা। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের যুগ্ম কৃষি অধিকর্তা ডক্টর চন্দন কুমার ভূঁইয়া।
3: প্রথমে আমরা আসি যে ভালো ফলন পেতে গেলে কিন্তু সঠিক মাত্রা এবং সঠিক সময়ে সার প্রয়োগটা খুব দরকার। তা না হলে গাছের বৃদ্ধি ব্যাহত হবে, ফুল আসতে দেরি করবে বা কম ফুল হবে, কিংবা ফলন ধরতে দেরি করবে বা ফল ধরলেও তার সাইজ বলুন পরিমাণও কম হবে। অর্থাৎ সঠিক ফলন পেতে গেলে আমাদের সঠিক পরিমাণ সার এবং সঠিক সময়ে সারটা প্রয়োগ করতে হবে। তো আমরা কয়েকটা ফল নিয়ে আলোচনা করি। যেমন প্রথমে আসছি আমি পেয়ারা নিয়ে। এই পেয়ারাতে দেখা গেছে মোটামুটি ভাবে একটা বয়স্ক গাছের ক্ষেত্রে 50 কেজির মতো জৈব সার এবং তার সঙ্গে সঙ্গে 1 কেজি নাইট্রোজেন, 1 কেজি ফসফরাস এবং 1 কেজি পটাস। আমি কিন্তু এখানে ইউরিয়া বলছি না, 1 কেজি নাইট্রোজেন বললাম, 1 কেজি ফসফরাস বললাম, 1 কেজি পটাস বললাম। এই পরিমাণ সার আমরা একটা সম্পূর্ণ পূর্ণবয়স্ক পেয়ারা গাছের ক্ষেত্রে দিতে পারি। সাধারণত বছরে দুবার দিতে বলি আমরা। একটা হচ্ছে মোটামুটি মার্চ এপ্রিল মাসে, আর দ্বিতীয়টা হচ্ছে অক্টোবর মাসে। অর্থাৎ আমি যে সারটা বললাম সেই সারটা দুটো ভাগ করে একটা আমরা দেবো এই সময়, আর একটা দেবো আমরা অক্টোবর মাসে। এছাড়াও আমরা যদি একটু ভালো ফলন পেতে চাই, ফলনটা বাড়াতে চাই, তাহলে দেখা গেছে ইউরিয়া প্রতি লিটার জলে 1 গ্রাম, তার সঙ্গে সঙ্গে জিঙ্ক সালফেট 0.5 গ্রাম, এটা যদি গুলে একসঙ্গে আমরা বছরে দুবার স্প্রে করি তাহলে কিন্তু ভালো ফলন পাওয়া যায়। অনেক সময় দেখবেন পেয়ারা গাছে বোরনের অভাব হয়। বোরন একটা অনুখাদ্য। বুঝবো কি করে পেয়ারা গাছে বোরনের অভাব হয়েছে? যদি বোরনের অভাব হয় তাহলে কিন্তু প্রথমত হচ্ছে পাতাগুলো ছোট ছোট হয়ে যাবে, ফলটা ফেটে যাবে। পেয়ারাটা যখন বৃদ্ধি হবে ফলটা ফেটে যাবে এবং পেয়ারাটা খুব শক্ত হয়ে যাবে। হ্যাঁ, উপরটা একটু এবড়ো খেবড়ো টাইপ হয়ে যাবে। এই বোরনের অভাব যদি হয় সেক্ষেত্রে আমরা বোরন স্প্রে করতে বলি, এবং সেটা মোটামুটি প্রতি লিটার জলে 3 গ্রাম আমরা দুবার স্প্রে করতে বলি। একটা হচ্ছে ঠিক ফুল আসার সময়, আর একটা হচ্ছে যখন পেয়ারা গাছে ফল ধরতে শুরু করবে। তো আমরা যেটা আলোচনা করলাম, তাহলে পেয়ারাতে আমাকে জৈব সার দিতে হবে, নাইট্রোজেন ফসফরাস পটাশ দিতে হবে বছরে দুবার, আমরা বছরে দুবার স্প্রে করব ইউরিয়া এবং জিঙ্ক সালফেট, আর

0: ফুল আসার সময় এবং যখন ফল ধরতে শুরু করবে তখন আমরা বোরন প্রতি লিটার জলে 3 গ্রাম গুলো স্প্রে করব। তো এইভাবে যদি করি তাতে কিন্তু পেয়ারার ফলন ভালো হবে, ফলনের সাইজ ভালো হবে এবং চাষি ভাইদের ক্ষেত্রে এটা লাভজনক হবে। এরপরে যে আমরা ফলটা নিয়ে আলোচনা করব সেটা হলো কাঁঠাল। এই কাঁঠালের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা বলবো জৈব সার, তার আগে বলি কাঁঠাল গাছ বছরে 2 বার সার প্রয়োগ করবো, একটা হচ্ছে মে জুন মাসে আর একটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাসে। মে জুন মাসে যখন আমরা প্রয়োগ করব সেটা হলো আমরা জৈব সার দেব, এক বছরের গাছ হলে 100 কেজি এবং প্রতি বছর সেটা 10 কেজি করে বাড়িয়ে যাব। আর যদি আমরা 6 বছরের বেশি গাছ হয় তাহলে মোটামুটি ভাবে সেটা আমরা দেবো 50 কেজি। তো এইভাবে আমরা জৈব সারটা দেব। আর যদি রাসায়নিক সারের কথা বলি তাহলে এক বছরের গাছ হলে নাইট্রোজেন দেব 150 গ্রাম, ফসফরাস দেব 80 গ্রাম এবং পটাশ দেব 100 গ্রাম। এই পরিমাণ সার দুবার আমরা ভাগ করে দেব। আর যদি 6 বছর মানে একটু বড় গাছ হয়, 5-6 বছরের বেশি হয়, সেক্ষেত্রে আমরা দেব নাইট্রোজেন দেব 750 গ্রাম, ফসফরাস দেব 4 কেজি এবং পটাশ দেব 500 গ্রাম। এই পরিমাণ সার আমরা দুবার মে জুন এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে ভাগ করে আমরা দেব। তারপরে প্রতি বছর বছর আমরা সারের পরিমাণটা বাড়িয়ে যাব। কতখানি না, সেটা নাইট্রোজেন হবে 150 গ্রাম, ফসফরাস হবে 80 গ্রাম, পটাশ হবে 100 গ্রাম। এই পরিমাণ সার আমরা প্রতি বছর বছর বাড়িয়ে যাব। এরপরে যদি আমি বলি আনারসের ক্ষেত্রে আমরা জৈব সার 40-50 টন প্রতি হেক্টারে, আর নাইট্রোজেন দেব 16 কেজি, ফসফরাস দেব 4 কেজি এবং পটাশ দেব 12 কেজি, মোটামুটি বছরে দুবার, যেটা আমরা বলি এই মে জুন মাসে এবং তারপরে সেপ্টেম্বর অক্টোবর মাসে। এছাড়া স্প্রে এর কথা বললে আমরা মোটামুটি ফোলিয়ার স্প্রে করতে পারি, প্রতি লিটার জলে জিঙ্ক সালফেট মোটামুটি ভাবে 1 গ্রাম এবং তার সঙ্গে সঙ্গে কিছু ফেরাস সলিউশন যেটা আমরা একসঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারি, যেখানে আয়রন এবং সালফারের ডেফিসিয়েন্সিটাও কম হবে, যাতে আমরা ফলনটা ভালো পেতে পারি। তো এইভাবে মোটামুটি কয়েকটা ফলের কথা আমরা আলোচনা করলাম যেখানে সঠিক মাত্রা এবং সঠিক সময়ে আমরা সারটা প্রয়োগ করতে পারি।
1: এতক্ষণ শুনলেন ফল চাষে সার ব্যবস্থাপনা, এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের যুগ্ম কৃষি অধিকর্তা ডক্টর চন্দন কুমার ভূঁইয়া।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। এখন মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি। স্টুডিওর ঘড়িতে এখন সকাল 7:24, বাংলাদেশ সময় 7:30 হয়ে 35 সেকেন্ড।

7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতের স্থান, ডাউহিল কার্শিয়াং লুংচু কালিম্পং, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। সকালের আড্ডা নিয়ে হাজির থাকবেন ধীমান চক্রবর্তী 7:35, 8:30 বুধ সকালে, বিষয় আমাদের এই বসুন্ধরা, উপস্থাপনায় বৃষ্টিদেব, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে দেশির আগে খেয়াল পরিবেশন করবেন বিদেশি অঞ্জনা নাদ, তাকে তবলায় সহযোগিতা করবেন কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী। মনের মতো গান, উপস্থাপনায় অনুক্তা ঘোষাল, 9:30।

10:30 রামধনু। প্রথমে নজরুলকে গীতি শুনবেন শিল্পী চুনিলাল ভট্টাচার্যের কণ্ঠে, পরে অদিতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন লোকগীতি। 11:00 সংগ্রহশালা থেকে অনুষ্ঠান। গীতিকার সুরকার শিল্পী জগন্ময় মিত্রের সাক্ষাৎকার শুনবেন আজকের এই অনুষ্ঠানে। 11:30 রম্যগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় মল্লিকা চৌধুরী। 12:30 শুনবেন নজরুলগীতি। 1:00 নাটক হেরা, রচনা দেবব্রত দাশগুপ্ত, প্রযোজনা সৌম্যেন বসু। 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30, 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় আলাপি কলমে, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত, 4:35 কলকাতা কলতান, হাওড়া শিবপুরের আচার্য জগদীশ চন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বিষয়ে প্রতিবেদন। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন গোপীনাথ পাল, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। লালন গাথা, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় রাখি দাশগুপ্ত, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, 6:20 ক্ষেত খামারের কথা, মালচিং মাটির স্বাস্থ্য সুরক্ষার অন্যতম উপায়, এ বিষয়ে ডক্টর অনুপম মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। আপনার স্বাস্থ্য বিষয়ে নার্ভের অসুখে সঙ্গীতের প্রভাব, বলবেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সাম্বাদিত্য দাস। 6:50 সাতটায় নাটক ফেরা, রচনা দেবব্রত দাশগুপ্ত, প্রযোজনা সৌমেন বসু। 8:15 বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, শুনবেন অরিন্দম সাহা সর্দারের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে দেবর্ষী ঘোষ, শুনবেন প্রথম পর্ব। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কম্বাজ রাগে খেয়াল এবং কাফি রাগের ঠুমরি পরিবেশন করবেন বিদেশী অঞ্জনা নাথ, তাকে তবলায় সহযোগিতা করবেন অসিত জানা। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন লোকগীতি, প্রথমেই শুনবেন সুকণ্ঠ অধিকারীর কণ্ঠে।

লোকগীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আসুন বেরিয়ে যান ভারতে। উপস্থাপনায় ধীমান চক্রবর্তী।

একদিকে অতি প্রাকৃত গল্পের হাতছানি, অন্যদিকে হিমালয়ের শান্ত পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান, রোমাঞ্চকর পরিবেশ, উত্তরবঙ্গের কুয়াশা ঘেরা রহস্য আর পাইন বনের নিস্তব্ধতা যাদের টানে, কাচিং শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার উঁচুতে অবস্থিত স্বল্প বাজেটে বিদেশের অভিজ্ঞতা লাভ হয়ে যেতে পারে, এমন ডাউহিলের প্রেমে পড়তে বাধ্য হবেন আপনি, এমনকি আপনার এমনকি আপা মোহর মৈত্রী শ্রোতা বন্ধুরা, যা এক চিরচেনা কিন্তু অমলিন বিস্ময়। শিলিগুড়ি থেকে পাহাড়ি পথ বেয়ে কাশিয়াং পৌঁছানোর পর যে চড়াই পথ ধরা হয় তার চারপাশের দৃশ্যপট অবিরত বদলে যেতে শুরু করে, তাহাই হইল কাশিয়াঙ্গের মুকুট ডাভেল। আকাশ ছোঁয়া ক্রিপ্ট ম্যারিয়া বা ধূপি পাইনের বন এই জনপদকে এক মায়াবী রূপ দিয়েছে। বছরের অধিকাংশ সময় মেঘেদের আনাগোনা থাকায় পরিবেশের রূপ এখানে স্নিগ্ধ ও শীতল। আপনারা শুনছেন আসন বেরিয়ে যান ভারতে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

পরিবার নিয়ে সময় কাটানোর জন্য আদর্শ পাইন বনের মাঝে অবস্থিত ডাউহেল ইকো পার্ক। পাহাড়ের ঢালে চা বাগান আর মেঘের খেলা এখান থেকেই দেখা যায়। পাইন বনের শান্ত পরিবেশে স্থাপত্য শৈলীর ধ্বজা উড্ডীন করে দাঁড়িয়ে থাকা বিশাল অট্টালিকাগুলো দেখলে মনে হবে যেন বিদেশের মাটিতে দাঁড়িয়ে স্থাপত্য শৈলী দর্শনে আপনি মুগ্ধ মোহিত। আদতে এগুলো ব্রিটিশ আমলে নির্মিত ভিক্টোরিয়া বয়েজ এবং ডাউহিল গার্লস স্কুল। পাহাড়ি গাছগাছালি এবং বন্যপ্রাণী সম্পর্কে জানার জন্য ডাউহিল ফরেস্ট মিউজিয়ামটিকে বেশ সমৃদ্ধ। একসময় প্রচুর পরিমাণে হরিণ দেখতে পাওয়া ডিয়ার পার্ক বর্তমানে একটি সুন্দর পর্যটন।

কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে সবুজের মাঝে খানিক বিরাম নেওয়া যেতেই পারে। কেবল সৌন্দর্যই নয়, কিছু অতি প্রাকৃত গল্পের জন্য বিখ্যাত ডাউহিলবাসী স্থানীয়দের মুখে শুনতে পাওয়া হেডলেস বয় বা মুন্ডহীন বালকের গল্পের পাশাপাশি গাছ ছমছমে পরিবেশের পাইন বন আর তার নির্জন রাস্তা ডাউহিলকে ভারতের অন্যতম হন্টেড বা ভূতুড়ে জায়গা হিসেবে আখ্যা দিয়েছে। পর্যটকদের কাছে অবশ্য এটা ভয় কম, রোমাঞ্চ বেশি।

থাকার জন্য খুব বেশি বড় হোটেল না থাকলেও বেশ কিছু সরকারি বাংলো এবং দারুণ সুন্দর সব হোমস্টে রয়েছে। আবহাওয়া কাশিয়াং শহরের চেয়ে কিঞ্চিত বেশি শীতল। শীতকালে হাড় কাঁপানো ঠান্ডা থাকলেও গ্রীষ্মকালে আবহাওয়া অত্যন্ত মনোরম। মার্চ থেকে জুন, অক্টোবর থেকে ডিসেম্বর হল ডাউহিল যাওয়ার সেরা সময়। পাহাড়ের পিচ্ছিল পথ সম্পর্কে সতর্কতা অবলম্বন করে নিলে কুয়াশার সৌন্দর্য উপভোগ করতে বর্ষাকালেও যাওয়া যেতেই পারে। জেপি বা বাগডোগরা থেকে শেয়ার গাড়ি, সরাসরি গাড়ি ভাড়া করে যেমন আসা যায়, তেমনি কার্শিয়াং স্টেশন থেকে লোকাল ট্যাক্সি বা শেয়ার গাড়িতে করেও ডাউহিল পৌঁছানো সম্ভব।

কালিম্পংয়ের নির্জন পাহাড়ে এক টুকরো চিলতে স্বর্গের হদিশ পেতে অবশ্যই আপনাকে আসতে হবে উত্তরবঙ্গের সবচেয়ে গোপন সুন্দরী লুংচুতে। কালিম্পংয়ের কোলে শান্ত ও নির্জন গ্রামে মেঘ পাহাড়ের মিতালি দেখতে ঘুরিয়ে আসতেই পারেন এই অফবিট।

মূল আকর্ষণই হল এক অবারিত নিস্তব্ধতা, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,000 ফুট উঁচুতে অবস্থিত। সকালের সোনারি রোদে যখন পাহাড়ের চূড়াগুলো ঝলমল করে ওঠে, তখন মনে হয় চোখের সামনে কোনো শিল্পের আঁকা ক্যানভাস। পাইন ওকের জঙ্গলে ঘেরা এই গ্রামে সবুজের সমারোহে চোখ জুড়িয়ে যায়।

যারা পাখি ভালোবাসেন তাদের কাছে লুঙ্চু হচ্ছে এক স্বর্গ। আপনার সকালের ঘুম ভাঙিয়ে দেবে হরেক রকম পাহাড়ি পাখির মিষ্টি মধুর কলতান। সঙ্গে পাবেন পাইন বনের সরু পথে ট্রেকিং বা হাইকিং করার রোমাঞ্চকর অভিজ্ঞতা। এখান থেকে সহজেই ছাঙ্গু ফলস, লাভা মনাস্ট্রি, নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক ঘুরে আসা যায়।

শিলিগুড়ি বা এনজেপি স্টেশন থেকে গাড়ি ভাড়া করে লাভা হয়ে লুংচু যাওয়া যায়। শিলিগুড়ি থেকে দূরত্ব 80 থেকে 85 কিলোমিটার, লাভা থেকে মাত্র 4 কিলোমিটার দূরে এই সুন্দর গ্রামটির অবস্থান। থাকার জন্য রয়েছে বেশ কিছু সুন্দর হোমস্টে। এখানকার মানুষের আতিথেয়তা এবং ঘরের তৈরি টাটকা পাহাড়ি খাবার আপনার ভ্রমণের আনন্দকে করে তুলবে দ্বিগুণ।

আসুন বেরিয়ে যান ভারতে। আজকের মতো এ পর্যন্তই। আজ সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু ধীমান চক্রবর্তী। প্রতি সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে 7:15 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, এবং শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান ওই একই সময়ে অর্থাৎ 7:15 থেকে। অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com। আবারও বলছি maitribondhu maitribondhu23@gmail.com। ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে কিন্তু ভি নয় শ্রোতারা, বি। সংবাদ একটু পরেই।

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে গতকাল তিনি এক অধিবেশনে বক্তব্য রাখেন। বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। NTA নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসছি বিস্তারিত খবরে। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহুপ্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। গত বছর ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাতের পর দুই নেতার মধ্যে এটি প্রথম বৈঠক। আজকের এই সাক্ষাতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বজুড়ে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংঘাতজনিত ঝুঁকি থেকে নাবিকদের সুরক্ষায় সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে নতুন অংশীদারিত্ব তৈরি এবং আন্তর্জাতিক সংহতির পুনর্নির্মাণ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য রাখেন। তিনি বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত বিশ্ব বাণিজ্যে ব্যাঘাত ঘটিয়েছে এবং বহু প্রাণহানির কারণ হয়েছে। তিনি বলেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। এ প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক সৌর জোট দুর্যোগ মোকাবিলায় সক্ষম পরিকাঠামো তৈরি, আন্তর্জাতিক জৈব জ্বালানি জোট মিশন লাইফ, এক পের মাকে নামের মতো ভারতের নেতৃত্বাধীন একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। শ্রী মোদী বলেন, শ্রীলঙ্কার ঘূর্ণিঝড় কিংবা আফগানিস্তানের ভূমিকম্প, মোজাম্বিকের বন্যা অথবা জামাইকার হ্যারিকেন বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশগুলির দিকে ভারত সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী ফ্রান্সের এভিয়াতে G7 শিখর সম্মেলনের ফাঁকে একাধিক রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতাহ আল সিসি, জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং এর সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে ভিশন 2035 আওতায় দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে পশ্চিম এশিয়ায় শান্তি ও হরমুজ প্রণালী দিয়ে অবাধ নৌচলাচল বজায় রাখার ওপর আলোচনা করেন প্রধানমন্ত্রী। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারতসহ বেশ কয়েকটি সহযোগী দেশের সঙ্গে মিলে বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছে। G7 গোষ্ঠীর নেতারা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় একটি সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। এছাড়া নেতারা ইবোলার বিরল স্ট্রেনের বিরুদ্ধে টিকা, রোগ নির্ণয় পদ্ধতি এবং চিকিৎসা ব্যবস্থা উদ্ভাবনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি G7 গোষ্ঠী ক্যান্সারের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে ত্বরান্বিত করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে পড়া কিষাও বহুমুখী বাঁধ প্রকল্পের বিষয়ে 6টি রাজ্য ঐক্যমতে পৌঁছয়। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান এই 6টি রাজ্য প্রকল্প বাস্তবায়নের জন্য একটি সমঝোতা স্মারকপত্র বা মৌ স্বাক্ষরে সম্মত হয়েছে। স্মারক স্বাক্ষরের পর প্রকল্পটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে পেশ করা হবে। নির্ধারিত কাঠামো অনুযায়ী প্রকল্পের জল সংক্রান্ত অংশের জন্য কেন্দ্রীয় সরকার 90% সহায়তা প্রদান করবে এবং বাকি 10% ব্যয় সংশ্লিষ্ট 6টি রাজ্য ভাগ করে নেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বস্তি পুনর্বাসন সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠক করেন। তিনি জানান, দিল্লি বস্তি ও জে জে ক্লাস্টার পুনর্বাসন ও স্থানান্তর নীতি 2026 খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং দিল্লি সরকারকে দ্রুত বিজ্ঞপ্তি আকারে তা প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে। 45 দিনের মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা PPP মডেলে 5টি ক্লাস্টারের পুনর্বাসনের জন্য দরপত্র আহ্বান করার জন্য তিনি দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি এবং দিল্লি আরবান শেল্টার ইম্প্রুভমেন্ট বোর্ডকে নির্দেশ দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সমাজমাধ্যমে এক বার্তায় NTA জানিয়েছে, টেলিগ্রামে কিছু প্রতারক চ্যানেল খুলে পুনরায় হতে চলা পরীক্ষার প্রশ্নপত্র দেবার নাম করে 14,000 থেকে 25,000 টাকা পর্যন্ত দাবি করছে, কিন্তু এই পরীক্ষার কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে NTA স্পষ্ট জানিয়েছে। এছাড়া একটি অ্যাপের ব্যবহার বন্ধ করার কারণ ব্যাখ্যা করে NTA মহানির্দেশক অভিষেক সিং এর একটি ভিডিও প্রকাশ করেছে তারা।
1: Payment links and the way the fraud is perpetrated, there was no other option but to block them, especially for the commitment of the government and NTA to commit an error-free examination, NEET examination on 21st of June.
0: সংবাদ মাধ্যমকে শ্রী সিং বলেন, কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে এবং প্রতিটি প্রশ্নপত্র যাতে সম্পূর্ণ সুরক্ষিতভাবে প্রস্তুত করা হয় তা নিশ্চিত করতে NTA প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আইসল্যান্ডের জাতীয় দিবস উপলক্ষে সেদেশের বিদেশমন্ত্রী থরগেরদুর কাত্রিন গুনার্সদত্তির এবং জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও আইসল্যান্ডের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর আশা প্রকাশ করেন। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপে আজ আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ পাওয়া খবরে প্রথমার্ধের শেষে লিওনেল মেসির করার গোলে আর্জেন্টিনা এক গোলে এগিয়ে আছে। অন্যদিকে গ্রুপ জে এর ম্যাচে অস্ট্রিয়া জর্ডনের বিরুদ্ধে খেলবে। সান্তা ক্লারা স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ রাত 9:30। রাত 10:30 পর্তুগাল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিরুদ্ধে মাঠে নামবে। খেলাটি হবে হাউস্টন স্টেডিয়ামে। অন্য খেলায় ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ রাত 1:30। অন্যদিকে গতকাল নরওয়ে ইরাককে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। নরওয়ের আর্লিং হালান্ড 29 মিনিটে প্রথম গোল করে নরওয়েকে এগিয়ে দেন। এরপর ইরাকের আয়েমেন হুসেন 39 মিনিটে গোল পরিশোধ করেন। এরপর 43 মিনিটে হালান্ড, 76 মিনিটে মার্টিন ওডেগার্ড এবং দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে আয়েমেন হুসেনের একটি আত্মঘাতী গোলে জয়ের ব্যবধান বাড়ায় নরওয়ে। ফ্রান্স গতকাল 3-1 গোলে সেনেগালকে হারিয়ে দেয়। 66 মিনিটে কিলিয়ান এমবাপে ও 82 মিনিটে ব্র্যাডলি বার্কোলা গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে সেনেগালের ইব্রাহিম এমবায়ে গোল করলে কিলিয়ান এমবাপে আবার গোল করে ব্যবধান বাড়ান। অন্যদিকে ইংগেলউড স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে ইরান ও নিউজিল্যান্ডের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়েছে। লিডসের হেডিংলিতে আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ এর দ্বিতীয় ম্যাচে ভারত আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7:00। গত রবিবার বার্মিংহ্যামে প্রথম ম্যাচে পাকিস্তানকে 64 রানে হারিয়ে দেয় ভারত। পুরুষদের ক্রিকেটে আজ লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 1:30। সোহমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে। গত 13 জুন ধর্মশালায় সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি বিঘ্নিত খেলায় ভারত 7 উইকেটে জিতেছিল। পুরুষদের ক্রিকেটে শ্রীলঙ্কার ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ত্রিদেশীয় এ সিরিজের ম্যাচে ভারত এ দল মুখোমুখি হবে আফগানিস্তান এ দলের। ভারতীয় সময় সকাল 10:00 শুরু হবে এই ম্যাচ। তিলক বর্মার নেতৃত্বে ভারত এ দল সিরিজে এখনও পর্যন্ত 3টি ম্যাচের মধ্যে মাত্র 1টিতে জয় পেয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে গতকাল এফআইএইচ হকি উইমেন্স নেশনস কাপে ভারত 2-1 গোলে জাপানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। পুল এর এই ম্যাচে ভারতের হয়ে গোল করেন অধিনায়ক সালিমা তেতে ও লালরেম সিয়ামি। জাপানের হয়ে একমাত্র গোলটি করেন হিরামিৎসু আই। ম্যাচের সেরা খেলোয়াড় হন সালিমা তেতে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে আজ 2টি বড় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হতে চলেছে। খেলগাঁওয়ে সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপ এবং জাতীয় স্পিড কেটিং চ্যাম্পিয়নশিপ আজ শুরু হবে। খেলগাঁওয়ের হরিবংশ তানা ভগত ইনডোর স্টেডিয়ামে থ্রোবল ফেডারেশন অফ ইন্ডিয়ার আয়োজনে হতে চলা দুদিনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রায় 150 জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এর পাশাপাশি খেলগাঁওয়ের রোলার স্কেটিং স্টেডিয়ামে 5 দিনব্যাপী দ্বাদশ জাতীয় র্যাঙ্কিং ওপেন স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপও আজ শুরু হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির। ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খবর শেষ হলো, একটু পরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 500 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সকালের আড্ডা। উপস্থাপনায় ধীমান চক্রবর্তী।

সকালের আড্ডায় এবার পর দুবার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজ থাকছে আশ্চর্যজনক সমুদ্রপথ, পাম্প নয় চার্জিং, এমনই আজও বলে খেলা এবারের বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবল 2026, বাঙালির অদ্ভুত ফুটবল পাগলাম। নীলের সঙ্গে নারকেল তেলের ঠিক কি সম্পর্ক? ফিরে আসছি গানের উপরে।

সুষুম মুখোপাধ্যায়ের কণ্ঠে গানের পর ফিরে এলাম সকালের আড্ডায়। প্রকৃতির তুলনা একমাত্র প্রকৃতি, প্রকৃতির রহস্যময় খেলা তাই মানব মস্তিষ্ককে করে তোলে স্থবির বিবশ। দক্ষিণ কোরিয়ার জিন্ডো দ্বীপে প্রতি বছর এমন এক ঘটনার সাক্ষী থাকেন হাজার হাজার মানুষ, যা কোন অলৌকিক দৃশ্য দেখার কথা মনে করিয়ে দেয়। সেখানে আচমকা দুই ভাগে বিভক্ত হওয়া সমুদ্রের জলরাশি মাঝখানে এক বিস্তীর্ণ দীর্ঘ পথ তৈরি করে, যা স্থানীয়ভাবে মেডিকেল সি রোড নামে পরিচিত। জিন্ডো এবং মোডো দ্বীপের মধ্যে সংযোগ স্থাপনকারী পথটি পর্যটকদের কাছে এক চরম রোমাঞ্চকর অভিজ্ঞতা। নিখুঁত প্রাকৃতিক কারণ অর্থাৎ জোয়ার ভাটার বিশেষ প্রভাব এবং মহাকর্ষীয় শক্তির টানে বছরের নির্দিষ্ট সময়ে সমুদ্রের জলস্তর যখন একটি নির্দিষ্ট স্তরের নিচে নেমে গিয়ে জলের তলায় থাকা মাটির রাস্তাটি ভাসিয়ে তোলে, তা এক বিরল দৃশ্যের অবতারণা করে। প্রায় 2.8 কিলোমিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া কয়েক ঘণ্টার এই অস্থায়ী পথটি দিয়ে অনায়াসেই এক দ্বীপ থেকে অন্য দ্বীপে হেঁটে যাওয়া সম্ভব। ঐতিহ্যবাহী লোকসঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমুদ্রের তলা থেকে ঝিনুক সংগ্রহের মতো মজাদার কাণ্ডে মেতে ওঠা দর্শনার্থীদের নিয়ে স্থানীয় প্রশাসন জিন্ডো সিপোর্টিং ফেস্টিভ্যাল বা সমুদ্র বিভাজন মেলার আয়োজন করে। দক্ষিণ কোরিয়ার পর্যটন শিল্পে বিশেষ মাত্রা যোগ করা উৎসবটি ফি বছর এপ্রিলের শেষ দিকে পথ উন্মোচিত হওয়ার সময় হয়। দেশে বিদেশে বহু পর্যটক সমুদ্রের মধ্যে দিয়ে হাঁটার

0: গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে এবং তাঁরই কণ্ঠে শোনালাম গানখানি আপনাদের। এখন জনস্বার্থে ঘোষণা।
1: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের ৩ মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে ৪ মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম ৪৫ কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
0: সকালের আড্ডায় এখন শুনে নিই একটি গান, ফিরে আসছি গানের উপাদে।

সত্য বন্দ্যোপাধ্যায় লেখা এবং সুপর্ণকান্তি ঘোষের সুরে মান্নাদের কণ্ঠে। গানের পর ফিরে এলাম সকালের আড্ডায়। অবিশ্বাস্য হলেও 2026 ফিফা বিশ্বকাপে ব্যবহৃত বলগুলো স্মার্টফোনের মতোই ম্যাচ শুরুর আগে চার্জ দিতে হচ্ছে। বলের ভেতরে থাকা বিশেষ সেন্সর ও প্রযুক্তির কারণে এটি করতে হয়। ভেতরের ব্যাটারিকে সচল রাখার জন্য ম্যাচ শুরুর আগে একটি বিশেষ স্ট্যান্ডের সাহায্যে বলগুলোকে চার্জ করা হয়। ভেতরের সেন্সরটি খেলোয়াড়দের স্পর্শ, কিক বা গতি মুহূর্তের মধ্যে কন্ট্রোল রুমে থাকা VAR সিস্টেমে পাঠিয়ে দেয়, ফলে অফসাইড, গোললাইন প্রযুক্তি বা ফাউল নিখুঁতভাবে নির্ধারণ করা সম্ভব। এই প্রযুক্তির ফলে রেফারিদের পক্ষে ম্যাচের সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়েছে। 14 গ্রাম ওজনের উন্নত একটি স্মার্ট সেন্সর বসানো থাকে বলের ঠিক কেন্দ্রে, এবং এই সেন্সরটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে প্রতি সেকেন্ডে 500 বার রিয়েল টাইম ডেটা সরাসরি কন্ট্রোল রুম বা VAR সিস্টেমে পাঠানো সম্ভব হয়। চার্জ করার উপায় হচ্ছে তারহীন ওয়্যারলেস মাধ্যমে বলগুলোকে, যেটা বলছিলাম, চার্জিং স্ট্যান্ডে বসিয়ে দেওয়া হচ্ছে। একবার সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে প্রায় 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা, এবং একবার ফুল চার্জ দিলে টানা

0: 1997-এ ফিলিপস আই লিগ সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন, দলের সদস্য এবং ছ গোল করে সর্বোচ্চ গোলদাতা, সন্তোষ ট্রফি বিজয়ী বাংলা দলের সদস্য 1997-এ, এছাড়াও জেলা স্তরের ফুটবলের প্রতিনিধিত্ব করা। শ্রী গৌরব সেনগুপ্ত বর্তমানে ফুটবল প্রশাসক এবং পাশাপাশি চালান একটি কোচিং সেন্টারও।
1: ওয়ার্ল্ড কাপে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইতালি নেই, অথচ সেই জায়গায় বসনিয়া, কুড়াকাও এইরকম ছোট ছোট দেশ, কানাডার মতো দেশ, ইউএসএ হোস্ট টিম, মরক্কো, এরা রয়েছে। এই দলগুলো অদ্ভুত একটা পারফরমেন্স করছে, প্রচণ্ড ভালো পারফরমেন্স। ব্রাজিলের মতো টিম প্রথম ম্যাচে আজকে কোনো রকমে মরক্কোর কাছে তাদের হার বাঁচিয়ে তারা ড্র করেছে। আশাবাদী যে ব্রাজিল হয়তো আরো ভালো করবে, কিন্তু তার চেয়েও ভালো দেখতে চাই কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে ছোট ছোট দেশগুলোকে লড়াই করতে। ইটালি আমাদের আজকে এই জায়গায় নেই, কিন্তু সেই ইটালির জায়গা বসনিয়া পূরণ করবে, কুড়াকাও পূরণ করবে, এইটাই আশা করব। এই স্বপ্নই আমাদের ভারতবর্ষের ফুটবলে আমরা দেখছি আজকে। এই ছোট দেশগুলো, এই অল্প পপুলেশনের দেশগুলো যে জায়গায় প্রতিনিধিত্ব করছে, সেই জায়গা হয়তো ভারতে একদিন প্রতিনিধিত্ব করবে। কিছু ভুল ত্রুটি রয়েছে, কিছু ইনফ্রাস্ট্রাকচার নেই আমাদের সেই জায়গা থেকে, যদি আমরা ঠিক মতো সঠিক পথে চলি হয়তো সেই এই জায়গাটা আমাদের ভারতবর্ষের টিম এক জায়গায় প্রতিনিধিত্ব করে এই জায়গা ওয়ার্ল্ড কাপের জায়গাটা তো থাকবে। এই স্বপ্ন নিয়ে আজ থেকে আমরা কত বছর ধরে দেখে আসছি, আমরাও নিশ্চয়ই পারবো একদিন এই কুড়াকাও বসনিয়ার মতো দেশের মতো ভারতবর্ষকেও বিশ্বের দরবারে সব থেকে উঁচু পর্যায়ের ফুটবলে প্রতিনিধিত্ব করতে দেখতে পাবো। ধন্যবাদ।
0: শুনছিলাম গৌরব সেনগুপ্তর সাক্ষাৎকার। তিনি যেমন বলছিলেন, তাই হয়তো আমরা এবছর দেখলাম অনেক অনেক এমন দেশ বিশ্বকাপ ফুটবলে প্রতিনিধিত্ব করছে যারা কিন্তু আমাদের জনসংখ্যার দিক থেকে হয়তো হিসেবেই আসবে না। এমন দেশও আছে, কুড়াকাও, বসনিয়া, আরভিকোনিয়া। তো এইসব দেশগুলো যেরকম হচ্ছে, তাদের পপুলেশন অত্যন্ত কম, অথচ তারা কিন্তু বিশ্বকাপ ফুটবলের মতন আসরে তারা প্রতিনিধিত্ব করছে। ওনার কথার সঙ্গে তাল মিলিয়ে বলতে পারি যে আমাদেরও হয়তো এমন একটা দিন আসবে যে স্বপ্ন আমরা দেখে আসছি এত বছর ধরে, যে আমরা শুধু ফুটবল পাগলই নই, আমরা হয়তো আমাদের কিছু পরিকাঠামোগত ত্রুটি বা যে কোনোভাবেই হয়তো আমরা সেগুলোকে আগামী দিনে পূরণ করে উঠতে পারব। এবং আমরাও আশা রাখব, আমরাও স্বপ্ন দেখব যে আগামী দিন আমরা কি করব, না আমরা আগামী দিনে ওয়ার্ল্ড কাপ ফুটবল মানে বিশ্বকাপ ফুটবলের আসরে আমরাও হয়তো যোগদান করতে পারব। আপনারা শুনছেন সকালের আড্ডা আকাশবাণী মৈত্রীপ্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে।

0: উত্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700-001 পশ্চিমবঙ্গ ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkathaj@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitrweebandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitrweebandhu maitribandhu23@gmail.com।
2: এখন শুরু হচ্ছে দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ।
3: সংবাদের শ্রদ্ধার্ঘ সুরের আকাশে তুমি যে গো সুখ তারা।

0: তাঁর কলা ঈশ্বরের দান, এমনই বলে থাকেন তাঁর সুরমুগ্ধ গুণগ্রাহীরা। কখনো বিষাদ, কখনো ভালোবাসা, কখনো প্রতীক্ষার মোড়কে সেই সুর ভেসে চলেছে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে।
1: পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে গগন তলে, আগুন জলে, পালকি চলে, পালকি চলে।

0: সারা।
1: সলিল চৌধুরীর সঙ্গে হেমন্তের যুগলবন্দী যেন বাংলা।
2: হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা।
0: হলির কথা শুনে বকুল হাসে।

0: তাঁর কলা ঈশ্বরের দান, এমনই বলে থাকেন তাঁর সুরমুগ্ধ গুণগ্রাহীরা। কখনো বিষাদ, কখনো ভালোবাসা, কখনো প্রতীক্ষার মোড়কে সেই
1: হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ সুরের আকাশে তুমি যে গো সুখ তারা। হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ সুরের আকাশে তুমি যে গো সুখ তারা।

তাঁর গলা ঈশ্বরের দান, এমনই বলে থাকেন তাঁর সুরমুগ্ধ গুণগ্রাহীরা। কখনো বিষাদ, কখনো ভালোবাসা, কখনো প্রতীক্ষার মোড়কে সেই সুর ভেসে চলেছে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে।

বাংলা মৌলিক আধুনিক গানের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয় করে তোলা, সাধারণ মানুষের ঘরে মনের অন্দরমহলে রবি ঠাকুরের গানকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা অনস্বীকার্য।

0: আর ছবির কানে তাঁর বিচরণ তো অনন্য সাধারণ উপাখ্যান। উত্তম কুমারের গলায় তাঁর গান একসময় বাঙালির মনে চিরনবীন স্বপ্ন এঁকে চলত অনবরত।
1: ছোট ক্ষতি নেই আকাশ।

হিন্দি ছবির দুনিয়ায় তিনি হয়ে ওঠেন হেমন্ত কুমার। বম্বে পাড়ি 1940-এর দশকে, তবে রীতিমতো পাকাপাকিভাবে সেখানে থাকা 1951 থেকে। সুরারূপের প্রথম ছবি আনন্দমঠ।

0: শিল্পীর নিজের কিছু কথা।
1: কবি সুভাষ মুখোপাধ্যায় আমার বিশেষ বন্ধু, এক ক্লাসে পড়তাম, সে বলল চল তোকে আমি রেডিওয় নিয়ে যাই। তো রেডিওতে নিয়ে গেল, নিয়ে গিয়ে তখন থেকে আমি রেডিওতে গান করি, সেটা 1935 সাল। তারপরে ম্যাট্রিক পাস করলাম, অনেক রেকর্ডিং কোম্পানির দৌড়ে দৌড়ে ঘুরলাম। ম্যাট্রিক পাস করে আমি যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলাম, কারণ আমার শখ ছিল ইঞ্জিনিয়ার হবার। তার মধ্যে সাহিত্য চর্চা করেছি, সন্তোষ ঘোষ, সুভাষ, আরো অনেকের একসঙ্গে ছিলাম। তো সুভাষই আমাকে জোর করে গানের দিকে নিয়ে গেল।
0: করেছেন ছবি প্রযোজনাও, এর মধ্যে অন্যতম নীল আকাশের নিচে।

হেমন্ত মুখোপাধ্যায় বাঙালির কাছে যেন সুরেরই সমার্থক শব্দ। বাংলা গান যতদিন থাকবে ততদিন তিনিও থাকবেন আমাদের সুরের আকাশে, এমনটি বললে অত্যুক্তি হবে না।

সব খেলাটা যা ফুটবল, সিদ্ধার্থ রায় অর্থাৎ সিধুর কণ্ঠে শুনলেন। এবারে ফিফা বিশ্বকাপ 2026 এবছর আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার 23তম আসর শুরু হয়ে গেছে বিশ্বের তিনটি দেশে। উত্তর আমেরিকার তিনটি দেশ যৌথভাবে আয়োজন করেছে কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র। তিনটি দেশ দ্বারা আয়োজিত প্রথম এবং 1994 সালের পর প্রথম উত্তর আমেরিকায় বিশ্বকাপ হয়েছে। বর্তমান বিশ্বকাপ বিজয়ী অর্থাৎ 2022-এর বিশ্বকাপ বিজয়ী আর্জেন্টিনা 1970 এবং 1986 টুর্নামেন্টের অতীত আয়োজনের মাধ্যমে মেক্সিকো প্রথম দেশ হবে যারা পুরুষ হল প্রথম দেশ যারা পুরুষদের বিশ্বকাপ তিনবার আয়োজক বা সহ আয়োজক হিসেবে ভূমিকা পালন করেছে। যুক্তরাষ্ট্র সর্বশেষ 1994 সালে পুরুষদের বিশ্বকাপ আয়োজন করেছিল, যেখানে কানাডা প্রথমবারের মতো পুরুষদের প্রতিযোগিতার আয়োজক বা সহ আয়োজক হয়েছে। কাতারে 2022 সালে যে বিশ্বকাপটি অনুষ্ঠিত হয়েছিল সেটি অনুষ্ঠিত হয়েছিল নভেম্বর এবং ডিসেম্বরে, কিন্তু বিশ্বকাপ ফুটবলের গতানুগতিকতা বা ঐতিহ্য মেনে দীর্ঘ বছর কিন্তু আমরা দেখেছি, আমি নিজেও দেখেছি অনেক ছোটবেলা থেকে, যে এটা কিন্তু গ্রীষ্মকালেই হয়। সেই ঐতিহ্যবাহী বিষয়টি আবার ফিরে এসেছে গ্রীষ্মকালীন সময়সূচিতে, ফিরে এসেছে আবার 2026-এর বিশ্বকাপ। এই বছরে যেটা হয়েছে একটু অন্য ধরনের, অন্য ধরনের বলতে এবছর প্রথমবার অর্থাৎ 2026-এর বিশ্বকাপ হল প্রথমবার যেতে 48টি দল কিন্তু এই ফাইনাল অর্থাৎ চূড়ান্ত পর্বের খেলাতে তারা অংশগ্রহণ করতে পারছে। 80টি ম্যাচ খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে সেটা দেখা যাচ্ছে যে এই ফরম্যাটের অধীনে খেলার সংখ্যা 64 থেকে 80তে উন্নতি হবে এবং ফাইনালের যারা খেলবে তাদের মোটামুটি দেখা যাবে যে তারা 7 থেকে 8টা ম্যাচ খেলে তারা এই জায়গাতে যাবে। সংশোধিত বিন্যাসের অধীনে দেখা যাচ্ছে এইটা এবছরে 64 থেকে 104 উন্নীত হয়েছে এবং ফাইনালিস্ট যারা খেলবেন, যারা ফাইনালে খেলবে তাদের খেলার সংখ্যা 7 থেকে 8 পর্যন্ত পৌঁছাতে পারে। 39 দিনে প্রতিযোগিতাটি সম্পন্ন হবে এবং দেখা যাবে যে তিনটি গ্রুপ ম্যাচ খেলবে, এখান থেকে ভাগ করা হবে 48 থেকে 32টা। ঠিক আছে, তো 32টার মধ্যে দেখা যাচ্ছে যে কিভাবে এটাকে ভাগ হবে, যে প্রথমে দেখা যাবে যে 16টা গ্রুপ থেকে 12টা গ্রুপ থেকে 12 থেকে 24 এবং 8টা অন্যভাবে নেওয়া হবে। এই সঙ্গে আরও একটা কথা একটু বলার দরকার, ফুটবলের যেটা ব্যবস্থা হয়েছে তার নাম দেওয়া হয়েছে ট্রাইয়ন্ডো। ট্রাইয়ন্ডোটা বলের বাহ্যিক নকশায় তিন দেশের ছাপ রাখা হয়েছে, ট্রাই অর্থাৎ তিনটি দেশকে নিয়ে যেহেতু গঠিত সেহেতু ট্রাই, এবং ওন্ডোর অর্থ হচ্ছে তরঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রতীক নীল রং, কানাডার লাল এবং মেক্সিকো সবুজ রঙের চমৎকার সংমিশ্রণ করা হয়েছে এই বলটিতে। বলের গায়ে ছোঁয়া রয়েছে কানাডার ম্যাপল পাতা, মেক্সিকোর ইগল এবং যুক্তরাষ্ট্রের তারকা প্রতীকের, আর পুরো নকশায় ব্যবহৃত সোনালী রং প্রতি মুহূর্তে মনে করিয়ে দেবে প্রতিটি দলের পরম আরাধ্য সেই সোনালী বিশ্বকাপ ট্রফিকে।

একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহৎ দান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত।

0: অমূল্য। স্বেচ্ছা রক্তদাতা বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
1: আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত সংবাদ অনুযায়ী আগামী 24 ঘন্টার জন্য পূর্বাভাস, আংশিক মেঘলা আকাশ এবং বজ্র গর্ভ মেঘের সঞ্চার হতে পারে কোনো কোনো এলাকাতে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 থেকে 29 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঘোরাফেরা করবে। বিগত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেন্টিগ্রেড, স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 29.2 ডিগ্রি সেন্টিগ্রেড, স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 91%, সর্বনিম্ন 54%। বিগত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 0 মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য কোন সতর্কবার্তা নেই। এখন জানা অজানা।

জানা অজানায় গাছেদের গোপন আলাপ, লিখেছেন সায়ন্তন যশ। যোগাযোগ ব্যবস্থা আজ মানুষের হাতের মুঠোয়। এখন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে মাত্র একটি ক্লিকেই সমগ্র বিশ্বের খবরাখবর নেওয়া যায়। আর শুধু পৃথিবীর মধ্যেই তো নয়, বরং পৃথিবীর বাইরের একাধিক গ্রহ উপগ্রহের সঙ্গে যোগাযোগের বিষয়টিও কারো অজানা নয়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, স্কাইপের মতো একাধিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের দূরত্ব কমেছে, তৈরি হয়েছে যোগাযোগের নতুন সেতু। মানুষের পাশাপাশি বিভিন্ন প্রাণীর মধ্যে যোগাযোগের বিষয়টিও আমরা জানি। নিজস্ব কিছু শব্দ বা সংকেতের মাধ্যমে পশু পাখিরা তাদের নিকটাত্মীয়ের সঙ্গে আলাপ সারে। তাদের কথা সাধারণ মানুষ না বুঝলেও পশু পাখিদের যে আপন ভাষা আছে তা বলাই বাহুল্য। কিন্তু গাছেরাও যে নিজেদের মধ্যে কথা বলতে পারে এমন কথা ভেবেছেন কখনো? না না, কল্পবিজ্ঞান কিংবা রূপকথা নয়, বাস্তবের কথাই বলছি আমরা। আসলে গাছের ভাষা মানুষ বোঝে না, তাই বিশ্বাস করতেও চায় না। চলুন, গাছেদের সেই গোপন কথায় আজ আমরাও আড়ি পাতি। প্রথমেই বলে নেওয়া ভালো, গাছ কিন্তু মানুষের মতো বাজে বকে না। একমাত্র প্রয়োজন হলে তবেই তারা অন্য গাছের সঙ্গে কথা বলে। মূলত কোনো গাছ যখন বিপদে পড়ে তখন সে বিশেষ কিছু বার্তা পাঠায় তার আশেপাশের গাছগুলোকে সতর্ক করে দেওয়ার জন্য। কখনো মাটির ওপর দিয়ে, কখনো মাটির নিচ দিয়ে, আবার কখনো বা মাটির ওপর নিচ উভয় মাধ্যমেই সংকেত পাঠিয়ে এক গাছ আরেক গাছের সঙ্গে কথা বলে। চলুন একে একে সবকটা বিষয় পরিষ্কার করে বুঝে নি। মাটির ওপর দিয়ে যখন কোনো গাছ তার প্রতিবেশী গাছের সঙ্গে কথা বলে তখন সে বাতাসকেই যোগাযোগ মাধ্যম হিসাবে ব্যবহার করে। এভাবে বায়বীয় মাধ্যমে যোগাযোগের জন্য গাছ মূলত বিভিন্ন উদ্বায়ী যৌগ নিঃসরণ করে থাকে। যেমন ধরুন কোনো গাছে যখন পোকামাকড় কিংবা জীবজন্তু কামড় বসায়, অথবা কোনো গাছ যখন রোগাক্রান্ত হয়, তখন সেই নির্দিষ্ট ক্ষতস্থান থেকে বেশ কিছু উদ্বায়ী যৌগ বাতাসে মিশে যায়। আর সেই যৌগগুলিকে আশেপাশের গাছগুলি চিনতে পেরে নিজেদের মধ্যে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এটাকে বিজ্ঞানের ভাষায় সিস্টেমিক অ্যাকোয়ার্ড রেজিস্ট্যান্স বলা হয়। এখন আপনারা বলতেই পারেন, একটা গাছে আক্রমণ হলে তো আশেপাশের গাছে সেই বার্তা চলে যাওয়ার কথা এবং তা বুঝে তাদের সতর্ক হওয়া উচিত, তবু কেন সব গাছেই আক্রমণ হয়? এই ভাবনার উত্তরও দিয়েছে বিজ্ঞান। আসলে বার্তা যায় ঠিকই, তবে সেই বার্তা পাওয়ার পর আশেপাশের গাছে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠতে বেশ কিছুটা সময় লেগে যায়, আর ততদিনে রোগের আক্রমণও খানিকটা বেড়ে যায়। পরীক্ষা করে দেখা গেছে যে একটি সুস্থ সবল তামাক গাছের নিচের দিকের পাতায় কৃত্রিমভাবে টোবাকো মোজাইক ভাইরাস দেওয়ার পর সেই গাছটির ওপরের দিকের পাতায় এবং আশেপাশের গাছগুলির পাতায় ভাইরাসটির বিরুদ্ধে জোরদার প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠেছে। তবে এই প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠতে সপ্তাহ দুয়েক সময় লেগেছিল। বিজ্ঞানীরা আরও দেখেছেন যে এইসব বার্তাবাহক যৌগগুলি মূলত অক্সিলিপিন কিংবা টার্পিনয়েড গোত্রের অন্তর্ভুক্ত। এছাড়াও কিছু কিছু জীবপদার্থবিদ বৈদ্যুতিক তরঙ্গের মাধ্যমে গাছেদের যোগাযোগের বিষয়

0: নিয়ে বিস্তর গবেষণা করেছেন। তাঁরা প্রমাণ করেছেন, বেশ কিছু গাছ নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বৈদ্যুতিক সংকেতকে ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে। এই গেল মাটির উপর দিয়ে গাছেদের মধ্যে যোগাযোগের বিষয়ে আলোচনা। গাছেদের গোপন আলাপ, এটি লিখেছেন সায়ন্তন যশ। শেষ হল জানা অজানা।
1: জানা অজানা শেষ হল। বাঙালির ফুটবল প্রেম যে কি পর্যায়ে গিয়ে পৌঁছতে পারে তা আপনাদের ছোট্ট একটা সাক্ষাৎকার শোনাবো, সেটা শুনলেই বুঝতে পারবেন। একজনের বাড়ি পুরোটাই রং করা হয়ে যায় ব্রাজিলের জার্সির কালারে। ফ্লেক্স একটাই কথা, লেটেস্ট সাপোর্ট ফর ব্রাজিল, লেটেস্ট সাপোর্ট ফর ব্রাজিল। এবং একজন সরকারি ইঞ্জিনিয়ার, সরকারি অফিসার, তিনি ব্রাজিলকে নিয়ে এই যে তার উন্মাদনা, সেটাটা ছোট্ট নমুনা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। সেটা হচ্ছে যে তাকে তিনি মোটর বাইক র্যালি করছিলেন এবং ওই সাম্বা গান চালিয়ে যে ব্রাজিলের ইয়ে করতে, বেশ কয়েক বছর আগের কথা, তাকে পুলিশ থানায় বসিয়ে রাখা হয়। পরে যিনি সুপারিনটেন্ডেন্ট বা পুলিশ, তিনি জানতে পেরে তার কাছে মার্জনা চান যে ভুল হয়ে গেছে, এই রকম ধরনের আমরা তো কোনোদিন বিষয়টা দেখিনি আর আমি নিজে মিটিংয়ে ছিলাম সেই কারণে। তো শুনে নি একটু সেই ফুটবল প্রেমী।
2: সরকারি অফিসার একজন, নেশায় ফুটবল। ফুটবল 1982, তখন আমি ক্লাস নাইনে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট সাব জুনিয়র ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম, আজও খেলি। 40+, 50+ এই ধরনের যে টুর্নামেন্টগুলো হয় সেগুলোতে আজও খেলি। ব্রাজিলের খেলা দেখলাম, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এর কাছে যে ধরনের খেলা আশা করেছিলাম সেই ধরনের খেলা আজকে অন্তত দেখতে পাইনি, মানে মনঃপূত হয়নি খেলা দেখে আমাদের। যদিও অনেকেই বলছে যে মরক্কো 7th র্যাঙ্কিং টিম, ব্রাজিল 6th, একটাই খেলা উইদিন 10th র্যাঙ্কিং পড়েছে 6th vs 7th, সেই হিসেবে খেলাটা হয়তো একটু টাফ খেলা ছিল, কিন্তু তবু তো আমরা ব্রাজিলের কাছে ভালো খেলা দেখার একটা আশা রাখি। সেই আশায় আজকে খেলা দেখে অন্তত আশাহত হয়েছি, তবে পরবর্তীকালে আরও ম্যাচ আছে, নিশ্চয়ই ব্রাজিল ব্রাজিলের মতো খেলবেন। ব্রাজিল প্রেমের ব্যাপারে বলতে গেলে ছোট থেকেই ব্রাজিলের খেলার ব্যাপারে শোনা, পেলে গ্যারিঞ্চা এদের নাম শুনেছি ছোটবেলায়, ওইখান থেকেই ব্রাজিলের প্রতি প্রেম। তারপরে আমাদের স্টুডেন্ট লাইফে ব্রাজিল পরপর অনেকবার ফাইনাল খেললো, তখন আমরা ছাত্র, সেই কারণে ব্রাজিলের প্রতি সারা বিশ্বের যেরকম প্রেম আছে আমিও সেই রকম একজন ব্রাজিল প্রেমী মানুষ।
1: শুনলাম বিশ্বজিৎ চৌধুরী, ব্রাজিল প্রেমীর তার বক্তব্য। আচ্ছা, আপনি কখনো কি নারকেল তেলের বোতলের দিকে লক্ষ্য করে দেখেছেন? ভাবছেন তো সকাল সকাল মজা করছি, মোটেও না। কেন, লাল সবুজ বা অন্য কোনো রঙের বোতলে নারকেল তেল বিক্রি না করে শুধুই নীল বা আকাশি রং, তা সে কোম্পানি যাই হোক না কেন, এর পিছনে কোনো সায়েন্টিফিক রিজন বা কনজারভেশন কোনোটাই নেই। বরং বহু দশক আগে কোনো এক কোম্পানি তাদের বিজ্ঞাপন এবং বোতলের নকশায় নীল রংটি এতটাই নিখুঁতভাবে ব্যবহার করেছিল যে কয়েক কোটি ভারতীয়ের অবচেতনে নীলের সাথে নারকেল তেলের যোগসূত্র তৈরি করতে তারা সক্ষম হয়েছিল। মস্তিষ্ক নীল রংকে দেখলেই বিশুদ্ধতা, ভরসা, ঐতিহ্য, তিন বিষয়কে স্বয়ংক্রিয় অনুভব করে। পরবর্তীতে একই পণ্যের বিপণনে অন্য কোম্পানিরা ধারে ভারে বৃহৎ হলেও ব্র্যান্ডিংয়ের নতুন পরীক্ষা নিরীক্ষায় না হেঁটে দীর্ঘ ব্যয়বহুল পথ এড়িয়ে নীল রঙে অভ্যস্ত হওয়া মানুষের মস্তিষ্ককে তুলনায় কম আয়াসে ধরতে পেরেছিল নিজেদের ব্র্যান্ডিংয়ের জন্য। আধুনিক শপিং মল বা সুপার মার্কেটে হাজারো পণ্যের ভিড়ে একজন ক্রেতার কখনো নির্দিষ্ট কোনো রঙের প্রতি নজর পড়ার স্প্লিট সেকেন্ড ফ্যামিলিয়ারিটিকে কাজে লাগিয়ে নারকেল তেলের বোতলে নীল রঙই ব্যবহার করছে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শ্রোতাদের বিষয়ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনায় বৃষ্টিদেব, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা। শুরু করি এখন আজকের বুধ সকালে। বুধ সকালে জুন মাসে আপনাদের চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। আপনারা লিখেছেন maitrikotha@gmail.com, maitrikatha, maitrikotha@gmail.com এই ঠিকানায়। আবার কেউ কেউ চিঠি পাঠিয়েছেন বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700000।

01 পশ্চিমবঙ্গ ভারত এই ঠিকানাতেও। এবার তাহলে চলে যাই আপনাদের চিঠির পাঠে। যা চিঠি দিয়ে আজকের বুধ সকালে শুরু হবে তিনি ডক্টর দেবব্রত মুখার্জি, পাঠিয়েছেন নিউ টাউন কলকাতা থেকে। বসুন্ধরা শব্দের আক্ষরিক অর্থ পৃথিবী বা ধরণী, বসু মানে সম্পদ ও ধরা মানে ধারণকারী, এই দুই শব্দের সমন্বয়। অথর্ববেদের পৃথিবী সূক্তে বসুন্ধরাকে আমাদের মাতা আর আমরা সবাই তাঁর সন্তান বলা হয়েছে। বসুন্ধরা মাতা ভূমি পুত্রহং পৃথিব্যা পর্জন্য পিতা সৌন পিপর্ত। সামবেদের অন্তর্গত মহা উপনিষদের ষষ্ঠ অধ্যায় 71 নম্বর শ্লোকে বসুন্ধরা বন্দিত। অয়ং নিজ পরবেতি গণনা লঘু চেতসম উদারাচরিতানং তু বসুধৈব কুটুম্বকম। অর্থাৎ সমগ্র পৃথিবী একটি পরিবার, কিন্তু আমরা এক প্রবল দিশেহারা সময়ের আবর্তে যেখানে পরিবেশের অবক্ষয় ও প্রাকৃতিক সম্পদ শেষের দিকে এগিয়ে চলেছে। আমরা এখন আন্থ্রোপসিন এপোযুগে, যখন মানুষের কাজকর্ম এই নীল গ্রহের জলবায়ু বাস্তুতন্ত্রের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। কোভিড-19 অতিমারীর প্রভাবে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, রাজনীতি সব মিলেমিশে একাকার। উন্নত বিশ্ব থেকে উন্নয়নশীল দেশে উৎপাদন সরিয়ে নিজেদের কার্বন নিঃসরণ কমিয়ে নেওয়া, বন আচ্ছাদনের নামে প্রাকৃতিক জঙ্গল সাফ, মনোকালচার প্ল্যান্টেশনের মাধ্যমে কার্বন সিঙ্ক তৈরির লক্ষ্যমাত্রা আজ বসুন্ধরার সামনে অস্তিত্বের সংকট তৈরি করেছে। আমাদের নমামি গঙ্গে, ব্রিটেনের টেমস, চীনে ইয়াৎসি নদীর পুনরুজ্জীবন তখনই সম্ভব যখন নদীতে শিল্পের বিষাক্ত রাসায়নিক বর্জ্যের প্রবেশ রোধ, এসটিপি স্থাপন, ভূপৃষ্ঠের প্রবাহ, ভূগর্ভস্থ জলের পুনরুদ্ধার, প্রাকৃতিক গাছপালার পুনরুজ্জীবন হবে। এলনিনোর বিপদ, বিশ্ব উষ্ণায়নের ফলে হিমবাহের সংকোচন, ভূমিধস, দাবানল, খরা, বন্যা, ঘূর্ণিঝড়, জীবন বৈচিত্র্যের অবক্ষয়, এই সব বসুন্ধরার সামনে বড় বিপদ। চিঠিটি পাঠিয়েছিলেন ডক্টর দেবব্রত মুখার্জি নিউ টাউন কলকাতা থেকে। চলে যাচ্ছি পরের চিঠিতে, পাঠিয়েছেন আরতি সাহা রামপুরহাট বীরভূম থেকে। জন্মেছিলাম একেবারে খাঁটি গাঁ বলতে যা বোঝায় তেমনই একটি গাঁয়ে। গাঁয়ের মানুষজন সকাল থেকে সন্ধ্যা অবধি মাঠে মাঠে ফলায় ধান, গম, সর্ষে, বিভিন্ন ধরনের কলাই আর আখ। কার্তিক মাসের শুরুতেই মায়েরা গোবর দিয়ে উঠোন নিকিয়ে ঝকঝকে তকতকে করে তুলত। মা লক্ষ্মী আসবেন ঘরে। প্রথমে ধান, তারপর ক্রমে ক্রমে গম, সর্ষে, কলাই, সব শেষে আখ। আখ ঘরে আসত না, গাঁয়ের এক প্রান্তে আখ মারাইয়ের কল বসানো হতো। আখের রস নিংড়ে বড় উনুনে বড় কড়াই চাপিয়ে আখেরই শুকনো পাতা জাল দিয়ে গুড় তৈরি করা হতো। গুড়ের মিষ্টি গন্ধে ভরে উঠত গাঁয়ের আকাশ বাতাস। এছাড়াও আলু কচু লাগাত কোনো কোনো চাষি। গাঁয়ের একধারে ছিল একটা কাঁদর। কাঁদর হলো এটা একটা ছোট্ট নদী ছিল, বর্ষায় রীতিমতো বিদ্রোহ ঘোষণা করত, কোনো কোনো বছর মাঠকে ভাসিয়ে দিত। তবে গাঁয়ের ভিতরে এগিয়ে আসত কম। আমি যতদিন সেখানে ছিলাম বানের জলকে গাঁয়ের ভেতরে ঢুকতে দেখিনি। জল মাঠে বেশি দিন জমে থাকলে পোঁতা ধানের চারা পচে যেত, আবার নতুন করে রুইতে হতো ধানের চারা। আমার সৌভাগ্য, বিয়ের পরও আমি এমনই এক শ্যামলা শাড়িতে অঙ্গ ঢাকা গাঁয়ের বউ হয়ে এলাম। আরও সৌভাগ্য, এমন একজন মানুষের পাশে পৌঁছলাম যে গাঁকে মায়ের মতোই ভালোবাসে বলেই ছোট্ট বাড়িখানাকে ফুল ও ফলের গাছে ভরিয়ে তুলেছিল। বলা বাহুল্য, তার এই গাছ লাগানোর কাজে আমি ছিলাম তার নিত্য ও সক্রিয় সঙ্গী। শেষ বয়সে কিছু অনিবার্য কারণে আধা শহরে আসতে বাধ্য হয়েছি। আজকাল দূষণ কথাটা প্রায়ই শুনতে হয়, গাঁয়ে থাকতে যা কখনো শুনিনি। মাঝে মাঝে দুচোখ জলে ভরে ওঠে। দুঃখ ভুলে থাকার জন্য
একটা

ছোট্ট ছাদ বাগান তৈরি করেছি অক্লান্ত পরিশ্রমে, এটুকুই আজ সান্ত্বনা। পাঠিয়েছেন আরতি সাহা রামপুরহাট বীরভূম থেকে। চলে যাই পরের চিঠিতে। পাঠিয়েছেন অসীম কুমার মণ্ডল মঙ্গলপুর বাঁকুড়া থেকে। বিধাতার অপূর্ব সৃষ্টি এই বসুন্ধরা মা সকল দুঃখমোচনের জন্যই মাথায় হিমালয়, পদতলে জলরাশি, বিস্তৃত দিগন্ত জুড়ে বনভূমি, সর্বোপরি মাথার উপর এক বিশাল ছাউনি দিয়ে আমাদের আগলে রেখেছেন। ওই শামিয়ানার দিকে তাকিয়ে দেখতে পাই মার অপরূপ রূপের ছটায় দণ্ডায়মান্যতার ছবি, আর আমাদের রক্ষার ব্রতে তিনি সদাই অটল। প্রত্যুষের চাঁদ তারারা আলোকিত মণিদীপা হয়ে সুন্দরতম গম্ভীরভাবে সজ্জিত, পদ্মসম মুখমণ্ডল সদাই যেন হাস্যপূর্ণ, ধরার বুকে কান পেতে শোনা যায় ঝিঝিদের চিৎকার, কৃষকদের নাঙল জোয়াল, গরু মহিষ নিয়ে মাঠে যাওয়ার সময় সুন্দর লোকগান সঙ্গে কলকাকলির কলতান, সবুজ পত্রের বৃন্তের দোলা আর ঘাসের ডগায় চুপটি করে বসে শিশির বিন্দুর অপেক্ষা প্রত্যুষের রবির কিরণের সঙ্গে কিছুটা সময় অবগাহন করার জন্য। জানবুধ সকালে আমাদের এই বসুন্ধরা মা কিন্তু বহুরূপী, ভিন্ন ঋতুতে মার ভিন্ন রূপ। গ্রীষ্মের তীব্র গরমে পুকুর ডোবা শুকিয়ে মাঠ ফাটিয়ে দিলেও বর্ষার প্লাবনে নদ নদী খাল বিল টৈটুম্বুর করে দেয়, শরতে আবার হিমেল হাওয়ার পরশ নিয়ে হাজির হয়, হেমন্তের ধানের ঘ্রাণ আর শীতে তীব্র কনকনে ঠান্ডায় কত না শীতকালীন সবজি, খেজুর রস, গুড়, পাটালি নিয়ে হাজির হয়, বসন্তে সবার প্রাণ সজীবতায় পূর্ণ করে দেয়। মার কাছে এত কিছু প্রাপ্তি নিয়ম করে পেতে আমাদের সচেতন হতে হবে, রক্ষা করতে হবে মা বসুন্ধরাকে, যেন বঞ্চিত না হয় ঘোড়া হয়ে মাঠ পার হওয়ার সেই মাঠ, মাঠ ছুঁয়ে সাঁতার কাটার সেই পুকুর, পাখি হয়ে উড়ে যাওয়া সেই বিস্তৃত দিগন্তের ছবি দেখা, সর্বোপরি অতিরিক্ত ভোগবিলাসের জন্য জলাভূমি ভরাট করে অট্টালিকা নির্মাণ, প্রয়োজনাতিরিক্ত পথ নির্মাণ করা, এগুলো নিয়ে যদি কিছু না ভাবি আঘাত পাবে আমাদের এই বসুন্ধরা মা। চিঠিটি পাঠিয়েছেন অসীম কুমার মণ্ডল মঙ্গলপুর বাঁকুড়া থেকে। পরের চিঠিতে যাই। পাঠিয়েছেন বরানগর ডানলপ থেকে সাধনা মজুমদার। কতই না জীব বৈচিত্র্যে ভরা আমাদের এই বসুন্ধরা, নানাবিধ উদ্ভিদ ও প্রাণীর কার্যকলাপ দেখে আশ্চর্য হতে হয়। জানো বন্ধু, আমাদের বাড়ির সামনে ল্যাম্পোস্টের নিচটা কতিপয় অবিবেচক মানুষের ময়লা ফেলার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। আবর্জনার স্তূপ বাড়ছে দেখে বাতাবি লেবুর চারাটা বেড়া দিয়ে ঘিরে লাগিয়েছিলাম পোস্টটার নিচে, বোর্ডে বৃক্ষ দেবতা লিখে ঝুলিয়ে দিয়েছিলাম বেড়ার গায়ে। এখন গাছটি বড় হয়ে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকায় সেখানে কেউ আর ময়লা ফেলে না। পাখিদের জন্য চাল ছড়ানো, পাত্র ভরে জল রাখা আমার নিত্যদিনের অভ্যেস। পাখিরা খাবার খেতে এসে ছাদের বাগানে বীজ ফেলে ওই চারাটি উপহার দিয়েছিল নিমন্ত্রিতদের মতো। ওরাও নীরবে বৃক্ষরোপণ করে প্রাকৃতিক পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখে। ঝাড়ুদার পাখি কাক আমাদের ফেলা উচ্ছিষ্ট নোংরা আবর্জনা খেয়ে সাফ করে। নিজেদের বাসায় নিজেদের অজান্তেই কোকিল ছানাকে লালন পালন করে বাস্তুতন্ত্রের এক ধারক বাহককে বিলুপ্ত হতে দেয় না। এমনভাবে বহু ক্ষুদ্র জীব প্রত্যক্ষ আর পরোক্ষভাবে পরিবেশ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে চলেছে। জীব শ্রেষ্ঠ মানুষ আমরা, প্রকৃতির জল হাওয়া আলো ইত্যাদি গ্রহণ করে বাঁচি। প্রকৃতির এই নিঃস্বার্থ দানের জন্য কৃতজ্ঞতাস্বরূপ বৃক্ষরোপণ করে দূষণমুক্ত প্লাস্টিকমুক্ত পরিবেশ রচনা করা প্রত্যেকের কর্তব্য। আমাদের এই বসুন্ধরার মাঝে যার যতটুকু সাধ্য তাই মানব জনম ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের অঙ্গীকার পালন। এই লেখাটি পাঠিয়েছেন সাধনা মজুমদার

বরানগর ডানলপ থেকে। চলে যাই পরের চিঠিতে, পাঠিয়েছেন প্রণয় পাল কৃষ্ণনগর নদিয়া থেকে। মহাবিশ্ব মাঝে প্রাণীকুলের এক নিশ্চিত আবাসস্থল আমাদের এই বসুন্ধরা, আমাদের পৃথিবী, যা জীববৈচিত্র্য, জলবায়ু আর অফুরন্ত প্রাকৃতিক সম্পদের পরিবেশগত ভারসাম্য সমন্বয়ে আমাদের এই মানব সভ্যতা। তাই বিজ্ঞান ভাবিয়েছে পরিবেশগত এই ভারসাম্য রক্ষায় আমাদের দায়িত্ব সচেতন হওয়ার কথা, যাতে সুরক্ষিত থাকে এই মানব সভ্যতার স্বচ্ছ পরিবেশ। কিন্তু আমরা কি বসুন্ধরার সুরক্ষায় সত্যিই সচেতন? কেমন আছেন সভ্যতার রথে পিষ্ট আজকের এই বসুন্ধরা? বিশ্ব পরিবেশ দিবস পালনের অঙ্গীকারও বছরে একবার এই প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আমাদের। সচেতন হওয়ার লক্ষ্যে দিশা দেখায় নতুন থিম। আজ ক্রমবর্ধমান উষ্ণায়নের প্রেক্ষিতে তাই বলতেই পারি, বসুন্ধরার স্বাস্থ্য খুবই উদ্বেগজনক। কারণ জলবায়ু পরিবর্তনের সঙ্গে পৃথিবী আজ ক্রমবর্ধমান মানব সৃষ্ট বহুমাত্রিক সংকটের সম্মুখীন। বায়ুমণ্ডলে অতিরিক্ত কার্বন নিঃসরণ, ব্যাপক মরুভূমি নিধনে নগরায়ন বা শিল্পায়ন, প্লাস্টিক বর্জ্যের দূষণ, হিমবাহের গলন, উষ্ণায়ন, খরা, বন্যা, ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ সব মিলিয়ে বসুন্ধরা আজ সংকটাপন্ন। তাই বসুন্ধরার স্বাস্থ্য রক্ষায় শপথ আমাদেরই নিতে হবে। প্রাকৃতিক সম্পদের সংযত ব্যবহারে, গাছ লাগানোর মতো পরিবেশ বান্ধব নীতির সঠিক প্রয়োগে, যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে আর সুরক্ষিত থাকেন আমাদের এই বসুন্ধরা। এই চিঠিটি পাঠিয়েছিলেন প্রণয় পাল কৃষ্ণনগর নদিয়া থেকে। এবার পরের চিঠি, লিখেছেন সুজাতা আচার্য পশ্চিম মেদিনীপুর থেকে। প্রখর রুদ্রের তেজ আটকাতে জটায়ুর ডানার মতো ছাউনি ছাদের মাথায়, আকাশ, চাঁদ, সূর্য সবার সঙ্গেই উঁকি দিয়ে দেখা করা। একদিকে প্রাণান্তকর উষ্ণতা, অন্যদিকে কুক্ষিগত মাটি ভর্তি টবে যাদের বাস, রোদের অভাবে তারা নিঃশ্বাসের পথে, চোখ দুটো কষ্ট পায়। ওটুকুই তো ধরিত্রীর সঙ্গে আমার আত্মীয়তা। কষ্ট দূর করতে গাছ লাগাও প্রাণ বাঁচাও মন্ত্রে আবার সবুজের মেলা বসালাম, চোখ জুড়ল শ্যামল শোভায়। পাতাগুলো ছুঁয়ে বললাম, বসুমতী মা গো, এ অপরূপ শ্যাম সাজ ছাড়া তোমায় মানায় না। গাছ লাগাতে উৎসাহ দেওয়াটা অভ্যেস করে নিয়েছি। রাস্তার ধারের গাছ কাটা হবে শুনে ভীষণ রাগ হয়েছিল, না কাটলেই চলছিল না, ব্যথাটা একেবারে ভেতর থেকে আসে। তবে বসুন্ধরার সবুজ সুরক্ষায় আমাদের ছোট্ট সমাজকল্যাণ সংগঠন থেকে বিশিষ্ট পরিবেশ বন্ধু শিল্পপতির বাগানটিতে কিছু পলাশ সদস্যকে সুরক্ষিত করলাম বাতাসে অক্সিজেন বাড়াতে। বসুমতির বাতাবরণে কালো আবরণ কমাতে গণপরিবহনকে বাহন করেছি, সাইকেলটিকেও ঘর ছাড়া করিনি। কিছু মানুষকে নিয়মিত সাইকেল ব্যবহার করতে দেখে প্রশংসা করি। আশায় আছি নেদারল্যান্ড, চীন, জাপান প্রভৃতি দেশের মতো আমাদের রাস্তাগুলোতেও পরিবেশ বান্ধব যাতায়াত বাড়বে। বেতারের অনুষ্ঠানে জেনেছিলাম যাতায়াতের পথে সাইকেল বন্ধু সংস্থার উদ্যোগের কথা। বসুধাকে শীতল নির্মল বাতাস উপহার দিতে এই পদক্ষেপ সর্বাগ্রে সাধুবাদ প্রাপক। আশার আলো দেখাচ্ছে মানুষের সচেতনতা, বোধ আর উদ্ভিদের প্রতি ভালোবাসা। নিশ্চয়ই অতি দ্রুত আমরা আমাদের অস্তিত্বের প্রধান নিয়ামককে অক্ষত রাখব, বসুন্ধরাকে সাজিয়ে রাখব পরিশুদ্ধ অলঙ্কারে। চিঠিটি পাঠিয়েছেন সুজাতা আচার্য পশ্চিম মেদিনীপুর থেকে। বুধ সকালে অনুষ্ঠানে আমাদের এ মাসের বিষয় আমাদের এই বসুন্ধরা, আর এই প্রসঙ্গে অনেক চিঠি আমরা পেয়েছি। সব তো পড়া সম্ভব নয়, তাই কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করতেই হয়। যেমন হীরালাল ঘোষ পাঁচাল বাঁকুড়া থেকে পাঠিয়েছেন, ডাক্তার অভয় সামন্ত পাঠিয়েছেন মেমারি পূর্ব বর্ধমান থেকে, মধ্যপাড়া পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন দিলীপ কুমার দত্ত, কৃষ্ণনগর নদী

পুরুলিয়া থেকে লিখেছেন রতন কুমার নাথ, কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে সুখময় মিশ্র, সবং পশ্চিম মেদিনীপুর থেকে শক্তিরঞ্জন ভৌমিক। আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চিঠি লিখবেন এভাবেই, সঙ্গে থাকবেন আমাদের। এবার যার চিঠি পড়ব তিনি হলেন প্রমীলা শীল, পাঠিয়েছেন কৃষ্ণনগর হুগলি থেকে। আমাদের এই সুন্দর শস্য শ্যামলা পৃথিবী প্রাকৃতিক সৌন্দর্য আর সম্পদে পরিপূর্ণ। গাছপালা, পশু পাখি, নদী নালা সবকিছুর সুবিধা আছে বলেই জীবন এত সহজ আর সুন্দর। বিশেষ করে গাছপালা পানীয় জল ছাড়া তো আমাদের পক্ষে জীবন ধারণ করা একদমই অসম্ভব। কিন্তু সচেতনতার অভাবে, আবার কখনো বা সচেতনভাবেই, আমরা অনাশলভ্য সম্পদের মূলে কুঠারাঘাত করে চলেছি। পানীয় জলের অপচয় করে আমরা ভূগর্ভস্থ জলের অভাব ক্রমশ বাড়িয়ে চলেছি। রাস্তার ধারের কলগুলি থেকে জল নেওয়ার পর অধিকাংশ ক্ষেত্রেই জল পড়ে যায়, কিন্তু বন্ধ করার প্রয়োজন অনেকেই মনে করেন না। এর ফলে ভবিষ্যৎ প্রজন্মের মিষ্টি পানীয় জল পাওয়াটাই দুঃসাধ্য হয়ে দাঁড়াবে। বৃক্ষচ্ছেদনের ফলে ক্রমশ উত্তাপ বাড়ছে, বাতাসে অক্সিজেনের মাত্রা কমছে, দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট, গরমে হাঁসফাঁস করার পরিবেশ তৈরি করে ফেলেছে নিজেরাই। আশার কথা, পরিবেশ দিবসে সকলেই এখন বৃক্ষরোপণের জন্য সচেষ্ট হই। আমাদের এখানে একটি ক্লাবের তরফ থেকে সারা বছরই বৃক্ষরোপণের কর্মসূচি চলে। রাস্তার ধারে গাছপালা বসিয়ে শুধু সৌন্দর্য বৃদ্ধি নয়, পরিবেশকে শীতল রাখার কর্মসূচি নতুন প্রজন্মকেও আকর্ষণ করছে, হাত মিলিয়েছে তারাও। কিন্তু তা সমগ্র অংশের জন্য যথেষ্ট নয়। সমাজের সর্বস্তরের মানুষ সচেতন হয়ে প্রত্যেকের বাড়িতে যদি যেটুকু জায়গা ফাঁকা পড়ে আছে তাতে বৃক্ষরোপণ করেন এবং নিয়মিত পরিচর্যা করেন, তাহলে বাতাসে অক্সিজেনের পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে। দরকার আমাদের সদিচ্ছা আর বসুন্ধরাকে ভালো রাখার মানসিকতা। চিঠিটি পাঠিয়েছেন প্রমীলা শীল, কৃষ্ণনগর হুগলি থেকে। এবার পরের চিঠি লিখেছেন পদ্মা দে, মিঠাপুকুর বর্ধমান থেকে। তিনটে ছেলে অশ্বত্থ গাছের গুঁড়িতে একটি বিজ্ঞাপন আটকে দিতে যেই না পেরেক পুঁততে যাবে, অমনি পাড়ার বাল্য বিধবা রানী পিসি তেরে এলো হাতে একটা লাঠি নিয়ে। হাড়বদ জাতের দল, তোরা কি বলে গাছের গুঁড়িতে পেরেক পুঁতছিস, গাছটাকে মেরে ফেলতে চাস? একটা ছেলের বুকের পাটাটা একটু বেশি, সে বলতে গেল, কোম্পানি থেকে আমাদের এই বিজ্ঞাপনগুলো দিয়েছে লাগাতে, প্রত্যেকটাতে 30 টাকা করে পাবো, যদি না লাগাতে দাও তাহলে আমরা কাজ করব কি করে? তাছাড়া তোমার তো গাছ নয়, রাস্তার গাছ। মুখের কথা শেষ করতে না করতেই পিসি হাতে লাঠি আর একটা ঝাঁটা নিয়ে রেড়ে করে তেরে এলো। কি বললি, আমার গাছ নয়? এ আমার গাছ, তোদের গাছ, সকলের গাছ। আমরা যদি না রক্ষা করি তাহলে পরিবেশ সুস্থ থাকবে কি করে? তোদের কেউ শেখায়নি প্রকৃতি আমাদের মা? পারবি তোদের মায়ের বুকে পেরেক মারতে? আগে প্রকৃতিকে রক্ষা করতে শেখ, বসুমাতাকে সযত্নে সেবা করতে শেখ। কেউ যদি না শেখায় তাহলে আমার কাছে এসে শিখবি, গাছ লাগাবি, পুকুর বোজানো আটকাবি, পাখিদের বিনাশ রোধ করবি, তবেই পৃথিবীর ভারসাম্য বজায় থাকবে। ডাকাত বদমাইশের দল, যা দূর হয় এখান থেকে। পিসি রেগে গজগজ করতে করতে অশ্বত্থ গাছের গুঁড়িতে পরম মমতায় হাত বুলিয়ে তার তলাটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিল। যেতে যেতে রাস্তার কলের কানটা মুলে দিয়ে যত পলিথিন থার্মোকলের জিনিস দেখতে পেল সব তুলে নিল। ডাকাবুকো ছেলেগুলো পিসির রণচণ্ডে মূর্তি দেখে বেজায় ঘাবড়ে গেল। একজন বলল, ভাবছি কাল থেকে নিজের এলাকায় পিসির মতো করে কাজ করব। সবুজে সবুজে ভরে উঠুক পৃথিবী, এই কামনায় পদ্মা দে, মিঠাপুকুর বর্ধমান। এবার পরের চিঠির পালা, লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল, কিয়ামাচা পশ্চিম মেদিনীপুর থেকে। পৃথিবীর শ্রেষ্ঠ সৃজনশীল জীব মানুষ, অথচ কি দুর্ভাগ্য দেখো, সেই মানুষের কারণে আমাদের এই বসুন্ধরা অস্তিত্ব সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। যে বসুন্ধরাকে আমরা মা বলি তার জন্য আমরা সত্যিই কিছু ভাবি, এই কারণ কারো অজানা নয়।
তবুও আমি বা

কেউ ভালো থাকব না। তাই আমাদের স্বার্থে 10-20টা গাছ লাগাই, কষ্ট হলেও তাদের লালন করি, ময়লা আবর্জনার আধার না বানিয়ে স্রোতস্বিনীকে নিজ পথে চলতে দেই, বিলাসিতা কমিয়ে একটু পরিশ্রমী হতে শিখি। প্লাস্টিকের বিকল্প তো ছিলই, তাহলে তার ব্যবহার করতে আমাদের দ্বিধা কোথায়? বসুন্ধরাকে নিয়ে মানুষের দ্বিচারিতা কমলেই এই বসুন্ধরা হয়ে উঠবে সমাজের পরম বন্ধু। তাই তো কবি শক্তি চট্টোপাধ্যায়ের কথায় বলি, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। চিঠিখানি পাঠিয়েছেন দেবী প্রসাদ মণ্ডল, কিয়ামাচা, পশ্চিম মেদিনীপুর থেকে। এবার পরের চিঠি লিখেছেন সৌমাল্য প্রামাণিক, মাঝডিহা, হুগলি থেকে। পত্রের প্রথমে তোমাকে জানাই আমার হার্দিক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমার এ মাসের বিষয় রেখেছ আমাদের এই বসুন্ধরা। গতকাল 5ই জুন পেরিয়ে এলাম বিশ্ব পরিবেশ দিবস। আমাদের এই বসুন্ধরা ও পরিবেশ সম্পর্কে আমাদের ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডার থেকে কয়েকটা কথা শুধু লিখতে চাই। আমাদের এই রূপসী বসুন্ধরা বা পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এক অনন্য রোমাঞ্চকর গল্পের মতো। কোটি কোটি বছরের বিবর্তন, প্রাণস্পন্দন আর প্রকৃতির খেয়ালে গড়ে উঠেছে আমাদের এই একমাত্র নীলাভ গ্রহ। কয়েকশো কোটি বছর আগে মহাবিশ্বে ধুলো আর গ্যাসের মহাজাগতিক মেঘ থেকে জন্ম নেয় এই পৃথিবী। উত্তাপ ক্রমশ কমে গিয়ে আগমন ঘটে শীতল হাওয়া ও জলের, যা প্রাণস্পন্দনকে ত্বরান্বিত করে। এই বসুন্ধরার সবচেয়ে বুদ্ধিমান কিন্তু ক্ষতিকর চরিত্রের নাম হল মানুষ। মানুষের তৈরি দূষণ আর লোভের কারণে আজ জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হচ্ছে। গলে যাচ্ছে মেরু অঞ্চলের বরফ, হারিয়ে যাচ্ছে সবুজ অরণ্য, বিপন্ন হচ্ছে হাজারো বন্য প্রাণী। বসুন্ধরা আমাদের মা, সে অকাতরে আমাদের অক্সিজেন, জল আর খাদ্য দিয়ে বাঁচিয়ে রেখেছে। এবার সময় এসেছে তাকে ভালোবাসার, তাকে বাঁচিয়ে রাখার। কিন্তু বিশ্ব উষ্ণায়ন লাগাম ছাড়া হওয়ার জন্য পৃথিবী আজ অস্তিত্ব সংকটে। নির্বিচারে বৃক্ষচ্ছেদন করার ফলে দেখা যাচ্ছে নানা রকম রোগ জ্বালা। ছোট ছোট সচেতন পদক্ষেপ যেমন গাছ লাগানো, প্লাস্টিক বর্জন করা, বৃক্ষচ্ছেদন কম করা, জল অপচয় রোধ করা, এই সমস্ত কাজের মাধ্যমেই এই বসুন্ধরা আগামী প্রজন্মের জন্য আরো সুন্দর, দীর্ঘস্থায়ী হতে পারে। চাই সচেতনতা। একদিন এই স্বপ্ন সত্যি হবে, এই আশা নিয়ে আমার এই ক্ষুদ্র চিঠি শেষ করছি। লিখেছেন সৌমাল্য প্রামাণিক, মাঝডিহা, হুগলি থেকে। যেহেতু অনেক চিঠিই আমরা পেয়েছি, তাই আবারও কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করার পালা। ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে লিখেছেন শিশির দাস, সেলামপুর হুগলি থেকে লিখেছেন রীতা পাল, সরঙ্গা পূর্ব বর্ধমান থেকে লিখেছেন গুরুপদ যশ, খণ্ডঘোষ পূর্ব বর্ধমান থেকে লিখেছেন শর্মিষ্ঠা মোদক, আর ঝিলিদাম ঝাড়গ্রাম থেকে লিখেছেন রবণী মাহাতো। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। চিঠি লিখবেন আর এভাবেই আমাদের সাথে থাকবেন। এবার পড়ব পথিক দাশগুপ্তর চিঠি, পাঠিয়েছেন ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে। বসুন্ধরা কখনো মানুষের শত্রু নয়, বরং মানুষই বসুন্ধরার সবচেয়ে বড় সুবিধাভোগী। বসুন্ধরা আমাদের খাদ্য দেয়, বস্ত্র দেয়, বাসস্থান দেয়, জীবনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন দেয়। কিন্তু বিনিময়ে আমরা বসুন্ধরাকে ক্ষতবিক্ষত করে চলেছি। গাছপালা কেটে বন উজাড়, জল বায়ু মৃত্তিকা দূষণ আর অবহেলা করে গর্বিত হচ্ছে। আজ বসুন্ধরার জলবায়ু পরিবর্তন এক কঠিন বাস্তবতার মুখে দাঁড়িয়ে। কোথাও অতিবৃষ্টি, কোথাও অনাবৃষ্টি, কোথাও দাবদাহে পুড়ছে জনজীবন, আবার কোথাও বন্যার জলে ভাসছে শহর, গ্রাম, বাসস্থান। বসুন্ধরা যেন তার নিজস্ব ভাষায় সতর্কবার্তা

পাঠাচ্ছে যে এখনো সময় আছে, সতর্ক হও, নইলে জনজাতি বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু আশার কথা হল, পরিবর্তনের ক্ষমতা এখনো আমাদের হাতেই রয়েছে। গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো, জল ও বিদ্যুতের অপচয় বন্ধ করে পরিবেশ বান্ধব জীবনযাপন করা, ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের সূচনা করতে পারে। একটি গাছ শুধু একটি উদ্ভিদ নয়, একটি গাছ হল ছায়া, অক্সিজেন, পাখির আশ্রয়, মাটির সুরক্ষা আর ভবিষ্যৎ প্রজন্মের এক টুকরো নিরাপদ বসুন্ধরা। কাজেই একটা গাছ কাটা মানেই অসংখ্য সম্ভাবনা হারিয়ে ফেলা। মানুষ আর প্রকৃতি পরস্পরের পরিপূরক। প্রকৃতির সঙ্গে বিচ্ছিন্ন হয়ে মানুষের প্রকৃত উন্নতি কখনো সম্ভব নয়। তাই বিশ্ব পরিবেশ দিবসের মাসে বিশ্বলোকের অঙ্গীকার হোক, আমরা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করব আর বসুন্ধরাকে ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য করে তুলব। চিঠিটি লিখেছেন পথিক দাশগুপ্ত, ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে। আজ তাহলে এখানেই শেষ করি আজকের বুধ সকালে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে ছিলাম আজ আমি বৃষ্টিদেব। অনুষ্ঠানটির সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাশ।

শুনলেন বুধ সকালে, উপস্থাপনায় বৃষ্টিদেব, সম্পাদনা জিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী। শাস্ত্রীয় সঙ্গীতের আসরে খেয়াল শুনবেন বিদুষী অঞ্চনা নাথের কণ্ঠে, রাগ দেশি। তবলায় সহযোগিতা করেছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়। খেয়াল পণ্ডিত, মাফ করবেন, বিদুষী অঞ্চনা নাথ, রাগ দেশি।

Ma

শাস্ত্রীয় সঙ্গীতের আসরে দেশী রাগে খেয়াল পরিবেশন করলেন বিদুষী অঞ্জনা নাথ। তাকে তবলায় সহযোগিতা করলেন কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে মৈত্রীর প্রচার তরঙ্গে আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান মনের মতো গান। সংস্কৃতি এক প্রবাহমান নদীর মতো, এর রূপান্তর আছে, মৃত্যু নেই। প্রকৃতপক্ষে লোকসংস্কৃতি বাঙালি সংস্কৃতির মূল ধারা, এর মর্মমূলেই আবহমান বাংলা ও বাঙালির ইতিহাস। সংস্কৃতি বিশেষজ্ঞ গোপাল হালদার হাজার বছরের বহমান বঙ্গ সংস্কৃতিকে পল্লীপ্রধান বাঙালি সংস্কৃতি বলেই অভিহিত করেছেন। বাংলার লোকসংস্কৃতির জগৎ বিচিত্র ও ব্যাপক। পালা পার্বণ, বিবাহ, ক্রিয়া, মেলা, নবান্নে মূর্ত হয়ে ওঠে উৎসব আনন্দের নানা রূপ।

প্রাত্যহিক পল্লী জীবনযাপনের অনুষঙ্গে আসে পোশাক পরিচ্ছদ, সজ্জা প্রসাধন ও খাদ্যের কথা। লোকসাহিত্যে জীবনের উপলব্ধি ও আনন্দের আলেখ্য জন্ম নিয়েছে। এইসব অনন্য উজ্জ্বল উপাদানেই রচিত লোকসংস্কৃতির সাত নড়ি। লোকসংস্কার ও লোকবিশ্বাসের সঙ্গে সুদূর অতীতের টোটেম, ট্যাবু ও জাদুবিদ্যার সম্পর্ক অতি নিবিড়। সংকট, শঙ্কা, অমঙ্গল দূরীকরণের পন্থা পদ্ধতির সঙ্গে লোকবিশ্বাস ও সংস্কারের যোগ গভীর। ব্রত, মানত, বশীকরণ, জাদুমন্ত্র, ঝাড়ফুঁক, টোটকা, তাবিজ ইত্যাদির মাধ্যমে ইচ্ছাপূরণ ও মুশকিল আসানের চেষ্টাও চলে সেখানে। গার্সি বা ওলাবিবি, ভিটে কুমোরের পুজো, পীর দরবেশের দরগায় মানত, কৃষকের মনসাতুষ্টির পুজো কিংবা মাঝির বদর বদর বলে দরিয়ায় যাত্রা শুরু, এই সবই লোকসংস্কারের অন্তর্গত, যা প্রজন্ম পরম্পরায় প্রচলিত। বৃষ্টি কামনায় যেমন কোনো পল্লীবাসী কৃষি নির্ভর মানুষ আল্লাহ ম্যাগ দে, পানি দে, ছায়া দে রে তুই গান গায়, তেমনি দেবদেবীর নাম নিয়ে সাপের মন্ত্র উচ্চারণে ওঝারও কোনো দ্বিধা নেই। আসর বন্দনায়, ভক্তি নিবেদনে আল্লাহ ভগবান রসুল দেবতা সমপাংতেও এক নিঃশ্বাসে উচ্চারিত হয় সেখানে, যেন বৈচিত্র্যের মধ্যেও এক মিলনের সুর।

সহজমার কণ্ঠে এক অভূতপূর্ব লোকগীতি শুনলাম। বাংলার লোকজীবনে আবাস, আসবাব, খাদ্য, পরিধেয়, প্রসাদ, অলঙ্কার, তৈজসপত্র মূলত একই। খড় বা সনের দোচালা ঘর, পাটকাঠি বা কঞ্চির বেড়া, একপাশে গোয়ালঘর, এক চিলতে উঠোন, চারপাশে গাছগাছালি। গ্রামীণ মানুষের বাস্তুগৃহের এই হল সাধারণ ছবি। মাদুর, কাঁথা, বাঁশের মাচা কিংবা মাটির মেঝে, শয়নের উপকরণ ও ব্যবস্থা হল এই। তৈজসপত্রের মধ্যে মাটির হাঁড়ি, পাতিল, সানকি, কুঁজো, কাঁসার থালা, বাটি, ঘটি, ঘড়া, এই তো। আর সাজসজ্জা, অলঙ্কার, সেও যেন ঠিক সাধারণ ও মনের মতো।

মাদলের এক অভূতপূর্ব পরিবেশনা। বাংলার লোকসংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল লোকগান। বিভিন্ন অঞ্চলে

বিভিন্ন ধরনের লোকগান প্রচলিত আছে, যেমন নদীবাহিত অঞ্চলের নৌকা বেয়ে যাওয়া মাঝিদের ভাটিয়ালি গান, উত্তরের চারণ কবিদের গরু মহিষ চড়ানোর সময় গাওয়া ভাওয়াইয়া গান, মরমী ভাবধারায় পরিপূর্ণ লালন শাহ, হাছন রাজা ও অন্যান্য বাউল সাধকদের জনপ্রিয় বাউল গান, শাড়ি দিয়ে একদল শ্রমজীবী মানুষের কাজের তালে তালে গাওয়া শাড়ি গান, মূলত মালদা ও রাজশাহী অঞ্চলের সামাজিক ও রাজনৈতিক ব্যঙ্গাত্মক সুরে পরিবেশিত গম্ভীরা, টুসু পুজো ও পরবকে কেন্দ্র করে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান ইত্যাদি অংশে গাওয়া টুসু গান, রার বাংলায় ভাদু পুজো উপলক্ষে গাওয়া ভাদু গান, বাংলার পশ্চিমাংশে ও বিহার ও উড়িষ্যায় প্রচলিত প্রবল জনপ্রিয় নাচ ও গান, বাংলায় গৌর নিতাইয়ের ভক্তিবাদী আন্দোলনের জনপ্রিয় ভক্তিমূলক গান।

এই লোকসংস্কৃতি চর্চার ভিতর দিয়েই একদিন বাঙালির আত্মপরিচয়, সন্ধান ও স্বরূপ অন্বেষার সূচনা হয়েছিল। স্বাদেশিকতার মন্ত্রে দীক্ষিত রবীন্দ্রনাথই ছিলেন তার ঋত্বিক। গুরুসদয় দত্ত এই লোকসংস্কৃতির নানা উপাদান নিয়েই গড়ে তুলেছিলেন এক প্রাসঙ্গিক পটভূমি। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের স্বদেশী যুগের গানের কথা বলতে হয়। বাউল, শাড়ি বা ভাটিয়ালির সুর বসিয়ে রচনা করা তাঁর সেই সব স্বদেশী গান কি অবিস্মরণীয় উদ্দীপনা জাগিয়েছিল বাঙালির মনে, তা আজও ইতিহাসের অন্তর্গত। যেমন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চারণ কবি মুকুন্দ দাসের লৌকিক আঙ্গিকে রচিত স্বদেশী যাত্রাপালা ও জাগরণ মন্ত্রের উদ্দীপক গান বাঙালিকে মুক্তি পাগল করেছিল। আমাদের দেশের নানা সংগ্রাম আন্দোলনেও লৌকিক সমাজের কবি ও গায়কদের বিশেষ ভূমিকা আছে। কবিয়াল রমেশ শীল, বিজয় সরকার বা শাহ আব্দুল করিমের মতো মরমী লোককবিকেও ভাষা আন্দোলন গান রচনায় প্রাণিত করেছে। বা ভাষা সংগ্রামের গান বেঁধে এক বাউল কবি মহিন শাহ পুলিশের হাতে লাঞ্ছিত হন। আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিও লোককবিদের রচনায় প্রতিফলিত হয়েছে বারবার।

বাংলার লোক সংস্কৃতির উপাদান বিশ্লেষণ করলে পাওয়া যায় আনন্দরূপের সন্ধান। প্রবল জীবনাগ্রহ, প্রতিবাদী চেতনা, জাত ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে মানুষের কথা, মানবিকতা ও ইহজাগতিকতার পরিচয়। বাংলার গ্রামাঞ্চলে প্রচলিত বহু লোককাহিনী বা গল্প যা প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহমান। রয়েছে তেতুন্নি মায়ের গল্প, বুড়ো শালিকের ঘাড়ের ও গোপাল ভাঁড়ের কৌতুক, এছাড়া বিভিন্ন প্রবাদ প্রবচন, যেমন যেমন কর্ম তেমন ফল, না থাকলে মা কেমন করে আসবে দুধ।

হস্তশিল্প লোকসংস্কৃতির এক সমৃদ্ধ ভুবন। এসব হস্তশিল্পে মানুষের মেধা, নৈপুণ্য ও দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। যেমন নকশিকাঁথায় পায় শিল্পী মনের প্রকাশ। বেতশিল্প, বাঁশ শিল্প, কাঠ শিল্প, চামড়া শিল্প, বুনন শিল্প সমৃদ্ধ করেছে লোকসংস্কৃতিকে। মসলিনের যুগ পেরিয়ে আজকের জামদানিও লোকশিল্পেরই অবদান। বাংলার লোকশিল্প, কারুশিল্প লোকসংস্কৃতির অপরিহার্য অংশ। এর মধ্যে রয়েছে নকশিকাঁথা, পটচিত্র, শখের হাঁড়ি, ডোকরা শিল্প, মাটির পুতুল। বাংলার লোকসংস্কৃতি আমাদের ঐতিহ্য, জীবনযাত্রা ও ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ।

বাংলার লোকাচারেও সম্প্রদায় নির্বিশেষে অভিন্নতার সূত্র খুঁজে পাওয়া যায়। জন্ম, বিবাহ, মৃত্যু, কৃষিকর্ম, নৌচালনা, এই সব বিষয় প্রাচীনকাল থেকে প্রচলিত লোকাচার বাঙালির জনজীবনকে গভীরভাবে প্রবাহিত করেছে। বন্ধ্যা নারীর সন্তান কামনা, গর্ভবতী রমণীর স্বাদ ভক্ষণ, সন্তানের জন্মের পর অনিষ্ট ভঞ্জন সতর্কতা ও বিবাহের কিছু আচার লোকসমাজে ধর্মভেদে অভিন্ন। কৃষি সম্পর্কিত লোকাচারেও সাদৃশ্য আছে। বৃষ্টি কামনা, হল কর্ষণ, বীজ বপন, ফসল রক্ষা, নৌচালনা, মাঝির গান, ফসল তোলা ইত্যাদি ক্ষেত্রে যে লোকাচার পালিত হয় তাতে কৃষিজীবী সমাজের ঐক্য, একাত্মতার আন্তরিক চিত্র ফুটে ওঠে।

বাঙালি সমাজ এক ঐতিহ্য সমৃদ্ধ লোকসাহিত্যের গর্বিত উত্তরাধিকারী। ছড়া ধাঁধা, প্রবাদ মন্ত্র, কিংবদন্তি, লোকশ্রুতি, লোককথা, লোককাহিনী, গীতিকা ও গীতির এক বিপুল ঐশ্বর্য ভাণ্ডার নিয়ে গড়ে উঠেছে বাংলার লোকসাহিত্য। লোকসংস্কৃতির অবকাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হল লোকসাহিত্য। এইসব রচনায় সমাজ অভিজ্ঞতার স্মৃতি জড়িয়ে আছে, কখনো কখনো ইতিহাসের টুকরো ছবিও দুর্লক্ষ নয়। অজ্ঞাতনামা লোককবিদের রচিত গানে পলাশির যুদ্ধের স্মৃতি, নীল বিদ্রোহের কথা, গণ আন্দোলনের চিত্র অম্লান হয়ে আছে। তিতুমীরের সংগ্রাম, ক্ষুদিরামের আত্মবলিদান স্বতঃস্ফূর্তভাবে আবেগের প্রেরণা লোককবির কাছে ধরা দেয় অনায়াসে।

সহজ মার কণ্ঠে শুনলেন মন বাউল। মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনলেন আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান মনের মতো গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন রামধনু, নানা রঙের গানের অনুষ্ঠান। রামধনু অনুষ্ঠানে প্রথমেই শুনবেন

রামধনু অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন নজরুল গীতি শিল্পী চুনিলাল ভট্টাচার্য। এখন শুনবেন লোকগীতি শিল্পী অদিতি।

রামধনু অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শিল্পী অদিতি মুখোপাধ্যায়ের কণ্ঠে লোকগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: এখন শুনবেন সংগ্রহশালা থেকে অনুষ্ঠান, শুনবেন গীতিকার, সুরকার, শিল্পী জগন্ময় মিত্রের সাক্ষাৎকার।
2: আজকে আমাদের স্টুডিওতে এসেছেন সুরকার, শিল্পী এবং লেখক শ্রী জগন্ময় মিত্র। এনাকে আমরা সবাই বহুদিন থেকে জানি, আজকে তার কাছে

0: কিছু স্মৃতিচারণ শুনবো এবং কিছু পুরনো গান। আচ্ছা জগন ম্যাডা, আপনি রবীন্দ্রনাথ, নজরুল এবং আরো যারা বিখ্যাত তাদের সংস্পর্শে এসে কিভাবে কি গান করেছিলেন সেইগুলো যদি একটু আজকে শোনান।
1: যখন রবীন্দ্রনাথের কথা হলো, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, তখন বলি রবীন্দ্রনাথের কথা প্রথম, কারণ আমরা তখন রবীন্দ্রনাথের জন্য খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম। এবং তখনকার দিনে বিশ্বভারতী বোর্ড ছিল না, তিনি নিজে গান স্যাংশন করতেন, তারপর আমরা রেকর্ড করতাম, তারপর আবার তার কাছে নিয়ে যেতে হতো, তিনি পাস করতেন, তবে সেই রেকর্ড প্রকাশ হতো। তো তার আমার জীবনের প্রথম রেকর্ড যা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর অনুমতি দিয়েছিলেন গাইবার, পাস করলেন এবং যা প্রকাশিত হলো সেই গানটা প্রথম গাই।

এই গেল রবীন্দ্রনাথ। এর আগে অবশ্য গান শেখার সময়কার কথাটা একটু বলি, যে দিলীপ কুমার রায়ের কাছে আমি গান শিখি প্রথম, তার আগে অবশ্য কেশব মুখোপাধ্যায়ের কাছে খেয়াল ধ্রুপদ টপ্পা ঠুংরি শিখি, এবং সেই সঙ্গে সঙ্গে দিলীপ কুমার রায়ের কাছে গান শিখি। দিলীপ কুমার রায়ের কাছে যে ধরনের গান শিখেছিলাম তার একটা নমুনা আপনাদের সামনে রাখছি।

দিলীপ কুমার তারপরে পন্ডিচেরি যাবেন, কাজে কাজে আমার গান শেখার বোধ হয় তখন ইতি হয়ে গেল। তখন আমি বললাম মন্টুদা, দিলীপ কুমারকে আমরা সব মন্টুদা বলে ডাকতাম, বললাম মন্টুদা আপনি যাচ্ছেন আমার কি হবে? তখন তিনি বললেন দেখো তোমার কি ব্যবস্থা না ভেবেছি, আমি তোমার ব্যবস্থা করে যাব। তারপর একদিন ডেকে পাঠালেন, দেখলাম যে তার পাশে ভীষ্মদেব চট্টোপাধ্যায় বসে আছেন। তখন আমি যেতে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললেন দেখো ভীষ্ম, এটি আমার ছাত্র, এর একটা জন্মগত ট্যালেন্ট আছে, তুমি একে একটু দেখো। তো ভীষ্মবাবু তো অত্যন্ত নম্র প্রকৃতির, একেবারে প্রকৃত শিল্পী যাকে বলে, তিনি বললেন আপনি কিছু চিন্তা করবেন না, আমি ওর ভার নিলাম। তারপরে ওর কাছে শিখতে আরম্ভ করলাম। আমরা ভীষ্মবাবুকে ওস্তাদ বলে ডাকতাম। তো একদিন আমাদের প্রায় গান শোনাতেন এবং তিনি যেসব গান শুনিয়েছিলেন

খানিকটা খানিকটা আমরা শিখেও ছিলাম, তার একটা সুর আমার মনে এমনভাবে স্পর্শ করে যে যার ফলে আমি সেই গানটার কিছুটা ছায়া অবলম্বনে একটা গান তৈরি করেছিলাম, যেটা আজকের প্রচুর পরিমাণে পপুলার হয়েছে। আজ বোধ হয় বলা যায় ঘরে ঘরে সে গানটা লোকে জানে। আমি সে গানটা আপনাদের শোনাই।

এই গানটি লিখেছিলেন কাজীদা। কাজীদার যখন কথা উঠল, আমার জীবনে অবশ্যই এটা প্রথম গান যা আমি সুর দিয়েছি, কাজীদা লিখেছেন। এইরকম একটা কাজীদার একটা গপ্প বড় ভালো আছে, যে একদিন আমার আমার পিতামহ মারা গেলেন। আমার জন্মের আগেই আমার পিতা স্বর্গে গেছিলেন। তিনি আমাকে পিতার মতন মানুষ করেছেন। কাজে কাজে তিনি হঠাৎ মারা যাওয়ায় আমি খুব ভেঙে পড়লাম এবং ভাবলাম যে আর গান টান করবো না। তখন কাজীদা বললেন, আমি অনেকদিন HMV-তে যাচ্ছি না। তখন কাজীদা জিজ্ঞেস করলেন, আজকাল জগন্মাকে দেখছি না কেন? তা আমাদের রেকর্ডিং রিপ্রেজেন্টেটিভ তখন ছিলেন হেম শম্ভু। হেম শম্ভু বললেন যে ওর আর কি মাথা খারাপ হয়ে

ওবেলা আর গানটান গাইব না। বলে না না সে কি, আপনি এক কাজ করুন, জগন্মাকে আমার নাম করে ডেকে পাঠান। ডেকে পাঠালেন যে কাজীদা ডেকেছেন। কাজীদা তখন আমরা যা জানতাম সংস্কার হিসেবেও হতে পারে যে তিনি গেরুয়া বসন পরতেন, এবং কানে শোনা যাচ্ছিল যে তিনি নাকি যোগ করেন সারা রাত জেগে। কাজীকে যে একটা সংস্কার বশত সাধু, তারপর তাছাড়া কাজীদাকে আমরা ভালোবাসতাম, শ্রদ্ধা ভক্তি তো আছেই, আমরা ভালোবেসেছি কাজীদাকে। তো কাজীদা ডেকেছেন বলে আমি আর অমান্য করতে পারলাম না, একদিন গেলাম, আমার খুব মন খারাপ, গিয়ে বসে আছি তার ঘরে। তখন তিনি জিজ্ঞেস করছেন, কিরে খুব দুঃখ পেয়েছিস? তাই বলো, হ্যাঁ। তখন বলে, ভুলিস না যেন। আমি, কি বললেন আপনি? ভুলিস না, ভুলিস না। আমি, কাজীদা সবাই যা বলছে আপনি ঠিক তার উল্টো বলছেন। বলে, সবাই কি বলছে? বলে, সবাই বলছে ভুলে যাও, তার যাবার সময় হয়েছে, তিনি চলে গেছেন, আবার তুমি নতুন করে নতুন জীবন শুরু করো, ও নিয়ে বসে থাকলে চলবে না। তা আপনি কেন এই কথা বললেন যে ভুলিস না? তখন কেন বললুম জানিস? তুই শিল্পী বলে। মানে কিরকম? বলে, দেখ, সাধারণ লোকের জন্যে শোকটা ভুলে যাওয়াই একমাত্র ওষুধ, কিন্তু শিল্পী হয়ে তুমি ওটা ভুলে যাস নি। ওগুলো যত দুঃখ পাবি, যত বেদনা পাবি, সব মনের মধ্যে রেখে দে, সঞ্চয় করে রেখে দে। একদিন দেখবি এই দুঃখ বেদনা শোক তোর কণ্ঠ দিয়ে ফুল হয়ে ঝরে পড়বে। হয়তো তুই কষ্ট পাবি, কিন্তু জানবি যদি একটাও ব্যথাতুর লোক তোর কান শুনে শান্তি পায়, তৃপ্তি পায়, জানবি তোর সঙ্গীত জীবন সফল হয়েছে। কাজী কাজীদার এই কথা শোনার পর আবার নতুন উৎসাহে গান আরম্ভ করলাম। গান করছি ইতিমধ্যে তখন হেমবাবু বললেন যে চলো তোমাকে দিয়ে এবার রবীন্দ্রনাথের গান করাবো। তো রবীন্দ্রনাথের কাছে গিয়ে আমরা এই গানটান শিখে নিলাম। তখন রবীন্দ্রনাথের কাছে প্রায় যাতায়াত করছি। রবীন্দ্রনাথ সম্বন্ধে আপনাদের একটা গপ্প বলি, যে একদিন এরকম একটা রবীন্দ্রনাথের বেশ ভালো মেজাজ দেখে আমি একটা গানের মানে জিজ্ঞেস করলাম যে গুরুদেব, আপনার ওই রোমান্টিক গানের মানেটা ঠিক মতো বুঝিয়ে দিন, অনেকে অনেক রকমের মানে করছে। তখন বলছেন যে কোন গানটা? তাই বললাম আরো একটু বসো, আরো একটু বলো। তখন বলছে এটা তোমাকে রোমান্টিক সঙ্গে বলেছে। আমি তখন যারা যারা সব বলেছেন তাদের সব নাম করলুম, ইনি ওই বলেছেন, উনি ওই বলেছেন। কাজকে যে আমি ঠিক ধরতে পারছি না যে তিনি আসল মানেটা আর কি, অথচ গানের ঠিক আসল মানেটা যদি যতক্ষণ না বুঝতে পারছি ততক্ষণ গান গিয়েও শান্তি পাচ্ছি না। তাই ভাবলাম আপনাকেই একবার জিজ্ঞেস করি। আমার তখন অল্প বয়স, বোধহয় অল্প বয়স বলি বেপরা হয়ে কথা জিজ্ঞাসা করেছিলাম, আজ অবশ্য অপরাধী বলে মনে হচ্ছে, কারণ তখন আমার রবীন্দ্রনাথকে বোঝবার বয়স হয়নি, আমার মনে হয় আজও হয়নি। তো যাই হোক, গুরুদেব তখন বললেন যে তুমি প্রথম লাইনটা আবার বলো। আমি বললাম আরো একটু বসো, আরো একটু বলো। বুঝতে পারলেন না? আমি বললাম না, দ্বিতীয় লাইন বলো। আমি বললাম পথিক কেন অথির হেন নয়ন ছল ছল। বুঝতে পারলে না? এইরকম দু তিনবার বলার পর আমি খুব নার্ভাস হয়ে গেছি। উনি বুঝতে পেরেছেন যে আমি খুব নার্ভাস হয়ে গেছি। তখন বলছেন, দেখো পথিক কে হয়? যে পথিক মানে যে পথ চলতে থাকে, যার কোনো ঘর বাড়ি নেই, যার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেই, সেই পথের পথিক। তো সে চলে যাচ্ছে, সেই পথিক যখন চলেই যাওয়া তার কাজ, তখন সে অস্থির হবে কেন? আজ সে এখানে আছে, কাল সে ওখানে যাবে, তার কোনো চঞ্চলতার কোনো প্রয়োজন নেই। আমরা ঠিক কথা? তখন বলছে, দেখো তাই যদি হয়, তার যদি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব না থাকে, তাহলে তার কোনো অ্যাটাচমেন্টই তো দুনিয়ায় রইল না। আর যদি অ্যাটাচমেন্ট না থাকে, তার চোখে জলই বা আসবে কেন? পথিক কেন অথির হেন।

0: চলো চলো। বুঝতে পারলেন? আমি তখনও বলছি না, বলে আরে বাবা আমি এটা মেঘকে বলছি, মেঘ এসেছে আমি দেখছি। তখন তাকে বলছি, হে মেঘ যখন এসেছো খানিকটা বর্ষণ করো, খানিকটা গর্জন করো। এই সব ছেলেবেলাকার এই সব ঘটনাগুলো আজ বেশি করে উপলব্ধি করছি, তখন হয়তো ঠিক মতো উপলব্ধি করতে পারিনি। তাই আজ আবার নতুন করে রবীন্দ্রনাথকেই বলুন, আর কাজী নজরুলকেই বলুন, আর দিলীপ কুমার রায়কে বলুন, অথবা বিশ্বদেব চট্টোপাধ্যায়কে বলুন, নতুন রূপে দেখতে আরম্ভ করেছি, আবার নতুন, অবশ্য প্রবীণ হয়েছি, তবুও নতুন উৎসাহে আবার নতুন করে গান গাইছি, তাই আপনাদের সামনে আবার এসেছি।
1: এবারে আপনি আধুনিক গান কিছু যদি শোনান, মানে এখনকার আধুনিক গান আর তখনকার আধুনিক গান নিশ্চয়ই কিছু তফাত আছে, তবু আপনার কাছে সেই আপনার যেগুলো খুব বিখ্যাত গান, যেমন 7টি বছর আগে পরে, তারপর স্বপ্নে, কি যেন গানটা,
0: তুমি কি এখন দেখেছো শ্রবণ, তারপর চিঠি ইত্যাদি আছে,
1: এগুলোর মধ্যে থেকে যদি আপনি কিছু শোনান।
0: আচ্ছা,
1: বা বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কিছু,
0: না বিশ্বদেবের এই মানে ছায়া অবলম্বন, মানে ওর কাছে তো খেয়াল শিখেছিলাম, খেয়াল ঠুমরি, অবশ্য তারপর ঠুমরি শিখতে আবার এলাহাবাদ, এলাহাবাদ থেকে আবার লখনৌ যাই, সে কথা পরে বলো। আপনাকে আগে আধুনিক বাংলা গান শুনিয়ে দিই, যে তখনকার দিনের ধরুন কমল দাশগুপ্ত, তার আন্ডারেই আমি সমস্ত গান বেশিরভাগ গেয়েছি, কমল দাশগুপ্ত এবং সুবল দাশগুপ্ত, এবং যা কিছু আধুনিক বাংলা গানের যা শিখেছি, যদি কারুর ভালো লেগে থাকে তো সমস্ত কৃতিত্ব কমল দাশগুপ্তর, আমার নয়, আমার হয়তো ঈশ্বর কণ্ঠ দিয়েছিলেন, কিন্তু সমস্ত গান যদি কোনো পপুলার হয়ে থাকে বা তাকে ঠিক মতো প্রকাশ করার যে ক্ষমতা, তিনি সম্পূর্ণ কমল দাশগুপ্তর কাছ থেকেই পেয়েছি। এবং তার একটা গান গাই, তুমি কি এখন দেখেছো শ্রবণ।

0: এবারে আপনার জীবনে কিছু মানে অভিজ্ঞতা বা
1: অভিজ্ঞতা মানে এরপরে আরো একটা ভারী মজার গল্প আছে, সেটা হচ্ছে যে আমি লখনৌ গেছিলাম, এলাহাবাদে অল ইন্ডিয়া কনফারেন্সে গেছিলাম, সেখান থেকে আমি লখনৌ গেলাম এবং কোন রকমে শম্ভু মহারাজের কাছে পৌঁছলাম। শম্ভু মহারাজ ছিলেন যিনি নাচিয়ে সবাই জানে, কিন্তু তখনকার দিনে এত ভালো ঠুমরি এবং গজল গাইয়ে কম ছিল। তা আমি তার কাছে ঠুমরি শিখতে যেতাম, ঠুমরি এবং গজল। ইতিমধ্যে শিখছি, হঠাৎ দেখি এক ভদ্রলোক এসে একটা গান শিখতে আরম্ভ করলো, বোধহয় আগে থেকে কিছু কথাবার্তা হয়ে গেছিল। সে গানটা হলো বাবুল মোরা নেহারে ছুটা যায়। তো আমারও গানটা খুব ভাল লাগলো, তাই বলে মহারাজ আমাকেও শেখাবেন? তখন বললে তুই শিখবি? আচ্ছা, সে কিন্তু তোর অনেক দিন সময় লাগবে। মানে ঠিক আছে, তার কোনো মানে দেরি হলে আমার ক্ষতি নেই। তখন ওই ভদ্রলোক আর আমি দুজনে গান শিখছি। তিন চার দিন পরে সে ভদ্রলোক বললেন, মহারাজ মানে তো গিয়া গানা শিখ লিয়া, আমি যা যা দে দিয়ে কে হাম চলে। তা আমার শুনেই মাথা গরম হয়ে গেল। আমার মহারাজ আমাকে বললেন যে বহুত দিন সময় লাগবে, আর এই ভদ্রলোককে কি করে তিন চার দিনে শিখিয়ে দিলেন? তখন আর বলছেন, আরে বেকুফ, ইয়ে কন হয় মালুম হ্যাঁ কন? বলে এই হয় কেল সাইগল, ইয়ে পিকচার মে গানা দেনে কে লিয়ে, গানে কা অরিজিনাল টিউন সিখনে কে লিয়ে আয়ে, লেকিন তুমকো ইয়ে গানা পড়েগা উর্দু ইয়ে হিন্দি ঠুমরি কে হিসাব সে, ক্লাসিক্যাল ঠুমরি কে হিসাব সে। তো ইনকো তিন মিনিট কা গানা হয়, লেকিন ইয়ে তো ঠুমরি বহুত বহুত মিনিট তক চলেগা, জিতনা গা সকোগে উতনাই গা সকতে হো। তো তখন আমি সাইকেল সাহেবের কাছে মাফ চেয়ে নিলাম, কারণ তার আগে আমি ওদি সাইকেল সাহেবকে দেখিনি। অবশ্য সাইকেল সাহেব জিজ্ঞেস করেছিলেন যে তুমি কেউ ভাই হামকো নেই দেখা, হাম তো পিকচার মে কাম করতে হ্যাঁ। আমি তখন বললাম, সাইকেল সাহেব জব তক হাম ম্যাট্রিক পাস নেই করেঙ্গে তব তক হামকো পিকচার দেখনে কি ইজাজত নেই হ্যাঁ, ইসলিয়ে আপকো দেখা নেই, লেকিন গানা ওর নাম দোনোই বহুত বহুত শোনা, মাফ করনা। যাই হোক, তারপরে আমরা আমি যখন কলকাতা কর্মক্ষেত্রে নামলাম, তখন সাইকেল সাহেব আমার যথেষ্ট বন্ধু হয়ে গেছিল। তা আপনাদের সেই সাইকেল, অবশ্য ওকে যেটা ফিল্ম গাইবার জন্য যে স্টাইলে শিখিয়েছিলেন, আমাকে একটু আলাদা করে শেখালেন, তার একটা খানিকটা আপনাদের শোনায়।

আপনি আজকে অনেকক্ষণ সময় দিয়েছেন আমাদের, আর শ্রোতাদেরও খুব ভালো লাগবে আপনার এই অনুষ্ঠান শুনে। এখন একদম শেষে আপনি একটা নিজের পছন্দ মতো একটা বাংলা গান আমাদের গেয়ে শোনান।

এতক্ষণ শুনলেন সংগ্রহশালা থেকে অনুষ্ঠান, শুনলেন গীতিকার সুরকার শিল্পী জগন্ময় মিত্রের সাক্ষাৎকার আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্য গীতি।

শুনছেন রম্যগীতি। এখন রম্যগীতি শুনবেন শিল্পী বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে, কথা সমরেন্দ্র সেনগুপ্ত এবং সুর অলোকনাথ।

শুনছেন রম্যগীতি, এখন শিল্পী হৈমন্তী শুক্লা, কথা গৌরী প্রসন্ন মজুমদার।

শুনছেন রম্যগীতি, এখন শিল্পী আরতি মুখোপাধ্যায়, কথা ও সুর অনল চট্টোপাধ্যায়।

হ্যালো বন্ধু, কেমন আছো তুমি বলো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও বেশ ভালো আছি। আর এই ভালো থাকার একটা বড় কারণ হচ্ছে এই যে সকাল সকাল না দুপুর হয়ে গেছে, তাই না? এই দুপুর বেলা তোমার সঙ্গে গল্প করতে চলে আসতে পারা, সত্যি বলছি, মানে বিশেষ করে আমরা প্রত্যেকে, জুবানির প্রত্যেকে আমরা অধীর অপেক্ষায় থাকি যে কতক্ষণে এই স্টুডিওতে ঢুকবো এবং মাইকের ফেডারটা তুলে তোমার সঙ্গে গল্প শুরু করতে পারবো। আর তাই সেইভাবেই আজকে আসর জমাতে চলে এসেছি আমি, তোমার যুবাণীর বন্ধু মল্লিকা, অল্প অল্প গল্প কথার অনুষ্ঠানে। কোথায় আছি? এই মৈত্রী প্রচার তরঙ্গে। আর চলে এসেছি ঠিক বেলা বারোটায়, মানে ভারতবর্ষের সময় অনুযায়ী বেলা বারোটায় এবং বাংলাদেশের সময় অনুযায়ী সাড়ে বারোটার সময়। আজ কিন্তু 17ই জুন, এটা তো আমরা সবাই জানি। আচ্ছা একটা কথা বলো তো বন্ধু, ছোটবেলায় গরমের ছুটিতে গ্রামের বাড়িতে গেলে তোমরা পুকুরে স্নান করতে নামতে? নিশ্চয়ই করতে, তাই তো? কি ভালো লাগতো বলো তো। অথবা বিকেলের দিকে মাঠের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দূরে সবুজ ধান ক্ষেত দেখতে? আমার তো এখনো মনে আছে কোথাও কোথাও

মাটিতে যে ফাটল ধরলেও বর্ষা এলে আবার সেই মাটি নতুন করে কিভাবে প্রাণ ফিরে পেত সেটাই আমরা দূর থেকে দেখতাম। কিন্তু আজকাল কেমন যেন সব বদলে যাচ্ছে, তাই না? অনেক জায়গায় জল কমে যাচ্ছে, মাটি আগের মতো উর্বর থাকছে না, নদী শুকিয়ে আসছে, আর বৃষ্টি যেন ঠিক সময় হতেই চাইছে না। আচ্ছা বন্ধু, তুমি নিশ্চয়ই এরকম কখনো কখনো ভেবেই দেখেছো যে যদি একদিন পৃথিবীর উর্বর যে জমিগুলো আছে সেগুলো ধীরে ধীরে চাষের অযোগ্য হয়ে যায়, তাহলে কি হবে? আমরা খাবো কি? গাছপালা কোথায় জন্মাবে? প্রাণীরা কোথায় থাকবে? এই প্রশ্নগুলো কিন্তু আজ আর কল্পনা নয়, এইগুলো আমাদের বাস্তবের খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে। আর তাই প্রত্যেক বছর এই মানে আজকের দিনে 17 জুনে কিন্তু পালিত হয় বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস, মানে ইংরেজিতে যাকে আমরা বলি ওয়ার্ল্ড ডে টু কম্ব্যাট ডিজার্টিফিকেশন অ্যান্ড ড্রট। আজকের এই আড্ডায় আমরা জানার চেষ্টা করব যে মরুকরণ আসলে কি বা খরা কেন হয় আর এই দিনটি কেন পালন করা হয়, পৃথিবীর জন্য এর গুরুত্ব কতটা, আর সবচেয়ে বড় কথা হলো আমরা প্রত্যেকে কিভাবে লড়াইয়ের অংশ হতে পারি। তবে বন্ধু, গল্প আরো জমজমাটি হওয়ার আগে যদি একটা গান শুনে নি কেমন হয় বলো? আমরা প্রত্যেক দিন তোমাদের জন্য আসর সাজাই, আসরে নিত্য নতুন গল্প থাকে, নিত্য নতুন গান থাকে, তেমন করে আজকেও তোমাদের জন্য খুব মিষ্টি মিষ্টি কয়েকটা গান নিয়ে এসেছি। কিন্তু গানে যাওয়ার আগে বন্ধু তোমাকে জানিয়ে দিই যে আজকের অনুষ্ঠান তোমার যদি ভালো লাগে শুনতে আর তুমি যদি সেই ব্যাপারে আমাদেরকে কিছু জানাতে চাও তাহলে কিন্তু তুমি কমেন্ট করতে পারো জুবানি কলকাতার যে ফেসবুক পেজ আছে তার মানে আজকে তার মধ্যে যেই অল্প অল্প গল্প কথার পোস্টারটি গেছে তার তলে কমেন্ট করে কিন্তু জানাতে পারো তোমাদের মতামত। আর ইনস্টাগ্রামেও আমাদের @ytykolkatar যে পেজটা আছে সেটাকেও কিন্তু ফলো করতে পারো। তাহলে চলো আর দেরি না করে শিল্পী পাপন এবং শিল্পী শালমলির কণ্ঠে শুনে নিই মিষ্টি গানটা, ফিরছি এক্ষুনি, শুনতে থাকো যুববাণী।

ফিরে এলাম গানের পরে। তোমার সঙ্গে আজকে আছি তোমার জীবনের বন্ধু আমি মল্লিকা মৈত্রী প্রচার তরঙ্গে, অল্প অল্প গল্প কথার আসরে। বন্ধু, আমরা এতক্ষণ ধরে মরুকরণ আর খরার কথা বলছিলাম, কিন্তু প্রথমে একটু জেনে নিই যে মরুকরণ আসলে কি। অনেকেই মনে করেন যে মরুকরণ মানে কিন্তু ওই মরুভূমিতে পরিণত হওয়া, কিন্তু ব্যাপারটা একেবারেই তা নয়, মানে সরাসরি সেটা নয়, ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হওয়াটাকেই হয়তো মরুকরণ বলে। আমি একটু বিস্তারিতভাবে বলছি। আসলে দেখো, মরুকরণ বলতে এমন এক প্রক্রিয়াকে বোঝায় যেখানে উর্বর জমি ধীরে ধীরে তার উপাদান ক্ষমতা কিন্তু হারাতে থাকে, সেখানকার মাটির গুণগত যে মান সেটা কিন্তু কমে যায়, গাছপালা জন্মানোর ক্ষমতা কমে যায়, জল ধরে রাখার ক্ষমতাটাও কিন্তু কমে যায়, আর একসময় সেই জমি কিন্তু কৃষিকাজের জন্য প্রায় অযোগ্য হয়ে ওঠে। অন্যদিকে খরা হলো দীর্ঘ সময় ধরে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ার ফলে তৈরি হওয়া জলসংকট। তাহলে দেখো বন্ধু, খরা একটা কিন্তু প্রাকৃতিক ঘটনা হতে পারে, কিন্তু মরুকরণের পেছনে কিন্তু মানুষের কর্মকাণ্ডই আসল, তাই না? আচ্ছা বলো তো, আমরা যদি নির্বিচারে গাছ কেটে ফেলি, একই জমিতে বারবার একই ফসল ফলাই, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করি, কিংবা মাটিকে বিশ্রাম নেওয়ার সুযোগই দিই না, তাহলে সে মাটি কি ক্রমাগত একইভাবে ফসল ফলাতে থাকবে? থাকবে না তো, তাই না? সেও তো ক্লান্ত হতে বাধ্য, তারও তো ক্ষয় অনিবার্য। ঠিক এই কারণে কথাগুলো মনে করিয়ে দেবার জন্যই আজকের এই দিনটি কিন্তু এতটা গুরুত্বপূর্ণ। এবার একটু ইতিহাসের পাতায় নজর দিই। দেখো, 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে অনুষ্ঠিত হয়েছিল কিন্তু একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন, যার নাম দেওয়া হয়েছিল আর্থ সামিট। সেখানে প্রত্যেকবার মানে পৃথিবীর পরিবেশগত যে নানান সমস্যা আছে সেই সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করা হয়, আর সেই সময়ে মরুকরণকে একটি গুরুতর বৈশ্বিক সমস্যা হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়েছিল সেই সময় থেকেই। এরপর আর কিছু বছর পর, মানে 2 বছর পরে 1994 সালের 17 জুন জাতিসংঘের সাধারণ পরিষদ মরুকরণ ও খরা মোকাবিলার জন্য একটি আন্তর্জাতিক কনভেনশন গ্রহণ করে, যার নাম ইউনাইটেড নেশনস কনভেনশন টু কম্ব্যাট ডেজার্টিফিকেশন বা UNCCD রাখা হয়। আর তাই বন্ধু, এই দিনটির গুরুত্ব তুলে ধরতেই 1995 সাল থেকে প্রত্যেক বছর 17 জুন বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস কিন্তু পালন করা শুরু করা হয়। আচ্ছা ভাবো তো, পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই মাটির উপরই কিন্তু নির্ভরশীল, তাই না? আর আমরা তো মানে একটি কৃষিপ্রধান দেশে থাকি, এবং যে দুটো দেশে আজকের আমার কথা সম্প্রচারিত হচ্ছে সেই দুটো দেশই কৃষিপ্রধান দেশ, তাই জন্য মাটি ছাড়া কিন্তু আমরা খুব একটা কিছু ভাবতে পারি না। আমাদের সব কিছুই মাটি থেকে শুরু, মাটিতে গিয়ে শেষ, তাই না? আর সেই মাটি যদি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, তাহলে প্রভাব কতটা ভয়াবহ হতে পারে একবার ভেবে দেখো বন্ধু। এবং সে বিষয়ে আরও বিস্তারিত গল্প হবে, গল্প এখনও কিছু বাকি। তবে তার আগে যদি আরেকটা গান শোনা যায় কেমন হয়? আমাদের ভীষণ পছন্দের শিল্পী তিমির বিশ্বাসের কণ্ঠে রইল এই সুন্দর গানটা, ফিরছি এক্ষুনি, শুনতে থাকো যুববাণী।

অন্য কোথাও কি গেলে হবে বন্ধু, নিজের জায়গাকে ভালো রাখতে হবে, ভালোবাসতে হবে। আর ফিরে এলাম গানের পরে, তোমার সঙ্গে আজকে আছি তোমার যৌবনের বন্ধু আমি মল্লিকা, মৈত্রী প্রচার তরঙ্গে অল্প অল্প গল্প কথার আসরে। আজ কথা বলছি বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবসকে নিয়ে। বন্ধু, একটু আগে আমরা জানলাম মরুকরণ কি, খরা কি, আর কেন 17 জুন এই দিনটি পালন করা হয় ইত্যাদি আর কি। এবার তার থেকেই আর একটু গভীরে যাওয়া যাক, কারণ যতক্ষণ না সঠিকভাবে সমস্যাটাকে বিশ্লেষণ করছি ততক্ষণ কিন্তু সেই সমস্যার সমাধানের পথও খুঁজে পাওয়া যাবে না, তাই না? আচ্ছা বন্ধু, তুমি নিশ্চয়ই কখনো না কখনো দেখেছ যে কোনো গাছের শিকড় ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, হয়তো সঙ্গে সঙ্গে আমাদের চোখে পড়ে না, অনেক দিন পরে আমরা বুঝতে পারি। বাইরে থেকে অতটা ভালো করে প্রথম দিকে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু তার প্রাণশক্তি কমে আসছে, এরকম কিন্তু অনেক প্রমাণ আছে, তাই না? আমাদের পৃথিবীর মাটির অবস্থাও কিন্তু অনেকটা তেমনই, বাইরে থেকে সব সময় বোঝা যায় না, কিন্তু পৃথিবীর বহু উর্বর জমি ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলছে। কিন্তু কেন হচ্ছে এমনটা, সেটা আমরা এই দৈনন্দিন ব্যস্ততার জীবনে কতজন ভেবে দেখতে পারি বলতো? মানে আমরা ঠিক কতজন সময় পাই আর কি। এর পেছনে কিন্তু একাধিক কারণ রয়েছে। প্রথমেই আসি বনের সব গাছ কেটে সাফ করার কথায়। আমরা যখন নির্বিচারে গাছ কেটে ফেলি তখন মাটিকে ধরে রাখার স্বাভাবিক শক্তিটাও কিন্তু নষ্ট হয়ে যায়, ফলে বৃষ্টি হলেই মাটির উপরের যে উর্বর স্তর মানে থাকে আর কি, সেটা কিন্তু ধুয়ে বেরিয়ে যায়। আবার অনেক জায়গায় অতিরিক্ত গবাদি পশু চড়ানোর ফলেও কিন্তু মাটির উপরের যে ঘাস সেটা কিন্তু শেষ হয়ে যায়, এবং যার ফলে মাটি কিন্তু ধরে রাখতে পারে না নিজেকে, আর তাই জন্য আরো ক্ষয়ের মুখে পড়ে। আবার আরেকটা বড় কারণ হচ্ছে অস্থিতিশীল কৃষি ব্যবস্থা। একই জমিতে বারবার একই ধরনের ফসল চাষ করা, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা, প্রয়োজনের তুলনায় বেশি জল ব্যবহার করা, এইগুলো ধীরে ধীরে মাটির স্বাভাবিক ভারসাম্য কিন্তু নষ্ট করে দেয়। তার সঙ্গে তো যোগ হয়েইছে জলবায়ু পরিবর্তন, মানে পৃথিবীর সর্বত্র কিন্তু তাপমাত্রা বাড়ছে, অনেক জায়গায় বৃষ্টিপাতের ধারণা মানে যেই ধরন সেটাও কিন্তু বদলে যাচ্ছে। আর এবারে তো যেমন সুপার এলনিনোর একটা ব্যাপার আছে, সে এফেক্ট কিন্তু আমরা ইতিমধ্যেই বুঝতে পারছি, কারণ এর ফলে জানো তো বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় অতিবৃষ্টি হচ্ছে, কোথাও আবার দীর্ঘ সময় ধরে বৃষ্টি আসছেই না, আবার কিছুটা বৃষ্টি হলো আবার থেমে গেল, এই একটা হচ্ছে। এই অস্বাভাবিক আবহাওয়া কিন্তু মরুকরণের গতি আরো দ্রুত করে দিচ্ছে। বন্ধু ভাবতো, মাটির সঙ্গে আমাদের সম্পর্কটা কতটা গভীর, আমরা যা খাই, আমরা যা পড়ি, আমাদের জীবন ধারণের কত কিছুই কিন্তু মাটির ওপর নির্ভর করে। আর সেই মাটি যদি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমাদের ভবিষ্যৎ নিয়ে কি মানে নিরাপদ থাকতে পারে? আবার এই মরুকরণ আর খরার প্রভাব কিন্তু বন্ধু শুধু কৃষির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর ফলে যে খাদ্য উৎপাদন আমরা করি সেটার হারও কিন্তু কমে যাচ্ছে, পানীয় জলের সংকট দেখা যাচ্ছে, জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক মানুষ কাজের খোঁজে কিন্তু নিজের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন, এমনকি সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতাও কিন্তু তৈরি হচ্ছে। মানে আমরা এই রকম বহু অবস্থা বহুবার কিন্তু আমাদের আশেপাশে দেখেছি, মানে যে কটা আমি বললাম আর কি তোমাদের, তাই না? ভারতবর্ষে এবং বাংলাদেশে এই সমস্যার কিন্তু প্রভাব রয়েছে বিস্তারভাবে। এই দুই দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিক্ষয়ের সমস্যা দেখা যাচ্ছে, বিশেষ করে যেসব অঞ্চলে জলসংকট বেশি সেসব জায়গায় কিন্তু এই সমস্যার প্রভাব আরও গভীর। তবে বন্ধু, এত সমস্যার মাঝেও আশার আলো কিন্তু আছে, কারণ মানুষ চাইলে কি না করতে পারে, আর পরিবর্তন তো নিমিত্ত মাত্র। তাই জন্য আমাদের নিজেদেরকে কিন্তু আমাদের পরিবেশের জন্য এবং আমাদের পরের প্রজন্মের জন্য আরও সচেতন হতে হবে, কারণ রাতারাতি পরিবর্তন আনা কিন্তু সম্ভব নয়, প্রত্যেকটা স্তরে নেমে আমাদেরকে কাজ করতে হবে। কারণ ওই যে ছোটবেলায় আমরা শুনেছি না বাবা মায়ের কাছে যে তিল তিল বিন্দুতে কিন্তু সিন্ধু তৈরি হয়, তাই আমরা নিজেরা ধীরে ধীরে আগে নিজেদের যে ভুল ত্রুটি আছে সেগুলো যদি একটু সংশোধন করতে শুরু করি, দেখবে অনেকটা কিন্তু সুরাহা মিলবে। প্রথমেই যেটার কথা বলবো সেটা হচ্ছে বৃক্ষরোপণ করা এবং বন মানে জঙ্গল বন জঙ্গল সংরক্ষণ করা, তাই না? শুধু গাছ লাগালেই হবে না, সেই গাছের যত্নও কিন্তু নিতে হবে, কারণ ওই যে একটু আগে তোমায় বলছিলাম যে গাছ মাটি কিন্তু ধরে রাখে, জল ধরে রাখতে কিন্তু সাহায্য করে এবং স্থানীয় আবহাওয়ার ভারসাম্য কিন্তু বজায় রাখে। দ্বিতীয় একটা আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে টেকসই বা সাস্টেনেবল কৃষি ব্যবস্থা শুরু করতে হবে আমাদেরকে।

এমনভাবে চাষ করতে হবে যাতে মাটির স্বাভাবিক উর্বরতা কিন্তু বজায় থাকে। ফসল পরিবর্তন করে চাষ করা, জৈব সারের ব্যবহার বাড়ানো, প্রয়োজন অনুযায়ী সেচ দেওয়া, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতেই হবে। তৃতীয়ত, বৃষ্টির জল সংরক্ষণ অত্যন্ত জরুরি, মানে ইংরেজিতে যাকে আমরা রেইন ওয়াটার হারভেস্টিং বলি সেইটা। বর্ষাকালে যে বিপুল পরিমাণ জল নষ্ট হয়ে যায় তা যদি আমরা একটু সংরক্ষণ করতে পারি তাহলে কিন্তু খরার সময় সেই জল কাজে লাগানো সম্ভব হবে। বিশেষত এই যে কংক্রিটের মোড়া যে শহরাঞ্চল, সেখানে তো বৃষ্টির জল মাটিতে ঢোকেই না, তাই না? সেই জায়গাগুলোতে যদি ছাদে একটা কোনো পাইপ লাগানো যায়, সেই পাইপের মাধ্যমে যদি কোনো ট্যাঙ্কে বা ধরো চৌবাচ্চায় সেই জল আমরা জমিয়ে রাখতে পারি, সেই জল কিন্তু পরবর্তীকালে আমরা অনেক কাজে ব্যবহার করতে পারবো। চতুর্থত, আমাদের প্রত্যেককে জলের অপচয় কিন্তু কমাতে হবে। ওই যে সরু করে কলটা বন্ধ করেছি কিন্তু ওই প্যাঁচটা কেটে গেছে বলে সরু করে জল পড়ে যাচ্ছে, সেটা করলে কিন্তু হবে না। মানে সঙ্গে সঙ্গে কলটা পাল্টাতে হবে বা জোরে চেপে কলটা বন্ধ করতে হবে। তারপর ধরো আমাদের প্রত্যেকের বাড়িতে বা অফিসে বিদ্যুতের মাধ্যমে জল ফিল্টার করবার যে অটোমেটিক যন্ত্র লাগানো থাকে সেগুলোর কথাও কিন্তু মাথায় রাখতে হবে। একটা সাধারণ রিভার্স অসমোসিস বা আরও যেটাকে আমরা বলি, মানে সেই ওয়াটার পিউরিফায়ার কিন্তু প্রতি এক লিটার পরিশোধিত জল উৎপাদনের জন্য প্রায় 3 লিটার জল অপচয় করে। মানে ভাবতে পারছো, বিশুদ্ধ বর্জ্য জলের অনুপাত 1:3। অর্থাৎ গৃহীত মোট জলের প্রায় 75% বর্জ্য জল হিসেবে কিন্তু নর্দমায় চলে যাচ্ছে, অথচ সেই জলটা কিন্তু ভালো। হ্যাঁ, মানে আমরা কিন্তু যে কোনো কিছুতে ব্যবহার করতে পারি। তার মানে ভাবো আমরা কতটা জল অপচয় করছি প্রত্যেকটা দিন। 1 লিটার জলের জন্য 3 লিটার জল নষ্ট হচ্ছে। এর জায়গায় যদি মানে প্রত্যেকটা যন্ত্রের সঙ্গে যদি একটা করে ছোট ট্যাঙ্ক বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু নষ্ট হওয়া জলটা ওখানে জমতে পারে এবং পরবর্তীকালে আমরা সেই জলটা ব্যবহার করতে পারি। তো বন্ধু, ছোট ছোট কাজ দিয়ে কিন্তু আসলে বড় কিছু পরিবর্তন আনা সম্ভব, সেটাই আমরা দেখেছি ইতিহাসে, তাই না? যেমন প্লাস্টিক ব্যবহার কমানো হতে হবে, স্থানীয় পরিবেশ রক্ষার জন্য যে উদ্যোগ নেওয়া সেখানে কিন্তু অংশগ্রহণ করতে হবে, অন্যদের সচেতন করতে হবে, পরিবেশ বিষয়ক যে কর্মসূচি সেইগুলোতেও কিন্তু অংশগ্রহণ করতে হবে। স্কুল, কলেজ এবং বিভিন্ন সামাজিক সংগঠনও এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ মানে ভূমিকা পালন করে আসে এবং সেখানেও কিন্তু আমাদের যেতে হবে। এই আলোচনা সভা, বৃক্ষরোপণ যে কর্মসূচি, সচেতনতামূলক প্রচার, এগুলো দিয়ে কিন্তু আমরা অনেকটা পরিবর্তন আনতে পারি। এবং সরকারের তরফ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, যেমন জল সংরক্ষণ প্রকল্প আছে, বন সংরক্ষণ আইন কার্যকর করা আছে নিশ্চয়ই, এবং কৃষকদের প্রতি যেই প্রশিক্ষণ দেওয়া বা টেকসই বা সাস্টেনেবল যে কৃষি ব্যবস্থা সেটাকে উৎসাহিত করতে হবে, খরা প্রবণ অঞ্চলে কিন্তু বিশেষ করে পরিকল্পনা গ্রহণ করা, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটা পদক্ষেপ। তবে বন্ধু, সবচেয়ে বড় পরিবর্তনটা কিন্তু আমাদের চিন্তাভাবনা থেকেই শুরু করতে হবে। আমরা অনেক সময় ভাবি যে আমি একা কী বা করতে পারি, কিন্তু সত্যিটা হলো যে পৃথিবীর বড় বড় পরিবর্তনের কিন্তু শুরু হয়েছে ওই ছোট্ট ছোট্ট পদক্ষেপ থেকেই, তাই না? একটা গাছ লাগানো, অকারণে জল নষ্ট না করা, পরিবেশ নিয়ে আলোচনা করা, পরবর্তী প্রজন্মকে প্রকৃতির মূল্য বোঝানো, এই ছোট ছোট কাজগুলো দিয়েই কিন্তু আমাদের বড় পরিবর্তন আনা সম্ভব। তাই আজকের এই দিনটা শুধুমাত্র মরুকরণ বা খরার বিরুদ্ধে লড়াইয়ের একটা দিন হয়ে নয়, এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতিকে ভালো রাখলেই তবেই ভালো থাকবে আমাদের সবটুকু, ভালো থাকবো আমরা। তাই নিজের মতন করে ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে আমাদের পরিবেশকে। আরে দেখেছো কাণ্ড, কথা বলতে বলতে মানে সত্যি প্রত্যেকবারের মতো আজও আমি সময়ের খেয়াল হারিয়ে ফেলেছি, আর ঘড়ির কাঁটা বলছে ইতিমধ্যেই যে আমার কিন্তু আজকের মতন তোমাদের বলতে হবে টাটা, গুড বাই। আবার ফিরবো আরেক দিন নিত্য নতুন অনেক গল্প নিয়ে, অনেক মজা নিয়ে, অনেক গান নিয়ে। আজকে তোমার সঙ্গে ছিলাম তোমার যুববাণীর বন্ধু আমি মল্লিকা, আর যেতে যেতে আবার আমাদের ভীষণ পছন্দের এক শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে আর কি থাকলো তোমার জন্য এই গানটা। খুব ভালো থেকো বন্ধু, আনন্দে থেকো, সুস্থ থেকো, আর কান মন রেখো খোলা, আর শুনতে থেকো যুববাণী। আজ তবে চলি, টাটা।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন মল্লিকা চৌধুরী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন নজরুল গীতি। প্রথমেই শিল্পী ইন্দ্রাণী সেন।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন নাটক।

0: আজকের নাটক ফেরা। রচনা দেবব্রত দাশগুপ্ত, প্রযোজনা সৌম্যেন বসু। নাটক ফেরা।
1: সর্বতিয়া
2: মাঝি,
1: সাবানে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিস তো?
2: হ্যাঁ হ্যাঁ। তো মাঝি, এগুলোটা ভিজে গেল, পর পাইপ মে জল এলো না।
1: ওই এসে যাবে, তুই আয় হাত ধুয়ে একটু চা খেয়ে নে। হ্যাঁ রে, বাড়িতে বলে এসেছিস তো, দিনের বেলাটা কিন্তু এখানে থাকবি।
2: হ্যাঁ হ্যাঁ। ডাক্তার বাবুর দোস্ত কখন আসবে মাঝি?
1: এসে যাবার কথা তো সকাল 9:30-এর মধ্যেই।
2: ডাক্তার বাবু বি ফিরলো না?
1: না, ওর ফিরতে দেরি হবে, হাসিমারায় কি একটা যেন গন্ডগোল হয়েছে। এই নে চা খা, আর ওই ডিশের তলায় রুটি ঢাকা আছে, নিয়ে নিস।
2: আচ্ছা।
1: শিখর দা শিলিগুড়ি থেকে বাসে উঠতে পারলো তো?
2: উনি ভি ডাক্তার মাঝি?
1: হ্যাঁ। হ্যালো, ও হ্যাঁ হ্যাঁ বল, খোকা ফোন করছে রে সর্বতিয়া, কেমন আছিস? পড়ার চাপ? বাজে কথা বলো না, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি এটুকু রাস্তা তুমি মাসে একবার আসতে পারো না? তোর বাবা বলছিলেন খোকা এসে রুগীটুকু দেখা শুরু করলেই আমি ওর কম্পাউন্ডার হয়ে যাব। হ্যাঁ, টাকা পেয়েছিস? না, তোর বাবা তো বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তুই কিন্তু সাবধানে থাকবি, ছাড়লাম।
2: ডাল তো নামিয়ে দিয়েছি মাঝি।
1: কোথায় যাচ্ছিস?
2: একবার ফিন ঝাড়ু লাগায় দি, রাস্তার ধারে ঘোর, এতো ধুলো।
1: আসছে শেখরদা। বাবা, এলেন তাহলে।
3: কেমন আছে মমতা?
1: ভালো ভালো। আসুন আসুন, ভেতর আসুন। সর্বতিয়া, এই সুটকেসটা ধর, দিন দিন ব্যাগটা দিন।
3: আরে না না না না, ঠিক আছে।
1: আরে তাতে কি?
3: না না, তুমি ধরবে কেন, আমি

0: রাখছি।
1: ঠিক আছে, আপনি বসুন।
0: মমতা, আমাকে এক গ্লাস একটু জল খাও, আর ওই অ্যাসিড আমাকে একটু দাও তো।
1: হ্যাঁ, এই এই যে। শেখর দা, জল
0: দাও।
1: ভাবলাম বোধহয় আজ আর এলেনি না।
0: আর বলো না, ট্রেনটা ঘন্টা দুয়েক লেট করলো।
1: চায়ের জলটা চাপা সারবতিয়া।
2: চায়ের জল চাপিয়ে দিয়েছি মাঝি।
1: একটু শেখর দা, আসছি।
0: হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মমতা, অমিও কোথায় গেছে? চেম্বারে?
1: না, আজ তো রোববার, চেম্বার তো বন্ধ।
0: ও, তাহলে কোথায়?
1: আমি আসছি শেখর দা, এ নিন চা।
0: আহ, ফাইন।
1: আরে, 9:30 অবধি তো ঘরেই ছিল, প্রিয় বন্ধু আসছে, তারপরে এসডিও গাড়ি নিয়ে হাজির। হাসিমারা স্বাস্থ্যকেন্দ্রে কিছু গোলমাল হয়েছে।
0: গোলমাল? কি গোলমাল?
1: কি, একজন পেশেন্ট মারা গেছে।
0: ও,
1: তাই নিয়ে ভাঙচুর, সেই জন্য তো এনকোয়ারিতে গেলেন ওরা।
0: তোমার ছেলের খবর কি বলো?
1: এই তো একটু আগে ফোন করেছিল, ওর তো এবার ফাইনাল ইয়ার। পড়াশোনার যা চাপ, বাড়িতে আসতেই পারে না। চানটা সেরে নিন শেখর দা, বাথরুমে তোয়ালে সাবান সব আছে।
0: মমতা, অভ্যাসটা কিন্তু খুব খারাপ করে দিচ্ছ, ফিরে গিয়ে কিন্তু খুব অসুবিধায় পড়বো।

0: হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এটা ডাক্তার মুখার্জির বাড়ি। না, ডাক্তারবাবু তো নেই। ঠিক আছে ঠিক আছে, এলে বলে দেবো। নমস্কার শেখর দা।
1: জেগে গেছি,
0: খুব ঘুমোলেন কিন্তু,
1: খাওয়াটা খুব বেশি হয়ে গেছে
0: তাই বুঝি।
1: জানো মমতা, এই পোস্ত খেলাম বহুদিন পর। আমার যে রান্না করে ডাল ভাত আলু সিদ্ধ আর আদা জিরে দিয়ে মাছের ঝোলের বাইরে সবটাই তার কাছে আউট অফ সিলেবাস। কটা বাজে মমতা?
0: 5:30 হবে।
1: বাইরে তো বেশ অন্ধকার হয়ে গেছে দেখছি।
0: সেপ্টেম্বরের শেষ, তো শীত আসছে।
1: তোমাদের ওই অ্যালবামটায় আমার অনেকগুলো ছবি আছে দেখলাম।
0: হ্যাঁ, ওর সঙ্গে আপনার, আপনার সঙ্গে
2: চা মাঝে
0: বারান্দায় দে।
2: জি
0: চলুন চলুন শেখর দা, আমরা বাইরে গিয়ে বসি। বসুন, এই চেয়ারটায় বসুন।
1: দেখো মমতা, কুয়াশাটা কেমন জমাট বেঁধে মাঠের উপর রয়েছে।
0: শেখর দা, আপনি আপনি কবে জানতে পারলেন?
1: বীর মাস চারেক বাদে।
0: তার আগে কি কিছুই বুঝতে পারেননি?
1: না, কিন্তু আমার বোঝা উচিত ছিল। অবশ্যই এও ভাবি, বুঝলেই বা কি করতাম। জানো মমতা, প্রায় 20 বছর হতে চলল, কিন্তু আজও আমার সব স্পষ্ট মনে পড়ে। মনে হয় যেন গতকালের ঘটনা।
3: মাছের ফ্রাইটা দুরন্ত হয়েছে না শেখর? আমি তো প্রায় 9টা খেয়ে ফেললাম।
1: 9টা ফ্রাই খেলি?
3: হ্যাঁ।
1: আর কালকেই তুই কাউকে না কাউকে প্রেসক্রাইব করবি যে তেল ঘি ভাজা বুঝি একেবারে সব বন্ধ।
3: বলেছিস
1: বউ কেমন দেখলি?
3: ফ্যান্টাস্টিক, খুঁজে খুঁজে বের করেছিস বটে।
4: পরশু তো বেরোচ্ছিস শেখর?
1: হ্যাঁ, পুরি এক্সপ্রেস।
4: কদিনের হানিমুন?
1: 2-3 আর চিল্কা 2 দিন।
5: একটা গলব্লাডার অপারেশন ছিল সকালে, পেশেন্টটাকে দেখে যাই। চলি রে
4: দাদা।
1: কি হলো, চোখ মুখের অবস্থা ওরকম করে আছিস কেন? খুব উত্তেজিত মনে হচ্ছে।
4: এদিকে আয়, এই পাশটায়।
1: আচ্ছা যাচ্ছি, এবার বল।
4: একটা কথা বলবো দাদা, কিছু মনে করিস না, হয়তো আজকের দিনে বলাটা

0: ব্যাপারটা কি হয়েছে বল না?
1: আমার বন্ধু দেবারু দিকে চিনিস তো?
0: হ্যাঁ,
1: স্কুলে আমাদের সঙ্গে পড়ায়।
0: আরে বাবা, কি হয়েছে বল?
1: ও এসেছিল, একটু আগে চলে গেল। ও বলছিল
0: কি বলছিল সেটাই বল না।
1: নতুন বৌদিকে নাকি ও গত সপ্তাহে দুদিন বোটানিক্যাল গার্ডেনে দেখেছে। এক ভদ্রলোক,
0: কি
1: এক ভদ্রলোক ওর কোলে মাথা রেখে শুয়েছিল।
0: ও কি করে চিনল?
1: না না, ওখানে না, এখানে দেখে ও রিকগনাইজ করলো বৌদিকে।
2: আমি এসে গেছি। শেখর কোথায়?
1: অমিয়দার বৌদি এসেছে দাদা। দাদা
0: দূর, কাকে দেখতে কাকে দেখেছে তোর বন্ধু?
1: না রে দাদা।
3: আবার তো বিয়ে করতে পারতেন, করা যায় না?
0: জানি না, আসলে কি জানো মমতা, ইচ্ছেও করল না। জানো বিয়ের পর প্রায় চিঠি আসত, ও বলতো কে ওর বন্ধু জয়তী সেই লেখে। একদিন আবছা স্ট্রাইকও করেছিল মনে।
3: মানে?
0: একদিন খামটা ওকে দেবার আগে চোখ বুলোলাম, বেহালার ছাপ। আমি তখন মানিকতলায় ফ্ল্যাট নিয়েছি, মনে হলো বেহালা থেকে মানিকতলা এটুকু রাস্তা আসে না, অথচ চিঠি লিখে প্রায়। তারপর একদিন ঘটনাটা ঘটেই গেল। ঠিক আছে, ফাইল, ক্যামেরা, টর্চ, পেন, তোয়ালে, হ্যাঁ সব ঠিক আছে। কটা বাজে মোহিনী? আমার ঘড়িটাও ঘরে।
4: খাবার দিয়েছি টেবিলে, এখন 6:25।
0: সন্ধে লাগেনি, এর মধ্যে 6:25, বেশ দেরি হয়ে গেল। দাও দাও, একটু নুন দাও তো মোহিনী। সুনির্মলের বাড়িতে 6:30-এর মধ্যে পৌঁছানোর কথা।
4: ট্রেন কটায় তোমাদের?
0: ট্রেন তো 10:54, কিন্তু সুনির্মলের বাড়ি থেকে আমরা সবাই একসাথে বেরোবো। আসলে এই সেমিনারটাতে না গেলেও চলতো, কিন্তু সত্যকে চেনো তো, সত্য বিশ্বাস
4: মেডিকেল কলেজে?
0: হ্যাঁ, সত্য একটা মেন্টাল ডিপ্রেশনে ভুগছে। আমরা 4-5 জন তাই ঠিক করলাম ওকে নিয়ে একটু দূরে বেরিয়ে আসি।
4: কবে ফিরছো?
0: কাল সকালে পৌঁছচ্ছি, আমাকে একটু জল দাও।
4: দিচ্ছি, নাও।
0: কাল মিটিং, পরশু মিটিং। আচ্ছা মোহিনী, বাঁকুড়ায় দেখার কি কি আছে বলো তো?
4: বাঁকুড়ায় দেখার তো অনেক কিছু, বিষ্ণুপুর, শুশুনিয়া পাহাড়, মুকুটমণিপুর।
0: দূর, আজ শুক্রবার, শনি, রবি, সোম, মঙ্গলবার, মঙ্গলবার আমি ফিরবই। আচ্ছা মোহিনী, তোমার ভাই একদিন এখানে থাকবে তো?
4: বাচ্চু? হ্যাঁ, এখান থেকে কলেজ করবে।
0: মোহিনী গামছাটা একটু দাও।
4: হ্যাঁ এই যে।
0: আর শুনো, দরজায় কিন্তু ভালো করে খিল লাগিয়ে শোবে, গলা না চিনতে পারলে কিছুতেই দরজা খুলবে না, কেমন?
4: আচ্ছা বাবা, আচ্ছা।
0: মোহিনী, আমার কিন্তু একদম যেতে ইচ্ছে করছে না।
4: কি হচ্ছে? ছাড়ো, জানলা খোলা আছে তো,
0: না
4: কে দেখে ফেলবে।
0: বাস বাস সর্দারজি, আমি এখানেই নামব। সর্দারজি, কত মিটার হয়েছে?
5: 26.70 রুপিয়া বাবুজি।
0: 26 রুপিয়া 70 পয়সা, 10-20।
5: জি হ্যাঁ।
0: মোহিনী, সবাই ঘুমিয়ে পড়ল না? মোহিনী, মোহিনী,
4: কি ব্যাপার তুমি?
0: না, যাওয়া হলো না। আজ বিকেলে

0: সত্য আত্মহত্যা করেছে।
1: কিন্তু
0: চলো ভিতরে চলো, ঘুমোচ্ছিলে নাকি?
1: না, এই সন্ধ্যে থেকে না ভীষণ মাথা ধরেছে জানো। দুটো ট্যাবলেট নিয়ে আসবে ওষুধের দোকান থেকে।
0: আরে ও কিচ্ছু না, এক্সপোজার। আর ড্রয়ারে তো ওষুধ রয়েছে।
1: আমি আসছি।
0: বৃষ্টির জলে জুতোটা একেবারে। মোহিনী, একে রাত 11:30টার সময় আমাদের শোবার ঘরে কে? কে মোহিনী?
2: তারপর সে কর্তা
0: ভদ্রলোক, পরে জেনেছিলাম ওর নাম প্রণবেশ। আমাকে দেখে মাথা নিচু করে বেরিয়ে গেলেন। মোহিনী ব্যালকনিতে দাঁড়িয়ে রইল। আমি বলেছিলাম, যা করেছ যদি সম্পর্কের দিক থেকে মনে হয় অন্যায় করেছো, তবে ভুলে যাও সব। আর যদি নিজের কাছে এই ব্যাপারটা সঠিক বলে মনে হয়, তবে তুমি আমাকে জানিয়ে দিও।
2: তারপর
0: দুটো অপারেশন ছিল। রাতে বাড়ি ফিরতে বেশ দেরি হলো। দেখলাম বাইরে থেকে দরজা বন্ধ। ডুপ্লিকেট চাবি দিয়ে তালা খুললাম। বারান্দার আলো জ্বলছে, অথচ ঘর অন্ধকার। ঘরের আলো জ্বালালাম। বিছানার দিকে নজর পড়তে দেখি বালিশের পাশে একটা চিঠি, মোহিনীর চিঠি।
1: আমি চললাম শেখর, আমায় খুঁজো না, তাতে তোমার বা আমার কারোরই লাভ হবে না। প্রথম থেকেই এই বিয়েতে আমার আপত্তি ছিল, কিন্তু বাধ্য হয়েছিলাম। তাছাড়া আজও প্রণবেশ চাকরি পায়নি, জানি অন্যায় করলাম তোমার প্রতি, কিন্তু আমি নিরুপায়।
0: এখনো চিঠির প্রতিটা অক্ষর আমার স্পষ্ট মনে আছে।
2: চলুন ঘরে গিয়ে বসবেন।
0: হ্যাঁ চলো,
2: বড় আলোটা নিভিয়ে দিই।
0: কি যেন ডাকছে মমতা,
2: দেখছি কে?
3: আমরা বৌদি।
2: কি ব্যাপার জয়ন্ত?
0: কে মমতা?
2: এ পাড়ারই ছেলে।
3: দাদা আছেন বৌদি?
2: না, উনি তো সেই সকালে বেরিয়েছেন।
3: মুশকিল হয়ে গেল।
2: কেন?
3: আমাদের পাশের বাড়িতে দিন দশেক হলো একজন নতুন ভাড়াটে এসেছেন।
2: ও,
3: পোস্ট অফিসে কাজ করেন ভদ্রলোক
2: তো।
3: হাই প্রেসার আছে বোধহয়, অন্ধকারে কুয়োতলায় পড়ে গিয়েছিলেন। স্ত্রী ডাকাডাকি করাতে আমরা গিয়েছিলাম।
2: তারপর
3: তুললাম, দেখি কেমন ঘোলাটে চোখে তাকিয়ে রয়েছেন, কথা বেরোচ্ছে না। রাতও হয়েছে, এই অন্ধকারে অত দূরে হাসপাতালে নিয়ে যাওয়া। চলি বৌদি।
2: একটু দাঁড়াও তোমরা, আমি ঘর থেকে আসছি। শেখরদা?
0: বুঝতে পেরেছি, কিন্তু সেটা তো কোনোভাবেই সম্ভব নয়। আমি ডাক্তার ঠিকই, কিন্তু আমার কাছে কোনো অ্যাপারেটাস নেই, এমনকি আমার স্টেথোটাও পর্যন্ত।
2: ওটা তো আছে,
0: কিন্তু ওষুধ?
3: ওষুধ আমরা এনে দেব, প্লিজ চলুন।
0: আচ্ছা বেশ চলো, তুমি একটু দাঁড়াও, আমি জামা কাপড়টা পাল্টে আসছি।
2: জয়ন্ত, উনি তোমাদের দাদার বন্ধু, টর্চ দেখিয়ে নিয়ে যাও, নতুন লোক।
0: চলো।
3: হ্যাঁ
0: মমতা, অমিউলি পাঠিয়ে দিও।

0: এই যেই বাড়িটা। বৌদি,
1: কে
0: আমরা? লাক্ষু ভালো বৌদি, ডাক্তারবাবুর বন্ধু, ইনিও ডাক্তার। আসুন ডাক্তারবাবু।
2: তোমরা যাও, বাইরে অপেক্ষা করো। আর শুনো, কাছাকাছি একজন থেকো, দরকার মতো।
0: হ্যাঁ, ঠিক পাশের বাড়িটাই আমাদের, বুঝলেন? কোনো চিন্তা করবেন না, ডাকলেই চলে আসবো। চলি বৌদি।

0: এই তো রোহিণী এসে গেছে।
1: ডাক্তারবাবু এসেছেন মা?
2: হ্যাঁ, আমার মেয়ে রোহিণী।
1: দত্ত কাকিমা ফ্লাক্সে করে দুধ দিয়ে দিলেন।
3: হাতটা একটু লুজ করেন, আর একটু করেন। ঠিক আছে, আমি পালসটা দেখব। হ্যাঁ, একটা টর্চ দেখি।
2: এই যে,
3: ওর এখানে থাকবার দরকার নেই।
2: কিন্তু এত রাতে?
1: ঠিক আছে মা, আমি বরং কুকুদের বাড়ি যাই, দরকার হলে দেখো।
2: শোন না, থাক।
3: এরকম কতদিন থেকে?
2: প্রায় 4 বছর।
3: ডাক্তার দেখানো হয়নি?
2: হ্যাঁ,
3: কিন্তু আমি তো অ্যাটেন্ড করব না মোহিনী। এতদিন পর প্রতিশোধ নেবার একটা দারুণ সুযোগ পেয়েছি, এটাকে আমি কিছুতেই হাতছাড়া করব না।
2: শেখর, শেখর, আমি তোমাকে একজন শক্ত পুরুষ মানুষ বলে জানতাম, তুমি এত সহজে নইয়ে পড়লে। এই সহজ লোকটা এড়াতে পারছো না?
3: না, পাচ্ছি না, কারণ যে অবস্থায় তুমি আমায় ছেড়ে চলে এসেছিলে।
2: শোনো, শুনছো প্রণবেশ? শেখর দেখো না কিরকম যেন করছে। প্রণবেশ, শেখর প্লিজ একটু দেখো।
3: করুক,
2: এরকম একজন রুগীর সামনে দাঁড়িয়ে সব পুরনো কথাগুলো তুলে কি লাভ শেখর? ও তো আমাকে জোর করে ঘর থেকে বের করে আনেনি, আমি স্বেচ্ছায় বেরিয়ে এসেছিলাম।
3: তোমাকে বাদ দিলে লোকটার অস্তিত্ব আমার কাছে অর্থহীন মোহিনী। খুন করতে গেলে দুটো জিনিস প্রয়োজন, যা দিয়ে খুন করা হচ্ছে এবং যে সেটা ব্যবহার করছে।
2: কিন্তু তুমিও তো একজন ডাক্তার শেখর, রোগীর সামনে দাঁড়িয়ে।
3: তার আগে আমি তো একজন মানুষ মোহিনী, ডাক্তার না হয়ে আমি উকিল, কেরানি, এমনকি রাস্তার ভিখিরি হতে পারতাম, কিন্তু কিন্তু রক্ত মাংসের মানুষ তো থাকতামই। আচ্ছা মোহিনী, এই লোকটার সঙ্গে থেকে তুমি সুখী হয়েছ?
2: শেখর, শেখর, আমি একরকম করে মানে নিজের মতো করে বেঁচে আছি। শেখর বড্ড দেরি হয়ে যাচ্ছে, প্রণবেশকে একটু দেখো, শেখর বড্ড দেরি হয়ে যাচ্ছে।
3: সরল, ধীরে ধীরে সিং করছে, এরপর স্টেজে কোমা। মোহিনী, আমার চোখের দিকে একবার তাকাও, একে ছেড়ে আমার কাছে তুমি আসতে পারবে?
2: না, আমি ছাড়া উড়ার কেউ নেই।
3: কেন? তোমার মেয়ে রোহিণী কি বলো?
2: রোহিণী, বিশ্বাস করবে না তবু,
3: কি
2: রোহিণী তোমার মেয়ে, ওর নয়।
3: কি বললে? ইম্পসিবল। কেন মিছে কথা বলছো মোহিনী?
2: এটাই সত্যি, এতগুলো বছর ওর সঙ্গে কাটিয়েছি একটাই শর্তে, আমার গর্ভে যেন কোনো সন্তানও না চায়, চাইলেও আমি তা হতে দেব না।
3: রোহিণী জানে কথা,
2: আমি বলেছি, সেই অর্থে ওর শ্রদ্ধা ভালোবাসা কোনো দিন প্রণবেশ পায়নি।
3: কেন রূপ দেখালে মোহিনী? পরিপূর্ণ না হোক, টুকরো আধভামে একটা জীবনের লোভ ঘন অন্ধকারে সমুদ্রে ভেসে থাকা একটা লোক, কেন তুমি তার সামনে দূরের একটা দ্বীপে আলো জ্বেলে দিবে? আমার মেয়ে, তার মানে আর একটা প্রায় আমি।
2: শেখর, আমি তোর পায়ে পড়ছি শেখর।
3: আমার কিছু চাই মোহিনী।
2: বলো কি? বলো।
3: তোমাকে।
2: আমাকে? এতদিন পরে আমাকে এত দুর্লভ, দামি মনে হচ্ছে তোমার? আমি তো একটা ভগ্ন স্তূপ।
3: এড়িয়ে যেও না মোহিনী, প্রশ্নটা কামনা বাসনার নয়, প্রশ্নটা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার। একটা জীর্ণ তীর্ণ লোকের পোকায় কাটা ফাঁকগুলি আবার ভরাট হয়ে ওঠার।
2: প্লিজ শেখর, মরে যা।

0: দেখো ওকে একটু। ঠিক আছে ঠিক আছে, আমি রাজি। বলো কবে, কখন, কোথায়, কিভাবে?
1: কাল সারাদিন শুধু তুমি আমার, আমি তোমায় নিয়ে যাব, কোনো প্রশ্ন নয়। 20টা বছরের হিসেব নিকেশ করতে চাই কাল।
0: রোহিণী, রোহিণী যেন জানতে না পারে। প্রণবেশ, শেখর ও কেমন করছে দেখো না, আমার ভীষণ ভয় করছে।
1: আলো, একটু আলোটা ধরো তো, আমাকে চোখটা দেখতে দাও। মোহিনী, পাশের বাড়ির ছেলেটিকে ডাকো তো।
0: মা, ও তুই এসেছিস, ঘরে থাক, আমি জয়ন্তকে ডাকতে যাচ্ছি।
1: তুই আমায় চিনিস না রোহিণী, আমিও তোকে।
0: তুমি আমার বাবা। কটা বাজে জয়ন্ত?
2: 9টা। ইঞ্জেকশন দুটোই দেওয়া হয়েছে বৌদি, আর স্যালাইনও চলছে।
0: ও জয়ন্ত, ধরো যদি আজ আমি হাসপাতালে না যেতে পারি, না মানে রোহিণী থাকবে ওর কাছে।
2: মানে
0: আমায় আজ এক জায়গায় যেতে হবে, তোমরা যদি একটু এদিকটা।
2: কিন্তু দাদাকে এই অবস্থায় ফেলে কি এমন কাজ?
0: ধরো তোমার দাদার জন্যই আমায় যেতে হচ্ছে।
2: কেউ এলো মনে হচ্ছে, দেখছি দাঁড়ান।
0: কে জয়ন্ত?
2: ডাক্তারবাবু মনে হচ্ছে। হ্যাঁ ডাক্তারবাবুই, অমিয়দা, যার খোঁজে আমরা কাল গিয়েছিলাম। আসুন অমিয়দা।
3: কেমন আছো মোহিনী? আমি অমিয় মুখার্জি, চিনতে পারছো, শেখরের বন্ধু।
0: ও
2: আপনি ওকে চেনেন বৌদি?
3: পেশেন্ট কেমন আছে?
2: হ্যাঁ একটু ভালো।
3: মোহিনী, শেখর গাড়িতে বসে আছে, যাও।
0: আমি আসছি জয়ন্ত, তোমাকে তো বলেইছি। যেতে হবে তো, চলো।
1: না, আমি তোমার কাছে হেরে গেছি মোহিনী। প্রণবেশের জন্য সব জেনে বুঝেও তুমি চূড়ান্ত কিছুর জন্য কত অবলীলাক্রমে রাজি হয়ে গেলে। মনে হলো তোমার বাইরের খোলসটাকে পেলে তো সে পরাজয়ের গ্লানি আরো বাড়বে। তবে কি জানো, নদীর পাড় ভাঙে বটে, কিন্তু মোহিনী, কোথাও তো নতুন করে চর জেগে ওঠে। আমি রোহিণীকে পেয়েছি, ও আমার সাথে কলকাতা যাক।
0: আমি একটু আসছি।
1: কাল শেষ রাতে এখান থেকে যাবার পর আর ঘুমোইনি। 20টা বছর যেন নতুন করে হাজির হলো আমার সামনে।
0: এসো রোহিণী, বাবার সঙ্গে তুমি কলকাতায় যাবে, দু একটা জিনিস গুছিয়ে নাও।
4: ঠিক আছে, আমি এক্ষুনি আসছি।
1: জানো মোহিনী, কাল তোমাকে মূল্যবান মহার্ঘ মনে হয়েছিল। ভেবেছিলাম আমাকে ভিক্ষে দেবার মতো অনেক কিছু তোমার আছে, কিন্তু আজ মনে হচ্ছে তুমি রিক্ত, খালি, তুমি একেবারে শূন্য।
0: আমি শূন্য নই শেখর, আমার ভিতরে ভিড় করে থাকো তোমরা, প্রণবেশ, রোহিণী, তুমি, তোমাদের সবাইকে ভালোবাসি আমি। চোখ বন্ধ করলেই তোমাদের স্পর্শ পাবো, গন্ধ পাবো, নিঃশ্বাসের শব্দ পাবো। আমাদের হয়তো আর কখনো দেখা নাও হতে পারে
1: মোহিনী।
0: আমার হতেও পারে।
4: আমার হয়ে গেছে মা।
0: আয় মা, শেখর, আমার তোমার কাছে, তোমারও আমার কাছে ফেরার সাঁকোটা তো রইলই, আমাদের রোহিণী।

0: ফেরা নাটকটির অভিনয় শেষ হল। রচনা দেবব্রত দাশগুপ্ত, অভিনয় করেছেন শেখর, দীপঙ্কর সেন, মমতা, ইন্দিরা মুখোপাধ্যায়, অমিয়, প্রণব দেবনাথ, জয়ন্ত, সুপ্রতিম মুখোপাধ্যায়, রোহিণী, সুমনা সরকার, সর্বতিয়া, আলোছায়া দাস এবং মোহিনী, কেয়া মুখোপাধ্যায়। সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন সৌমেন বসু।
1: এতক্ষণ শুনলেন নাটক আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। G7 শীর্ষ সম্মেলনে শ্রী মোদী সামুদ্রিক জলপথে নিরাপত্তা এবং সংঘাতের বিপদ থেকে নাবিকদের জীবন সুরক্ষিত রাখার জন্য সমস্ত দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধিতে আলোকপাত করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশে ব্যবস্থাপনা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেছেন। প্রধানমন্ত্রীর কলকাতা সফরের আগে মহানগরীকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পুরুষদের ক্রিকেটের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান আজ টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। সেখানেই বসবাসরত ভারতীয় সম্প্রদায় শ্রী মোদীকে অভ্যর্থনা জানাতে উৎসুক হয়ে রয়েছে, চলছে যাবতীয় প্রস্তুতি। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন, আগামীকাল সকালে প্রধানমন্ত্রী মোদী সেখানকার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। বিকেলে তিনি ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি ও উদ্ভাবন অনুষ্ঠান ভিভাটেক সম্মেলনে অংশ নেবেন, সেখানে শ্রী মোদী বক্তব্য রাখতে পারেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন। এদিকে প্রধানমন্ত্রী মোদী সামুদ্রিক জলপথে নিরাপত্তা এবং সংঘাতের বিপদ থেকে নাবিকদের জীবন সুরক্ষিত রাখার জন্য দেশের সমস্ত দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের এভিও G7 শীর্ষ সম্মেলনে শ্রী মোদী বলেন, পশ্চিম এশিয়ায় সংঘাতের ফলে বিশ্ব বাণিজ্য বিঘ্নিত হয়েছে, ঘটেছে প্রাণহানিও। সামুদ্রিক বাণিজ্যের উদ্ভূত ঝুঁকি এবং অস্থিরতার ফলে মৃত্যুর উল্লেখ করে শ্রী মোদী বলেন, নাবিকদের জীবন রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতার উল্লেখযোগ্য বিকাশের উপর আলোকপাত করেছেন। সমাজ মাধ্যমে তাঁর অ্যাকাউন্টে মাইগভের থ্রেড শেয়ার করে শ্রী মোদী কিভাবে দেশ আকাশ ভূমি এবং সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করেছে তা ব্যাখ্যা করেন। দেশের নিরাপত্তায় আত্মনির্ভরতা ও দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত প্রতিরক্ষা সামগ্রীর বিকাশের কথাও প্রধানমন্ত্রী ওই পোস্টে জানিয়েছেন।

0: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গত 12 বছরে ভারতকে নিরাপত্তার এক দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করেছে। এর ফলে নাগরিকরা যেমন একদিকে সুরক্ষা পাচ্ছেন, অন্যদিকে শত্রুদের ওপর আঘাত হানা সম্ভব হচ্ছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, সার্জিক্যাল স্ট্রাইক, বিমান হামলা ও অপারেশন সিন্দুর সীমান্তের ওপারে শত্রুদের মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এছাড়াও 370 ধারা বাতিল, মাওবাদীদের মোকাবিলা করতে ভারত সরকারের অঙ্গীকার গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি জানান, আগের অর্থবর্ষের 1,54,000 কোটি টাকার উৎপাদনের তুলনায় এবছর 15.6% বৃদ্ধি হয়েছে। 2013-14 অর্থবর্ষে 4,746 কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন 4 গুণ বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে ভারতের প্রতিরক্ষা উৎপাদনে এই উল্লেখযোগ্য বৃদ্ধি প্রতিরক্ষা উৎপাদন বিভাগ এবং অন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভারত ও থাইল্যান্ড তাদের 10ম প্রতিরক্ষা আলোচনায় উৎপাদন, গবেষণা, উদ্ভাবন ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করতে সম্মত হয়েছে। ব্যাংককে গতকাল এই আলোচনায় যৌথভাবে পৌরোহিত্য করেন থাইল্যান্ডের প্রতিরক্ষা বিষয়ক সচিব অ্যাডমিরাল নুপটাপোল দিওভানিজ এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব সত্যজিৎ মোহান্তি। এবারের গুরুত্বপূর্ণ বৈঠকে উভয় দেশই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে মত বিনিময় করেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মোনাকোর দ্বিতীয় প্রিন্স অ্যালবার্টের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে দুই দেশ সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমি, উদ্ভাবন এবং উদীয়মান প্রযুক্তির মতো ক্ষেত্রগুলির সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে। এছাড়া তিনি দ্বিতীয় প্রিন্স অ্যালবার্টকে ভারত ইনোভেটস 2026 সম্পর্কে বিস্তারিত জানান। ফ্রান্সের নিসে এই অনুষ্ঠান গতকালই শেষ হয়েছে। শ্রী গোয়েল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী দিনে ভারত ও মোনাকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন দিকে প্রসারিত হবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বীরনায়ক মহারানা প্রতাপের জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী বিড়লা বলেছেন, মহারানা প্রতাপের আত্মসম্মানবোধ, আত্মমর্যাদা, দেশপ্রেম মানুষ চিরদিন মনে রাখবে। তিনি আরও বলেন, চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মহারানা আদর্শ ও দেশমাতৃকার সম্মান রক্ষায় আপোষ করেননি। হলদিঘাটের যুদ্ধে মহারানা প্রতাপের আত্মত্যাগ অদম্য ইচ্ছাশক্তির প্রতিফলন। বিশ্ব খরা ও মরুপ্রসার প্রতিরোধ দিবস উপলক্ষে আজ কেন্দ্রীয় পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব ভূমি সংরক্ষণের গুরুত্ব স্মরণে রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় তিনি বলেন, ভূমি বাস্তুতন্ত্রের ভিত্তি ও পুষ্টি ও শক্তির উৎস। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গড়ে তুলতে ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধারে সকলকে একযোগে কাজ করার আবেদন জানান তিনি। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগ বদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা এবং ফসলের নাড়া পোড়ানোর দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান নিয়ে আলোচনার লক্ষ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত এই বৈঠকে শ্রী চৌহান বলেন, নাড়া পোড়ানোর ফলে পরিবেশ শুধুমাত্র দূষিত হয় না, নষ্ট হয় মাটির উর্বরতা, ছোটখাটো উপকারী কীটপতঙ্গ মারা পড়ে, ফলে নষ্ট হয় পৃথিবীর ভারসাম্য। তিনি জানান, চলতি বছরে বিভিন্ন রাজ্যে এ সংক্রান্ত একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে 46,000-এর বেশি শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা যন্ত্র বিতরণ, 910টি কাস্টম হায়ারিং কেন্দ্র স্থাপন সহ নানা কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে মহানগরীকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ সকালে বাগবাজারের মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হন। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঝাঁটা হাতে তাদের গঙ্গার ঘাটে সিঁড়ি পরিষ্কার করতে দেখা যায়। সাংবাদিকদের শ্রী অধিকারী বলেন, নমামি গঙ্গে প্রকল্পের আওতায় গঙ্গাকে দূষণমুক্ত করার কাজ শুরু হয়েছে। স্বচ্ছ ও সুন্দর বাংলা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
1: নমামি গঙ্গে স্কিম মে ইহা বঙ্গাল মে কাম নেই হুয়া, এসটিপি কা লিয়ে ল্যান্ড প্রোভাইড নেই কিয়া, তা গঙ্গা কো ক্লিন করনা চাহিয়ে, আচ্ছা করনা চাহিয়ে, এ কাম শুরু হুয়া। হমারে কলকাতা কর্পোরেশন কেএমসি কা অ্যাডমিনিস্ট্রেটর, উনকা লিডারশিপ মে মন্ত্রী জি হ্যায়, উনকা নিগরানি মে পুরা কাম চলা।

0: পশ্চিমবঙ্গে জেলায় জেলায় জনকল্যাণ শিবিরে বিপুল জনসমাগমের কারণে এই শিবিরগুলির মেয়াদ আরও একদিন বাড়িয়েছে রাজ্য সরকার। আজই শিবির শেষ হওয়ার কথা ছিল, পরিবর্তে আগামীকাল শুক্রবার 18 তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর পুদুচেরি মন্ত্রিসভায় আজ তিনজন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। লোকনিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের বিধায়ক পি রাজাভেলু ও ভিপি সিভাকুলুন্দু এবং বিজেপি বিধায়ক জিএনএস রাজশেখরনকে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান উপরাজ্যপাল কে কৈলাসনাথন। বিজেপি নিট পরীক্ষার্থীদের ওপর অহেতুক চাপ সৃষ্টি করায় বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধীর ভূমিকার কড়া সমালোচনা করেছেন। দলের সদর দপ্তরে আজ এক অনুষ্ঠানে বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, স্বচ্ছতা বজায় রাখতেই ফের পরীক্ষা নেওয়া হচ্ছে, সমগ্র ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সরকার সব রকম পদক্ষেপ নিচ্ছে। এখন বিশ্বকাপ ফুটবলে খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস স্টেডিয়ামে আজ তারা 3-0 গোলে হারিয়ে দেয় আলজেরিয়াকে। ম্যাচের 17, 60 ও 76 মিনিটে গোল করে হ্যাট্রিক করেন লিওনেল মেসি। এর ফলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি যুগ্মভাবে জার্মানির মিরাসলভ ক্লোজের সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন। উভয়ই বিশ্বকাপে 16টি করে গোল করেছেন। অন্য এক খেলায় আজ সান্তা ক্লারা স্টেডিয়ামে গ্রুপ জের ম্যাচে অস্ট্রিয়া জর্ডনকে 3-1 গোলে পরাজিত করেছে। পুরুষদের ক্রিকেটে আজ লখনৌয়ের একানা স্টেডিয়ামে 3-ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ভারত 2 ওভারে 1 উইকেট হারিয়ে 9 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। প্রধানমন্ত্রী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত 1 দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির উপর আলোকপাত করেছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় চিঠি মানুষের হৃদয়ের কথা বহন করে। চিঠি মানুষের হৃদয়ের এক নীরব দূত, যা দূরত্বের ব্যবধান পেরিয়ে অনুভূতির সেতুবন্ধন রচনা করে। হাতে লেখা একটি চিঠির প্রতিটি শব্দে লুকিয়ে থাকে ভালোবাসা, অপেক্ষা, স্মৃতি আর আন্তরিকতার স্পর্শ। যখন প্রিয়জনের কাছ থেকে একটা চিঠি আসে, তখন তার প্রতিটি অক্ষর যেন মনের আকাশে নতুন আলো জ্বেলে দেয়। কবির ভাষায় চিঠির ভাঁজে ভাঁজে জমে থাকে না বলা কথার সুবাস। আধুনিক প্রযুক্তির যুগে বার্তা আদান প্রদান সহজ হলেও চিঠির আবেগময় আবেদন আজও অমলিন, কারণ একটি চিঠি সময়কে স্মৃতিতে পরিণত করে আর স্মৃতিকে করে তোলে চিরন্তন। তাই চিঠি শুধু যোগাযোগের মাধ্যম নয়, একটি মানুষের অনুভূতি, সম্পর্ক আর ভালোবাসার এক অনন্য দলিল।

থাকা হার্টথ্রবকে বলা না বলা সব আবেগ মিলেমিশে সাধারণ বাঙালি প্রেমিক হৃদয়ে গড়ে ওঠে এক অনির্বাচনীয় স্বপ্নের জগৎ। সেখানে অজস্র অপূর্ণ ইচ্ছা, না বলা কথার দীর্ঘশ্বাস আর নিঃশব্দ ভালোবাসার গল্প একসাথে বসবাস করে। আমাদের প্রেমের স্বপ্নগুলো ঠিক এমনই, কখনো ধূসর, কখনো উজ্জ্বল রঙে আঁকা, কখনো মুক্ত বিহঙ্গের মতো স্বাধীন, আবার কখনো আবেগের বাঁধন ছাড়িয়ে একেবারে উচ্ছ্বসিত। আর অনেক সময় সেই ভালোবাসা জুড়ে থাকে শুধু দীর্ঘ প্রতীক্ষার নীরবতা, যা ধীরে ধীরে স্মৃতির মতো গভীর হয়ে ওঠে। যেন শেষের কবিতার সেই অধরা প্রেমের ছায়া ধরে আমরা খুঁজে ফিরি এক পরিপূর্ণ অনুভবের মুহূর্ত। তবু মনে বাজে, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন দেখে মন। এই স্বপ্নগুলো যেন মধ্যবিত্ত প্রেমিকের সরল অথচ গভীর অনুভূতির গানের মতো, কখনো কাঁপা হাতে লেখা চিঠির মতো কাঁচা, আবার কখনো গিটারের সুরে বাঁধা কোনো নীরব বিকেলের মতো কোমল। ভালোবাসার স্বপ্ন জড়িয়ে কখনো হয়ে যায় অদৃশ্য মায়ার আবরণে, কখনো পরন্ত বিকেলে স্বাভাবিক নিরাপত্তায় মিশে যায় তা, আবার কখনো শহরের বুকে ছড়িয়ে থাকা প্রেমের ঋতুর মতোই মনোরম হয়ে ওঠে। তবুও সবকিছুর মাঝেই এই স্বপ্নগুলো বেঁচে থাকে এক ঝাঁক তরুণের হৃদয়ের অজানা অপূর্ণ অথচ চির রোম্যান্টিক আকাঙ্ক্ষা হয়ে।

আমাদের মনের ইচ্ছাগুলো পোষ মানে না সহজে। এই যেমন কারোর ইচ্ছে করে সহজ হতে, কারোর ইচ্ছে করে মেঘ বালিকা হতে, কারোর আবার ইচ্ছে করে রোদ্দুর হতে। কেউ ডাক্তারি ছেড়ে হতে চায় গায়ক, কারোর আবার ভ্রমণ পিপাসু মন গতানুগতিক চাকরি ছেড়ে ট্যুর গাইড হয়ে ছুটে যেতে চায় দেশ বিদেশের আনাচে কানাচে। সত্যি তো, আমাদের মনের চাওয়া পাওয়াগুলো কখনো কখনো মস্তিষ্কের নিয়ন্ত্রণ মানে না। অবাধ্য অবুজ মনকে তখন শুধুই বলা যায় ও যে মানে না মানা।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 10 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:20 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: চলে আসি আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আকাশ অংশত মেঘলাই থাকবে, খুব সম্ভবত বিকেলের দিকে বা সন্ধ্যের পরে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কোনো কোনো অঞ্চলে। এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা 36.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 29.2 ডিগ্রি সেলসিয়াস। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের জন্য সেরকম কোনো সতর্কবার্তা নেই। আজকের অন্যান্য অনুষ্ঠানগুলো সম্পর্কে একটু জানিয়ে দিই। 3:35 একটু পরে শুনতে পাবেন অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসরে আজ আলাপি কলমে উপস্থাপনা থাকবেন সঙ্গীতা দত্ত। বিকেল 4:35 কলকাতা কলতান। হাওড়া শিবপুরের আচার্য জগদীশ চন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বিষয়ে একটি প্রতিবেদন। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন গোপীনাথ পাল, প্রযোজনা মানুষ ডাক্তার মানুষ প্রতিম দাস। 4:50 লালন গাথা। বিকেল 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনে থাকবেন রাখি দাশগুপ্ত। ক্ষীরাঙ্গন যেমন থাকে, 5:50 উপস্থাপনায় রয়েছেন অর্ক বন্দ্যোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, মালচিং মাটির স্বাস্থ্য সুরক্ষার অন্যতম উপায়, এই বিষয়ে ডাক্তার অনুপা মুখোপাধ্যায় থাকবে একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সুব্রত চক্রবর্তী। আপনার স্বাস্থ্য 6:50 আজকের বিষয়, নার্ভের অসুখে সঙ্গীতের প্রভাব, বলবেন স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সাম্বাদিত্য দাস। সন্ধ্যে 7:00 রয়েছে বাংলা নাটক ফেরা, রচনা দেবব্রত দাশগুপ্ত, প্রযোজনা সৌমেন বসু। বাংলা ব্যান্ডের গান 8:15, রাত 9:00 শুনতে পাবেন বিশ্ব কথায় গানে উপস্থাপনায় রয়েছেন অরিজিৎ ঘোষ। আর বিশ্ব পরিক্রমা 9:15 যেমন রয়েছে প্রত্যেক দিন। 9:45 সিনেমা জগৎ পরবর্তী অনুষ্ঠান, শুনবেন অরিন্দম সাহা সর্দারের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে দেবর্ষী ঘোষ, শুনবেন প্রথম পর্ব। 10:15 রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের আসরে খামরাজ রাগে খেয়াল এবং কাফির রাগে ঠুমরি পরিবেশন করবেন বিদুষী অঞ্জনা নাথ। তাকে তবলায় সহযোগিতা করবেন অসিতি জানা এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর, আর রাত 11:00 হারানো দিনের গান। তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, নবদ্বীপ হালদার প্রমুখ শিল্পীদের উপস্থিতিতেই হাস্য অভিনেতারূপে তিনি বাংলা ছবিতে নিজের জমি মজবুত করেছিলেন। ঘর ছাড়া, ভবঘুরে, বাউন্ডুলে, কোনো দেশে শাকিন না থাকা জীবনপুরের পথিকরূপী পলাতক চরিত্রে তিনি অপ্রতিদ্বন্দ্বী। সোমেন্দ্র চট্টোপাধ্যায় তাকে বলতেন জেঠু। মহানায়িকা তাকে ডাকতেন ভালো ছেলে। স্টুডিও পাড়ায় তিনি ছিলেন সবার প্রিয় অনু কিংবা অনুদা। তিনি প্রবাদ প্রতিম অভিনেতা অনুপ কুমার। আজ অনুপ কুমারের জন্মদিনে হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় অনন্য অনুপ। উপস্থাপনায় থাকবেন

অরিজিৎ ঘোষ। রাত 12টায় আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনছিলেন আজকের অন্যান্য অনুষ্ঠানগুলো সম্পর্কে আকাশবাণী মৈত্রী। একটু পরেই অনুরোধের আসর উপস্থাপনায় রাখি দাশগুপ্ত।

আমার দুই বাংলার মৈত্রী বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপামন বাঙালি তথা সারা বিশ্ব এই মুহূর্তে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ মানে বিশ্বকাপ নিয়ে মেতে আছে। আমাদের সবারই জীবনে কিছু না কিছু সমস্যা তো রয়েছে, সেই সব হাজারো সমস্যা দূরে রেখে সবাই এই মুহূর্তে ফুটবল জ্বরে আক্রান্ত। ফুটবল বিশ্বের আঙিনায় অনাবিল আনন্দে নিজ নিজ প্রিয় দলের খেলায় আপ্লুত। আমি নিজেও খুশি জানেন তো, দারুণ খুশি, কারণ আমার প্রিয় ফুটবলার লিওনেল মেসি আজ তিনি হ্যাট্রিক করেছেন। আনন্দ তো হবেই বলুন, আপনাদেরও নিশ্চয়ই আনন্দ হচ্ছে যারা যারা আর্জেন্টিনার সমর্থক। সেই আনন্দ ভালোবাসা সব কিছু নিয়েই আজকের স্টুডিওতে আগমন, আপনাদের সঙ্গে সঙ্গে আমিও রয়েছি রাখি দাশগুপ্ত, আপনাদেরই মৈত্রী বন্ধু। আপনাদেরই অনুরোধের আসন নিয়ে কিছু ভালো ভালো গান কথায় গানে আপনাদের সঙ্গে কিছুক্ষণ কাটাবার জন্য। তাহলে আজকে আর সময় নষ্ট করব না, চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান। শুরু করব প্রথমেই চিরদিনের এই ছায়াছবি থেকে, শুনতে চেয়েছেন মান্নাদের কণ্ঠে লাল নীল সবুজের মেলা বসেছে এই গানটি। অরুণ বাগচি, অপূর্ব বাগচি, অঞ্জন বাগচি, মীনা বাগচি, গুপ্তিপাড়া হুগলি থেকে। এই গানটি দিয়ে শুরু করি আজকের অনুরোধের আসর।

যদি মানুষগুলো ভুল হতো রে মজা হতো তাই না, তোরাই যে সব ছোট্ট কুড়ি আর কিছু তো চাই না। যদি মানুষগুলো ভুল হতো রে।

চলে আসি পরের অনুরোধে। তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনতে চেয়েছেন মধুমতি যায় বয়ে যায়। দুর্গাদাস চট্টোপাধ্যায়, আপনি গানটির অনুরোধ করেছেন ঠিকই, কিন্তু আপনি আপনার বাড়ির ঠিকানা দেননি, তাই ঠিকানাটি বলা গেল না।

এবারে নিবেদন লতা মঙ্গেশকরের কণ্ঠে, আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে। শ্রেয়সী সেন, কৌশিক সেন, মায়া সেন, বিষ্ণুপদ সেন কতুলপুর বাঁকুড়া থেকে এই গানটির জন্য আপনারা অনুরোধ পাঠিয়েছেন।

শোনাব পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে। সলিল চৌধুরীর কথায় সুরে এক তাজমহল গড়। ভাস্কর ঘোষ বোড়াল থেকে এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন।

এবারে শোনাবো নচিকেতার কণ্ঠে বৃদ্ধাশ্রম গানটি। অনুরোধ পাঠিয়েছেন তালা সাতক্ষীরা বাংলাদেশ থেকে মুশফিকা নরিন ফাতিমা।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। আপনাদের সঙ্গে রয়েছি রাখি দাশগুপ্ত। এবারে অনুরোধ আশা ভোসলের কণ্ঠে। শুনতে চেয়েছেন কিনে দে রেশমি চুরি, এই গানটি কবির আল চাপল চুয়াডাঙ্গা বাংলাদেশ থেকে।
1: মেলা যাবে নাকি?
2: তাই
1: সত্যি? হ্যাঁ সত্যি।

0: এবারে শোনাবো সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এবং মান্নাদের কণ্ঠে মনের কথা গানটি সংসারের ইতিকথা ছায়াছবি থেকে। কিন্তু এখানে একটি বিষয় বলার, যে যিনি অনুরোধ করেছেন আরিফুল হক ঢাকা বাংলাদেশ থেকে, আপনি শুনতে চেয়েছিলেন মনের মাঝে যেমন আমার। এই গানটি যান্ত্রিক ত্রুটির কারণে আজকে শোনাতে পারলাম না, কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আরও একটি গান মনের কথা আপনাদের জন্য, সেই সঙ্গে মান্না দেও রয়েছেন।
1: মনের কথা কই তোমারে ওগো মনোমোহিনী আমার।

সময় আর বেশি নেই, আজকে এখানেই শেষ করতে হবে। আপনাদের প্রিয় অনুরোধের আসর, সঙ্গে ছিলাম রাখি দাশগুপ্ত।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: শুরু হচ্ছে মহিলাদের আসর। আজ মহিলাদের আসর উপস্থাপনায় রয়েছেন সঙ্গীতা দত্ত।

পরিচয়ই আমি বাঙালি, আমার রয়েছে ইতিহাস গর্বের। পরিচয়ই আমি বাঙালি, আমার রয়েছে ইতিহাস গর্বের। কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়কের। তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। একসাথে আছি একসাথে বাঁচি, আজও একসাথে থাক বই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁক বই। দুই বাংলার প্রিয় মৈত্রী বন্ধুরা, আপনাদের সকলকে মৈত্রীর বন্ধনে সাম্যের বাঁধনে বেঁধে স্বাগত জানাই আজকের মহিলাদের আসরের আলাপি কলম অনুষ্ঠানে। আলাপি কলম, যেখানে আমরা আপনাদের লেখা গল্প কবিতা পাঠ করে থাকি, আজও তার ব্যতিক্রম নয়। আজ আপনাদের পাঠানো লেখা পড়তে বসে একেবারে প্রথমে যে লেখাটি হাতে এলো একটি অনুগল্প। লেখাটি পাঠিয়েছেন ডলি বন্দ্যোপাধ্যায় দিঘপার বাঁকুড়া থেকে। অনুগল্পের নাম মা। শিউলি মাঝি কোলের ছেলেটাকে বুকের দুধ খাওয়াতে খাওয়াতে ভাবছিল, তিন দিন একটানা বৃষ্টি, তাই মরদটা অসুস্থ, হাড়িতে চেপেছে সামান্য চাল। ফকির মুদির দোকান থেকে নুন তেল কিনতে হবে। ঘুমন্ত ছেলেকে শাশুড়ির কাছে দিয়ে খাপলা জাল আর খালুই নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়ে শিউলি। পুঁটি ট্যাংরা মাগুর ধরে সে খালুইয়ে পুড়ে। দেবী বাড়ুজ্যের পুকুরে এক বিরাট শোল মাছ, সেই শোল মাছটি তার বাচ্চাদের নিয়ে চড়াচ্ছে খালা জালে। মাছটাকে হাড়িতে রাখবার পূর্বে বাচ্চার চিল চিৎকার কান্না, মা ছাড়া শিশুটি যে বড়ই অসহায়। বুকের দুধ দিতে ছেলে শান্ত হল। নিমেষে মা হারা শোল পোনাদের কষ্টের কথা ভেবে শিউলি শোল মাছটাকে পুকুরে ছাড়তে গেল। শোল পোনাদের শিখে আনন্দ তার মাকে ফিরে পেয়ে। শিউলিয়া যে মা, শোলটাও একটি মা, এক মাই অপর মায়ের দরদ বোঝে। এতে ডলি বন্দ্যোপাধ্যায় দিঘপার বাঁকুড়া থেকে লিখেছেন এই অনুগল্পটি। অনুগল্পের নাম মা।

সত্যি এই পৃথিবীতে মায়ের কোনো বিকল্প হয় না। মায়ের কথা বলতে বলতেই খুব ইচ্ছে করছে সুধীরলাল চক্রবর্তীর কণ্ঠে ইতিহাস হয়ে যাওয়া সেই গানটি আরও একবার শুনতে এবং আপনাদেরকে শোনাতে।

গল্প গানের পর এবারে তিনটি কবিতা শোনাই। কবিতা তিনটি লিখে পাঠিয়েছেন আলপনা জানা রামপুর, নন্দপুর, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। আলপনা জানা লেখা তিনটি কবিতা এবারে পরপর আপনাদের পড়ে শোনাই। প্রথম যে কবিতাটি পড়ব, কবিতাটির নাম ফুলদানির ফুল। ফুলদানিতে ফুল আছে, নাই তার প্রাণ, পাই না সুভাষ তাতে যত নেই ঘ্রাণ। ছোট বড় নানা ফুল নানা রঙে ভরা, কচি কচি পাতা দিয়ে আছে তারা ঘেরা। মৌমাছি প্রজাপতি মধু ভালোবাসে, কভু কি ভুল করে মরা ফুলে বসে।

পরের কবিতার নাম জল। জলই জীবন তাই জল আমাদের চাই, জলহীন গৃষি প্রাণ আই ঢাই। জলের রং নাই তাই সে বর্ণহীন, শুধু কি তরুল সে জমলে আরও কঠিন। জল থেকে বরফ হয় জলের কি মহিমা, জলেতে যে ফসল ফলে বরফ হেতা ফলে না। অধিক জলেতে যেমন হাবু।

পরের কবিতার নাম বৃষ্টি। খোকা বলে, মা গো এত বৃষ্টি কোথা থাকে? আকাশ বুড়ি কোলের মাঝে লুকিয়ে তাকে রাখে। মা বলে, দিনের বেলা সূর্যের তাপ বাড়ে, নদী নালা সাগর জলে যখন সূর্য কিরণ পড়ে, সেই জল বাষ্প হয়ে আকাশেতে ভাসে, বায়ুমণ্ডলের ধুলে কণার হাতটি ধরে নাচে, একে অন্যের গায়ে মিশে আকারে বড় হলে, ভারী হয়ে ঝরলে তখন বৃষ্টি তারে বলে। সেই বৃষ্টি টপ টপা টপ পড়ে ভূমিতে, তুমি আমার মিষ্টি খোকা, ধরো দুহাত পেতে।

সত্যি এই প্রবল দাবদাহের হাত থেকে বাঁচতে বৃষ্টিদণ্ড সকলেই চাইছি। হঠাৎ হঠাৎ ক্ষণিকের অতিথির মতো যখনই সে আসছে, চাতকেই প্রাণ মন গুনগুন করছে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি।

অপচয়ের পরিণতি। আর কবিতা পড়ার আগে জানাই কবির নাম। এবারের কবিতাগুলিও লিখে পাঠিয়েছেন আলপনা জানা রামপুর, নন্দপুর, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। প্রথম যে কবিতাটি এবারে পড়ব, কবিতার নাম অপচয়ের পরিণতি। মা বলেন, অপচয় করো না তবে অভাব হবে না, এই কথাটা কিছুতেই ভীম রায় শোনে না। যত না খায় সে ক্ষতি করে আরও বেশি, নষ্টির স্তূপ দেখে মনে মনে হয় খুশি। ত্রিশটা ডিম ভেঙে বানায় বড় অমলেট, শিকে ভাগ খায় শুধু ফেলে দেয় বাকি প্লেট। তুলসী পাতা মধু যোগে সারা বেশি কাশিটা, এক ফুঁটা মধু খেয়ে ফেলে পুরো শিশিটা। সারাদিন পাঁচ কাপ চা তার প্রয়োজন, উপকরণ এত বেশি যেন দশ গুণ আয়োজন। ভাত মাছ মাংস রাধে হাঁড়ি হাঁড়ি, লোকে দেখে ভাবে তা যেন ভোজ বাড়ি। নবাব পুত্তুর যেন রাজাধিরাজ, বারো মাসে চাই তার ২২ রকমের সাজ। দশ জোড়া জুতোতে মন তার ভরে কই, দেশি বিদেশি শৌখিন ৮০ জোড়া জুতো চাই। সে বছর বন্যায় ফসলের হলো ক্ষতি, ফুরালো গোলার ধান বাড়ে হিমের দুর্গতি। অনাহারে দিনে দিনে জীর্ণ শীর্ণ কায়, করুণা করে না কেহ ভীমের এসের দশায়। অপচয় করব না আর বলছি মাগো তোমায়, করো জোরে মিনতি করি করো ক্ষমা।

এবারে যে কবিতাটি শোনাব, কবিতাটির নাম টুনটুনি। কুইক কুইক মিষ্টি সুরে ডাকছো বসে টুনটুনি, অঙ্কগুলো শিখছি একা তোমার ডাকের সুর শুনি। ছোট্ট দেখে লুকিয়ে পড়ো ফণিকেই পাতার ফাঁকে, হঠাৎ কখন উঁকি মারো অবাক বনিতাই দেখে, পাতায় পাতায় সেলাই করে বুনছ বাসা শিল্পী তুমি। শিল্পখানা নকল করে সেলাই করছি

পরের কবিতা। পরের কবিতা খোকা ও পিপিলিকা। খোকা বলে ছোট্ট পিপিলিকা, 18 গুণ ভারী বোঝা, একা হাতে টানছ তবুও চলছ সোজা। পিপিলিকা বলে, ভাই তোমাদের ক্ষমতা কই, আপ হেলতে যান বাহন চাই, আর বোঝা তো বড় বালাই। এর পরের কবিতাটির নাম কাক। তুমি কালো, যদি আরো বেশি হতে কালো, তবে আমি তোমায় আরো বেশি বাঁচতাম ভালো। নোংরা আবর্জনা যত ফেলি আস্তা করে, সাফাই করে ভরো তুমি নিজের উদরে। ঝাড়ুদার বন্ধু পাখি নামে তোমাকেই চিনে, পচা গলা সাফ করো তুমি কত গুণী। পরিবেশকে ভালোবাসো পরিচ্ছন্ন রেখে, পারি না শিখতে কেন তোমার থেকে।

কবিতার কবি আলপনা জানা রামপুর নন্দপুর চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর থেকে। খুকুর বাড়ির সাদা পুষি চুরি করে খায় না কিছু, খুকুকে ভীষণ ভালোবাসে, ঘুরে খুকুর পিছু পিছু। খুকুকে দিল খুকুর মা দুটি বড় মাছের পিস, দুটো মাছ একাই খাবো, সুধায় মাকে ফিস ফিস। একটু দূরে মাটিতে বসে অন্য পাত্রে খাচ্ছে পুষি, অল্প মাছ দেখে পুষির মন ছিল না মোটেই খুশি। পুষির পাতে ছোট্ট মাছ, প্রশ্ন জাগে খুকুর মনে, বলল মা গো আমার মতো পুষির কেন নয় সে সমান। লাগলো ব্যথা মায়ের মনে, ছোট্ট খুকুর প্রশ্ন বানে, এতদিনে এই কথাটা আসেনি কেন আমার মনে। এবারে যে কবিতাটি পড়ব, কবিতার নাম আলো। শুধু যদি দিন হতো আলো আর আলো, জীবনে কেবলই সুখ লাগতো কি ভালো। জয় করো দুঃখকে পাবে সুখ খ্যাতি, অন্ধকার আছে বলে আলোর এত জ্যোতি। সত্যি অন্ধকার আছে বলেই আলোর এতখানি গুরুত্ব। আর আমরা সকলেই তো চাই অন্ধকারের উৎস হতে, উৎসারিত সেই আলোর সন্ধান যে আলো ঢেকে দেবে চারদিক। এইরকমই ঠিক প্রত্যাশা নিয়ে এবারে খুব ইচ্ছে করছে অনেকগুলো কবিতা পাঠের পর রবি ঠাকুরের লেখা এই গানটি একটু শুনতে এবং আপনাদের শোনাতে। মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ারের কণ্ঠে এই গানটি।

শ্রোতা বন্ধুদের পাঠানো গল্প কবিতার আসর নিয়ে আজকের আলাপি কলম। আজ আলাপি কলম এ পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আরও বেশি বেশি করে আমাদেরকে চিঠি লিখুন, গল্প লিখে পাঠান, কবিতা লিখে পাঠান। আপনাদের পাঠানো চিঠি, গল্প, কবিতার অপেক্ষায় থাকি আমরা আকাশবাণী কলকাতার মহিলা বিভাগ। আর আপনাদেরকেও ঠিক একইভাবে পাশে চাই নিয়মিত, প্রত্যেক দিন নিয়ম করে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দুপুর 1:45 মহিলা মহল এবং আকাশবাণী মৈত্রীতে 4:05 মহিলাদের আসরের সঙ্গে থাকুন বন্ধু। আর প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এ পর্যন্তই, অপেক্ষায় থাক আগামী মহিলাদের আসরের।

এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসর, উপস্থাপনায় ছিলেন সঙ্গীতা দত্ত। আকাশবাণী মৈত্রী, একটু পরে কলকাতা কলদান।

কলকাতা কলতান। আজকের অনুষ্ঠানে শুনবেন হাওড়া শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বিষয়ে প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ গোপীনাথ পাল, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস।

0: পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রকৃতি এবং মানুষের সহাবস্থানের বার্তা নিয়ে সারা বিশ্বের মতো হাওড়া শিবপুরের ঐতিহাসিক আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানেও প্রতি বছরের মতো এদিন পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। সবুজের বুকে পরিবেশ সচেতনতার এই অনন্য আয়োজনের কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি গোপীনাথ পাল, আর সেখানে উপস্থিত বিশিষ্ট অতিথি বিজ্ঞানী নবীন প্রজন্ম ও পরিবেশপ্রেমী মানুষের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তুলে এনেছেন এই দিনের নানান মুহূর্ত ও নানান ভাবনা।
1: বিশ্ব পরিবেশ দিবস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন হাওড়া, এখানে অনেক অনুষ্ঠান হচ্ছে এবং গোটাটাই পরিবেশ নিয়ে। এখানে স্যারকে পেয়ে গেলাম, ইনি ডক্টর প্রকাশ কর্মকার। বিশ্ব পরিবেশ দিবস এই সম্বন্ধে আপনি যদি কিছু বলেন।
2: আজ 5 জুন, আমরা সবাই জানি বিশ্ব পরিবেশ দিবস, এবং এই দিনটিকে পৃথিবীর সব জায়গাতেই অ্যাক্রস দি ওয়ার্ল্ড সবাই বিভিন্নভাবে পালন করে থাকে, এবং আমাদের ভারতবর্ষ বিশেষ করে ভারতবর্ষের এই দিনে প্রত্যেক স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউশন তাদের মতো করে পালন করে বৃক্ষরোপণের মাধ্যমে। এবং আজকের দিনে এই যে ক্লাইমেট চেঞ্জ এবং আমাদের যে এই যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, তো সেই জলবায়ুর পরিবর্তনকে আটকাতে গেলে একটাই মেন ব্যাপার, সেটা হচ্ছে গাছ লাগাতে হবে, ঠিক আছে। এবং এই যে বৃক্ষরোপণ, সেই বৃক্ষরোপণ কিন্তু শুরু করেছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতনে, তিনি বৃক্ষরোপণ উৎসবের মধ্য দিয়ে, অর্থাৎ এটা একটা সিম্বলিক্যালি তিনি একটা সেরিমনি করেছিলেন। তিনি বুঝেছিলেন যে শান্তিনিকেতন তখন ছিল একটা রুক্ষ পরিবেশ, সেই রুক্ষ পরিবেশে তিনি বুঝেছিলেন যে গাছ লাগানো ছাড়া বা বৃক্ষরোপণ ছাড়া সম্ভব নয় পরিবেশকে বাঁচিয়ে তোলার জন্য। এবং তিনি সেই জন্যই ওই বৃক্ষরোপণ একটি উৎসব করেছিলেন এবং তাতে অনেকগুলি গান রচনা করেছেন, তার মধ্যে একটি হচ্ছে মরুবিজয়ের কেতন উড়াও উড়াও হে শূন্যে হে প্রবল প্রাণ। তো সেই ধারা নিয়ে আজও আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে রেখে তার ভাবধারাকে আমরা পাশেও করে আমরা আজও চলেছি। আজও আমরা বিশ্ব পরিবেশ দিবসে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে এবং বৃক্ষরোপণের মাধ্যমে সেই দিবসকে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি।
1: আমি অনেকের সঙ্গে যেমন কথা বলছি, আজ আমাদের সঙ্গে আছেন ডক্টর বিষ্ণুচরণ দে, তার সঙ্গেও কথা বলবো। আজ পরিবেশ দিবস, আপনাদের আজকের কর্মসূচি কি?
2: আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের মিনিস্ট্রি, যেটা মানে পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মিনিস্ট্রির পক্ষ থেকে, আমরা বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ডিপার্টমেন্টের অন্তর্গত একটি সাবঅর্ডিনেট অফিস আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বটানিক গার্ডেন। তো এই গার্ডেনের পক্ষ থেকে আমরা যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে আয়োজন করেছি, এই বছরের যে থিম আছে ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার, এর মধ্যে আমরা একটা ফটোগ্রাফি প্রোগ্রাম কম্পিটিশনের আয়োজন করেছি, যেখানে দেখুন পরিবেশকে বাদ দেওয়া যায় না, সবার সমষ্টিগত যোগদান না হলে পরিবেশ তৈরি হচ্ছে না। শুধুমাত্র গাছপালা পশু পাখি দিয়ে তো হচ্ছে না, মানুষ এবং প্রত্যেকের সোসাইটি মানে সমাজের প্রত্যেকের ইনভলভমেন্ট হলেই তখনই আমরা একটা ওয়ার্ল্ড লেভেলে এটাকে আমরা সফলভাবে উদযাপন করতে পারবো এই দিবসটি।
1: আজকে অনেক কিছু মধ্যে একটা বিশেষ পার্ট ছিল বৃক্ষরোপণ, তো আমি স্যারের কাছ থেকে এটা জেনে নেব যে আজ এই বিশেষ দিনে আমাদের বোটানিক্যাল গার্ডেনে কি কি গাছ নতুন সংযোজন হলো।
2: আমাদের উদ্যানে যখনই কোনো পরিবেশ সম্পর্কিত কোনো প্রোগ্রাম হয় তখনই প্ল্যান্টেশন একটা মাস্ট ম্যান্ডেট থাকে, এবং আমরা সেটা প্রতি প্রোগ্রামেই সাড়ম্বরে উদযাপন করে থাকি। তো এইবারেও আমরা 5 থেকে 6টা গাছ লাগিয়েছি আমাদের ধোবি লেক এরিয়া, যেটা আমাদের অফিস বিল্ডিং এর পাশেই, ডিভিশন নম্বর 24, ওইখানে আমরা 5টা গাছ লাগিয়েছি। তার মধ্যে আমাদের চিফ গেস্ট প্রফেসর ডক্টর প্রকাশ কর্মকার বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে, যিনি আজকে চিফ গেস্ট হিসাবে ছিলেন, তিনি যে গাছটা লাগিয়েছেন সেটা হচ্ছে জংলি কাজু, বলা হয় সেমিকার্পাস কুর্জি। আর আপনাদের বিশেষভাবে বলতে চাই যে ওই ডিভিশন যেখানে প্ল্যান্টেশন হলো আজকে, সেই জায়গায় সেই ডিভিশনটা আমাদের ডেডিকেটেড করা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের গাছের জন্য। আপনারা জানেন একটা দ্বীপপুঞ্জ, ওইখানে গাছে অনেক এন্ডেমিক সিটি আছে, এন্ডেমিক মানে যেগুলো গাছগুলো ওইখানেই পাওয়া যায়। আমরা চেষ্টা করেছি এক একটা ডিভিশনকে এক এক

0: সেকশনকে আমরা এক একটা স্টেটের জন্য রিপ্রেজেন্ট করে আমাদের গার্ডেনে, মানে ল্যান্ডস্কেপটা আমাদের। তো সেই জন্য এই সেকশনে আজকে যেগুলো পাঁচটা ছটা গাছ রোপণ করা হলো, সেইগুলো সব আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে আনা। আমাদের বিভিন্ন ফিল্ড ট্যুর হয় বিভিন্ন টাইমে থ্রু আউট ইয়ার, সেখান থেকে আমাদের বিভিন্ন টিম যায় এবং সেই গাছগুলো কালেক্ট করে আসে, এবং এইভাবেই কনজারভেশন আমরা করি গাছের। এইখানে
1: আমরা ডক্টর মানস ভৌমিক স্যারকে পেয়ে গেছি আমাদের সঙ্গে। আজকে থিম ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার, এটা সম্বন্ধে একটু বলুন।
2: দেখুন, থিমের মধ্যে দিয়ে এটা পরিষ্কার যে আমাদেরকে পরিবেশ বাঁচাতে হবে, এবং আমরা পরিবেশ বাঁচাবো কেন, আমাদের জন্য নয়, আমাদের ফিউচার জেনারেশনের জন্য। আমরা যদি এই পরিবেশটাকে সুন্দর এবং সবুজ করে রাখতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের ফিউচার জেনারেশন অনেক অনেক বেশি করে সিকিউর থাকবে।
1: সকল শ্রোতা বন্ধুর উদ্দেশ্যে বিশ্ব পরিবেশ দিবসে আপনার বিশেষ বার্তা?
2: আপনারা জল বাঁচান, বিদ্যুৎ বাঁচান, রিনিউয়েবল এনার্জিকে গুরুত্ব দিন, আর গাছ তো নিশ্চয়ই আমাদের জীবন ধারণের জন্য অঙ্গাঙ্গী ভাবে জড়িত, আপনারা সকলেই জানেন, নতুন করে বলার কিছু নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, এইসব এফেক্ট গুলো আমাদের দোরগোড়ায় পৌঁছে গেছে। প্রত্যেক দিন আমরা কিছু না কিছু এর প্রভাব অনুভব করছি। তো এইগুলোকে বাঁচতে গেলে আপনারা পরিবেশ সচেতনতার যে সমস্ত কর্মসূচি নেয়ার, বা এটা বিরাট ভাবে নয়, আমরা একক ভাবে এই কাজগুলো করতে পারি।
1: আমাদের সঙ্গে কিউরেটর স্যার আছেন, স্যারের সঙ্গে কথা বলবো। স্যার, আপনার নাম?
3: ডক্টর সীতারাম প্রসাদ পান্ডা, সায়েন্টিস্ট ডি।
1: স্যার, এখানে এসে দেখলাম যে অনেক নতুন নতুন গাছ বৃক্ষ রোপণ করা হচ্ছে, এখন চারদিকে শহর শহরতলিতে গাছের প্রতি কিন্তু মানুষ একটু যত্নবান হয়েছে, কেননা মানুষ মানে গাছকে ভালোবাসছে। এই ভালোবাসাটা আরো বাড়ানোর ক্ষেত্রে আপনার কিছু মেসেজ বা আপনার বার্তা সকল শ্রোতা বন্ধুর উদ্দেশ্যে?
3: দেখিয়ে, গাছ কো হাম জান রে হ্যাঁ, গাছ কিউ জরুরি হ্যাঁ, জো নেই জান পা রে হ্যাঁ, ঘর ঘর মে ইয়ে সন্দেশ পৌঁছানা হ্যাঁ, গাছ কো হাম আগর সংরক্ষণ করেঙ্গে আগে চল কে উসে হমে ফায়দা ক্যা হোগা। আপ জেসে দেখ রে হ্যাঁ, অভি গ্লোবাল ওয়ার্মিং মে গরমি ইতনা হো রা হ্যাঁ, আপ বিনা এসি কা রে নেই পা রে, কোই গরিব হো কোই হো সবকো এসি চাহিয়ে হোতা হ্যাঁ, ইয়ে এক টেম্পোরারি সলুশন হ্যাঁ, পার্মানেন্ট সলুশন কে তরফ হাম কবি সোচতে নেই হ্যাঁ। তো পার্মানেন্ট সলুশন মে জব তক আপ নেই জান পায়েঙ্গে, থ্রি ডব্লু হ্যায় ইসমে, হোয়াই হোয়েন হাও, ইয়ে তিন আপ জব সমঝ জায়েঙ্গে যে কিসকো রখাও করনা হ্যায়, কিউ করনা হ্যায় আর কব করনা হ্যায়, ইয়ে তিনো জিস দিন ইনসান সমঝ জায়েগা আর ইয়ে বার্তা আপ সবনি লোক তক পৌঁছা পায়েঙ্গে, উসকে বাদ মেরে কো নেহি লাগতা হ্যায় কোই অ্যাওয়ারনেস প্রোগ্রাম আর করনে কা জরুরত হ্যায় ইয়া গাছ কো বাঁচানে কা জরুরত।
1: এখানকার যারা কার্যকর্তা আছেন তাদের বিশেষ উদ্যোগ দেখলাম, তারা বৃক্ষ রোপণ করছেন, একটি গাছ একটি প্রাণ স্লোগান দিচ্ছেন, আমি সেই সম্বন্ধে একটু স্যারের সঙ্গে কথা বলবো। স্যার, আপনার নাম?
4: মেরা নাম হ্যায় ডক্টর জে স্বামী হ্যায়, সাইন্টিস্ট হ্যায়, এক গার্ডেন কা সাইন্টিস্ট হ্যায়, হাম ইয়হা কনজারভেশন কা কাম করতা হ্যায়, সো কনজারভেশন কে সাথ স্টুডেন্টস কো লিয়ে, রিসার্চার্স কে লিয়ে, ডিফারেন্ট অর্গানাইজেশনস কে লিয়ে হাম ট্রেনিং ভি দেতে হ্যায়, ওর ডিফারেন্ট গার্ডেন, নয়া গার্ডেন ভি ডেভেলপ কি, সেকশনস ভি অলগ অলগ সেকশন ভি লিয়ে ডেভেলপ কিয়া, আবি রিসেন্টলি হাম স্টার্ট কিয়া বিলুপ্ত হোনে ওয়ালা কা স্পিসিস কো ভি হাম এক সেকশন স্টার্ট কিয়া, উসকা এক্সিটিভ কনজারভেশন, ইয়ে এন্ডেমিক এন্ড থ্রেটেন্ড প্লান্ট সেকশন হ্যায়, উসনে পুরা ইন্ডিয়া মে কিতনা স্টুডেন্টস পড়তা হ্যায় উসকে লিয়ে হাম প্লান্ট ট্যাক্সনমি সেকশন ভি ডেভেলপ কিয়া, মে পুরা উনকা বটনি, কোই কোই বাচ্চা পড়তা হ্যায় উসকা সবকা লিয়ে ও হোতা হ্যায়, ও লোগ আকে পর লাইভলি, ও বুক মে পড়তা হ্যায় বাট ইয়াহা লাইভলি দেখ সকতে
1: হ্যায়। আমরা বোটানিক্যাল গার্ডেনে একটা গাছ বিশেষভাবে পরিচিত যেটা দেখার জন্য আমরা কিন্তু বোটানিক্যাল গার্ডেনে আসি মেনলি, তারপর তো অন্যান্য গাছের দর্শন পাই, তো সেই গাছটি রক্ষণাবেক্ষণ করছেন উনি 1991 সাল থেকে, সেই সম্বন্ধে স্যার একটু কিছু বলুন।
5: আমি গৌতম সরকার কথা বলছি। বিশাল বটবৃক্ষ যেটা কিনা ভারতীয় উদ্ভিদ উদ্যানের সব থেকে একটা আইকনিক প্লেস এবং আইকনিক আইটেম, অনেকেই এই বটগাছ দেখার জন্যেই আমাদের ভারতীয় বনস্পতি উদ্যানে আসে, এবং অনেক সময় দেখা যায় যে ভারতীয় বনস্পতি উদ্যান এবং বিশাল বটবৃক্ষ প্রায় সমার্থক। তো এই বৃক্ষটি গার্ডেন যখন স্থাপন হয় 1787 খ্রিস্টাব্দে, সেই সময় থেকে এই বটগাছটি তার এক্সিস্টেন্সে ছিল, অলরেডি এটা একটা ডেট পাম মানে খেজুর গাছের ওপর ছিল। তখন প্রায় ধরুন যদি আন্দাজ করা যায় এই গাছটার বয়স হত হবে 15-16 বছর, বা খুব বেশি হলে যদি 20 বছর, এবং 1787 থেকে যদি আজকের 2026 ধরেন প্রায় 275 বছর এই গাছটির বয়স, এবং এর বর্তমান যে পরিধি সেটা হচ্ছে প্রায় 19,900 কাছাকাছি স্কোয়ার মিটার, এবং প্রায় 5 একর জায়গা জুড়ে এই গাছটি পরিধি দেখাচ্ছে, বর্তমানে দেখাচ্ছে। এবং এর যে প্রধান কাণ্ডটি, এটি

0: 1925 সালে ছত্রাক দ্বারা আক্রান্ত হওয়ার ফলে এটিকে কাটতে বাধ্য হতে হয়েছিল, যাতে গাছের অন্যান্য অংশকে বাঁচানো যায়, না হলে এই গাছটা পুরোটাই হয়তো ধ্বংস হয়ে যেত। তা 1925 সালে মেন কাণ্ডটি কাটা সত্ত্বেও এটা প্রায় আজ 101 বছর হয়ে গেল 2026, এই গাছটি তার স্বমহিমায় বিরাজমান এবং ক্রমশ শ্রীবৃদ্ধি হচ্ছে। এখন এর যে প্রপ রুট মানে স্তম্ভমূলের সংখ্যা তা প্রায় 5000-এর কাছাকাছি।
1: আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেনে হাওড়াতে এসে অনেক মানুষের সঙ্গে কথা হলো, তারা পরিবেশকে আরো সুন্দর কিভাবে করা যায় সেটা সম্বন্ধে বললেন, এবং একটা সুন্দর এখানে সাবজেক্ট আজকে রাখা হয়েছে, সেটা হচ্ছে ফটোগ্রাফি কম্পিটিশন। এবং সেরকমই কিছু পার্টিসিপেন্টকে আমরা পেয়ে গেছি, তাদের সঙ্গে আমি আকাশবাণী মৈত্রীর শ্রোতা বন্ধুদের পরিচয় করাবো। আপনার নাম?
2: আমার নাম মঙ্গল মাইতি।
1: আপনি পার্টিসিপেট করছেন, কিরকম ফটোগ্রাফি আপনার মানে আজকে প্রেজেন্ট করছেন?
2: ল্যান্ডস্কেপ তো বলা হয়েছে, কিন্তু একটু মানে চাইছি একটু ইউনিক টাইপের, যেটা আগে কখনো হয়নি।
1: এই যে কম্পিটিশনটা হচ্ছে এটা কোথায় জানতে পারেন প্রথম?
2: আমরা তো মানে মুক্তির এমপ্লয়, আমরা এখানে কাজ করি সিনেজ বিল্ডিং এ, তো ওখান দিয়ে আমরা সায়েন্টিস্ট স্যারদের থেকে জানতে পারি এই কথাটা, তখন আমরা এখানে ফিল আপ করি।
1: অনেক ধন্যবাদ, আমি আরো একজনকে পেয়ে গেছি। আপনার নাম?
3: রুম্পা মান।
1: সেও কিন্তু আজকে ফটোগ্রাফি কম্পিটিশনে অ্যাজ এ পার্টিসিপেন্ট যোগদান করেছে।
3: আমাদের ওই ল্যান্ডস্কেপ নিয়ে পার্টিসিপেন্ট করেছি, আর সেম আমরা একই গ্রুপে আছি। আমাদের গ্রুপ ওই পিকচার হবে সব, কোথায় আমাদের লোকেশন সাজেস্ট করা আছে এই জায়গাগুলো দিয়ে পিকচার তোলা হবে।
1: এই কম্পিটিশনটা যে হচ্ছে এত সুন্দর একটা আয়োজন, এটা প্রথম কোথায় জানতে পারেন?
3: প্রথম আমি আমাদের বন্ধুদের মাধ্যমে জানতে পারি, স্যারও বলেছিলেন যে আমাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে, আর সবাইকে সকাল সকাল এসে কিন্তু অবশ্যই পার্টিসিপেট করে ফর্ম এ করতে হবে।
1: তো আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে মানে সবাই গাছকে ভালোবাসে, আরো যাতে বেশি বেশি গাছ ভালোবাসে সেই সম্বন্ধে আপনার কিছু কথা?
3: অনেকে হয়তো ভাবে যে গাছকে অনেক কিছু দিয়ে মেনটেন করতে হয়, ছোটখাটো জিনিস হয় যেমনি ধরুন মানি প্লান্ট বা আপনার কিছু ইনডোর প্ল্যান্ট গুলো, ওইগুলোতে বেশি মেনটেনেন্স লাগে না, নর্মাল জল এক আধ দিন দিলেও ওটা খুব ভালোভাবে গ্রো করে, এয়ার পিউরিফাইও করে।

কলকাতা কলতান অনুষ্ঠানে শুনলেন হাওড়া শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বিষয়ে প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ গোপীনাথ পাল, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: শুরু করব লালন গাথা। লালন গাথায় আমরা সবসময় আপনাদের বাউল গান শোনাই, আর এই বাউল গানের বাংলার ঐতিহ্যবাহী লোকসঙ্গীতেরই একটি অংশ বা অনন্য ধারা বলা যেতে পারে, যা বাউল সম্প্রদায়ের নিজস্ব সাধন গীত। আবহমান, বাংলার প্রকৃতি, মাটি আর মানুষের জীবন জিজ্ঞাসা একাত্মভাবে ফুটে উঠেছে বাউল গানে। আর বাউল গান মানেই তো সাম্য ও মানবতার বাণী। বিভিন্ন মানুষজন শতকের পর শতক ধরে এই বাউল গানের চর্চা করেছেন, প্রচুর বাউল গান আমাদের সমৃদ্ধ করেছে তাদের মাধ্যমে, এবং সেই সব গানের মাধ্যমেই আমরা আজও দিনের পর দিন, বছরের পর বছর সমৃদ্ধ হয়ে যাচ্ছি। প্রচুর ইয়েও চলছে, কি বলবো, মানে চর্চাও চলছে, পরীক্ষা নিরীক্ষা চলছে বাউল গান নিয়ে। তো আজকে লালন গাথায় আমরা শুনব তিনটে গান পূর্ণদাস বাউলের কণ্ঠে।

0: প্রহ্লাদ ব্রহ্মচারী কণ্ঠে এবং উজান ওদের কণ্ঠে। শুরু করি পূর্ণদাস বাউলের কণ্ঠে উচিত কথা বলবো এই গানটি দিয়ে আজকের লালন গাথা।
1: Thank you.

আসলে বাউল সাধকরা তো তাদের কি বলবো, তাদের সাধনাই হচ্ছে মানে এই বাউল গান। ভূখণ্ড তার দেহ আর পথ প্রদর্শক তাদের গুরু জীবন সঙ্গী নারী। সাধনা পথ বলতে সুর আর ভিক্ষা না পেলেও তাদের দুঃখ অবশ্য নেই, এইভাবেই তাদের ভিক্ষা করেই জীবনযাপন। আর এই গান গাইতে গাইতে সারা দুনিয়া তাদের ঘুরে বেড়ানো। তাদের যত দুঃখ, মনের কথা, সব কিছুই মানুষকে না পাওয়ার বেদনা। আসলে বাউলে সাধন পথ যত দীর্ঘায়িত হয় ব্যাকুলতা তত বাড়ে, দুঃখ যত গভীর হয় গান হয় তত মানবিক।

আমরা যখনই লালন গাথায় আপনাদের কাছে আসি, চেষ্টা করি সেই সব গানগুলো শোনাবার যে গানগুলো সবসময় হয়তো শোনা যায় না। এরকমই আরও একটি গান, উজান গাঙে যাইও, উজান গোষ্ঠী কণ্ঠে।

আসলে প্রত্যেক মানুষের অন্তরেই তো এক পরম সুন্দরতা, আর সেই সুন্দর ঈশ্বরের উপস্থিতি, সেই অদেখাকে দেখা আর অধরাকে ধরাই বাউল গানের, বাউল সাধন ভজনের উদ্দেশ্য। লালন গাথায় আজকে এইটুকুনি সময়ের মধ্যে তিনটি গানই শোনালাম, পরবর্তী সময়ে চেষ্টা থাকবে আরও কিছু বাউল গান শোনানোর। সঙ্গে ছিলাম রাখি দাশগুপ্ত।

আমার দুই বাংলার মৈত্রী বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করব আজকের সন্ধ্যা। এই মুহূর্তে তো চারিদিকে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা, আমরা সবাই জানি সেটা। আর তার মধ্যে আমাদের চেষ্টা বাংলা ও বাংলার বাইরে বিভিন্ন খবরা খবর আপনাদের মধ্যে ভাগ করে নেওয়া। আজ সন্ধ্যায় এমনই কিছু খবর এবং ভালো ভালো গান যেমন রয়েছে, রয়েছে ফুটবল বিশ্বকাপেরও কিছু টুকরো খবরও। সময় দৌড়চ্ছে, তাই সময় নষ্ট আজকে না করে সরাসরি চলে যাব আজকের।

0: যেহেতু চারিদিকে এই মুহূর্তে ফুটবলের উন্মাদনা, তাই আজকের সন্ধ্যায় শুরুতে ফুটবলের খবর খবর দিয়ে শুরু করি। আপনারা সবাই জানেন মেসির কথা শুনেই ফেলেছেন, মেসি হ্যাট্রিক করে ফেলেছেন। 2026 সালের ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা আলজেরিয়ার মধ্যকার ম্যাচটিতে আর্জেন্টিনা 3-0 গোলে জয়লাভ করল। এই ম্যাচে অসাধারণ পারফরমেন্স দেখিয়ে হ্যাট্রিক করলেন লিওনেল মেসি, যা ছিল এবারে বিশ্বকাপে তার প্রথম হ্যাট্রিক, এবং এই জয়ের মাধ্যমে তিনি কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজারের 16টি বিশ্বকাপের গোল করার রেকর্ডের সঙ্গে তার নিজের নামটিও লিখিয়ে ফেললেন। চলে যাব পরের যে ম্যাচটি হয়েছে, ফ্রান্স আর সেনেগাল। ফ্রান্স তাদের বিশ্বকাপ অভিযানে সেনেগালের বিপক্ষে 3-1 গোলে দারুণ এক জয় দিয়ে শুরু করলেন। প্রথমার্ধে ধীরগতির ফুটবল ও রক্ষণভাগের দুর্বলতা দেখা গেল, দ্বিতীয় অর্ধে কিন্তু কিলিয়ান এমবাপের জোড়া গোল ও বারকোলার একটি গোলে তারা ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ফ্রান্স বনাম সেনেগাল ম্যাচ রিভিউ ম্যাচের ফলাফল, এই মুহূর্তে 3-1 গোলে সেনেগালকে তারা হারিয়েছে। আরেকটি যে ম্যাচ হয়েছিল 2026-এর এবারের ফিফা বিশ্বকাপের নেক্সট ম্যাচ, আমরা দেখলাম ইরাকের বিপক্ষে নরওয়ে 4-1 গোলে তারা বড় জয় পেল। নরওয়ে তারকা স্ট্রাইকার আর্লিং হ্যালান্ড বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচে জোড়া গোল করলেন, বাকি গোল দুটি আসে লিও অস্ট্রিগার্ডের হেড ও শেষ মুহূর্তে আত্মঘাতী গোল থেকে। অন্যদিকে ইরাকের হয়ে একমাত্র গোলটি করেন আইমেন হুসেন। আর আজকে যে খেলাগুলো রয়েছে, একটা তো হয়েই গেছে অস্ট্রিয়া ভার্সেস বনাম অস্ট্রিয়া বনাম জর্ডনের খেলা, 3-1 গোলে অস্ট্রিয়া জিতেছে। আর পরবর্তী খেলা রয়েছে পর্তুগালের সঙ্গে ডিআর কঙ্গোর, ইংল্যান্ডের সঙ্গে ক্রোয়েশিয়া এবং ঘানার সঙ্গে পানামা। 4:30 রয়েছে, রাত 1:30 ইংল্যান্ড আর ক্রোয়েশিয়ার খেলাটা রয়েছে। যেটা বলা সেটা হচ্ছে যে বিশ্বকাপ ফুটবলের জ্বরে আমরা সবাই আক্রান্ত, এবং আমাদের কলকাতাও তার বাইরে নয়। কলকাতা ময়দান ফুটবলের ময়দান হিসেবে বিখ্যাত। আমরা কথা বলেছিলাম দুজন মহিলা ফুটবলারের সঙ্গে, যারা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে দীর্ঘ সময় খেলেছেন। একজন হচ্ছেন শুক্লা দত্ত, আরেকজন হচ্ছেন মধুমিতা হোম রায় দে। তাদের চোখে এবারে ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ কেমন গেল একটু শোনার চেষ্টা করেছি, সেটাই আপনাদের শোনাচ্ছি।
1: কতটা পেরেছি আমি চেষ্টা করছি প্রত্যেকটা ম্যাচগুলো কি। হাই, আমার নাম শুক্লা দত্ত, আমি এক্স ইন্টারন্যাশনাল ফুটবলার অ্যান্ড আমি এখন ভারতীয় টিম আন্ডার-19 এর হেড কোচ ছিলাম। এখন আমি শিবমিনে টেকনিক্যাল ডাইরেক্টর হিসেবে কাজ করছি। আমি একজন এ লাইসেন্স হোল্ডার কোচ। যাই হোক, তার জন্য আমার একটা সবচেয়ে বড় কথা, এখন যে ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে তার জ্বর আশা করি সবারই মধ্যে ঢুকে গেছে, কারণ এই ফুটবলটা তো বিশ্ববিখ্যাত ফুটবল, তো এটা কেউ না দেখে থাকতে পারে না। তো সেরকমই আমার মাথা তো এইভাবে ঢুকে যায়, একটা ওয়ার্ল্ড কাপ থাকলে, নট অনলি ওয়ার্ল্ড কাপ, যে কোনো খেলাতেই ধরুন ফুটবলটা হলে আমি সবসময় টিভির সামনেই বসি। বাট আজকে সারা রাত আমি যে যতদিন ধরে ম্যাচ হচ্ছে যতটা পেরেছি আমি চেষ্টা করছি প্রত্যেকটা ম্যাচগুলো কি আমি দেখার, কারণ আমার আমার মনে হয় যে কোন টিম কি ফরমেশনে খেলছে, অ্যাটাকিং এর সময় ওরা কি ফরমেশনটা হচ্ছে, ডিফেন্সিভ যখন হচ্ছে সেই তখন কি ফরমেশনে দাঁড়াচ্ছে, এইটা মেইন আমি লক্ষ্য করি সব সময়। এবং পরে যখন এটা কোচ প্রেসের কাছে আসে বা যারা কমেন্ট্রি করছে তাদের ওপিনিয়নগুলো আমি শুনি, তারা কি বলতে চাইছে, তো তার জন্য আমার অনেক নলেজ গেইন করতে পারছি এই জিনিসগুলোর জন্য। তার জন্য থ্যাংকস টু বাজ, আজকে আর্জেন্টিনা ম্যাচ দেখে বা রাত্রেবেলা ফ্রান্সের ম্যাচ দেখেও আমার দারুণ লেগেছে। দারুণ এমবাপে বা মেসির, আর্জেন্টিনা মেসির কোচ তো আলাদা করে বলতে নেই, বলা যায় না, কারণ ওরা কি ধরনের, ওরা কি পারফর্ম করবে সেটা আলাদা করে আমাদের বলার কিছু থাকে না ওটা, কারণ আমরা তো ওরা একটা অন্য জায়গায় চলে গেছে, অনেক ওর জায়গায় চলে গেছে, সেই জায়গা থেকেই আমি বলছি যে টিম অসাধারণ হচ্ছে। তবে একটা জিনিস আমার আমার যা মনে হয়েছে, এবারে যারা যেসব কান্ট্রিগুলো মিডল ইস্ট কান্ট্রিগুলো যে এসছে, যেমন আমি স্পেন আর কার্বের খেলাটা দেখেছি, সেই খেলাটার মধ্যে যে কার্বের টিমটা যে অসাধারণ একটা ডিপেন্ডিং বা অসাধারণ একটা অর্গানাইজ করা টিমটাকে, অসাধারণ যে আপনার কম্প্যাক্ট ডিফেন্ড কাকে বলে, ওটা দেখে আমার অসাধারণ লেগেছে। অসাধারণ একটা স্পেনের মতন টিমকে ড্র করে মানে আমি আউটস্ট্যান্ডিং, মানে আমি অভিভূত যাকে বলা যায় কথাটাকে। তো যাই হোক, এখনো তো চলছে, অনেক কথাই আসবে খেলতে খেলতে, খেলা দেখতে দেখতে। তো এই কথা আমি এই 4-5টা ম্যাচ দেখে আপনাদের আমি সেটা জানালাম। ধন্যবাদ,
2: শুভ সকাল, গুড মর্নিং। আমি মধুমিতা হোমরায় দে, সকল ফুটবল প্রেমী মানুষদের উদ্দেশ্যে গতকালের ফ্রান্স ভার্সেস সেনেগালের ম্যাচের কিছু মুহূর্ত মেটলাইফ স্টেডিয়াম নিউ জার্সিতে তার হাইলাইটসের ওপর কিছু বলছি। প্রথম ফার্স্ট হাফে সেনেগাল 45 মিনিট প্রচণ্ড রকমভাবে প্রতিরোধ করে ফ্রান্সকে আটকে দিয়েছে। তারপর সেকেন্ড হাফ 61 মিনিটে এমবাপ্পে যথারীতি দুর্দান্ত গোলে এগিয়ে চলেছে। এমবাপ্পে 3টি গোল যদি আজকে হতো তাহলে বিশ্বকাপ ফুটবলে তার অমরত্ব লাভ হতো, কিন্তু আজকে তাকে 2টো গোলের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়েছিল। সেকেন্ড হাফে 66 মিনিটসে ডিফেন্সে 1-0 গোলে ফ্রান্স এগিয়ে চলেছে। তারপরে 81 মিনিটে সেকেন্ড গোলটি হয়। এর মধ্যে সেনেগাল 1টি গোল দিয়েও দিয়েছিল। সেই টাইমটা ছিল মোটামুটি 66 মিনিটে, তো ইয়ে হলো, সেই টাইমটা ছিল মোটামুটি 81 মিনিটে সেকেন্ড গোল ফ্রান্স দিয়ে দেয় এক্সট্রা টাইমে।
0: আমরা শুনছিলাম মধুমিতা হোমরায়ের পর্যবেক্ষণ ম্যাচগুলো নিয়ে। ফুটবল তো চলবেই, আর এই জ্বরে আমরা বেশ কিছু

আক্রান্ত থাকব, তবে আগামী দিনের খেলাগুলো সম্পর্কে আবার আজ সন্ধ্যায় কখনো নিয়ে আসব অন্য কারোর পর্যবেক্ষণ।

চলে আসি ফুটবলের খবর থেকে অন্যান্য খবরে। আজ সন্ধ্যায় কথা বলবো এমন একজন বিস্তৃত শিল্পীকে নিয়ে, যাকে আমরা অনেকে হয়তো চিনি না, এই প্রজন্মের অনেকে হয়তো চিনবেন না, পুরনো দিনের কিছু মানুষজন হয়তো তাকে জানতেও পারেন। 1993 প্রয়াত হন বাঙালি চিত্রশিল্পী গোপেশ চক্রবর্তী, যার চিত্র যা শিল্পচর্চা শুরু জাতীয়তাবাদ স্বাধীনতা সংগ্রামের আবহে। গত 30-40 দশকে বহুল চর্চিত শিল্পনীতির মধ্য দিয়ে তার পথ চলা শুরু, যা পরবর্তীকালে তার চিত্রশিল্পে অদ্ভুত ও এক গভীরতার ছাপ ফেলতে দেখা যায় বিভিন্ন শিল্পকর্মে। অল্প বয়সে কলকাতায় এসে সরকারি আর্ট স্কুল থেকে জীবন তিনি শুরু করলেও আর্থিক কারণে অনিশ্চিত ভবঘুরে জীবন কাটাতে বাধ্য হন, তবুও শিল্পের প্রতি তার ভালোবাসা ছিল অটুট। গোপেশ চক্রবর্তীর দেখার চোখ এবং আঁকার হাত তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায় পরবর্তীকালে।

বিশ্বশতকের এই বিশিষ্ট শিল্পীকে অনেকেই মনে রাখেননি। গোপেশ চক্রবর্তীর শিল্পজীবন যত এগিয়েছে, জীবন, সময়, পারিপার্শ্বিক কঠোর বাস্তবতা বারবার তার চিত্রশিল্পে ফুটে উঠেছে। চল্লিশের দশকে সিলেট শিলংয়ে এই শিল্পী কাজ প্রদর্শিত হয়েছে তার একটা সময়। 1930-এর শেষ ভাগে কলকাতার একাডেমিতেও প্রদর্শনী হয় তার কাজ। আসলে স্বদেশী আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, সাম্প্রদায়িক দাঙ্গা সবকিছুরই সাক্ষী তিনি, যার প্রভাব তার চিত্র।

লিপে পড়েছে বারবার। গ্রন্থ অলঙ্করণেও বিশেষ পরিচিতি পান তিনি একটা সময়। বিশেষত রুশ ও পূর্ব ইউরোপের সাহিত্য অনুবাদের বইগুলির অলঙ্করণে সুযোগ পেয়েছিলেন সেই সময়। গোপেশ চক্রবর্তী এমন একজন শিল্পী যার ছবিতে এক শক্তিশালী গ্রাফিক্স সংবেদনে, অলঙ্করণে, ব্যঙ্গচিত্রে ও স্টুডিও শিল্পচর্চার মধ্যে সীমারেখা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে বারবার।

আসার কথা এটাই যে শিল্পীকে আরও একবার ফিরে দেখার চেষ্টায় বিড়লা একাডেমি অব আর্ট অ্যান্ড কালচারে আগামী 16 জুন থেকে শুরু হয়েছে, 28 জুন পর্যন্ত ফিরে দেখা যাবে শিল্পীর কাজ। স্ট্রেঞ্জার ফর্মস, দ্য ফরগটন আর্ট অফ জিসি চক্রবর্তী শীর্ষক প্রদর্শনীতে এই বিস্তৃত শিল্পী ও তার জীবনকৃতিকে সামনে আনার একটা কৃতিত্ব বেঙ্গালুরু দ্বিজো গ্যালারির। প্রদর্শনীর ক্যাটালগ ও তারা বার করেছেন। তারা স্বাভাবিকভাবে এটা বলা যায় যে শিল্পী যারা চলে যান তাদের কাজগুলো থেকে যায়, তাদের সৃষ্টি অমর হয়ে থাকে, অমর করে রাখে শিল্পীও শিল্পকে বারবার। গোপেশ চক্রবর্তীর ক্ষেত্রেও এ কথাটি বারবার বলা যায় যে তাকে যদি সেই সময়ের মানুষজনরা অতটা না মনে রাখলেও এখনকার প্রজন্মের কাছে তাকে তুলে ধরাটাই একটা বিরাট প্রাপ্তি।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
1: নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
3: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়,

0: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
1: চলে আসি আবহাওয়ার খবরে। মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং দক্ষিণবঙ্গের জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ হতে পারে কিছু কিছু জেলায়। 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টি হলেও তবে আর্দ্রতার পরিমাণ কমছে না পুরোপুরি। এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা আপনাদের একটু জানিয়ে রাখি, 36.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 29.2 ডিগ্রি সেলসিয়াস। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের জন্য সেরকম কোনো সতর্কবার্তা নেই।

শহর থাকে না, তোমার শহরে লোক মরে না, তোমার শহর ধর্ম মানে না, তোমার শহর মিথ্যে জানে না। তোমার শহরে চোর থাকে না, তোমার শহরে লোক মরে না, তোমার শহর ধর্ম মানে না, তোমার শহর মিথ্যে।

শুনছেন আছন্দায়, আপনাদের সঙ্গে রয়েছি রাখি দাশগুপ্ত। চলে আসি পরের খবরে। সিরিন রত্নাগর একজন পুরাতাত্ত্বিক, জগৎজোড়া খ্যাতি হরপ্পা সভ্যতার ইতিহাসকার হিসেবে। এটা নিয়ে তার একাধিক গ্রন্থ আছে আমরা জানি। পুনের ডেকান কলেজে প্রত্নতত্ত্বে হাতেখড়ি, লন্ডনের ইনস্টিটিউট অফ আর্কিওলজিতে পশ্চিম এশিয়ার প্রত্নচর্চায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মানুষটি সম্প্রতি প্রয়াত হলেন। এই বিখ্যাত পুরাতাত্ত্বিককে পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগে স্মরণ করা হবে 19 জুন দুপুর 1:30 বিশ্ববিদ্যালয়ের আলিপুর প্রাঙ্গণে। তাকে স্মরণ করবেন কুমকুম রায়, বিষ্ণুপ্রিয়া বসা, কনাথ সিংহ ও রণবীর চক্রবর্তী। সিরিন রত্নাগর ভারতীয় আদিবাসী সমাজ উন্নয়নে নামেও কিভাবে মূল বিচ্ছিন্ন হয় সে কথাও স্পষ্ট করে লিখে গেছেন। আর এই মানুষটি তার লেখা চিন্তাভাবনার মধ্য দিয়েই তাকে স্মরণ করার একটা প্রচেষ্টা থাকবে আগামী 19 জুন দুপুর 1:30 বিশ্ববিদ্যালয়ের আলিপুর প্রাঙ্গণে।

কথায় আছে অনেক কঠিন কথাও অনেক সহজভাবে বলা যায়, যা নাট্যকার অভিনেত্রী সৈনী সেনগুপ্ত তার নবতম প্রযোজনা নান্দিকারের অবাঞ্ছিত শব্দগুচ্ছ নাটকটি নির্দেশনায় বলার চেষ্টা করেছেন। আসলে সপ্তর্ষি মৌলিকের লেখা এই নাটকটিতে একটি জিনিস বোঝাবার চেষ্টা করেছেন, যে জীবিকা নির্বাহের লড়াইয়ে বিজ্ঞান যতই দুনিয়া জয় করুক, শিল্প ও সাহিত্য ছাড়া কিন্তু মানুষ নিজেকে প্রকাশ করতে পারে না। আসলে নিজের ভেতরের ঘুমিয়ে থাকা শিল্প সত্তার আবিষ্কারের কথা বলে এই নাটক। আগামী 20 জুন প্রথম অভিনয় একাডেমির মঞ্চে দুপুর 2:30 এবং সন্ধ্যে 6:30। আগামী 20 জুন, আরও একবার বলে দিলাম, যারা নাটক ভালোবাসেন, বাংলা নাটককে যারা চান যে আরও উন্নত মানের ভালো বাংলা নাটক আসুক, তাদের জন্য এই নাটকটি গিয়ে দেখে আসতে পারেন।

চলে এসেছি একদম শেষ পর্যায়ে আজকে সন্ধ্যার, এটি শেষতম খবর। ছৌ নাচ আমরা সবসময় দেখি, কিন্তু সেই ছৌ শিল্পীদের কথা আমরা খুব একটা জানি না, অনেককে চিনিও না। কিন্তু সম্প্রতি নৃপেন সহিষ ও সোমনাথ মাহাত্ম পুরুলিয়ার এমন দুজন ছৌ শিল্পী আমাদের, যাদের জন্য আমরা গর্বিত, যাদের জীবন সংগ্রাম চোখে পড়ার মতন। দুবেলা ঠিক মতো তারা খেতে পান না, কিন্তু শুধু ভালোবাসা তাগিদে রাত জেগে ছৌ নাচকে দিনের পর দিন এমন একটা উচ্চতা নিয়ে গেছেন যে সম্প্রতি ছৌ নাচের জন্য তারা আজ মনোনীত একাডেমি পুরস্কারের জন্য। পুরুলিয়ার দুই ছৌ শিল্পী জীবন সংগ্রামের স্বীকৃতি এই পুরস্কার। হাজারো প্রতিকূলতার মধ্যেও তারা বীররসের এই লোক আঙ্গিককে জীবন থেকে বাদ দেননি। এই দুজনকে দেওয়া হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, 25 বছরের সোমনাথ মাহাতো স্বীকৃতি, উস্তাদ বিসমিল্লা খান পুরস্কার নামে পরিচিত এই পুরস্কারটি। এবং বলতে গেলে বলা যায় যে বাংলার সংস্কৃতির ক্ষেত্রে পুরুলিয়ার এই জোড়া পুরস্কার শুধুমাত্র জেলা নয়, তারা কিন্তু বাংলাকেও গর্বিত করেছে।

শুনছিলেন এতক্ষণ আজ সন্ধ্যায়। উপস্থাপনে ছিলেন রাখি দাশগুপ্ত। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন।

নমস্কার, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টুডিওতে উপস্থিত আমি অর্ক বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছি দেশ বিদেশের বিভিন্ন খেলাধুলার খবরাখবর।

তো প্রথমেই যে খেলার খবর আজকে বলবো তা হলো যে মেসির হ্যাট্রিক। ফুটবল বিশ্বকাপ 2026 চলছে, এখানে মেসির হ্যাট্রিকে ম্যাচ জিতে বিশ্বকাপে স্বপ্নের শুরু আর্জেন্টিনার। 39 বছর বয়সে একজন ফুটবলার মাঠে নেমে কি কি করতে পারেন? হাতে গোনা সময়, কিছুক্ষণ মাঠে থাকা, গোল দেওয়ার চেষ্টা করা, সব মিলিয়ে হয়তো মেপে খেলা। কিন্তু সেই প্লেয়ার যদি লিওনেল মেসি হয় তাহলে তো আলাদা করে তার কথা বলতেই হয়। 2026 সালে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমে মেসি কি করলেন? হ্যাট্রিক করলেন। 39 বছর হলেও তিনি যে এখনও বৃদ্ধ হননি তার প্রমাণ কিন্তু তিনি দিয়ে দিলেন। হ্যাঁ, 39 বছর বয়সে আপনারা বলতে পারেন বৃদ্ধ কেই বা হয়, তবে একজন ফুটবলারের কথা ভাবুন, তারা কিন্তু 39 বছর বয়সী ফুটবলার কিন্তু সত্যি ক্রিকেটেই 39 বছর মানে অনেক বেশি হয়ে যায়, সেখানে ফুটবলে 39 বছর কিন্তু অনেকটাই। যাই হোক, মেসির যে গোল, আর্জেন্টিনার যে ম্যাচ তার কথা বলি, যে মেসির পা থেকে প্রথম গোল আসে 17 মিনিটে আলজেরিয়ার গোলকিপার লুকা জিদান, যিনি ফ্রান্সের কিংবদন্তি প্লেয়ার জিদানের, জিনেদিন জিদানের পুত্র। তবে তার নামে জিদান থাকলেও এখনও কিন্তু অনেকটা তার এক্সপিরিয়েন্সড হতে হবে, সেটাই মেসি তাকে বুঝিয়ে দিলেন। ম্যাচের শুরুতেই দুই দলের গোল বাতিল হয় অফসাইডের জন্য। 5ম মিনিটে তিনি বিপক্ষের জালে বল পাঠান, কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর আলজেরিয়া কেউ একই ছবি দেখতে হয়, অফসাইডের কারণে বাতিল হয় তাদেরও একটি গোল। এরপর 17 মিনিটে আসে ম্যাচের প্রথম গোল, মিডফিল্ড থেকে রদ্রিগো দি পল বল বাড়িয়ে দেন মেসির কাছে। বল পেয়ে তিনি পরিচিত ভঙ্গিতে এগিয়ে যান এবং প্রায় 25 গজ দূর থেকে বাঁ পায়ের জোরালো শট নিয়ে প্রথম গোল করেন। এটি ছিল আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির 200তম ম্যাচ, আর এই ম্যাচেই নেমে প্রথম গোলটা ছিল তার জাতীয় দলের হয়ে 118তম এবং বিশ্বকাপের তখনের পর্যন্ত 14তম গোল। কিন্তু ওই 17 মিনিটের প্রথম গোলটাই কিন্তু মেসি আজকে কি খেলতে চলেছেন তার প্রমাণ দিল। তারপর 1-0 প্রথমার্ধ শেষ করলো আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথমে বদল করেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি, মন্তিয়েলের জায়গায় নামান নাহুয়েল মলিনাকে। 55 মিনিটে দারুণ সুযোগ পান লাউতারো মার্টিনেস, কিন্তু লুকা জিদান তা আটকে দেন। সেকেন্ড হাফে এই তিনটে বদলেই আর্জেন্টিনা তেড়ে ফুড়ে ওঠে। 60 মিনিটে আসে দ্বিতীয় গোল, এবারও মেসি। অ্যালেক্সিস ম্যাকালিস্টার বক্সের বাইরে থেকে নেওয়া শট নিয়ন্ত্রণে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক, বলটি জিদানের গায়ে লেগে বেরিয়ে যায়। ফিরতি শটে গোল করে সেকেন্ড গোল করলেন নিজের মেসি। এই সময় আলজেরিয়ার ডিফেন্ডারদের বুঝে ওঠার আগেই তিনি বল পেয়ে গোল করে দেন। এটি হলো মেসির 15তম গোল, অর্থাৎ তিনি ছুঁয়ে ফেললেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রোনাল্ডো নাজারিওর রেকর্ড 15টি গোলের। এরপর 6 মিনিট বাদে ফের সুযোগ পান মেসি, বাঁ পায়ে লং রেঞ্জের শট নেন তিনি, কিন্তু লুকা জিদান অবিশ্বাস্য দক্ষতায় তা আটকে দেন। যদিও সেটা খুব একটা পার্থক্য তৈরি করেনি, কারণ ম্যাচের 76 মিনিটে হ্যাট্রিক করেন মেসি দূরপাল্লার শটে গোল করে। এই হ্যাট্রিক করে মেসি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন শীর্ষে যুগ্মভাবে। দ্বিতীয় গোলটা করেই তিনি রোনাল্ডো নাজারিওকে ছুঁয়ে ফেলেছিলেন, এরপর তৃতীয় গোল করে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসেকে স্পর্শ করলেন। এটি ছিল মেসির কেরিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাট্রিক। যদিও হ্যাট্রিকের পর ম্যাচের বয়স যখন 80 মিনিট, তখন তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয় এবং স্ট্যান্ডিং ওভেশন তিনি পান। 2022 সালের কাতার বিশ্বকাপটা যেখানে শুরু করেছিলেন তিনি, এবারের বিশ্বকাপ ঠিক একই জায়গা থেকে শুরু করলেন মেসি এবং তার টিম আর্জেন্টিনা। নরওয়ের কাছে হারল ইরাক, গোল করে এবং করিয়ে বিশ্বকাপ শুরু করলেন প্রডিজি এল্ডিং হালান্ড। বুধবার ভোর থেকে সকালটাই একটা গুরুত্বপূর্ণ ছিল, কারণ একটু আগে আর্জেন্টিনার কথা বললাম, আর্জেন্টিনা এবং যে সেনেগালের ম্যাচটি সেটি ছিল, তার সঙ্গে কিন্তু ছিল আরেকটি ম্যাচ যেটি আমি একটু আগে একটু ভুল ইনফরমেশান দিলাম, আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচটি ছিল। তার আগে হয়ে গেল নরওয়ে বনাম ইরাকের একটি ম্যাচ, সেখানে এল্ডিং হ্যালান্ড তিনি কিন্তু খেলতে নেমেছিলেন।
দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপের মঞ্চে নামল নরওয়ে, আর প্রত্যাবর্তনের ম্যাচে রেকর্ড গড়ল তারা। ইরাককে 4-1 গোলে হারিয়ে বিশ্বকাপে প্রথমবার এক ম্যাচে 4 গোল করল তারা। অন্যদিকে ম্যাচের জোড়া গোল করলেন আর্লিং হল্যান্ড, ফলে তিনি হলেন নরওয়ের প্রথম ফুটবলার যিনি বিশ্বকাপের এক ম্যাচে জোড়া গোল করে রেকর্ড গড়লেন। এই ম্যাচটা যতটা না ছিল নরওয়ের, তার থেকে বেশি ছিল হল্যান্ডের। বর্তমানের ক্লাব ফুটবলে অন্যতম সেরা স্ট্রাইকার হল্যান্ড ক্লাবের জার্সিতে সফল হলেও দেশের জার্সিতে এই প্রথম এত বড় মঞ্চে নামলেন তিনি, আর সেখানেই স্বপ্নের শুরু করলেন। বিশ্বকাপের অভিষেক ম্যাচে জোড়া গোল করলেন এবং একটি গোল করিয়ে ম্যাচের সেরাও হলেন। অন্যদিকে ইরাকের ম্যাচটিও ছিল ফেরার ম্যাচ। 1986 সালের পরই প্রথমবার তারা বিশ্বকাপে খেলতে নামে, তবে সেই প্রত্যাবর্তন সুখের হলো না। ম্যাচটা শুরু থেকেই নরওয়েকে কিছুটা চাপে রাখার চেষ্টা করলেও ব্যর্থ হয় ইরাক। বদলে কিছুটা ধীরে শুরু করলেও দারুণভাবে কামব্যাক করে নরওয়ে। 29 মিনিটে সেভাবেই আসে গোল। হল্যান্ডকে ডি বক্সে বল বাড়িয়ে দেন ডেভিড মোলার উলফ, তিনি ইরাকের এক ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন। এই ম্যাচে গোল করে নরওয়ে জার্সিতে টানা 11 ম্যাচ গোল করলেন হল্যান্ড। তবে গোল খাওয়ার পরেও ম্যাচের রাশ হাতছাড়া করলেও পিছিয়ে ছিল না ইরাক। 38 মিনিটে আয়ুমেন হুসেন হেডারে ম্যাচের স্কোরলাইন করেন 1-1। এই গোলটার মধ্যে দিয়ে ইরাক বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় গোল করল। 1986 সালে বেলজিয়ামের বিরুদ্ধে গোল করেছিল তারা, 40 বছর পর ফের গোল। যদিও সেটা একটা খুব সুখকর হয়নি, কারণ তার সামনে দাঁড়িয়েছিলেন এই হল্যান্ড। 29 মিনিটে তিনি আরেকবার গোল করে দল সেই যে প্রথম গোল করে এগিয়ে দিয়েছিলেন, সেই তারপর 43 মিনিটে এগিয়ে দেন এই গোল মেশিন। প্রথমার্ধে হল্যান্ড 2 গোল করে দেওয়ার পর সকলে আশা করেছিলেন হয়তো হ্যাট্রিক করবেন, সে সুযোগও এসেছিল। দ্বিতীয়ার্ধে একাধিকবার তিনি গোলের সুযোগ পান কিন্তু কাজে লাগাতে পারেননি। ম্যাচের ইঞ্জুরি টাইমে আত্মঘাতী গোল করেন ইরাকের আয়ুমেন হুসেন। হল্যান্ডের একটি হেডার ফেরাতে গিয়ে তিনি নিজের জালে বল চড়িয়ে দেন, ফলে যেই প্লেয়ার দেশের বিশ্বকাপের কামব্যাকে গোল করলেন সেই প্লেয়ারই আবার আত্মঘাতী গোলও করলেন, ফলে ম্যাচটি 4-1 গোলে শেষ হয়। দারুণ খেলল নরওয়ে, তার সঙ্গে আরেকটা দেশও কিন্তু দারুণ খেলল, এমবাপের ফ্রান্স। ব্রাজিলকে আটকে দিয়েছিল মরক্কো, তারকাখচিত দল নিয়ে স্পেন ও গোলশূন্য ড্র করেছিল কেপ ভার্দের বিরুদ্ধে। তাই মঙ্গলবার রাতে ফ্রান্স বলাম সেনেগাল ম্যাচ নিয়ে একটা উত্তেজনার পারদ চড়ছিল ফুটবলপ্রেমীদের মধ্যে, তবে অঘটন ঘটাতে পারল না সাদিও মানের সেনেগাল। 3-1 গোলে জিতে বিশ্বকাপে যাত্রা শুরু করল দিদিয়র ডেশঁর ফ্রান্স। সেই দুরন্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপের জন্যেই প্রথমার্ধে নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধে দুরন্ত কামব্যাক করল ফ্রান্স, জোড়া গোল করলেন, ইতিহাসও গড়লেন এমবাপে। ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখনই এই তারকা স্ট্রাইকার। পরিবর্ত হিসাবে নেমে 119 সেকেন্ডের মধ্যেই গোল করে সুপার সাব হয়ে উঠলেন ব্র্যাডলে বারকোলো। গোটা ম্যাচে দারুণ লড়াই করেও হারতে হলো সেনেগালকে, হাড্ডাহাড্ডি থ্রিলারে সাক্ষী থাকলেন সমস্ত ফুটবল প্রেমীরা। এই ছিল গতকালের কিছু ম্যাচের খবর, আরও কিছু ম্যাচের খবর রয়েছে আপনাদের সঙ্গে, নিশ্চয়ই সেটা শেয়ার করব। যেটা হচ্ছে গতকাল রাতে যে বললাম যে খেলাগুলি হয়েছে, তার মধ্যে ইরান এবং নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচটি 2-2 গোলে ড্র হয়েছে, সৌদি আরব এবং উরুগুয়ের মধ্যে 1-1 গোলে ড্র হয়েছে, বেলজিয়াম ইজিপ্টের মধ্যে 1-1 গোলে ড্র হয়েছে। বড় টিমরা কিন্তু খুব একটা কি বলবো জেতার দিকে এগোচ্ছেন না, তথাকথিত আন্ডার ডগরা কিন্তু এবার ভালো পারফর্ম করছে। তাহলে আজকে কি আজকের ম্যাচে ডিআর কঙ্গো পর্তুগালের মতন এত দানব দেশকে বাধা দিতে পারবে? সেই খেলা নিয়েই আজকে বিশ্বকাপ অভিযান শুরু করছে রোনাল্ডোর পর্তুগাল। জীবনের শেষ বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনাল্ডো নামছেন অধরা স্বপ্ন পূরণে। বিশ্বকাপ ট্রফিটাই যে তার ক্যাবিনেটে এখনও পর্যন্ত নেই, 41 বছর বয়সেও স্বপ্নকে তাড়া করার ক্ষেত্রে তিনি ক্লান্তিহীন। 4 বছর আগে কোচ ফের্নান্ডো সান্তোসের সঙ্গে তার একটা ইগোর লড়াই বহু চর্চিত, নকআউটে রোনাল্ডোকে খেলতেই দেননি সান্তোস। সেই সান্তোস এখন নেই, রোনাল্ডোর বন্ধু পেপেও নেই, নতুন কোচ কিন্তু রবার্টো মার্টিনেস, তিনি রোনাল্ডোকে নিয়ে ভীষণ খুশি। এছাড়াও মেন্দেস এবং রুবান দিয়াসের মতন প্লেয়াররা রয়েছেন, ডিফেন্সিভ মিডফিল্ডে রয়েছেন ভিটিনিয়া,
জোয়াও নেভেস, অ্যাটাকিং মিডফিল্ডে ব্রুনো ফার্নান্দেজের মতো ফর্মে থাকা সুপারস্টার, একদম উপরে স্ট্রাইকার রোনাল্ডো, তাই সম্ভবত 4-2-3-1-6 খেলবেন রোনাল্ডোর টিম। এত ভালো মিডফিল্ড কিন্তু খুব কম টিমের

0: আরও নেই। মিডফিল্ডে খেলাটা তিনি তৈরি করতে পারেন, তার থেকেও গুরুত্বপূর্ণ যখন যখন তখন তিনি বাড়িয়ে দিতে পারেন ফাইনাল পাস। এইবারের লিগ যে প্রিমিয়ার লিগ, তাতে ম্যানচেস্টারের 3 নম্বরে উঠে আসার পেছনে কিন্তু ব্রুনোই ছিল অন্যতম ফ্যাক্টর। যাই হোক, আমরা এখন আমাদের ওয়ার্ল্ড কাপের ডিসকাশনে ফিরে আসি। তাই দেখা যাক এই রোনাল্ডো, ব্রুনো, মেন্দেস, দিয়াসের পর্তুগাল আজ কেমন খেলে। আরও একটি ম্যাচ আজ রাতে চোখ রাখতে হবে, সেটা হলো ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া। লড়াইটা হ্যারি কেন বনাম লুকা মডরিচের। আজ বিশ্বকাপে ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়ার ম্যাচের কেন্দ্রবিন্দুতে এই দুই তারকা, হ্যারি এবং মডরিচ। এর ম্যাচের আগে দুই টিমের কোচের গলাতে এই দুই ফুটবলারদের নিয়ে শ্রদ্ধা। ইংল্যান্ড কোচ তুসেল বলেছেন, মাঝমাঠে মডরিচের মতন বৈচিত্র্যময় ফুটবলার আর কেউ নেই। অন্যদিকে ক্রোয়েশিয়ার কোচ দালিচের কথায়, হ্যারি কেন দুরন্ত ফর্মে, ক্লাব ও দেশ সব জার্সিতেই তিনি সমানভাবে উজ্জ্বল। তাহলে আজ এই ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার ম্যাচটি আমরা তো অবশ্যই দেখতে পাবো, এবং কালকে এই নিয়ে আপনাদের ক্রীড়াঙ্গনে নিশ্চয়ই আপডেট থাকবে, অবশ্যই আপডেট থাকবে। তবে আর যে যে ম্যাচগুলোর কথা সেগুলো বলে দিই, কালকে মানে আজ 12টার পর থেকে যে যে ম্যাচ হবে, ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়ার কথা বললাম, ঘানা বনাম পানামা, উজবেকিস্তান বনাম কলম্বিয়া এবং চেক রিপাবলিক বনাম সাউথ আফ্রিকা। এই ম্যাচগুলি কিন্তু আজকে থেকে শুরু আজকে হবে খেলা। তো অনেকক্ষণ কথা বললাম, এখন শুনবেন ইতিহাসের পাতা থেকে ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে একটি কথিকা, সেই কথিকার পুনঃ সম্প্রচার। লিখেছেন সুমন বন্দ্যোপাধ্যায়।
1: চার বছর অন্তর ফিরে ফিরে আসে ফুটবলের মহাপার্বণ। নজিরবিহীনভাবে এবার এক বা দুই নয়, একযোগে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে 3-3টি দেশ। সেই সঙ্গে আরে বহরে অনেকখানি বেড়ে প্রতিযোগিতা এই 2026-এ আরও হৃষ্টপুষ্ট। 32 নয়, এবারের বিশ্বযুদ্ধে সোনার পরিজয়ের লড়াইয়ে সামিল 48টা দেশ। তবে এ সমস্ত কিছুই তো শ্রোতাবন্ধুদের এতদিনে মুখস্থ। আসুন এই অবকাশে আমরা বরং নতুন করে আলো ফেলি বিশ্বকাপ ইতিহাসের একটি বিশেষ অধ্যায়। From every corner, every street, nations unite with hearts that beat. The ball is rolling, the crowd will cheer, a new champion the world will hear from the fans of... Time machine chore noy, borong kothay kothay pichhiye jai onekta shomoy. Shomoyer nirikhe 68 bochor. Shalta chilo 1958. Football bishwokaper shoshto songoshkoroner ashur boshechilo Sweden e. আজও বিশ্ব ফুটবলের মহাফেজ খানায় সেবারের আসর লাল হরফে চিহ্নিত। কেন? কারণ ওটিই ছিল ফুটবল সম্রাট পেলের আবির্ভাব মঞ্চ। বর্ণময় কেরিয়ারে 3-3বার বিশ্বকাপ মুঠোয় এনেছেন সম্রাট, যার প্রথমটি এসেছিল 1958 সুইডিশ ভূমি। ফুটবলতাত্ত্বিকদের কাছেও সেই আসর বাড়তি গুরুত্ব পেয়ে থাকে। কারণটা অন্য কিছু নয়, সুইডেনের বিশ্ব আসরেই প্রথম সাফল্যের সঙ্গে কার্যকর হল 4-2-4 ঘরানা, অর্থাৎ 4 জন ডিফেন্ডার এবং 4 জন ফরোয়ার্ডের যোগসূত্র রচনা করার জন্য মাঝমাঠে 2 মিডফিল্ডারের উপস্থিতি ফুটবলের আঙ্গিক আর চেহারাই যেন পাল্টে দিল। ধুরন্ধর গুরুমশাইদের এই উদ্ভাবনী কৌশল অচিরেই আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে তুমুল জনপ্রিয়তা তো পেলই, একই সঙ্গে পরম আদরণীয় হয়ে উঠল। পরবর্তীকালে 60-70 এমনকি 80-এর গোড়াতেও বিশ্ব ফুটবলের এই কৌশলগত বিবর্তন নিরবচ্ছিন্নভাবে ছড়ি ঘুরিয়েছিল, ইতিহাসেই তার অকাট্য প্রমাণ। এবার আসি মূল টুর্নামেন্টের কথায়। ঠিক তার আগের আসর 54 সুইজারল্যান্ডের মতোই 58-তেও বিশ্বকাপে অংশ নিয়েছিল 16টি দেশ, 4টি গ্রুপে ভাগ করে রাউন্ড রবিন লিগ পর্যায়ে, তারপর কোয়ার্টার ফাইনাল থেকে নকআউট পর্ব, এরপর সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ণয়ের প্লে অফ এবং শেষে ফাইনাল। জমাট সূচি, সে আমলে বিশ্বকাপের মেয়াদও অনেক কম ছিল। 4 বছর আগে সুইজারল্যান্ডের মাটিতে পুষ্কাশ, হিদেকুটি, জীবদ্দের অপ্রতিরোধ্য হাঙ্গেরিকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল পশ্চিম জার্মানি। সেই দলের নেতৃত্বে ছিলেন ফ্রিজ ওয়াল্টার। 37 বছর বয়সে সুইডেনের মাটিতেও তিনিই ছিলেন জার্মানদের দলপতি। তবে নয় নয়

করে বিশ্বকাপ জেতানো দলের হাফ ডজন ফুটবলারকে বাদ দিয়েছিল জার্মানরা। যদিও চেকোস্লোভাকিয়া, উত্তর আয়ারল্যান্ড আর আর্জেন্টিনাকে পিছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া তাতে আটকায়নি। চেকরাও ওই গ্রুপ থেকে শেষ আটে পা রেখেছিল। অন্য তিনটি গ্রুপ থেকে আজ যে ছয়টি দেশ কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা হলো ফ্রান্স, যুগোস্লাভিয়া, সুইডেন, ওয়েলস, ব্রাজিল এবং রাশিয়া। এর মধ্যে ওয়েলস এবং রাশিয়া গ্রুপ টেবিলে তিন নম্বরে শেষ করলেও যেহেতু গ্রুপ রানার্সদের সঙ্গে পয়েন্টের বিচারে সমান জায়গায় ছিল, তাই বাড়তি প্লে অফ খেলার সুযোগ পায় এবং সেই লড়াইয়ে রুশরা ইংল্যান্ডকে এবং নবাগত ওয়েলস আগের বিশ্বকাপের ফাইনালিস্ট হাঙ্গেরিকে হারিয়ে ছোটখাটো ভূমিকম্পই ঘটিয়ে দিল ফুটবল বিশ্বে। যদিও ফেরেন পুষ্কাশের মতো কিংবদন্তি সেবার হাঙ্গেরি দলে ছিলেন না, তবু ওয়েলসের বিরুদ্ধে মাথা নুইয়ে ছিটকে যাওয়াটা আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবেই ধরা হয়। সে বছর গ্রুপ লিগ পর্যায়ে যে দুটি দলকে নিয়ে ফুটবল মহলে খুব চর্চা হয়েছিল তার একটা হলো ফ্রান্স, অন্যটা অবশ্যই ব্রাজিল। আয়োজক সুইডেন খানিক অপ্রত্যাশিতভাবে গ্রুপ শীর্ষে থাকলেও তেমন বড় মাপের তারকা তাদের দলে ছিল না। দলগত সংগতিই ছিল তাদের ভরসা, কিন্তু ফরাসি বাহিনীর মধ্যমণি ছিলেন জঁ ফতের মতো এক মহীয়ান গোলন্দাজ। গোল মেশিন বলতে যা বোঝায় ফতে ছিলেন তাই। সেবার গ্রুপ লিগের তিনটি ম্যাচে ফ্রান্স ১১টি গোল করেছিল, যার মধ্যে ফতের একারই ৬টি। অ্যাটাকিং ফুটবলের সেরা নমুনা পেশ করেছিলেন সেবার ফরাসিরা। অন্যদিকে ব্রাজিলও নিজস্ব ছন্দেই এগোচ্ছিল। ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়াকে পিছনে ফেলে গ্রুপ সেরা হয়েই নকআউটে পৌঁছেছিল সেলেকাওরা। গোলের মধ্যে ছিলেন ভাভা, নিলমা স্যান্টোস প্রত্যেকেই। ব্রাজিলের কোচ তখন ভিনসেন্ট ফিওলা। আট বছর আগে নিজেদের দেশের মাটিতে ঘটে যাওয়া মারাকানা মহাবিপর্যয়ের দুঃস্বপ্ন মুছে দেওয়া সংকল্প নিয়েই ফিওলা সুইডেনে পা রেখেছিলেন। আর কী সব মণিমাণিক্য ছিল তার সেই রত্নভাণ্ডারে। ডিডি, ভাবা, স্যান্টোস, জাগালো, গ্যারিঞ্চা এবং সর্বোপরি বছর ১৭র এডসন আরান্টোস দো নাসিমেন্টো নামের এক ঝকঝকে কিশোর, আগামীতে যিনি পেলে নামেই ফুটবলের মহাবিশ্বে অতীন্দ্রীয় এক নক্ষত্র দুটির বিভায় ভাস্বরই উঠবেন। গ্রুপ পর্যায়ে তিনটি ম্যাচে দুটিতে জয়, অন্যটাতে ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র। ব্রাজিলের নান্দনিক ফুটবল চোখ টানলেও তাবড় ফুটবল বিদগ্ধরা নিশ্চিত হতে পারছিলেন না যে ফিওলার দল শেষ চারে পা রাখবেই, কারণ গোথেনবার্গের কোয়ার্টার ফাইনালে এবার সামনে লড়াকু ওয়েলস। ব্রিটিশ প্রেস তো ম্যাচের আগে গ্যারিঞ্চাদের বিদায় ঘণ্টাই বাজিয়ে দিয়েছিল প্রায়। হ্যাঁ, হাড্ডাহাড্ডির লড়াই হলো বটে, তবে ম্যাচটা ব্রাজিলই জিতেছিল ১-০ গোলে। জয়সূচক গোল ছিল পেলেট। বিশ্বকাপ আঙিনায় ফুটবল সম্রাটের আবির্ভাব লগ্ন হয়ে উঠল মনে রাখার মতোই। অন্য কোয়ার্টার ফাইনালে মালমো শহরে হেলমুট রনের করা একমাত্র গোলে পশ্চিম জার্মানি হারিয়েছিল যুগোস্লাভিয়াকে। আয়োজক সুইডেন রাজধানী শহর স্টকহোমে রাশিয়াকে হারালো ২-০ গোলে এবং নর্কপিংয়ে উত্তর আয়ারল্যান্ডকে ৪-0 গোলে বিধ্বস্ত করল ফ্রান্স। ফতের নামের পাশে এই ম্যাচেও রইল জোড়া গোল। সেমিফাইনাল লাইন আপ দাঁড়াল এরকম: ব্রাজিল বনাম ফ্রান্স, পশ্চিম জার্মানি বনাম সুইডেন। স্টকহোমে ফরাসিদের বিরুদ্ধে হলুদ জার্সির দল শুরু করল ঝড়ের গতিতে। ম্যাচে দু মিনিটেই ভাবার গোলে এগিয়ে গেল ব্রাজিল। ফ্রান্সের হয়ে কিছু পরেই যে গোল শোধ করলেন ফতে। বিরতিতে যাওয়ার কিছু আগে ডিডির গোলে ২-১ এগিয়ে যায় সেলেকাও। দ্বিতীয়ার্ধে মাঠ জুড়ে কেবল একটাই নাম, পেলে। ফরাসি রক্ষণব্যূহে ত্রাহি ত্রাহি রব ওকে সামাল দিতে গিয়ে দুরন্ত হ্যাট্রিক করে দেশকে দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে তুলে দিলেন। শেষ দিকে ফ্রান্স একটা গোল শোধ করেছিল, তবে তা ছিল নিচকই সান্ত্বনা পুরস্কার। স্কোরলাইন দাঁড়াল ৫-২। অন্য সেমিফাইনালে গোথেনবার্গে সুইডেন ৩-১ গোলে জার্মান সিংহদের জমি ধরিয়ে বিশ্বকাপের ফাইনালে চলে গেল। হেনরি গ্লাসেন, জ্লাটান ইব্রাহিমোভিচদের দেশ আজও ৫৮র কাপ অভিযাত্রা নিয়ে আবেগমথিত। পশ্চিম জার্মানির মতো পরাক্রমী ফুটবল দৈত্য, যারা কিনা মাত্র ৪ বছর আগে বিশ্বকাপ জিতে গোটা দুনিয়াকে চমকে দিয়েছিল, তাদের চোখে চোখ রেখে লড়ে যাওয়া বা গোড়ায় ০-১ পিছিয়ে পড়েও ৩-১ গোলে জেতাটা সুইড ফুটবলের চিরকালীন বীরদশজারিত আখ্যানই বটে। ফাইনালও খেলা হয়েছিল স্টকহোমে। ফ্রান্সকে শেষ চারে হারানোর পর পেলে গ্যারিঞ্চারা টানা কদিন
নিবিড় অনুশীলন।

0: সুযোগ পেলেন। তবে ফাইনালের আগে তৃতীয় স্থান নির্ধারণের লড়াইয়ে গোথেনবার্গ দেখল একটা আশ্চর্য ম্যাচ। সেমিফাইনালের দুই পরাজিত দেশ ফ্রান্স আর পশ্চিম জার্মানির দ্বৈরথে মোট 9টি গোল হলো। ফরাসিরা আগাগোড়াই আক্রমণাত্মক মেজাজে খেলে ম্যাচটা জিতে নিল 6-3 গোলে। তাদের জয়ের কারিগর আবারও সেই ফতে। গ্রুপ লিগ থেকে ফাইনাল, গোটা বিশ্বকাপে 6টি ম্যাচ খেলে 13টি গোল করলেন এই ফরাসি গোল মেশিন। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে কোনো একটি সংস্করণে এত গোল এ যাবৎ আর কেউ করতে পারেননি। ফতের ওই অনন্য নজিরের ধারে কাছেও আসেননি। স্টকহোমের ফাইনালে মাঠে উপস্থিত প্রায় 50,000 দর্শক এবং 90 মিনিট ধরে তারা যা প্রত্যক্ষ করলেন সেটাকে অন্য গ্রহে ফুটবল বলাই বোধহয় সঙ্গত হবে। দেশের বিশ্বকাপ জয় দেখতে কাতারে কাতারে সুইডিশ ফুটবল ভক্ত রাসুন্দা স্টেডিয়ামের গ্যালারি ভরিয়ে দিয়েছিলেন, কিন্তু দৈব সৃষ্টিশীলতার বাঁধনহীন প্লাবনের মুখে পড়লে উচ্ছ্বসিত যাত্রাভিমানও খড়কুটোর মতো ভেসে যায়। 58 ফাইনালে ঠিক সেটাই ঘটেছিল। অঝোর বৃষ্টি ধোয়া সেদিনকার স্টকহোমে সেলেকাও চিত্রশিল্পীরা সবুজ ক্যানভাসে অত্যাশ্চর্য এক একটা ছবি আঁকলেন। যেন লিডহোমের গোলে সুইডেন 1-0 এগোনোর পরই শুরু হলো ব্রাজিলের টর্নেডো। গোলটা শোধ করতে লাগলো সাকুল্লে মিনিট 6-1। ভাবা ফেরালেন সমতা, দলকে 2-1 এগিয়ে দেওয়ার গোলটিও ভাবারই ছিল। দ্বিতীয়ার্ধে পেলের গোলে 3-1 হতেই সুইডিশদের যাবতীয় প্রতিরোধ শেষ। ব্রাজিলের শেষ দুটি গোল এলো মারিও জাগালো ও পেলে মারফত। ফাইনালের অন্তিম পর্বে সিমোনসেনের গোলটি ছিল সুইডেনের পক্ষে নিচকই সান্ত্বনাসূচক। বিশ্বকাপের ফেলে আসা 22টি আসরে আর কোনো চ্যাম্পিয়ন দেশ ফাইনালে 5 গোল করতে পারেনি। সব মিলিয়ে কিংবদন্তি ফুটবল কলঞ্চি ব্রায়ান গ্ল্যানভিলের শব্দ ধার করেই বলতে ইচ্ছে করছে, 1958 সুইডেন বিশ্বকাপের দ্য প্রিস্টিন অ্যাপেল স্টিল আনটাচড।
1: এতক্ষণ শুনলেন ওয়ার্ল্ড কাপ নিয়ে ইতিহাসের পাতা থেকে একটি কথিকা, লিখেছেন সুমন বন্দ্যোপাধ্যায়। ফুটবল নিয়ে কথা হলো, এবার আসি ক্রিকেটের খবরে। চলছে উইমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, যেখানে আজকে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ উইমেন্স টিম বনাম অস্ট্রেলিয়া। তো বাংলাদেশ উইমেন টিমস একদম অস্ট্রেলিয়ার কাছে ধরাশাই। 20 ওভারে প্রথমে ব্যাট করে বাংলাদেশ করে 77 রান 8 উইকেট হারিয়ে, মাত্র 9.3 ওভারেই 1 উইকেট হারিয়ে ম্যাচটি জিতে নেয় অস্ট্রেলিয়া উইমেন। ম্যাচটির সেরা হন এলিস পেরি। আজকে রয়েছে ইন্ডিয়া বনাম নেদারল্যান্ড 10 নম্বর ম্যাচে, গ্রুপেরই 10 নম্বর ম্যাচে ভারতীয় মহিলা দল খেলতে নামবে নেদারল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে। চলছে আফগানিস্তান, যে ভারতে এসেছে খেলতে সেই ট্যুর, যেখানে আজকে টেস্ট একটি হয়েছে, ওডিআই ম্যাচ। ওডিআইয়ে আজকে ম্যামোথ স্কোর করেছে ভারত, 402 রান তারা করেছে 10 উইকেট হারিয়ে। অধিনায়ক শুভমান গিল করেছেন 154 রান, এর সঙ্গে ঈশান কিষাণ করেছেন 125 আর রোহিত শর্মা করেছেন 48, যার সুবাদে ভারত 402 রান করে। আফগানিস্তান এখন ব্যাট করছে 5.1 ওভারে 33 রান, একটিও উইকেট না হারিয়ে। ট্রাই নেশন এ সিরিজে, যে ত্রিদেশীয় সিরিজ এ, অর্থাৎ ভারত, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, সেখানে ভারত এ এবং আফগানিস্তান নিয়ে, অর্থাৎ আরও একটি ভারত আফগানিস্তান ম্যাচ আজকে হয়ে গেছে অলরেডি, যেখানে ভারত প্রথমে ব্যাট করে 319 রান। জবাবে আফগানিস্তান তারা করতে পারে 218 রান এবং তাতে তারা অল আউট হয়ে যায়। ম্যাচের সেরা হন নিশান্ত সিন্ধু, নিশান্ত খুব ভালো বল করেছেন, 6 ওভার 5 বলে 31 রান দিয়ে 4-4টি উইকেট নিয়েছেন। ভারতের হয়ে ব্যাট করে প্রিয়ংশ আর্য 58, তিলক বর্মা 59, কুমার কুশাগ্র 58, এই সমস্ত ঋতুরাজ গায়কোয়াড় 30, এই সমস্ত রানের মাধ্যমেই ভারত 319 রানে এসে পৌঁছেছিল। আর আজকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আরও একটি ম্যাচ, যেখানে সাউথ আফ্রিকা উইমেন তারা খেলতে নামবে পাকিস্তান উইমেনের বিরুদ্ধে। বার্লিন ওপেন ডাবলসে পরাজয় সেরেনা উইলিয়ামসের। উইমিলডনে বোন ভেনাস উইলিয়ামসের সঙ্গে খেলার বিষয়টি নিশ্চিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে বার্লিন ওপেনে ডাবলসে পরাজয়ের মুখে পড়লেন সেরেনা। মঙ্গলবার চেক সঙ্গী কারোলিনা মুচোভার

রঙের জুটি বেঁধে খেলতে নেমে তিনি মেক্সিকোর গিউলিয়ানা ওলমোস এবং নিউজিল্যান্ডের এরিন রাউটলিফের কাছে 6-4 ব্যবধানে হেরে যান। 44 বছর বয়সী সেরেনার জন্য এটি ছিল 4 মাসে চমকপ্রদ প্রত্যাবর্তনের ঘোষণা দেওয়ার পর দ্বিতীয় ম্যাচ। এর আগে কুইন্স ক্লাবে তিনি জয় দিয়ে প্রত্যাবর্তন শুরু করেছিলেন, তবে সঙ্গী ভিক্টোরিয়া এম্বোকার চোটের কারণে সে টুর্নামেন্টে তিনি আর এগোতে পারেননি। 23 বারের গ্র্যান্ড স্ল্যাম একক চ্যাম্পিয়ন সেরেনা 2022 সালে টেনিস থেকে সরে দাঁড়িয়েছিলেন, তবে জুন মাসের শুরুতে তিনি প্রত্যাবর্তনের ঘোষণা দিয়ে জানান তার 2 কন্যার সামনে আবার খেলতে চাওয়ার ইচ্ছাই কোর্টে তাকে ফিরিয়ে এনেছে। জাতীয় অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই ভাঙল একাধিক জাতীয় রেকর্ড। আহমেদাবাদে মঙ্গলবার শুরু হওয়া জাতীয় অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই রেকর্ড ভেঙে নজর কাড়লেন সাঁতারুরা। রেলওয়ের অস্তা চৌধুরী মহিলাদের 200 মিটার বাটারফ্লাই ইভেন্টে 2 মিনিট 18.37 সেকেন্ড সময় নিয়ে 17 বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন। 2009 সালে অর্হতা মাঘাবী গড়া 2 মিনিট 19.59 এই রেকর্ড এখন অতীত। অনেকগুলো সোনাজয়ী হয়েছে এই ম্যাচে। পুরুষ বিভাগে 100 মিটার ফ্রিস্টাইলে আকাশ মানি কর্ণাটক থেকে তিনি সোনা জিতেছেন, 100 মিটার ব্যাকস্ট্রোকে ঋষভ দাস মহারাষ্ট্র থেকে তিনি জিতেছেন, 200 মিটার মেডেল পেয়েছেন বিনায়ক বিজয় সার্ভিসেসের থেকে তিনি জাতীয় রেকর্ড করেছেন 2.04। মহিলা বিভাগ 1500 মিটার ফ্রিস্টাইলে আদিতি হেগড়ে মহারাষ্ট্র থেকে 17.20.82 এই ভাবে তিনি এই সময়ের মধ্যে তিনি জাতীয় রেকর্ড গড়েছেন। 50 মিটার ব্রেস্টস্ট্রোকে লিনেনা একে তিনি সোনা পেয়েছেন, 200 মিটার বাটারফ্লাইয়ে অস্তা চৌধুরী রেলওয়ের হয়ে তিনিও জাতীয় রেকর্ড গড়েছেন। ফ্রিস্টাইল রিলেতে কর্ণাটক তারাও জাতীয় রেকর্ড গড়েছেন। এবং চ্যাম্পিয়নশিপ প্রথম দিনেই রেকর্ড বন্যা ভারতীয় সাঁতারুদের উজ্জ্বল ভবিষ্যতের একটা দারুণ ইঙ্গিত কিন্তু দিয়ে দিল। অনুষ্ঠান শেষ করব আজকের দিনের কথা বলে। আজকের দিনে জন্মেছিলেন শেন ওয়াটসন, অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অলরাউন্ডারদের মধ্যে তিনি একজন। শক্তিশালী ব্যাটিং এবং কার্যকর মিডিয়াম পেস বোলিংয়ের মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার হয়ে বহু ম্যাচ জিতিয়েছেন। 2007 এবং 2015 সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলেরও তিনি সদস্য ছিলেন। আইপিএলে রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংসের হয়ে সাফল্য পেয়েছেন, বিশেষ করে 2018 সালের ফাইনালে তার অপরাজিত সেঞ্চুরি সিএসকেকে শিরোপা এনে দেন। অবসরের পর তিনি বিশ্বজুড়ে টি টোয়েন্টি লিগে নিজের কাজ করে যাচ্ছেন। এই সমস্ত খবর নিয়েই শেষ করছি আজকের মৈত্রী ক্রীড়াঙ্গন। আপনাদের সঙ্গে উপস্থিত ছিলাম অর্ক বন্দ্যোপাধ্যায়।

0: এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনা ছিলেন অর্ক বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, একটু পরে শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। যে সমস্ত কৃষক বন্ধুরা আমাদের প্রতিনিয়ত বিভিন্ন অনুষ্ঠান শোনেন, আমাদের মধ্যে যে সমস্ত বিশেষজ্ঞ যারা থাকেন, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে সুপরামর্শ দেবার চেষ্টা করেন এবং সেগুলো আপনারা শুনে উপকৃত হন, আপনারা লেখেন, ঠিক তেমনি আজও আপনাদের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, বিশেষ করে কৃষি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সুপরামর্শ দেবার জন্য আমরা আমাদের মধ্যে এমন একজন বিশেষজ্ঞকে পেয়েছি যারা চাষ করেন। চাষের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ পাঠ হয়ে ওঠে সেটা হচ্ছে আমাদের যেখানে আপনি চাষ করছেন, ধরুন কেউ ঢেঁড়স চাষ করছেন, কেউ লঙ্কা চাষ করছেন, অথচ আপনারা প্রথাগতভাবে চাষ করেন। প্রথাগত বলতে আপনারা যেমনভাবে মাটি হাল করতে হয়, তারপরে সেখানে আপনারা বীজ বোনেন, সার ওষুধ প্রয়োগ করেন, গাছ বেড়ে ওঠে, এইভাবেই চাষ করেন। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এছাড়াও বিকল্প চাষ করা যেতে পারে এবং আপনাদের এই যে পদ্ধতিতে চাষ করছেন সেখান থেকে সরে এসে যদি আমরা একটু অন্যভাবে ভাবি, আপনারা যদি একটু মাটির কথা কখনো ভাবেন কিনা জানি না, যদি আমরা একটু মাটির কথা ভাবি, মাটির স্বাস্থ্যের কথা ভাবি, মাটির সুরক্ষার কথা যদি ভাবি, তাহলে কিন্তু আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আলোচনা করব মাটির

0: স্বাস্থ্য সুরক্ষায় মালচিং। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, মালচিং। এবং আপনাদের কাছে এটা বহুল শ্রুত হতে পারে, এখনো কম বেশি করে বিভিন্ন প্রচার মাধ্যমের দৌলতে আপনারা অনেকেই শুনে থাকবেন, বিশেষ করে আমাদের কৃষক বন্ধুরা। আবার শুনলেও আপনাদের মধ্যে সেই সচেতনতার অভাব রয়েছে মালচিং ব্যাপারটা নিয়ে। আর এই মালচিংটা কি, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের। আমাদের মধ্যে আলোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর অনুপম মুখোপাধ্যায়, সোনারপুর আড়াকমাঁচে অবস্থিত শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের ফার্ম ম্যানেজার। ডক্টর মুখার্জি, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে।
1: নমস্কার।
0: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বেতার কৃষি মিত্র সুব্রত চক্রবর্তী। আমি শুরুতেই যে কথা একটু বলার চেষ্টা করলাম যে এই মালচিং ব্যাপারটা, আপনি যদি আরো বিস্তারিত একটু বলেন যে মালচিং ব্যাপারটা কি, আমাদের কৃষক বন্ধুরা জানেন হয়তো, তবু আপনার থেকে একটু জানতে চাইছি।
1: আপনি অনেকটাই বলেছেন, আমি তাও একটু বলছি। সেটা হচ্ছে মালচিং একটা আধুনিক কৃষি ব্যবস্থার একটা নতুন টেকনোলজি। মালচিং এর মাধ্যমে আগে কিন্তু কৃষকরা কিছুটা হলেও করতেন, কিন্তু এই টার্মটা সম্বন্ধে অবগত ছিলেন না যে মালচিং জিনিসটা কি। মানে মালচিং আর কিছুই না, মালচিং হচ্ছে মাটিটাকে ঢাকা দেওয়া এবং তার উপরে চাষটা করা। অর্থাৎ আচ্ছাদন বা ঢাকা দিয়ে আমি প্রথমে মাটিটাকে ঢাকা দিয়ে তার উপরে চাষ করতে পারি, অথবা আমি প্রথমে চাষটা করে তারপর মাটিটাকে ঢাকা দিতে পারি। এবং এই ঢাকা দেওয়ার বিভিন্ন উপাদান আছে, সেই উপাদানের মাধ্যমে আমরা ঢাকা দেব। এই ঢাকা দেওয়ার এই পদ্ধতিটার নামটাই কিন্তু মালচিং বা আচ্ছাদন পদ্ধতি বলা হয়।
0: মানে আমরা জমি যেটাতেই চাষ করি, এটা কি মাঠে হতে পারে নাকি ওই আমি যেগুলো বললাম যে পাড় বা আল যেগুলো রয়েছে সেখানেই বেশিরভাগ দেখা যায়?
1: না, মাঠেও হতে পারে, অবশ্যই মাঠেও হতে পারে, মাঠের ফসলে করা যেতে পারে। কিন্তু প্রধানত যদি আমরা সবজি বা ফল বা ফুল এই ধরনের ফসলে এটাকে মানে মালচিংটাকে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু লাভটা অনেক বেশি হয়। কারণ কি, ধরুন ধান চাষ করব, সেখানে তো আমার জমির পর জমি ধান হবে এবং জমিতে কাদা থাকবে, সেটাকে মালচিং এর মাধ্যমে সম্ভব
0: সম্ভব
1: না। সেই জন্য আমরা যদি সবজি চাষ করি, শীতকালে যে চাষগুলো করি বা গ্রীষ্মকালে যে সবজি চাষগুলো করি, সেগুলোতে যদি আমরা সবজি চাষের ক্ষেত্রে বা ফুল চাষের ক্ষেত্রে বা বেশ কিছু ফলের বাগান আছে, আমার একটু দু বিঘা জমিতে ফলের বাগান আছে, সেই ফলের বাগানের যদি আমি মাটিটাকে যদি আমি প্লাস্টিকের মাধ্যমে বা অন্যান্য আর উপাদান আছে সেগুলোর মাধ্যমে মালচিং করতে পারি, তাহলে কিন্তু আমি অনেক বেশি পরিমাণে লাভটা পেতে পারব।
0: আচ্ছা আচ্ছা, আপনি বলছিলেন যে অন্যান্য উপাদান রয়েছে আরো, তাহলে সেটা যেই মালচিং কত ধরনের হতে পারে সেটা একটু বলুন।
1: হ্যাঁ, মালচিং প্রধানত দু রকমের, এক হচ্ছে জৈব মালচিং, এক হচ্ছে অজৈব মালচিং। এই অজৈবর মধ্যে প্রথমে আমি বলিনি, অজৈবর মধ্যে হচ্ছে প্লাস্টিক জাতীয় যে মালচিং গুলো, মানে প্লাস্টিক দ্রব্য দিয়ে আমি যদি মাটিটাকে কভার করি বা মাটিটাকে উপর আচ্ছাদন দিই, সেটাকে বলবো আমি অজৈব মালচিং। আর জৈব মালচিং হচ্ছে আমাদের কৃষক বন্ধুরা এখন খুব সহজলভ্য হিসাবে পেতে পারেন, সেটা হচ্ছে খড়, সেটা হচ্ছে গাছের পাতা, সেটা হচ্ছে কাঠের গুঁড়ি, এইগুলো দিয়েও মালচিং করা যেতে পারে। সেক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, যে আমরা যদি গাছের পাতা বা খড় দিই সেখানে যেন কোনো রোগ পোকা না থাকে। মানে খড়টা আমি যেখান থেকে নিচ্ছি সেখানে ধরুন খড়টাতে একটু ফাঙ্গাস মানে ছত্রাক জাতীয় কিছু রোগ লেগে আছে, সেটা যদি আমি মাটিতে আচ্ছাদন দিই তাহলে কিন্তু সেই ফাঙ্গাস বা রোগটা কিন্তু আমার মাটিতে চলে আসবে। সেরকম না হয় শুকনো জাতীয় যে খড়গুলো, সেই খড়গুলো দিয়ে আমি মাটিতে যদি আচ্ছাদন দিই তাহলে সেটাও মালচিং এর মধ্যে পড়বে। এইগুলো হচ্ছে জৈব মালচিং। এছাড়া আমরা আগাছা তো জানি, আমরা যেগুলো অবাঞ্ছিত ভাবে ফসলের জমিতে জন্মায় সেগুলো আগাছা হয়। এই আগাছাগুলোকে যদি ফুল আসার আগে আমরা সেটাকে গ্রহণ করি বা সেটাকে যদি উপড়ে ফেলে আমরা যদি মাটিতে আচ্ছাদনের মতো কাভারের মতো দিতে পারি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটাকে আমরা জৈব মালচিং হিসেবে বলব। আর অজৈব মালচিং এর মধ্যে আবার দু তিন রকমের প্লাস্টিক যে ব্যবহার বললাম, সেই প্লাস্টিকের আবার দু তিন রকম প্রকারভেদ আছে একদমই তাই। তার মধ্যে যেমন একটা হচ্ছে স্বচ্ছ প্লাস্টিক, মানে সাদা রঙের প্লাস্টিক যেটা দিয়ে আলো উপর থেকে নিচের দিকে ঢুকতে পারবে, সেটা এক ধরনের মালচিং হতে পারে। দুরকম হচ্ছে যে কালো প্লাস্টিকের ব্যবহার। কালো প্লাস্টিক দিলে কি হবে, যে আলোটা কিন্তু উপর থেকে মানে সূর্যের আলো কিন্তু মাটিতে প্রবেশ করতে পারবে না। বিভিন্ন জায়গায় কিন্তু এই মালচিং গুলো বিভিন্ন, কি আমি চাষ করছি, কোথায় চাষ করছি, কি রকম আবহাওয়া আছে, তার উপর নির্ভর করে এই মালচিং এর শীট গুলো কিন্তু ব্যবহার করা যায়। আরেকটা হয় যে একদিকে সাদা একদিকে কালো, মানে উপরের দিকটা কিছুটা স্বচ্ছ আবার নিচ দিকটাই কালো, একটা প্রলেপ দেওয়া আছে। তাহলে এইগুলো বিভিন্ন প্রকারভেদ আছে, সেই অনুযায়ী আমরা মালচিংটাকে কিন্তু এইভাবে ব্যবহার করি।
0: মানে শুধু আমাদের মালচিং যে শুনলাম এবং আমরা সেই পদ্ধতিতে অবলম্বন করতে যাব সেটা জানলে হবে না, আমাদের জানতে হবে যে আমরা কোথায় চাষ করছি, কি চাষ করছি, তার জন্য কেমন প্রয়োজন,
1: একদম একদম
0: এটা অবশ্যই জানা দরকার। আর তার জন্যই আমাদের অনুষ্ঠান আজকের এবং খুবই গুরুত্বপূর্ণ, আপনারা আশা করি আমাদের সঙ্গে থাকবেন, পুরো অনুষ্ঠানটা শুনলে আপনাদেরই ভালো লাগবে এবং উপকৃত হবেন। আমি ডক্টর মুখার্জি আপনার থেকে আরেকটু জানি, এই যে আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে একরকম, আমি শুরুতে বলছেন যে প্রথাগতভাবে চাষ করে আসছেন, তারা ওই মাটিটা উল্টো পাল্টে দিলেন বা হাল করলেন এবং সেখানে বীজ বসিয়ে দিলেন, সার প্রয়োগ করলেন, এইভাবে চাষ করলেন, হঠাৎ সেখানে আমাদের এই এখনকার দিনে দাঁড়িয়ে মালচিং এর উপরে গুরুত্বটা দিচ্ছি কেন?
1: কারণ হচ্ছে যে আমাদের এখন একটা খুব সমস্যা সৃষ্টি হয়েছে।

0: এটা হচ্ছে ভূমিক্ষয়।
1: হুম,
0: আমাদের কিন্তু সামান্য একটু মাটি তৈরি করতে বছরের পর বছর মানে হাজার বছর সময় লাগে মাটি তৈরি হতে। মাটি তৈরির বিভিন্ন স্টেজ আছে বা বিভিন্ন ধাপ আছে, সেই ধাপের মাধ্যমে মাটি তৈরি হয়। আজকে যে আমরা মাটিটা পেয়েছি, যে মাটিতে আমরা সোনার ফসল ফলাচ্ছি, কিন্তু সেই মাটিটা পেতে আমাদের কয়েক হাজার বছর অপেক্ষা করতে হয়েছে। তখন আমরা কিন্তু চাষ করতে জানতামও না, তখন হয়তো পাথর ছিল বা আরো অন্যান্য কিছু উপাদান দিয়ে সেই জিনিসটা ছিল, সেইখান থেকে আমরা আজকে মাটিটা পেয়েছি। সেই মাটিটাকে ধরে রাখা বা সেই ভূমিক্ষয়টা যাতে না হয় সেইটাকে ধরে রাখাই কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্য, যে জন্য আমরা বলি যে গাছ লাগান। গাছ লাগাতে বলা হয় সেই কারণেই যে যাতে ভূমিক্ষয়, একদমই তাই। বৃষ্টি পড়লে আমরা জানি যে মাটি ক্ষয় হয়। এবারে যত আমি মাটি, এখনকার দিনে কি হয়েছে, এখনকার দিনে বেশি কৃষক বন্ধুরা বেশি ফসল থেকে বেশি লাভ পাওয়ার জন্য মাটিকে অনেকবার চাষ দেয়। হ্যাঁ, আগেকার দিনে আমরা কি করতাম, দেশি হালে চাষ করতাম বা দেশি বলদ দিয়ে চাষ করা হতো, তাতে কিন্তু মাটি খুব ফাইন পার্টিকেলস বা সূক্ষ্মভাবে মাটিটা কিন্তু চাষ হতো না। তার কিছু উপকার আছে, সেটা এখন বর্তমানে কি হয়েছে, বর্তমানে আমরা ট্রাক্টরের মাধ্যমে আরো অন্যান্য অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে আমরা চাষ দিচ্ছি। তাতে কি হচ্ছে, মাটিটা কিন্তু খুব সূক্ষ্ম কণায় ভেঙে আছে, একদম তাই। এবং সেটা কিন্তু একদিকে সুবিধা যেমন আছে, আবার ক্ষতিটা কোথায়, যে আমার বৃষ্টির জলে কিন্তু অপচয় হচ্ছে,
1: খুব সহজে
0: ধুয়ে চলে যাচ্ছে, এবং সেই মাটিটা আস্তে আস্তে পড়ছে পুকুরে, পুকুর থেকে হয়তো ফ্লাডের মাধ্যমে আমরা চলে যাচ্ছি নদীতে, নদী থেকে আস্তে আস্তে সেটা সমুদ্রে, কিন্তু মাটিটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং অদূর ভবিষ্যতে যদি আমরা মাটিকে রক্ষা করতে হয়, তাহলে কিন্তু এই মালচিং এর দিকে আস্তে আস্তে এগোতে হবে, যেখানে করা সম্ভব। যেমন প্রথমে আমরা আলোচনা করছিলাম ধানের ক্ষেত্রে হয়তো করা সম্ভব না, কিন্তু যেখানে যেখানে করা সম্ভব, আপনি যেমন প্রথমেই বলছিলেন যে পুকুরের বা আলে যদি আমরা ছোট জায়গা পাই, বা কৃষক বন্ধুরা যে এখন একটা কনসেপ্ট আছে না, যেটা হচ্ছে বাড়ির বাগান, মানে বাড়ির পেছনে একটা বাগান করেছেন অল্প জায়গায়, বা নিজের সবজি সে নিজেই তৈরি করছে নিজের ঘরের ব্যবহারের জন্য, সেক্ষেত্রে আমরা যদি মালচিং এর ব্যবহার কৃষক বন্ধু প্রথমে যদি ছোট করে, তাহলে তার সুবিধার একটাই যে সে নিজের যে উপকার পাচ্ছে সেটা কিন্তু সে নিজের উপলব্ধি করতে পারবে। উপলব্ধি করার পরে তারপরে সে বড় জায়গায় গেল। তাহলে এই একটা ভূমিক্ষয় রোধ, এটা হচ্ছে মালচিং এর কিন্তু প্রধান একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া তো অনেক উপকার আছে, যেমন হচ্ছে আগাছা নিয়ন্ত্রণ করতে পারবে, যেমন হচ্ছে তাপমাত্রা, মাটির মধ্যে যে তাপমাত্রা সেটাকে আমি একটা মেনটেন বা সামঞ্জস্য বজায় রাখতে পারবো। মানে আমি যদি উপরে একটা ঢাকা দিয়ে দিই, তাহলে কিন্তু ভেতরটা একটু গরম হবে, তাহলে আমার যে ফসলগুলো শীতের হতো না সেই ফসলগুলো আমি করতে পারবো, শিকড়ের গ্রোথটা ভালো হবে। তাহলে এরকম ভাবে অনেক সুবিধা আছে, যার জন্য আমরা কিন্তু মালচিংটাকে কৃষক বন্ধুদের বলছি, যাতে মালচিং এর উপরে তারা আকর্ষিত হয়।
1: একদম, এই আপনি কথাই বললেন যে আগাছা নিয়ন্ত্রণ বা মাটির স্বাস্থ্যের ব্যাপারটা। আগাছা নিয়ন্ত্রণ, আমরা তো সচরাচর যারা চাষ করছেন, আগাছাটা খুব একটা গুরুত্বপূর্ণ সমস্যা এই প্রত্যেকটা চাষের ক্ষেত্রে। আমি যাই চাষ করি না কেন, প্রত্যেকটা চাষের ক্ষেত্রে আগাছা বেড়ে গেছে মাঠে, আগাছা নিয়ন্ত্রণ করতে সমস্যা হচ্ছে, তার জন্য কিছু আগাছা নাশক প্রয়োগ করতে হচ্ছে। এক্ষেত্রে যে মালচিংটা করার কথা আপনারা বলছেন, সেক্ষেত্রে কি আগাছা একেবারেই হচ্ছে না?
0: মালচিং এর মাধ্যমে আগাছার উপদ্রব কিন্তু অনেকটাই কমানো যায়। মানে আগাছার জন্য এটা আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিজ্ঞানীরা ঠিক করে দেখেছেন যে আগাছার দ্বারা কিন্তু ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। একটা রোগ বা পোকা যা একটা ফসলের ক্ষতি করে, তার থেকে কিন্তু অনেক বেশি ক্ষতি করে আগাছা, কিন্তু কৃষক বন্ধুরা সেটা বুঝতে পারেন না। তার কারণ হচ্ছে আগাছার দ্বারা যে ক্ষতিটা হয় তার লক্ষণ কিন্তু চট করে কৃষক বন্ধুরা দেখতে পান না। যেমন একটা গাছের পাতার মধ্যে একটা পোকা বসে আছে, তার কৃষক বন্ধু দেখলো, পোকাটা দেখে তার চট করে মানসিকভাবে সে তৈরি হলো যে না, পোকাটা আমার গাছটাকে ক্ষতি করছে, তাহলে আমাকে স্প্রে করতে হবে। কিন্তু একটা ফসলের জমিতে কিছু আগাছা হয়ে আছে, মানে আমি ধরুন ধান লাগিয়েছি বা একটা সর্ষে লাগিয়েছি, সর্ষের জমিতে অন্য একটা কোনো গাছ হয়ে আছে, সেটা কিন্তু দেখে কৃষকের মানসিকভাবে সে তৈরি হবে না যে ওটাকে আমার নষ্ট করতে হবে, কিন্তু পোকা দেখলে সঙ্গে সঙ্গে মানসিকভাবে সে তৈরি হবে, পোকাটাকে মারতে হবে। তো এই একটা জন্য আগাছাটা কিন্তু মাটিতে অটোমেটিক জন্মায়, সেটা আমরা জানি। এবং এই আগাছাটা মাটির মধ্যে জন্মায় বলে আগাছার বীজ কিন্তু মাটির মধ্যেই পড়ে, এটাকে বলে উইড সিড ব্যাংক। অর্থাৎ মাটিটা হচ্ছে ওই আগাছার বীজের একটা ব্যাংক, যেখানে আমরা টাকা জমা রাখি ব্যাংক, সেরকম ওই বীজ জমা আছে মাটির মধ্যে। তো সেই মাটিটাকে যদি আমরা পলিথিন হোক বা আমি যে জৈব উপাদানগুলো বললাম সেই উপাদানের মাধ্যমে যদি কাভার করতে পারি বা ওটা ঢাকা দিতে পারি, এবং 2 ইঞ্চি যদি আমরা মোটাভাবে ওটাকে ঢাকা দিতে পারি, তাহলে কি হয়, সেই আগাছাগুলো কিন্তু অনেকাংশে বেরোতে পারে না। যেমন আমি প্লাস্টিক মালচিং যখন বলছিলাম যে কালো প্লাস্টিক যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু সূর্যের আলো উপর থেকে নিচে মাটিতে প্রবেশ করতে পারে না। তাহলে কি হয়, আগাছা কিন্তু সূর্যের আলো না প্রবেশ করতে পারলে, আমরা জানি যে কোনো বীজের অঙ্কুরোদ্গমের জন্য সূর্যের আলো প্রয়োজন হয়, যদি আমি সেই সূর্যের আলোটা যদি না পৌঁছাতে পারে, তাহলে কিন্তু সেখানে অঙ্কুরোদ্গম আগাছাটা হবে না। আমার তো গাছটা তো আমি প্লাস্টিকের উপরে লাগাতে পারি, অথবা আমি লাগানোর পরে কালো প্লাস্টিক দিয়ে মালচিং করে দিলাম, তাহলে কিন্তু আগাছাটা একদমই হবে না।
1: আচ্ছা,
0: এইভাবে মালচিং এর মাধ্যমে আমরা আগাছাটাকে কিন্তু সুন্দর করে কন্ট্রোল করতে পারি।
1: এবং এটার হাত থেকে কৃষকরা মানে অনেকটা খরচা তাদের যেটা হয়ে যায়, অতিরিক্ত খরচা আগাছা নিয়ন্ত্রণ করতে।
0: হ্যাঁ, আগাছা নাশকের এখন বাজারে অনেক দাম, এবং আগাছানাশক ব্যবহার করে একবার আগাছানাশক ব্যবহার করলে চট করে হয় না। এবং আগাছানাশক ছাড়াও আমরা দেখেছি যে ভালো

0: ভাবে একটা জমি পরিষ্কার করতে গেলে আগাছা নাশক এবং তার সাথে সাথে ম্যানুয়াল উইডিং অর্থাৎ নিজে পরিশ্রম করে আগাছাকে নিরানি দেওয়া এটা করতে হয়। কিন্তু এখনকার দিনে আপনি জানেন ভালো করে বা কৃষক বন্ধুরা ভালো করে জানে যে আমাদের লেবারের কত সমস্যা, লেবার পাওয়াই যায় না এবং লেবার পাওয়া গেলেও দিনে হয়তো সে পাঁচ ঘন্টা চার ঘন্টা কাজ করবে, তার জন্য 500-600 টাকা নেই এবং একটা এক বিঘা জমিতে মোটামুটি ভাবে আমার 5-6 লেবার লাগবে। সেটা না করে আমি যদি এক বিঘা জমিতে প্লাস্টিকের মাধ্যমে যদি নাও পারি, আমি যদি খড় দিয়ে, সামান্য আমার খড় খুব বেশি দামও না, আমার যদি সেই কৃষক বন্ধু যদি সে চাষ করছে সে নিজের খড় দিয়ে ব্যবহার করতে পারে, খড় দিয়ে ঢাকা দিতে পারি, তাহলে কিন্তু আগাছা কিন্তু হবে।
1: একদম খুব জ্বলন্ত একটা উদাহরণের কথা বলেন যে লেবার সমস্যা, এবং খুব সাম্প্রতিক আমি কয়েকটা প্রতিবেদনে আমাদের যে আকাশবাণী কলকাতার এগ্রিকালচার হাব পেজটি রয়েছে সেখানে তুলে ধরার চেষ্টা করেছি যে লেবার সমস্যার জন্য মানুষ এবছর বিশেষ করে এই যে হঠাৎ বৃষ্টির কারণে ধান চাষীদের কি অবস্থা হয়েছে। যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। এবারে এই যে আগাছা নাশকের জন্য আমরা পলিমালচিং ব্যবহার করছি, এটা তো খুবই উপকারী দিক কথা আপনি বলেন, কিন্তু আমরা জানি যে সূর্যালোক আমাদের বীজ উৎপাদন বা অঙ্কুরোদ্গম হওয়ার জন্য একটা অতি প্রয়োজনীয় একটি উপাদান। সেক্ষেত্রে সূর্যালোকটা যখন মাটিতে প্রবেশ করতে পারছে না, মাটির কি কোনো সমস্যা হতে পারে বা মাটির যে সুগঠন হওয়ার বা সুস্বাস্থ্য এটাও কি মালচিং এর উপকার আসতে পারে?
0: একদমই, মালচিং এর মাধ্যমে আমরা মাটির সুস্বাস্থ্য বজায় রাখতে পারি। তার কারণ হচ্ছে অনেক কিছু, যেমন আগাছার ক্ষেত্রে বললাম যে আগাছার বীজ ওখান থেকে অঙ্কুরোদ্গম হবে না, তাহলে আগাছা সেখানে জন্মাতে পারবে না। দু নম্বর হচ্ছে যে আমাদের একটা ফসলের বেড়ে ওঠার জন্য খাদ্য উপাদান দরকার, যেমন ধরুন নাইট্রোজেন, যেমন ফসফরাস, যেমন সালফার, যেমন পটাশ, এরকম আরো কিছু মাইক্রো অনুখাদ্য আছে, সেগুলো কিন্তু মাটির মধ্যেই থাকে বা আমরা মাটির মধ্যে প্রয়োগ করি। এরপরে কি হয়, আমরা যদি ধরুন আমি প্রয়োগ করলাম 10 কেজি, আমি একটা উদাহরণ দিচ্ছি, 10 কেজি একটা সার 10-26-26 একটা প্রয়োগ করলাম, কিন্তু সেটা ভূমিক্ষয়ের জন্য হোক বা বৃষ্টির জন্য হোক বা ব্যবহারের প্রয়োগের মাধ্যমে হোক কিছুটা নষ্ট হয়, সেটা যদি আমরা মালচিং এর মাধ্যমে করতে পারি কিন্তু নষ্টটা কিন্তু অনেকটাই আমরা সেটাকে আটকাতে পারবো। কারণ মালচিং মানে তার মাটির উপরটা সে কভার করে দিচ্ছে, তাহলে সূর্যের আলোর জন্য যে তার ইউরিয়া জাতীয় যে সারগুলো লস হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেটা হবে না। বা বৃষ্টি যদি পড়ে সেই মাটিতে তাহলে সে খাদ্য উপাদান সমেত মাটি ধুয়েও যাবে না, তাহলে মাটির স্বাস্থ্য, আমরা যে সারটা দিচ্ছি মাটিতে সেই সারটা ফসল সঠিকভাবে পেতে পারবে। এই জন্য কিন্তু পলিমালচিং বা যে কোনো মালচিং, যে ধরনের আমি জৈব উপাদানগুলো বললাম সেই মাধ্যমে যদি মালচিং করা হয় তাহলে খাদ্য উপাদানগুলোকে আমি মাটির মধ্যে কিন্তু সুন্দরভাবে ধরে রাখতে পারবো।
1: বেশ, মানে মাটির স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে পলিমালচিং এর যে গুরুত্বটা অতি অপরিসীম।
0: একদম একদম। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে সিম্ব গোত্রীয় যে ফসলগুলো আছে, যেমন ধরুন এই যে বিনস বা মুগ বিনস, মুগ জাতীয় মুগ ডাল, এইগুলো যখন সিম্ব গোত্রীয় যে ফসলগুলো হয় না, সেগুলো যদি আমি মালচিং এর মধ্যে করি, এবং এটা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় দেখা গেছে যে কোথাও এক জায়গায় মালচিং করা হয়েছে সেম ফসলটাই আরেক জায়গায় মালচিং করা হয়নি, তাহলে এই সিম্ব গোত্রীয় ফসলগুলোর আমরা জানি শিকড়ে অর্বুদ হয়, যে অর্বুদটা, হ্যাঁ রাইজোবিয়াম, ঠিক সেই অর্বুদটার জন্য কিন্তু মাটির গুণগত মানটা বাড়ে, এবং সেই অর্বুদটা কিন্তু যদি মালচিং যেখানে করা হচ্ছে অর্থাৎ আচ্ছাদন পদ্ধতি যেখানে করা হচ্ছে সেখানে কিন্তু অর্বুদের সংখ্যাটা বেশি, তার মানে আমরা মাটিতে বেশি পরিমাণ তার অনুজীব যেটা বলে সেটা কিন্তু দিতে পারছি,
1: মাটির যে নাইট্রোজেনের পরিমাণটা সেটাও
0: বজায় থাকছে,
1: তার মানে মালচিংটা আমাদের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আর কি। আমরা সচরাচর চাষ করেই থাকি কিন্তু যদি এই রকম চিন্তা ভাবনা যদি একটু বদল করি তাহলে আমাদের জমির যে উর্বরতা বা কৃষির ক্ষেত্রে যে একটা বিপুল একটা পরিবর্তন আসতে পারে। বেশ, এই যে মালচিং এর কথাটা আমরা আলোচনা করছি, আমাদের কৃষক বন্ধুরা বা আমাদের শ্রোতা বন্ধুরা যারা আজকের অনুষ্ঠান শুনছেন, যদি তারা কেউ আগ্রহী হন, হয়তো তিনি মালচিং করবেন, তারা তাহলে কিভাবে এগোবেন বা খুব কম খরচে?
0: কম খরচে, ঠিক ঠিক, মানে আজকালকার দিনে কৃষি ব্যবস্থাটা এমন হয়েছে যে আমি খুব কম খরচে বেশি লাভ পেতে চাই, কারণ প্রধানমন্ত্রীও বলেছেন আমাদের যে ডাবলিং ফার্মার্স ইনকাম, অর্থাৎ ফার্মার্সদের মানে কৃষকদের ইনকামটাকে দ্বিগুণ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমাকে ইনকাম দ্বিগুণ করার দু তিনটে উপায় আছে, এক হচ্ছে ফলনটাকে বাড়াতে হবে, আর দু নম্বর হচ্ছে আমার ইনপুট কস্ট বা যেটা হচ্ছে আমার যে জিনিসগুলো দিচ্ছি, হ্যাঁ কৃষিক্ষেত্রে যে জিনিসগুলো প্রয়োগ করছি তার খরচটা কমাতে হবে। কিন্তু মালচিং এর জন্য কৃষক বন্ধুদের মনে হতে পারে যে আমি এক্সট্রা আবার কেন মাটিটাকে ঢাকা দেবো, কিন্তু এইটার, যেহেতু আমি বললাম যে আমি সারটা দিচ্ছি সেই সারটা আমার কিন্তু পুরোটা ফসল পাচ্ছে না, যদি আমি আচ্ছাদন না দিই তাহলে আচ্ছাদনের মাধ্যমে আমি ফলনটাকে বাড়াতে পারছি, এবং তার সাথে সাথে ভূমিক্ষয় যেটা ভবিষ্যতে আগামী ভবিষ্যতে একটা বিভৎস একটা সমস্যা হতে পারে সেটাকে আমি আটকাতে পারছি, তাহলে আমি কিন্তু ইনকামটাকে আমি ডবল করতে পারছি বা ইনকামটাকে আমি বাড়াতে পারছি। এবারে খুব সহজে যদি আমি মালচিং করতে চাই তাহলে কিন্তু আমাদের কৃষক বন্ধুদের কাছে যেগুলো খুব সহজেই পাওয়া যাবে, যেমন খড়, যেমন গাছের পাতা, যেমন কলা গাছের পাতা, মানে যেগুলো বড় বড় হয়, খেজুর গাছের পাতা, আগাছার গাছ। আগাছার গাছের ক্ষেত্রে আমি প্রথমে বললাম যে আগাছার গাছ কিন্তু ফুল আসার আগে ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে কি, যদি ফুল চলে আসে সেই ফুলটা যখন আমি মাটিতে, যেহেতু আগাছার গাছটাকে আমি মাটিতে দিচ্ছি তাহলে সেখান থেকে আবার আগাছা জন্মাতে পারে, আমি একজন্য করছি কিন্তু আরেকটা অন্য উপায় মানে হয়ে যাবে, সেটা না করে সেটা আমরা ফুল আসার আগে আগাছাটার গাছটাকে ব্যবহার করলাম। আবার বেশ

0: কিছু আগাছা আছে যেগুলো হয়তো কাণ্ড থেকে জন্মে যায়, সেই সেই আগাছাগুলো কিন্তু আমি ব্যবহার করবো না।
1: আচ্ছা,
0: ঠিক আছে, তাহলে সেই আগাছাগুলো বাদ দিয়ে বাকি আগাছার গাছ দিয়ে বা চটের বস্তা, সিম্পল চটের বস্তা দিয়ে বা কাঠের গুড়ি দিয়ে আমি আচ্ছাদন করলাম। আচ্ছাদনটা আবার দুরকম ভাবে হতে পারে, আমি প্রথমে ধরুন গাছটাকে লাগিয়ে দিয়েছি, মানে শাড়িতে গাছটা লাগিয়ে দিয়েছি এবং বা ছিটিয়েও বুনেছি, তাহলে দুটো শাড়ির মাঝখানে আমি আচ্ছাদন দিতে পারি, প্লাস্টিক দিয়ে হোক, এই সহজ পদ্ধতি যেগুলো বললাম, খড় পাতা এগুলো দিয়ে হোক, আমি জাস্ট 2 ইঞ্চি মতো আমার পুরু মতো একটা ঢাকা দিতে হবে। কিন্তু এটাও দেখতে হবে যাতে, যেহেতু জৈব আগাছা, যাতে হাওয়া চলাচলটা একটু হতে পারে, যেটা পলিথিনের ক্ষেত্রে, পলিথিনের ক্ষেত্রে যে যেটা হাওয়া চলাচল করবে না, কিন্তু এর ক্ষেত্রে যেন হালকা হাওয়া চলাচল করে, সেজন্য আমরা বলি 2 ইঞ্চি মোটা মতো আচ্ছাদন দিতে, এবং গাছের গোড়াটা একটু ফাঁকা থাকবে, কারণ যাতে একটু সূর্যালোক পায়, যাতে ওইখানে সার দেওয়া যায়, যাতে ওটার মাধ্যমে আমি পাইপের মাধ্যমে জল দিতে পারি, সেই সুবিধার জন্য আমার এই পদ্ধতিগুলোর মাধ্যমে করা যাবে। এছাড়া আমরা যদি পলিথিন মালচিং এর দিকে যাই, বা যেটা আমি অজৈব পদ্ধতি বলেছিলাম, সে পলিথিন মালচিং এর কিন্তু 2-3 রকম পলিথিন আছে, যেটা আমি বলছিলাম, তার কিছু বেশ মাইক্রন, হ্যাঁ মাইক্রন, ঠিক, মানে পলিথিনের কতটা পাতি বাংলায় বলতে গেলে কতটা মোটা, হ্যাঁ ওই মাইক্রন অনুযায়ী সেটা আমরা সিলেকশন করব বা সেটা আমি নির্বাচন করব। যেমন বাদাম জাতীয় ফসল যেগুলো আছে, তার জন্য আমরা 7 মাইক্রন বলি একটা উপযুক্ত, 7 মাইক্রন ওলা প্লাস্টিক।
1: আচ্ছা,
0: স্বল্প মেয়াদি যে ফসলগুলো, ফসল তো অনেক আছে, তার মধ্যে যেগুলো কম, মানে যেমন মুগ, যেমন মুসুর, যেগুলো 60-65 দিনের ফসল, 50 দিনের ফসল, বা একটা ধরুন কোন সবজি জাতীয় ফসল যেগুলো মোটামুটি 2 মাস 2.5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়, সেই ফসলগুলোর জন্য 20-25 মাইক্রন আমরা পলিথিন শিট ব্যবহার করব। যেগুলো মিডিয়াম বা মাঝারি ফসল, যেমন 120-110 এরকম ধরনের যে দিনের ফসলগুলো, সেগুলোর জন্য আমরা 40-50 মাইক্রনের পলিথিন শিট বা পলিথিন যে পেপার সেগুলো ব্যবহার করব। আর দীর্ঘমেয়াদীর জন্য, মানে দীর্ঘমেয়াদীর জন্য একটু মোটা, বেশি মোটা ব্যবহার করব। আচ্ছা, আরেকটা জিনিস খুব খেয়াল রাখতে হবে, যখন আমরা পলিথিন মালচিং করব, সেই পলিথিন মালচিং এর সময় অনেক সময় কি হয়, 2-3টা গ্রীষ্ম বা 2-3টা বর্ষা বা এই শীত গ্রীষ্মের পরে কি হয়, পলিথিনটা কিন্তু একটা খড়খড়ে খড়খড়ে হয়ে যায় একদমই, তাই সেটা দেখতে হবে, সেটা যেন মাটির মধ্যে আমার মিশে না যায়, তাহলে কিন্তু আবার অপকার হবে, উপকারের জায়গায় অপকার
1: হয়ে যাবে,
0: তাহলে সেটা আমার সময় মতো সেটাকে পরিবর্তন করা, সেটাকে
1: সিজন খাওয়ানো যেতে পারে, বা ব্যবহারটা কতটা সিজন,
0: সেটা অনেকটা নির্ভর করবে কতটা মাইক্রোনের উপরে,
1: হ্যাঁ,
0: এবং কিভাবে পরিচর্যা হচ্ছে তার উপরে। একটা কৃষক বন্ধু একবার কেনার পরে প্রায় 2 সিজন বা 3 সিজন আরামসে সে ব্যবহার করতে পারে, তার কোনো ক্ষতি হবে না, কিন্তু বছর খানেক পরে, মানে 1.5-2 বছর পরে আস্তে আস্তে নষ্ট হয়, সেটা দেখতে হবে, একটু একটা কোনায় একটু ভাঁজ করলে বোঝা যাবে সেটা ভেঙে যাচ্ছে কিনা। পলিথিনটা যদি ভেঙে যায় তার মানে জানতে হবে সেটা কিন্তু আর ব্যবহার করা উচিত হবে না, ভেঙে গেলে তার সঙ্গে মাটির সঙ্গে মিশলে উল্টে আবার হিতে বিপরীত হবে। এইরকম ভাবে আমরা মোটামুটি ভাবে পলিথিন মালচিং এর মাধ্যমে এবং জৈব পদ্ধতির মাধ্যমে আমরা কৃষক বন্ধুরা খুব সহজেই কিন্তু মালচিংটা করতে পারে।
1: বেশ, এটা তো গেল। এবারে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে আসছে, একটু আপনি বলুন, যে সমস্ত কৃষক বন্ধুরা মালচিং এর কথা ভাববেন এবার থেকে, ঠিক কোন কোন ফসলের জন্য তারা ভাববেন যে এই আমার জমিতে এই চাষ করছে, আমি এক্ষেত্রে মালচিং ব্যবহার করতে পারবো?
0: ঠিক ঠিক ঠিক ঠিক, আমরা একটু একটু আলোচনা হয়েছে যদিও, সেটা হচ্ছে ধানের জমি, যেমন ধরুন ধান চাষ করা সম্ভব হবে না, কিন্তু যদি আমরা ধরুন সবজি জাতীয়, যেমন লঙ্কা, যেমন টমেটো, যেমন বাঁধাকপি, যেমন ফুলকপি, এগুলো কিন্তু ইজিলি বা সহজ, একদম সহজে আমরা মালচিং এর মাধ্যমে বা আচ্ছাদন পদ্ধতির মাধ্যমে চাষ করতে পারি, এগুলো হলো সবজির মাধ্যমে। আবার এইটাকে বলে হাই ভ্যালু ভেজিটেবল ক্রপ, অর্থাৎ যেগুলো থেকে আমি খুব বেশি পরিমাণে টাকা রোজগার করতে পারবো, ঠিক আছে, যেমন ক্যাপসিকাম।
1: আচ্ছা,
0: ঠিক আছে, ক্যাপসিকাম 3 রকমের, একটা সবুজ ক্যাপসিকাম যেটা আমরা ক্যাপসিকাম বলি, আর একটা রেড পেপার, একটা ইয়েলো পেপার, হ্যাঁ হলুদ রঙের একটা হয় আর একটা লাল রঙের হয়, সেগুলো কিন্তু আমরা আচ্ছাদন পদ্ধতিতে, এটা দেখা গেছে যে এমনি নর্মাল সাধারণ পদ্ধতি, যেটা আপনি বলছিলেন প্রথমে, যে প্রথাগত পদ্ধতিতে চাষ করে যা লাভ হবে, প্লাস্টিক মালচিং বা কোনো যে কোনো রকম মালচিং এর মাধ্যমে যদি আমরা এই ফসলগুলোকে চাষ করতে পারি, ক্যাপসিকাম বা এই রেড পেপার বা ইয়েলো পেপার বা লঙ্কা, টমেটো, বাঁধাকপি, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে রোগ জ্বালা কমে এবং প্রচুর পরিমাণে লাভ হয়। লঙ্কার ক্ষেত্রে বা টমেটোর ক্ষেত্রে খুব একটা ফাঙ্গাল ডিজিজ হয় বা রোগ জ্বালা হয়, নিমাটোড বলে, আপনি নিশ্চয়ই কৃষক বন্ধুরা জানে, নিমাটোড জাতীয় রোগ কিন্তু শিকড়ের মধ্যে আক্রমণ করে এবং শিকড়টাকে পুরো পচিয়ে দেয় এবং গাছের পর গাছ নষ্ট হয়ে যায়। সেটা কিন্তু এই আমরা যদি পলিথিন মালচিং বা যে কোনো মালচিং এর মাধ্যমে করি, তাহলে কিন্তু যেহেতু মালচিং এর মাধ্যমে মাটির যে টেম্পারেচার বা তাপমাত্রা কিছুটা বৃদ্ধি করা যায়, সেজন্য এই নিমাটোড জাতীয় অনেক রোগ কিন্তু হয় না।
1: আচ্ছা,
0: এছাড়া যেমন কিছু পেঁপে গাছ, ড্রাগন ফল, ড্রাগন ফলের নিশ্চয়ই কৃষক বন্ধুরা নাম শুনেছেন, একটা ক্যাকটাস জাতীয় গাছ যাতে ড্রাগন ফল হয়, ড্রাগন ফ্রুট বলে, যেটা এখন সমস্ত শপিং মল কলকাতা বিভিন্ন জায়গায় চারদিক গ্রামেগঞ্জেও ছড়িয়ে গেছে ড্রাগন ফল। স্ট্রবেরি, আনারস, শাক জাতীয় যে কোনো ফসল যদি আমরা লাইনে বুনি এবং লাইন দুটো লাইনের মাঝে যদি আমরা মালচিং করতে পারি কিন্তু ভালো ফল পাওয়া যায়। এছাড়া বেশ কিছু ফুল যেমন গাঁদা, গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, যেগুলো থেকে আমরা বেশি

0: মানে ইনকাম করতে পারি, সেইগুলো কিন্তু আমরা ইজিলি চাষ করতে পারি।
1: আচ্ছা, এক্ষেত্রে তাহলে আমি যদি একটু হিসাব পেতে চাই, এক্ষেত্রে আপনার খরচা কেমন হতে পারে?
0: খরচ দেখুন, যদি কৃষক বন্ধু যেটা জৈব পদ্ধতিতে করে তাহলে তার খরচ আমি বলবো যে জিরো, কারণ সে তো নিজের
1: রয়েছে,
0: নিজের যা কৃষক বন্ধু যা তার জমি থেকে পাচ্ছে, যেমন খড় পাচ্ছে, যেমন সে কাঠের গুঁড়ো পাচ্ছে, আগাছা পাচ্ছে, সেগুলো দিয়ে করলে তার খরচ কিছু নেই। শুধু শ্রমিক যদি লাগে তাহলে সেই শ্রমিক বা লেবারটা একটা দুটো লেবার লাগবে, বা সে নিজেও যদি করতে পারেন তাহলে নিজেও করতে পারে। প্লাস্টিকের ক্ষেত্রে এটা স্কোয়ার ফুট হিসাবে দাম হয়, মোটামুটি ভাবে এক স্কোয়ার ফুট প্লাস্টিকের বিভিন্ন ওই যে তিন রকম প্লাস্টিকের তিন রকম খরচের ব্যাপার আছে, থিকনেসটা যে না থিকনেস না যেটা ওই স্বচ্ছ একটা স্বচ্ছ একটা কালো, হ্যাঁ বললাম না সেই ওই স্বচ্ছ প্লাস্টিকের দাম কিছুটা কম, কালো প্লাস্টিকের দাম তার থেকে একটু বেশি, আবার ওই দুটো পড়লে পলা প্লাস্টিক তার থেকে একটু বেশি। মোটামুটি ওই 10 টাকা পার স্কোয়ার ফুট থেকে শুরু করে 50 টাকা স্কোয়ার ফুট হিসাবেও মতো প্লাস্টিক আছে। তো ওই একবার করলে যেহেতু একটা তিনটে সিজন মানে একটা বছর আমি আরামসে পার করতে পারি, তাহলে খরচের হিসাবের থেকেও আমি ফলন যেহেতু বেশি পাবো, আমি অর্থকরী হিসাবে কিন্তু কৃষক বন্ধু লাভজনক হবে। এটা আমি শুধু বলছি বলে নয়, এটা হচ্ছে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কিন্তু এটা একটা প্রমাণিত।
1: এবং এই যে আমাদের তিনটে সিজন যেটা বলছেন বা সারা বছর ধরে এক বছর থেকে দেড় বছর ব্যবহার করতে পারবো, সেই সময় যে সমস্ত সিজনগুলো আসছে, কখনো গরম পড়ছে, কখনো শীত বা কখনো বর্ষা, সব ক্ষেত্রেই তো
0: ব্যবহার করা যাবে। বর্ষাকালে যেহেতু ধান গম এটা করতে আমি পারছি না, তাহলে সেক্ষেত্রে আমি যদি উঁচু মাঝারি জায়গা হয় তাহলে কিন্তু যে কোনো ফসল করতে পারি, বর্ষাকালও হতে পারে, শীতকালও হতে পারে, আবার গ্রীষ্মকালও হতে পারে।
1: বেশ, আমাদের আলোচনার সময় প্রায় শেষ। আমরা আজকের আলোচনা করছিলাম যে মাটি সুরক্ষার অন্যতম, মাটি স্বাস্থ্য সুরক্ষার অন্যতম উপায় হতে পারে মালচিং। আর যে সমস্ত শ্রোতা বন্ধুরা আজকের অনুষ্ঠান শুনলেন, আশা করি আপনারা বুঝতে পারলেন, ডক্টর মুখার্জি খুব সুন্দরভাবে বললেন যে কেন মালচিংটা আজকের আমাদের ভাবতে হচ্ছে নতুনভাবে, আপনারা যে প্রথাগত চাষ করছেন সেখান থেকে সরে এসে মালচিং এর কি উপকারী দিকগুলো আপনারা আজকের আলোচনার মাধ্যমে শুনলেন, এবং আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগছে সেগুলো আমাদের আকাশবাণী কলকাতার যে ফেসবুক পেজ আকাশবাণী কলকাতা এগ্রিকালচার হাব, সেখানে আমরা রিলস আকারে ছাড়ছি, সেখানে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, কিংবা আপনারা চাইলে সরাসরি আমাদেরকে চিঠি কিংবা মেল করেও জানাতে পারেন। চিঠি লিখুন কৃষি কথার আসর বা যে অনুষ্ঠান শুনে লিখছেন, কৃষি কথার আসর বা ক্ষেত খামারের কথা, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, অথবা মেল করুন aircoalagri@gmail.com। আজ এই পর্যন্ত, ডক্টর মুখার্জি আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শ্রোতা বন্ধু থেকে বুঝিয়ে বলার জন্য।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ,
1: নমস্কার। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।
2: এতক্ষণ শুনছিলেন ক্ষেত খামারের কথা, এখানে শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই আপনার স্বাস্থ্য।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো

0: আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700-001 পশ্চিমবঙ্গ ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mairtrwkathaj@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com, mairtrweebandhu, maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com, mairtrweebandhu, maitribandhu23@gmail.com।
3: আকাশবাণী মৈত্রী, আপনার স্বাস্থ্য একটু পরেই।

0: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, নার্ভের অসুখে সঙ্গীতের প্রভাব। এ নিয়ে একটি কথিকা বলছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাম্বাদিত্য দাস।
1: গত তিন দশক ধরে বিশ্বজুড়ে যেই গবেষণা হয়েছে সেটা কিন্তু বলছে যে মিউজিক থেরাপি কিন্তু নিউরোলজিক্যাল ডিজিজে বেশ অ্যাডভান্টেজিয়াস, বিশেষ করে রিহ্যাবিলিটেশন ফেজটাই, মানে যখন পেশেন্ট রিকভার করছে। একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। আমারই একজন পেশেন্ট, বয়স্ক ভদ্রলোক, উনি রিটায়ার্ড প্রফেসর, হঠাৎই আমার কাছে এলেন একদিন যে কথাটা বন্ধ হয়ে যাচ্ছে। মেডিকেল টার্মসে আমরা যেটাকে বলি নন ফ্লুয়েন্ট অ্যাফেশিয়া। উনার মাথার ছবি করা হলো, ঠিক যেমন ভাবা হলো যে দেখা গেল যে ব্রেনের বাঁ দিকে ওনার একটা স্ট্রোক হয়েছে। যাই হোক, অ্যাকিউট ট্রিটমেন্ট করে ওনাকে স্টেবিলাইজ করা হলো, দিয়ে যখন ওনাকে বাড়ি ফেরানো হচ্ছে তখনও কিন্তু ওনার কথা বলার ক্ষমতাটা ফেরেনি। পরবর্তী ক্ষেত্রে উনি ফলো আপ করলেন, আমরা মিউজিক থেরাপি দিয়েছিলাম ওনাকে, স্পেসিফিক্যালি বলতে গেলে মেলোডিক ইন্টোনেশন থেরাপি। দৈনন্দিন দিনে যেই কথাগুলো আমরা বলি সেই কথাগুলোকে গানের ছলে ওনাকে বলতে শেখানো, বেসিক্যালি খুব সহজভাবে বললে। আসলে আমাদের ব্রেনে না নানান জায়গার নানান কাজ রয়েছে, যেমন বাঁ দিকের ব্রেন দিয়ে আমাদের কথা বলা মানে ল্যাঙ্গুয়েজটা চালিত হয়। তাই ওনার যখন বাঁ দিকে স্ট্রোকটা হলো ওনার কিন্তু কথা বলাটা বন্ধ।

0: হয়ে গেল। কিন্তু যখনই আমরা গানের ছলে ওনাকে বলার প্র্যাকটিস করানো শুরু করলাম, এই গানটা কিন্তু মেনলি কন্ট্রোল করে ডান দিকের ব্রেন দিয়ে। তো এই ডান দিকের ব্রেনটা যেহেতু ওনার ভালো আছে, উনি কথা বলাটা গানের ছলে যখন বলছেন, তখন কিন্তু আস্তে আস্তে আমরা বেশ ইম্প্রুভমেন্ট দেখতে পেলাম। উনি কিন্তু এখনও ফলো আপ করেন এবং নিজের কথা বলার ক্ষমতাটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই ফিরে পেয়েছেন। তো এই মিউজিক থেরাপি, এটা কিন্তু নানানভাবেই নিউরোলজিক্যাল ডিজিজে আমরা অ্যাপ্লাই করি। যেমন কোনো ক্ষেত্রে শুধুমাত্র গান শোনা দিয়েই হয়, আবার কোথাও কোথাও পেশেন্টকে অ্যাক্টিভলি আমরা বলি গান এবং বাজনায় ইনভলভড হতে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি যে ইম্প্রোভাইজেশন টেকনিক্স, সেখানে পেশেন্ট এবং থেরাপিস্ট দুজনেই সেই মোমেন্টেই মিউজিক ক্রিয়েট করে, মেবি লিরিক্সের থ্রু দিয়ে, মেবি হচ্ছে মিউজিকের ইনস্ট্রুমেন্ট দিয়ে। আর লাস্টলি আরেকটা থেরাপি হয় যেটাকে বলে ভাইব্রো অ্যাকোস্টিক থেরাপি। এই ক্ষেত্রে কিছু বিশেষ বেড বা যন্ত্রের মাধ্যমে টাচ এবং সাউন্ড দুটোকেই আমরা হচ্ছে রিদমিক স্টিমুলেশন দিই পেশেন্টকে, যাতে কি দুটোই কোঅর্ডিনেটেড হয়। সবগুলোর ক্ষেত্রেই দেখা যায় যে নিউরোলজিক্যাল ডিজিজগুলোতে এটা কিন্তু ফেভারেবল আউটকাম দেয়। যেমন স্ট্রোকের রোগীদের ক্ষেত্রে, পার্কিনসনস ডিজিজের পেশেন্টদের, সেরিব্রাল পলসির বাচ্চাদের, ডেমেনশিয়া রোগে আক্রান্ত রোগীদের অথবা এপিলেপসি পেশেন্টদের, এদের সবের ক্ষেত্রেই দেখা যায় যে মিউজিক থেরাপি দেওয়াতে ইম্প্রুভমেন্ট কিন্তু রয়েছে। এই মিউজিক থেরাপি ব্রেনের একটা মেডিকেল যেই ভাষাতে আমরা বলি নিউরোপ্লাস্টিসিটি, মানে ব্রেনের যেই বাকি অংশগুলো রয়েছে সেই অংশগুলোকে এনগেজ করে ব্রেনের ফাংশনটাকে কিন্তু আস্তে আস্তে বাড়ায় এবং তারই ফলে এই ইম্প্রুভমেন্টগুলো আস্তে আস্তে দেখা যায়। বিদেশে তো অলরেডি এটার চল এখন অনেকটাই, আমাদের দেশে হয়তো এখনও খুব সিলেক্টেড কিছু সেন্টার্সে এই মিউজিক থেরাপি হয়। কিন্তু এটা বলা ভালো যে যদি ইভেন মানে কাছাকাছি এরকম সেন্টার নাও থাকে, বাড়িতে বসে এই ধরনের পেশেন্টদের তাদের নিজেদের পছন্দের যেই গানগুলো ছিল সেগুলো শোনালেও কিন্তু দেখা গেছে বেশ লাভ হয়।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠান শুনলেন। আজকের বিষয় ছিল নার্ভের অসুখে সঙ্গীতের প্রভাব। এ নিয়ে একটি কথিকা বললেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাম্বাদিত্য দাস। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: শুনছিলেন আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: এখন শুনবেন আজকের অন্যান্য অনুষ্ঠানগুলো সম্পর্কে।

একটু পরেই সন্ধে সাতটায় শুনতে পাবেন বাংলা নাটক ফেরা, রচনা দেবব্রত দাশগুপ্ত, প্রযোজনা সৌমেন বসু। বাংলা ব্যান্ডের গান 8:15, উপস্থাপনায় থাকছেন অরিজিৎ ঘোষ। রাত 9:00 রয়েছে কথায় গানে, উপস্থাপনায় থাকবেন অরিজিৎ ঘোষ। বিশ্ব পরিক্রমা 9:15, 9:45 সিনেমা জগৎ, শুনবেন অরিন্দম সাহা সর্দারের একটি সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে দেবশ্রী ঘোষ। আজকে এই এই অনুষ্ঠানে এই সাক্ষাৎকারের শুনবেন প্রথম পর্ব। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে খামরাজ রাগে খেয়াল এবং কাফি রাগে ঠুমরি পরিবেশন করবেন বিদুষী অঞ্জনানাথ। তাকে তবলায় সহযোগিতা করছেন অসিত জানা এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। উপমহাদেশের খবর 10:45।

রাত ১১টায় হারানো দিনের গান। তুলসী চক্রবর্তী, ভানুমুখ বন্দ্যোপাধ্যায়, জহর রায়, নবদ্বীপ হালদার প্রমুখ শিল্পীদের উপস্থিতিতেই হাস্য অভিনেতা রূপে তিনি বাংলা ছবিতে নিজের জমি মজবুত করেছিলেন। ঘর ছাড়া ফাবুগুড়ে বাউন্ডুলে কোনো দেশে শাকিন না থাকা জীবনপুরের পথিক রূপী পলাতক চরিত্রে তিনি অপ্রতিদ্বন্দ্বী। শুভেন্দু চট্টোপাধ্যায় তাকে বলতেন জেঠু, মহানায়িকা তাকে ডাকতেন ভালো ছেলে। স্টুডিও পাড়ায় তিনি ছিলেন সবার প্রিয় অনু কিংবা অনুদা। তিনি প্রবাদ প্রতিম অভিনেতা অনুপ কুমার। আজ অনুপ কুমারের জন্মদিনে হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় অনন্য অনুপ, উপস্থাপনায় থাকছেন অরিজিৎ ঘোষ। আর রাত ১২টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনছিলেন আজকের অন্যান্য অনুষ্ঠানগুলি সম্পর্কে, একটু পরেই শুনতে পাবেন বাংলা নাটক ফেরা, লেখক দেবব্রত দাশগুপ্ত, প্রযোজনা সোমেন বাসু।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: লেখক দেবব্রত দাশগুপ্ত, প্রযোজনা সৌমেন মাসু।

0: আজকের নাটক ফেরা। রচনা দেবব্রত দাশগুপ্ত, প্রযোজনা সৌম্যেন বসু। নাটক ফেরা।
1: সর্বতিয়া
2: মাঝি,
1: সাবানে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিস তো?
2: হ্যাঁ হ্যাঁ। তো মাঝি, এগুলোটা ভিজে গেল, পর পাইপ মে জল এলো না।
1: ওই এসে যাবে, তুই আয় হাত ধুয়ে একটু চা খেয়ে নে। হ্যাঁ রে, বাড়িতে বলে এসেছিস তো, দিনের বেলাটা কিন্তু এখানে থাকবি।
2: হ্যাঁ হ্যাঁ। ডাক্তার বাবুর দোষ কখন আসবে মাঝি?
1: এসে যাবার কথা তো সকাল 9:30-এর মধ্যেই।
2: ডাক্তার বাবু বি ফিরলো না?
1: না, ওর ফিরতে দেরি হবে, হাসিমারায় কি একটা যেন গন্ডগোল হয়েছে। এই নে চা খা, আর ওই ডিশের তলায় রুটি ঢাকা আছে, নিয়ে নিস।
2: আচ্ছা।
1: শিখর দা শিলিগুড়ি থেকে বাসে উঠতে পারলো তো?
2: উনি ভি ডাক্তার মাঝি?
1: হ্যাঁ। হ্যালো, ও হ্যাঁ হ্যাঁ বল, খোকা ফোন করছে রে সর্বতিয়া, কেমন আছিস? পড়ার চাপ? বাজে কথা বলো না, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি এটুকু রাস্তা তুমি মাসে একবার আসতে পারো না? তোর বাবা বলছিলেন খোকা এসে রুগীটুকু দেখা শুরু করলেই আমি ওর কম্পাউন্ডার হয়ে যাব। হ্যাঁ, টাকা পেয়েছিস? না, তোর বাবা তো বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তুই কিন্তু সাবধানে।

0: শেখরদা জল
1: দাও।
0: ভাবলাম বোধ হয় আজ আর এলেনি না।
1: আর বলো না, ট্রেনটা ঘন্টা দুয়েক লেট করলো।
0: চায়ের জলটা চাপাও সর্বতিয়া।
2: চায়ের জল চাপিয়ে দিয়েছি মাঝি।
0: একটু শেখরদা আসছি।
1: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মমতা, অমিয় কোথায় গেছে? চেম্বারে?
0: না, আজ তো রোববার, চেম্বার তো বন্ধ।
1: ও, তাহলে কোথায়?
0: আমি আসছি শেখরদা, এ নিন চা।
1: আহ ফাইন।
0: আরে 9:30 অবধি তো ঘরেই ছিল, প্রিয় বন্ধু আসছে, তারপরে এসডিও গাড়ি নিয়ে হাজির। হাসিমারা স্বাস্থ্য কেন্দ্রে কিছু গোলমাল হয়েছে।
1: গোলমাল? কি গোলমাল?
0: কি একজন পেশেন্ট মারা গেছে।
1: ও,
0: তাই নিয়ে ভাঙচুর, সেই জন্য তো ইনকোয়ারিতে গেলেন ওরা।
1: তোমার ছেলের খবর কি বলো?
0: এই তো একটু আগে ফোন করেছিল, উঠতে এবার ফাইনাল ইয়ার। পড়াশোনার যা চাপ, বাড়িতে আসতেই পারে না। চানটা সেরে নিন শেখরদা, বাথরুমে তোয়ালে সাবান সব আছে।
1: মমতা, অভ্যাসটা কিন্তু খুব খারাপ করে দিচ্ছ, ফিরে গিয়ে কিন্তু খুব অসুবিধায় পড়বো।

0: হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এটা ডাক্তার মুখার্জির বাড়ি। না, ডাক্তারবাবু তো নেই। ঠিক আছে ঠিক আছে, এলে বলে দেবো। নমস্কার শেখর দা।
1: জেগে গেছি,
0: খুব ঘুমোলেন কিন্তু,
1: খাওয়াটা খুব বেশি হয়ে গেছে
0: তাই বুঝি।
1: জানো মমতা, এই পোস্ত খেলাম বহুদিন পর। আমার যে রান্না করে ডাল ভাত আলু সিদ্ধ আর আদা জিরে দিয়ে মাছের ঝোলের বাইরে সবটাই তার কাছে আউট অফ সিলেবাস। কটা বাজে মমতা?
0: 5:30 হবে।
1: বাইরে তো বেশ অন্ধকার হয়ে গেছে দেখছি।
0: সেপ্টেম্বরের শেষ, তো শীত আসছে।
1: তোমাদের ওই অ্যালবামটায় আমার অনেকগুলো ছবি আছে দেখলাম।
0: হ্যাঁ, ওর সঙ্গে আপনার, আপনার সঙ্গে।
2: চা মাজি,
0: বারান্দায় দে।
2: জি,
0: চলুন চলুন শেখর দা, আমরা বাইরে গিয়ে বসি। বসুন, এই চেয়ারটায় বসুন।
1: দেখো মমতা, কুয়াশাটা কেমন জমাট বেঁধে মাঠের উপর রয়েছে।
0: শেখর দা, আপনি আপনি কবে জানতে পারলেন?
1: বীর মাস চারেক বাদে।
0: তার আগে কি কিছুই বুঝতে পারেননি?
1: না, কিন্তু আমার বোঝা উচিত ছিল। অবশ্য এও ভাবি, বুঝলেই বা কি করতাম। জানো মমতা, প্রায় 20 বছর হতে চলল, কিন্তু আজও আমার সব স্পষ্ট মনে পড়ে। মনে হয় যেন গতকালের ঘটনা।
3: মাছের ফ্রাইটা দুরন্ত হয়েছে না শেখর? আমি তো প্রায় 9টা খেয়ে ফেললাম।
1: 9টা ফ্রাই খেলি?
3: হ্যাঁ।
1: আর কালকে তুই কাউকে না কাউকে প্রেসক্রাইব করবি যে তেল ঘি ভাজা বুঝি একেবারে সব বন্ধ।
3: বলেছিস,
1: বউ কেমন দেখলি?
3: ফ্যান্টাস্টিক, খুঁজে খুঁজে বের করেছিস বটে।
4: পরশু তো বেরোচ্ছিস শেখর?
1: হ্যাঁ, পুরী এক্সপ্রেস।
4: কদিনের হানিমুন?
1: 2-3 দিন আর চিল্কা 2 দিন।
5: একটা গলব্লাডার অপারেশন ছিল সকালে, পেশেন্টটাকে দেখে যাই। চলি রে
4: দাদা।
1: কি হলো, চোখ মুখের অবস্থা ওরকম করে আছিস কেন? খুব উত্তেজিত মনে হচ্ছে।
4: এদিকে আয়, এই পাশটায়।
1: হাত ছাড়, যাচ্ছি। এবার বল।
4: একটা কথা বলবো দাদা, কিছু মনে করিস না, হয়তো আজকের দিনে বলাটা, কিন্তু
1: ব্যাপারটা কি হয়েছে বল না।
4: আমার বন্ধু দেবারুদিকে চিনিস তো?
1: হ্যাঁ,
4: স্কুলে আমাদের সঙ্গে পড়ায়।
1: আরে বাবা, কি হয়েছে বল?

0: বসে ছিল, একটু আগে চলে গেল। ও বলছিল
1: কি বলছিল সেটাই বল না।
0: নতুন বৌদিখানা কি ও গত সপ্তাহে দুদিন বোটানিক্যাল গার্ডেনে দেখেছে, এক ভদ্রলোক
1: কি
0: এক ভদ্রলোক ওর কোলে মাথা রেখে শুয়েছিল।
1: ও কি করে চিনল?
0: না না ওখানে না, এখানে দেখে ও রিকগনাইজ করলো বৌদিকে।
2: আমি এসে গেছি, সে কোন কোথায়?
0: অমিয়দার বৌদি এসেছে দাদা। দাদা
1: দূর, কাকে দেখতে কাকে দেখেছে তোর বন্ধু?
0: না রে দাদা।
3: আবার তো বিয়ে করতে পারতেন, করা যায় না?
1: জানি না আসলে কি জানো মমতা, ইচ্ছেও করল না। জানো বিয়ের পর প্রায় চিঠি আসত, ও বলত কে ওর বন্ধু জয়তী সেই লেখে। একদিন আবছা স্ট্রাইকও করেছিল মনে,
3: মানে
1: একদিন খামটা ওকে দেবার আগে চোখ বুলোলাম বেহালার ছাপ। আমি তখন মানিকতলায় ফ্ল্যাট নিয়েছি, মনে হলো বেহালা থেকে মানিকতলা এটুকু রাস্তা আসে না, অথচ চিঠি লিখে প্রায়। তারপর একদিন ঘটনাটা ঘটেই গেল।
4: সব ঠিক আছে, ফাইল, ক্যামেরা, টর্চ, পেন, তোয়ালে, হ্যাঁ সব ঠিক আছে।
1: কটা বাজে মোহিনী? আমার ঘড়িটা ওখানে।
5: খাবার দিয়েছি টেবিলে, এখন 6:25।
1: সন্ধে লাগেনি, এর মধ্যে 6:25, বেশ দেরি হয়ে গেল। দাও দাও একটু নুন দাও তো মোহিনী। সুনির্মলের বাড়িতে 6:30 মধ্যে পৌঁছানোর কথা।
5: ট্রেন কটায় তোমাদের?
1: ট্রেন তো 10:54, কিন্তু সুনির্মলের বাড়ি থেকে আমরা সবাই একসাথে বেরোবো। আসলে এই সেমিনারটাতে না গেলেও চলতো, কিন্তু সত্যকে চেনো তো, সত্য বিশ্বাস
5: মেডিকেল কলেজের?
1: হ্যাঁ, সত্য একটা মেন্টাল ডিপ্রেশনে ভুগছে। আমরা 4-5 জন তাই ঠিক করলাম ওকে নিয়ে একটু দূরে বেরিয়ে আসি।
5: কবে ফিরছো?
1: কাল সকালে পৌঁছচ্ছি, আমাকে একটু জল দাও।
5: দিচ্ছি না,
1: কাল মিটিং, পরশু মিটিং। আচ্ছা মোহিনী, এই বাঁকুড়ায় দেখার কি কি আছে বলতো?
5: বাঁকুড়ায় দেখার তো অনেক কিছু, বিষ্ণুপুর, শুশুনিয়া পাহাড়, মুকুটমণিপুর।
1: দূর, আজ শুক্রবার, শনি, রবি, সোম, মঙ্গলবার, মঙ্গলবার আমি ফিরবই। আচ্ছা মোহিনী, তোমার ভাই একদিন এখানে থাকবে তো?
5: বাচ্চু? হ্যাঁ, এখান থেকে কলেজ করবে।
1: মোহিনী গামছাটা একটু দাও।
5: হ্যাঁ এই যে।
1: আর শুনো, দরজায় কিন্তু ভালো করে খিল লাগিয়ে শোবে, গলা না চিনতে পারলে কিছুতেই দরজা খুলবে না, কেমন?
5: আচ্ছা বাবা, আচ্ছা।
1: মোহিনী, আমার কিন্তু একদম যেতে ইচ্ছে করছে না।
5: কি হচ্ছে? ছাড়ো, জানলা খোলা আছে তো,
1: না
5: কেউ দেখে ফেলবে।

0: বাস বাস সর্দারজি, আমি এখানেই নামব। সর্দারজি, কত মিটার হয়েছে?
1: ২৬ রুপিয়া ৭০ পয়সা বাবুজি।
0: ২৬ রুপিয়া ৭০ পয়সা, 10-20।
1: জি হ্যাঁ।
0: মোহিনী, কি রে সবাই ঘুমিয়ে পড়ল না? মোহিনী, মোহিনী,
2: কি ব্যাপার? তুমি
0: না, যাওয়া হলো না। আজ বিকেলে সত্য আত্মহত্যা করেছে।
2: কিন্তু
0: চলো ভেতরে চলো, ঘুমোচ্ছিলে নাকি?
2: না, এই সন্ধ্যে থেকে না ভীষণ মাথা ধরেছে জানো, দুটো ট্যাবলেট।

0: ওষুধের দোকান থেকে।
1: আরে ও কিচ্ছু না, এক্সপোজার। আর ড্রয়ারে তো ওষুধ রয়েছে।
0: ড্রয়ারে ওষুধ? এই না না শোনো, মানে ব্যাগটা রাখো, ওষুধটা নিয়ে এসো না, ওগুলো পুরনো ওষুধ, কোনো কাজ হবে না।
1: কি ব্যাপার বলো তো, চলো ভেতরে চলো, তোমার মাথা ব্যথা আমি সারিয়ে দেব।
0: তুমি যাও, আমি আসছি।
1: বৃষ্টি চলে জুতোটা একেবারে। মোহিনী, একে রাত 11:30টার সময় আমাদের শোবার ঘরে কে? একে মোহিনী,
2: তারপর শেখরদা
1: ভদ্রলোক পরে জেনেছিলাম ওর নাম প্রণবেশ। আমাকে দেখে মাথা নিচু করে বেরিয়ে গেলেন। মোহিনী ব্যালকনিতে দাঁড়িয়ে রইল। আমি বলেছিলাম, যা করেছ যদি সম্পর্কের দিক থেকে মনে হয় অন্যায় করেছ, তবে ভুলে যাও সব। আর যদি নিজের কাছে এই ব্যাপারটা সঠিক বলে মনে হয়, তবে তুমি আমাকে জানিয়ে দিও।
2: তারপর
1: দুটো অপারেশন ছিল, রাতে বাড়ি ফিরতে বেশ দেরি হল। দেখলাম বাইরে থেকে দরজা বন্ধ, ডুপ্লিকেট চাবি দিয়ে তালা খুললাম। বারান্দার আলো জ্বলছে, অথচ ঘর অন্ধকার। ঘরের আলো জ্বালালাম, বিছানার দিকে নজর পড়তে দেখি বালিশের পাশে একটা চিঠি, মোহিনীর চিঠি।
0: আমি চললাম শেখর, আমায় খুঁজো না, তাতে তোমার বা আমার কারোরই লাভ হবে না। প্রথম থেকেই এ বিয়েতে আমার আপত্তি ছিল, কিন্তু বাধ্য হয়েছিলাম। তাছাড়া আজও প্রণবেশ চাকরি পায়নি, জানি অন্যায় করলাম তোমার প্রতি, কিন্তু আমি নিরুপায়।
1: এখনো চিঠির প্রতিটা অক্ষর আমার স্পষ্ট মনে আছে।
2: চলুন ঘরে গিয়ে বসবেন।
1: হ্যাঁ চলো,
2: বড় আলোটা নিভিয়ে দিই।
1: কি যেন ডাকছে মমতা,
2: দেখছি কে?
3: আমরা বৌদি।
2: কি ব্যাপার জয়ন্ত?
1: কে মমতা?
2: এ পাড়ারই ছেলে।
3: দাদা আছেন বৌদি?
2: না, উনি তো সেই সকালে বেরিয়েছেন।
3: মুশকিল হয়ে গেল।
2: কেন?
3: আমাদের পাশের বাড়িতে দিন দশেক হলো একজন নতুন ভাড়াটে এসেছেন। পোস্ট অফিসে কাজ করেন ভদ্রলোক।
2: তো
3: হাই প্রেশার আছে বোধহয়, অন্ধকারে কুয়োতলায় পড়ে গিয়েছিলেন। ওর স্ত্রী ডাকাডাকি করাতে আমরা গিয়েছিলাম।
2: তারপর
3: তুললাম, দেখি কেমন ঘোলাটে চোখে তাকিয়ে রয়েছেন, কথা বেরোচ্ছে না। রাতও হয়েছে, এই অন্ধকারে অত দূরে হাসপাতালে নিয়ে যাওয়া। চলি বৌদি।
2: একটু দাঁড়াও তোমরা, আমি ঘর থেকে আসছি। শেখরদা?
1: বুঝতে পেরেছি, কিন্তু সেটা তো কোনোভাবেই সম্ভব নয়। আমি ডাক্তার ঠিকই, কিন্তু আমার কাছে কোনো অ্যাপারেটাস নেই, এমনকি আমার স্টেথোটাও পর্যন্ত।
2: ওটা তো আছে,
1: কিন্তু ওষুধ?
3: ওষুধ আমরা এনে দেব, প্লিজ চলুন।
1: আচ্ছা বেশ চলো, তুমি একটু দাঁড়াও, আমি জামা কাপড়টা পাল্টে আসছি।
2: জয়ন্ত, উনি তোমাদের দাদার বন্ধু, টর্চ দেখিয়ে নিয়ে যাও, নতুন লোক।
1: চলো।
3: হ্যাঁ
1: মমতা, অমিয়লি পাঠিয়ে দিও।

0: এই যে এই বাড়িটা। বৌদি,
1: কে?
0: আমরা। লাখু ভালো বৌদি, ডাক্তারবাবুর বন্ধু, ইনিও ডাক্তার। আসুন ডাক্তারবাবু।
2: তোমরা যাও, বাইরে অপেক্ষা করো। আর শুনো, কাছাকাছি একজন থেকো, দরকার মতো।
0: হ্যাঁ, ঠিক পাশের বাড়িটাই আমাদের, বুঝলেন? কোনো চিন্তা করবেন না, ডাকলেই চলে আসবো। চলি বৌদি। এই তো রোহিণী এসে গেছে।
1: ডাক্তারবাবু এসেছেন মা?
3: হ্যাঁ, আমার মেয়ে রোহিণী।
1: দত্ত কাকিমা ফ্লাক্সে করে দুধ দিয়ে দিলেন।

0: হাতটা একটু লুজ করেন, আরেকটু করেন, ঠিক আছে আমি পালসটা দেখব। হ্যাঁ একটা টর্চ দেখি,
1: এই যে
0: ওর এখানে থাকবার দরকার নেই।
1: কিন্তু এত রাতে?
2: ঠিক আছে মা, আমি বরং কুকুদের বাড়ি যাই, দরকার হলে দেখো।
1: ইয়ে শোন না, থাক।
0: এরকম কতদিন থেকে?
1: প্রায় 4 বছর।
0: ডাক্তার দেখানো হয়নি?
1: হ্যাঁ,
0: কিন্তু আমি তো অ্যাটেন্ড করবো না মোহিনী। এতদিন পর প্রতিশোধ নেবার একটা দারুণ সুযোগ পেয়েছি, এটাকে আমি কিছুতেই হাতছাড়া করব না।
1: শেখর, শেখর, আমি তোমাকে একজন শক্ত পুরুষ মানুষ বলে জানতাম, তুমি এত সহজে নইয়ে পড়লে। এই সহজ লোভটা এড়াতে পারছো না?
0: না পাচ্ছি না, কারণ যে অবস্থায় তুমি আমায় ছেড়ে চলে এসেছিলে।
1: এই শোনো, শুনছো প্রণবেশ, শেখর দেখো না কিরকম যেন করছে। প্রণবেশ, শেখর প্লিজ একটু দেখো।
0: করুক,
1: এরকম একজন রোগীর সামনে দাঁড়িয়ে এসব পুরনো কথাগুলো তুলে কি লাভ শেখর? ও তো আমাকে জোর করে ঘর থেকে বের করে আনেনি, আমি স্বেচ্ছায় বেরিয়ে এসেছিলাম।
0: তোমাকে বাদ দিলে লোকটার অস্তিত্ব আমার কাছে অর্থহীন মোহিনী। খুন করতে গেলে দুটো জিনিস প্রয়োজন, যা দিয়ে খুন করা হচ্ছে এবং যে সেটা ব্যবহার করছে।
1: কিন্তু তুমিও তো একজন ডাক্তার শেখর, রোগীর সামনে দাঁড়িয়ে।
0: তার আগে আমি তো একজন মানুষ মোহিনী, ডাক্তার না হয়ে আমি উকিল, কেরানি, এমনকি রাস্তার ভিখিরি হতে পারতাম, কিন্তু কিন্তু রক্ত মাংসের মানুষ তো থাকতামই। আচ্ছা মোহিনী, এই লোকটার সঙ্গে থেকে তুমি সুখী হয়েছ?
1: শেখর, শেখর, আমি একরকম করে আমি নিজের মতো করে বেঁচে আছি। শেখর বড্ড দেরি হয়ে যাচ্ছে, প্রণবেশকে একটু দেখো, শেখর বড্ড দেরি হয়ে যাচ্ছে।
0: সরল, এপিলেপ্সি ধীরে ধীরে সিং করছে, এরপর স্টেজে কোমা। মোহিনী আমার চোখের দিকে একবার তাকাও, একে ছেড়ে আমার কাছে তুমি আসতে পারবে?
1: না, আমি ছাড়া উড়ার কেউ নেই।
0: কেন? তোমার মেয়ে রোহিণী কি বলো?
1: রোহিণী বিশ্বাস করবে না, তবু
0: কি
1: রোহিণী তোমার মেয়ে, ওর নয়।
0: কি বললে? ইম্পসিবল, কেন মিছে কথা বলছো মোহিনী?
1: এটাই সত্যি, এতগুলো বছর ওর সঙ্গে কাটিয়েছি একটাই শর্তে, আমার গর্ভে যেন কোনো সন্তানও না চায়, চাইলেও আমি তা হতে দেব না।
0: রোহিণী জানে কথা,
1: আমি বলেছি, সেই অর্থে ওর শ্রদ্ধা ভালোবাসা কোনোদিন প্রণবেশ পায়নি।
0: কেন রূপ দেখালি মোহিনী? পরিপূর্ণ না হোক, টুকরো আধ ভাঙা একটা জীবনের লোভ ঘন অন্ধকারে সমুদ্রে ভেসে থাকা একটা লোভ, কেন তুমি তার সামনে দূরের একটা দ্বীপে আলো জ্বেলে দিলে? আমার মেয়ে, তার মানে আর একটা প্রায় আমি।
1: শেখর আমি তোর পায়ে পড়ছি। শেখর
0: আমার কিছু চাই মোহিনী।
1: বলো কি বলো?
0: তোমাকে।
1: আমাকে? এতদিন পরে আমাকে এত দুর্লভ, দামি মনে হচ্ছে তোমার? আমি তো একটা ভগ্ন স্তূপ।
0: এড়িয়ে যেও না মোহিনী, প্রশ্নটা কামনা বাসনার নয়, প্রশ্নটা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার। একটা জীর্ণ তীর্ণ লোকের পোকায় কাটা ফাঁকগুলি আবার ভরাট হয়ে ওঠার।
1: প্লিজ শেখর, মরে যাচ্ছে, একটু দেখো ওকে, একটু। ঠিক আছে ঠিক আছে, আমি রাজি, বলো কবে, কখন, কোথায়, কিভাবে?
0: কাল সারা

0: সারাদিন শুধু তুমি আমার, আমি তোমায় নিয়ে যাব, কোনো প্রশ্ন নয়। 20টা বছরের হিসেব নিকেশ করতে চাই কাল।
1: রোহিণী, রোহিণী যেন জানতে না পারে। প্রণবেশ, শেখর ও কেমন করছে দেখো না, আমার ভীষণ ভয় করছে।
0: আলো, একটু আলোটা ধরো তো, আমাকে চোখটা দেখতে দাও। মোহিনী, পাশের বাড়ির ছেলেটিকে ডাকো তো।
2: মা, ও তুই এসেছিস, ঘরে থাক, আমি জয়ন্তকে ডাকতে যাচ্ছি।
0: তুই আমায় চিনিস না রোহিণী, আমিও তোকে।
2: তুমি আমার বাবা।
1: কটা বাজে জয়ন্ত?
3: 9টা। ইনজেকশন দুটোই দেওয়া হয়েছে বৌদি, আর স্যালাইনও চলছে।
1: ও জয়ন্ত, ধরো যদি আজ আমি হাসপাতালে না যেতে পারি, না মানে রোহিণী থাকবে ওর কাছে।
3: মানে
1: আমায় আজ এক জায়গায় যেতে হবে, তোমরা যদি একটু এদিকটা।
3: কিন্তু দাদাকে এই অবস্থায় ফেলে কি এমন কাজ?
1: ধরো তোমার দাদার জন্যই আমায় যেতে হচ্ছে।
3: কেউ এলো মনে হচ্ছে, দেখছি দাঁড়ান।
1: কে জয়ন্ত?
3: ডাক্তারবাবু মনে হচ্ছে। হ্যাঁ ডাক্তারবাবুই, অমিয়দা, যার খোঁজে আমরা কাল গিয়েছিলাম। আসুন অমিয়দা।
4: কেমন আছো মোহিনী? আমি অমিয় মুখার্জি, চিনতে পারছো, শেখরের বন্ধু।
1: ও,
3: আপনি ওকে চেনেন বৌদি?
4: পেশেন্ট কেমন আছে?
3: হ্যাঁ একটু ভালো।
4: মোহিনী, শেখর গাড়িতে বসে আছে, যাও।
1: আমি আসছি জয়ন্ত, তোমাকে তো বলেইছি। যেতে হবে তো, চলো।
0: না, আমি তোমার কাছে হেরে গেছি মোহিনী। প্রণবেশের জন্য সব জেনে বুঝেও তুমি চূড়ান্ত কিছুর জন্য কত অবলীলাক্রমে রাজি হয়ে গেলে। মনে হল তোমার বাইরের খোলসটাকে পেলে তো সে পরাজয়ের গ্লানি আরো বাড়বে। তবে কি জানো, নদীর পাড় ভাঙে বটে, কিন্তু মোহিনী, কোথাও তো নতুন করে চর জেগে ওঠে। আমি রোহিণীকে পেয়েছি, ও আমার সাথে কলকাতায় যাক।
1: আমি একটু আসছি।
0: কাল শেষ রাতে এখান থেকে যাওয়ার পর আর ঘুমোইনি। 20টা বছর যেন নতুন করে হাজির হলো আমার সামনে।
1: এসো রোহিণী, বাবার সঙ্গে তুমি কলকাতায় যাবে, দু একটা জিনিস গুছিয়ে নাও।
2: ঠিক আছে, আমি এক্ষুনি আসছি।
0: জানো মোহিনী, কাল তোমাকে মূল্যবান মহার্ঘ মনে হয়েছিল। ভেবেছিলাম আমাকে ভিক্ষে দেবার মতো অনেক কিছু তোমার আছে, কিন্তু আজ মনে হচ্ছে তুমি রিক্ত, খালি, তুমি একেবারে শূন্য।
1: আমি শূন্য নই শেখর, আমার ভিতরে ভিড় করে থাকো তোমরা, প্রণবেশ, রোহিণী, তুমি, তোমাদের সবাইকে ভালোবাসি আমি। চোখ বন্ধ করলেই তোমাদের স্পর্শ পাবো, গন্ধ পাবো, নিঃশ্বাসের শব্দ পাবো। আমাদের হয়তো আর কখনো দেখা নাও হতে পারে
0: মোহিনী,
1: আবার হতেও পারে।
2: আমার হয়ে গেছে মা।
1: আয় মা। শেখর, আমার তোমার কাছে, তোমারও আমার কাছে ফেরার সাঁকোটা তো রইলই, আমাদের রোহিণী।

0: ফেরা নাটকটির অভিনয় শেষ হল। রচনা দেবব্রত দাশগুপ্ত, অভিনয় করেছেন শেখর, দীপঙ্কর সেন, মমতা, ইন্দিরা মুখোপাধ্যায়, অমিয়, প্রণব দেবনাথ, জয়ন্ত, সুপ্রতিম মুখোপাধ্যায়, রোহিণী, সুমনা সরকার, সর্বতিয়া, আলোছায়া দাস এবং মোহিনী, কেয়া মুখোপাধ্যায়। সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন সৌমেন বসু।
1: এতক্ষণ শুনছিলেন বেতার নাটক ফেরা, রচনা দেবব্রত দাশগুপ্ত, প্রযোজনা সৌমেন বসু। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkathaj@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
3: পায়ের তলায় সর্ষে বেড়া।

0: মুখে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ানে G7 সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আজ অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি বিষয়ক G7 এর আলোচনায় অংশ নিয়ে সবকা সাথ সবকা বিকাশের ভাবনা ব্যাখ্যা করেন। G7 ভুক্ত দেশের শীর্ষ নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা সংক্রান্ত ঘোষণা অনুমোদন করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশনের আগে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ দিল্লিতে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ির সঙ্গে বৈঠক করেছেন। উত্তরপ্রদেশের বদাউঁ জেলায় আজ দুপুরে উঝানি এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে এক ই রিক্সার মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 মহিলা নিহত। বিশ্বকাপ ফুটবলে আজ ভারতীয় সময় রাত 10:30 পর্তুগাল কঙ্গোর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ফ্রান্সের এভিয়ানে চলতি G7 শীর্ষ সম্মেলনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের কল্যাণে সুষম অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করা বিষয়ক এক গুরুত্বপূর্ণ অধিবেশনে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলিকে বিশেষ কর্মপদ্ধতি বা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। তিনি আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলিকে সংযুক্ত করার লক্ষ্যে বিভিন্ন সংযোগ স্থাপক প্রকল্পেরও প্রস্তাব দেন। এছাড়া তিনি ইম্প্যাক্ট বা সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারিত্বমূলক উদ্যোগ গঠনের পরামর্শ দিয়েছেন। এর মাধ্যমে G7 এর পুঁজি, ভারতের মেধা এবং গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের মালিকানা সত্ত্ব ও অংশীদারিত্বের সমন্বয় ঘটানো সম্ভব হবে। অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী মোদী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এর মূল মন্ত্রের উপর ভিত্তি করে ভারতের অগ্রগতির

0: তুলে ধরেন। এই অধিবেশনে জি7-এর সদস্য ও সহযোগী দেশগুলির পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ও OECD-র শীর্ষ প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। আজ সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী বহুপ্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। উল্লেখ্য, 2025 সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে সর্বশেষ সাক্ষাতের পর এই দুই নেতার মধ্যে এটি প্রথম সরাসরি বৈঠক। ফ্রান্সের এভিয়েনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিক মাসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেছেন, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে তারা আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এভিয়েনে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়ে মত বিনিময় করেন তারা। শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও সুস্থায়ী উন্নয়নকে সমর্থন করে বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতিও তারা পুনর্ব্যক্ত করেন। G7 দেশভুক্ত নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ দমনের প্রচেষ্টার উপর গুরুত্ব দিয়ে বেশ কয়েকটি ঘোষণা গ্রহণ করেছেন। এক বিবৃতিতে নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত চুক্তিটিকে স্বাগত জানান। তারা এই চুক্তিকে আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার একটি সুযোগ হিসেবে অভিহিত করেন। এছাড়া তারা হরমুজ প্রণালীতে নিরাপদে নৌ চলাচলের গুরুত্বের উপর জোর দেন এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার পদক্ষেপগুলিকে সমর্থন জানান। আরেকটি ঘোষণায় G7 ভুক্ত দেশগুলি মাদক পাচারের বিরুদ্ধে কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। তারা মাদক পাচারকে জাতীয় নিরাপত্তা, জনস্বাস্থ্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ক্রমবর্ধমান হুমকি হিসেবে চিহ্নিত করেছে। সহযোগী দেশ ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া এই উদ্যোগকে সমর্থন জানায়। নেতারা উল্লেখ করেন, মাদক পাচারকারী নেটওয়ার্কগুলি ক্রমশ অত্যাধুনিক হয়ে উঠছে, তারা দুর্নীতি, সহিংসতা ও অবৈধ অর্থপ্রবাহকে উস্কে দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতার উল্লেখযোগ্য বৃদ্ধির উপর আলোকপাত করেছেন। সমাজ মাধ্যমে শ্রী মোদী ভারত কীভাবে আকাশ, ভূমি এবং সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করেছে তা ব্যাখ্যা করেন। দেশের নিরাপত্তায় আত্মনির্ভরতা ও দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত প্রতিরক্ষা সামগ্রীর বিকাশের কথাও প্রধানমন্ত্রী এই পোস্টে জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গত অর্থবর্ষের তুলনায় উৎপাদন এবছর 15.6% বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, 2013-14 অর্থবর্ষের 4,746 কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে এক বৈঠকে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন 1930-র কাজ পর্যালোচনা করেন এবং এটিকে ঢেলে সাজানোর কাজ আধিকারিকদের নির্দেশ দেন। অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বহুভাষিক সহায়তা ব্যবস্থা ব্যবহারের জন্য তিনি আধিকারিকদের নির্দেশ দেন। প্রতিটি কলের যথাযথ ও চূড়ান্ত সুরাহা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বিভিন্ন রাজ্যের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ফলে উদ্ভূত অভিযোগগুলির সমাধানের জন্য তিনি নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মণিপুরে নিরাপত্তা বাহিনী রাজ্যজুড়ে বিদ্রোহ দমন ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে অভিযান জোরদার করেছে। এদিন 3 জন জঙ্গিকে গ্রেপ্তার এবং 26টি অবৈধ বাংকার ধ্বংস করা হয়েছে। ধৃত জঙ্গিরা নিষিদ্ধ ঘোষিত পিপলস লিবারেশন আর্মি এবং এর রাজনৈতিক শাখা রেভলিউশনারি পিপলস ফ্রন্টের সক্রিয় সদস্য বলে শনাক্ত করা হয়েছে। তাদের ইম্ফল, পশ্চিম জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ির সঙ্গে আজ নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এক বৈঠকে মিলিত হন। বাজেট পেশের আগে পশ্চিমবঙ্গের অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার রূপরেখা নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি পশ্চিমবঙ্গের বাজেটকে আরও বাস্তবমুখী ও জনকল্যাণমূলক করে তোলার লক্ষ্যে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডক্টর দাশগুপ্তকে পরামর্শ দেন বলে খবর। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি রাজ্যের অর্থনীতির বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অবহিত করেন। উল্লেখ্য, আগামীকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। বাজেট পেশ আগামী 22 জুন। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগ বদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 থেকে 10টা গীতাঞ্জলি DTH ও আকাশবাণী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের বনাইউ জেলায় আজ দুপুরে উজানি এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে এক ই রিক্সার মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 জন মহিলা নিহত হয়েছেন, আহত 3 জন। বনাইউর জেলাশাসক অবনীশ রায় আকাশবাণী সংবাদকে বলেছেন, একই পরিবারের 9 জন মহিলা নিমন্ত্রণ স্বার্থে অন্য একটি গ্রামে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ই রিক্সাটি একটি ট্রাক্টরকে এড়ানোর চেষ্টা করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক্টরের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার সঙ্গে জড়িত দুটি ট্রাক্টরই পুলিশ আটক করেছে বলে তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদানের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। কেরালামে বর্তমানে বন্ধ আইটি প্রতিষ্ঠান এক্সালজিক সলিউশনস প্রাইভেট লিমিটেডের মালিক এবং বিরোধী দলনেতা পিনারাই বিজয়নের মেয়ে বিনা টি আজ কোচিতে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির সামনে হাজিরা দিয়েছেন। কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড এবং এক্সালজিকের মধ্যে সন্দেহজনক আর্থিক লেনদেন মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে বিনা টির বাসভবন থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করার পাশাপাশি তার প্রাথমিক জবানবন্দিও রেকর্ড করে ইডি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা এবং ফসলের নাড়া পোড়ানোর দীর্ঘস্থায়ী সমস্যা সমাধান নিয়ে আলোচনার লক্ষ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পরিণত করেন। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত এক বৈঠকে শ্রী চৌহান বলেন, নাড়া পোড়ানোর ফলে পরিবেশই শুধুমাত্র দূষিত হয় না, নষ্ট হয় মাটির উর্বরতা। ছোটখাটো কীট পতঙ্গ মারা পড়ে পৃথিবীর ভারসাম্য লঙ্ঘিত হয়। তিনি বলেন, চলতি বছরে বিভিন্ন রাজ্যে এ সংক্রান্ত একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে 46,000 বেশি শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা যন্ত্র বিতরণ, 910 কাস্টম হায়ারিং কেন্দ্র স্থাপন সহ নানা কর্মসূচি। সুপ্রিম কোর্ট আজ সাইবার অপরাধীদের পরজীবী হিসেবে ব্যাখ্যা করেছে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, এদের সঙ্গে কঠোরভাবে মোকাবিলা করা হবে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ বিভিন্ন রাজ্যে দায়ের হওয়া মামলাগুলি একসঙ্গে জড়ো করার আবেদনের শুনানির সময় এই মন্তব্য করেন। আদালত বলেছে, সাইবার অপরাধের শিকার হওয়া বহু মানুষ সারা দেশে ছড়িয়ে রয়েছেন। শীর্ষ আদালত আরও বলেছে, এই ধরনের অপরাধীদের কারাগারে রাখা সমাজের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আজ সামান্য বেড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম 0.6% বেড়ে $79.46 হয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট 0.8% বৃদ্ধি পেয়ে $76.69 হয়েছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস নিশ্চিত করেছে, এমটি সেতাবেলা জাহাজের উপর হামলায় প্রাণ হারানো দুই ভারতীয় নাগরিকের মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। দূতাবাসের এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, আদিত্য শর্মা ও শিবানন্দ চৌরাসিয়ার মরদেহ ভারতে নিয়ে আসা হয়েছে। শোকের এই মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে দূতাবাস। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ পর্তুগাল কঙ্গোর বিরুদ্ধে খেলবে। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্য খেলায় ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 1:30। অন্যদিকে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ক্যান্সাস সিটি স্টেডিয়ামে আজ তারা 3-0 হারিয়ে দেয় আলজেরিয়াকে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়েনে G7 সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আজ অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি বিষয়ক G7 আলোচনায় অংশ নিয়ে সবকা সাথ সবকা বিকাশের ভাবনা ব্যাখ্যা করেন। G7 ভুক্ত দেশের শীর্ষ নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা সংক্রান্ত ঘোষণা অনুমোদন করেছেন। খবর শেষ হলো, এর পর খবর শুনবেন 7:50।
1: আকাশবাণী মৈত্রী, শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনুন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। প্রথম গানটি শিল্পী লতা মঙ্গেশকর, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার হৃদয়নাথ মঙ্গেশকর।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আপনি শুনছেন বিভিন্ন শিল্পীর গাওয়া আধুনিক গান। এবারের গানটির গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুরকার ও শিল্পী কিশোর কুমার।

0: পাশে থাকো, যদি তুমি পাশে থাকো।
1: এবারের গানটির গীতিকার ও সুরকার সলিল চৌধুরী, শিল্পী অন্তরা চৌধুরী।

শুনলেন বিভিন্ন শিল্পীর গাওয়া আধুনিক গান আকাশবাণী মৈত্রী। এখন বলে দিই আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, নবদ্বীপ হালদার প্রমুখ শিল্পীদের উপস্থিতিতেই হাস্য অভিনেতা রূপে তিনি বাংলা ছবিতে নিজের জমি মজবুত করেছিলেন। ঘর ছাড়া ভবঘুরে বাউন্ডুলে কোনো দেশে সাকির না থাকা জীবনপুরের পথিকরূপী পলাতক চরিত্রে তিনি অপ্রতিদ্বন্দ্বী। শুভেন্দু চট্টোপাধ্যায় তাকে বলতেন জেঠু, মহানায়িকা তাকে ডাকতেন ভালো ছেলে। স্টুডিও পাড়ায় তিনি ছিলেন সবার প্রিয় অনু কিংবা অনুদা। তিনি প্রবাদ প্রতিম অভিনেতা অনুপ কুমার। আজ অনুপ কুমারের জন্মদিনে হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় অনন্য অনুপ। উপস্থাপনায় থাকব আমি অরিজিৎ ঘোষ। শুনতে ভুলবেন না ঠিক ভারতীয় সময় আজ রাত ১১টায় এবং বাংলাদেশ সময় আজ রাত ১১:৩০ হারানো দিনের গান আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। শুনলেন আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। এখন বাংলা ব্যান্ডের গান। প্রথম গানটি লক্ষ্মী ছাড়া ব্যান্ডের গাওয়া।

বরশ পাথর ব্যান্ডের গাওয়া এই গানটি দিয়ে শেষ করলাম বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। আরও একবার জানিয়ে দিই আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, নবদ্বীপ হালদার প্রমুখ শিল্পীদের উপস্থিতিতেই হাস্য অভিনেতারূপে তিনি বাংলা ছবিতে নিজের জমি মজবুত করেছিলেন। ঘর ছাড়া ভব ঘুরে বাউন্ডুলে, কোনো দেশে সাকিন না থাকা জীবনপুরের পথিকরূপী পলাতক চরিত্রে তিনি অপ্রতিদ্বন্দ্বী। শুভেন্দু চট্টোপাধ্যায় তাঁকে বলতেন জেঠু, মহানায়িকা তাঁকে ডাকতেন ভালো ছেলে, স্টুডিও পাড়ায় তিনি ছিলেন সবার প্রিয় অনু কিংবা অনুদা, তিনি প্রবাদ প্রতিম অভিনেতা অনুপ কুমার। আজ অনুপ কুমারের জন্মদিনে হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় অনন্য অনুপ। উপস্থাপনায় থাকব আমি অরিজিৎ ঘোষ। শুনতে ভুলবেন না ঠিক আজ ভারতীয় সময় রাত ১১টায় এবং বাংলাদেশ সময় রাত ১১:৩০ আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে হারানো দিনের গান। শুনলেন আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে আকাশবাণী মৈত্রী। একটু পরেই খবর।

দ্বিজেন্দ্র গীতি শুনলেন মান্নাদের কণ্ঠে। মনের সকল অনুভূতি, সকল আবেগ, যা হয়তো সবসময় কথায় প্রকাশ করা যায় না, সে সকলই খুব সহজেই অথচ গভীর মর্মার্থপূর্ণরূপে সুরের মাধ্যমে, সঙ্গীতের মধ্যে দিয়ে বা গানের মাধ্যমে বলা যায়। আর সেজন্যেই রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ ও আরও অসংখ্য স্রষ্টারা সৃষ্টি করে গেছেন অবিস্মরণীয় সঙ্গীত।

অতুল প্রসাদের গান শুনলেন নূপুর ছন্দা ঘোষের কণ্ঠে। প্রেম, বিরহ, আনন্দ, বেদনা, ক্ষোভ ও অভিমানের প্রকাশ, এমনকি ঈশ্বরের আরাধনা ও দেশবন্দনা, এই সব কিছুই সুর ও সঙ্গীতের মাধ্যমে করা যায়। যে ভাষাতে হয়তো কোনো শিল্পী কথা বলতে সাবলীল নন, সেই ভাষাতেই তিনি অবলীলায় গান আয়ত্ত করতে ও গান গাইতে পারেন। আর সেই কারণেই সুরের ভুবনে আমরা সবাই এক ও অভিন্ন। এই সুরের ভুবন বড়ই সুন্দর।

রজনীকান্তের গান শুনলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এই সঙ্গেই শেষ হল কথায় গানে। অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই জানান maitribondhu23@gmail.com এ ইমেল করে, অথবা মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীতে আপনার সংশ্লিষ্ট পোস্ট করে।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রক্তিম ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন প্রবীর ভট্টাচার্য। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ সম্মেলনে অর্থনৈতিক বৃদ্ধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধিবেশনে বলেন, জনগণের অন্তর্ভুক্তি ও কল্যাণ নিশ্চিত করাই হল প্রকৃত বৃদ্ধি।
1: G7 সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ইউসুলা ভন ডের লেয়নের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
0: G7 নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনের সংঘবদ্ধ প্রচেষ্টার উপর গুরুত্ব দিয়ে বেশ কয়েকটি ঘোষণা করেছেন।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025 চাবি অর্থবছরে ভারতের প্রতিরক্ষা উৎপাদন সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে।
0: উত্তরপ্রদেশের বাদাউন জেলায় আজ বিকেলে একটি ট্রাক্টরের সঙ্গে ই রিক্সার সংঘর্ষে একই পরিবারের 6 জন মহিলার মৃত্যু হয়েছে।
1: বাংলাদেশে চাকরির প্রলোভন দেখিয়ে মানব পাচারের উদ্বেগ বাড়ছে। কম্বোডিয়া থেকে সম্প্রতি 221 জনকে উদ্ধার করে আনা হয়েছে, আটকে রয়েছেন আরও অনেকে।
0: ফুটবল বিশ্বকাপে আজ পর্তুগাল DR কঙ্গোর বিরুদ্ধে খেলবে। টেক্সাসের হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অন্য ম্যাচে ইংল্যান্ড ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে, খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আসছে বিস্তারিত খবরে, এখন দেশের খবর। ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের কল্যাণে সুষম, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক বৃদ্ধিকে ত্বরান্বিত করা বিষয়ক এক গুরুত্বপূর্ণ অধিবেশনে ভাষণ দেন। প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা ও স্থিতিস্থাপকতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিশেষ কার্যপদ্ধতি বা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোকে সংযুক্ত করার মতো বিভিন্ন সংযোগ স্থাপক প্রকল্পের প্রস্তাবও দেন। এছাড়া তিনি আন্তর্জাতিক সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার পরামর্শ দেন। এর মাধ্যমে G7 এর পুঁজি, ভারতের মেধা এবং গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের মালিকানাকে একত্রিত করা সম্ভব হবে। অধিবেশন চলাকালে শ্রীমোদী উল্লেখ করেন, জনগণের অন্তর্ভুক্তি ও কল্যাণ নিশ্চিত করাই হল প্রকৃত প্রবৃদ্ধি। পাশাপাশি তিনি ভারতের বৃদ্ধির কথা তুলে ধরেন, যা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এই মূল মন্ত্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই উচ্চ পর্যায়ের অধিবেশনে G7 সদস্যভুক্ত দেশ ও সহযোগী দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং OECD-র প্রধান প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শ্রী মোদী কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ, দ্রুত ও কার্যকর প্রয়োগ নিশ্চিতকরণ বিষয়ে একটি আলোচনায় অংশ নেন। ডিজিটাল উদ্ভাবনের ভবিষ্যৎ নিয়ে আলোচনার লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে G7 সদস্য দেশ

0: সহযোগী রাষ্ট্র এবং শীর্ষস্থানীয় এআই কোম্পানিগুলির প্রধান কার্যনির্বাহী কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
1: G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। আলোচনার সময় পশ্চিম এশিয়ায় শান্তি প্রচেষ্টার অগ্রগতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন যে ভারত সর্বদাই নৌ চলাচলের স্বাধীনতার উপর গুরুত্ব দিয়ে এসেছে এবং এ বিষয়ের উপর বিশেষ জোর দেওয়ার জন্য সকলে যৌথভাবে কাজ করা উচিত। তিনি আরও উল্লেখ করেন যে বিশ্বের বিভিন্ন সমুদ্রে সামুদ্রিক বাণিজ্যে লক্ষ লক্ষ ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন এবং তাদের নিরাপত্তা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
2: এক্সেলেন্সি, হাম জানতে হ্যায় কি মেরিটাইম ট্রেড কি দুনিয়া মে ভারত কে লাখো সি ফেরার আজ দুনিয়া কে অলগ অলগ সমুদ্র মে আপনি সেবায় দে রহে হ্যায়, বিশ্ব কি প্রগতি মে বহুত বড়া যোগদান দে রহে হ্যায়, আর মে সমঝতা হুঁ কি উনকি সুরক্ষা ভি উতনা হি মহত্বপূর্ণ হ্যায়। মুঝে পুরা বিশ্বাস হ্যায় কি সমঝোতে মে সি ফেরার কি সুরক্ষা ভি সুনিশ্চিত হোগি আর উসকো প্রাথমিকতা মিলেগি। এক্সেলেন্সি, মে ফির একবার পশ্চিম এশিয়া মে শান্তি বহাল করানে কে আপকে ভরসক প্রয়াসো কা মে ভুরি ভুরি প্রশংসা করতা হুঁ।
1: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং শীঘ্রই ভারত মার্কিন বাণিজ্য চুক্তি সম্পাদন হবে, যেখানে $19 ট্রিলিয়ন বেশি বিনিয়োগ আসবে বলে আশা করা হচ্ছে।
0: এদিকে এভিয়ানে অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ আজ পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও রাশিয়া ইউক্রেন সংঘাতসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে মত বিনিময় করেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন এবং ভারত জার্মান কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি সঞ্চারের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে মার্চের ভারত সফর এবং এবছরের শুরুর দিকে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি FTA বিষয়ক আলোচনা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 2026 সালে ভারত ও জার্মানি তাদের কূটনৈতিক সম্পর্কের 75 বছর উদযাপন করতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, পরিবেশ বান্ধব টেকসই উন্নয়ন, প্রযুক্তি উদ্ভাবন, শিক্ষা এবং গতিশীলতা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তারা প্রতিরক্ষা শিল্প সহযোগিতার রোডম্যাপ স্বাক্ষর এবং জার্মানির মধ্য দিয়ে যাতায়াতকারী ভারতীয় নাগরিকদের জন্য ট্রানজিট ভিসা মকুব করার বিষয়টি কার্যকর করাকে স্বাগত জানান। ফ্রেডরিক মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবছরের শেষের দিকে জার্মানিতে অষ্টম ভারত জার্মানি আন্তঃসরকারি পরামর্শ IGC সভায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এভিয়ানে আয়োজিত G7 সম্মেলনের ফাঁকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইউরো কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডে লেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে তিনি মত বিনিময় করেন এবং পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক ঘটনাবলীকে স্বাগত জানান। শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নে একটি শক্তিশালী ও বহু মেরুভিত্তিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার বিষয়ে তাদের যৌথ অঙ্গীকার তিনি পুনর্ব্যক্ত করেন। তারা ভারত ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ক সাম্প্রতিক আলোচনাকে একটি ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করেন। নেতারা এই চুক্তিটি দ্রুত স্বাক্ষর ও বাস্তবায়নের উপর জোর দিয়ে বলেন যে এটি বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি করবে এবং ভূ রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও সরবরাহ ব্যবস্থায় বৈচিত্র্য আনতে সহায়তা করবে। জানুয়ারি মাসে অনুমোদিত ভারত ইউ যৌথ কর্মসূচির অগ্রগতির বিষয়টিও পর্যালোচনা করা হয়। তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে এই কর্মসূচি ভারত ইউ কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে এবং পারস্পরিকভাবে লাভজনক ও যুগান্তকারী ফলাফল বয়ে আনবে।
0: G7 নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ দমনের প্রচেষ্টার উপর গুরুত্ব দিয়ে বেশ কয়েকটি ঘোষণা করেছেন। এক বিবৃতিতে বিশ্বনেতৃত্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তিটিকে স্বাগত জানান। তারা এই চুক্তিকে আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার একটি সুযোগ হিসেবে অভিহিত করেন। এছাড়া তারা হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচলের গুরুত্বের উপর জোর দেন, আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার পদক্ষেপগুলোকেও সমর্থন জানান। আরেকটি ঘোষণায় G7 গোষ্ঠী মাদক পাচারের বিরুদ্ধে কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। মাদক পাচারকে জাতীয় নিরাপত্তা, জনস্বাস্থ্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ক্রমবর্ধমান হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সহযোগী দেশ ব্রাজিল ও দক্ষিণ কোরিয়াও এই উদ্যোগকে সমর্থন জানায়। বন্দর ও সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। গোয়েন্দা তথ্য আদান প্রদান বৃদ্ধি ও পাচারের পদগুলি অকার্যকর করার লক্ষ্যে G7

0: প্লাস পোর্টস নেটওয়ার্ক গঠনের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি ইন্টারপোল ও ইউএনওডিসির মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে গভীর সহযোগিতা এবং অবৈধ আর্থিক সম্পদ শনাক্ত ও পুনরুদ্ধারের উপর জোর দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
1: ভারত ও ফ্রান্স উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে প্যারিসের স্টার্ট আপ ও প্রযুক্তি সংক্রান্ত ইউরোপের বৃহত্তম সম্মেলন ভিভাটেক 2026 ইন্ডিয়ান প্যাভিলিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং ফ্রান্সের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ক মন্ত্রী অ্যান লে হেনাফাফ দুদেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের ওপর আলোকপাত করেন। উদ্ভাবক ও স্টার্ট আপ উদ্যোক্তাদের উদ্দেশ্যে শ্রী গোয়েল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষিত ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষ 2026 মাধ্যমে দুদেশের অংশীদারিত্ব আরও জোরদার হয়েছে। শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে। ফ্রান্সের মন্ত্রী অ্যান লে হেনাফাক ভারতকে উদ্ভাবনের ক্ষেত্রে একটি আন্তর্জাতিক শক্তি হিসাবে অভিহিত করেন। তিনি বলেন, প্রযুক্তিগত ক্ষেত্রে ভারতের সাফল্য এবং দায়িত্বশীল এআই প্রযুক্তি ব্যবহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদৃষ্টী দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।
0: শিক্ষাক্ষেত্রে পারস্পরিক দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ভারত ও ফ্রান্স 2030 সালের মধ্যে ফ্রান্সে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা বর্তমানের প্রায় 10,000 থেকে বাড়িয়ে 30,000 নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। প্যারিসে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীরা জানিয়েছেন, উচ্চশিক্ষা ও পেশাগত অগ্রগতির জন্য ফ্রান্স একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে। তারা মনে করেন, ফ্রান্স মানসম্মত শিক্ষা, গবেষণার সুযোগ এবং ভবিষ্যৎমুখী পেশাগত সম্ভাবনার এক অনন্য সমন্বয় কেন্দ্র।
1: ফ্রান্স সহ সমগ্র ইউরোপ জুড়ে ভারতীয় খাবারের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে, যা ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠান ও খাদ্যদ্রব্য রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে। বাসমতি চাল ও ডাল থেকে শুরু করে তাৎক্ষণিক খাওয়ার উপযোগী খাবার বা রেডি টু ইট মিল সহ ভারতীয় পণ্যগুলি এখন ইউরোপের আরও বেশি সংখ্যক পরিবারের রান্নাঘরে জায়গা করে নিচ্ছে। ভারতীয় খাবারে ক্রমাগত চাহিদা বাড়ায় ইউরোপে ভারতীয় খাদ্যপণ্য কোম্পানিগুলি তাদের কার্যক্রম সম্প্রসারণ করছে। প্যারিসে এক আলোচনায় যোগ দিয়ে আঞ্জু এন্টারপ্রাইজের প্রেসিডেন্ট আঞ্জিলা মালহোত্রা মাঞ্জে জানান, ভারতীয় খাদ্যপণ্যের বাজার প্রতি বছর গড়ে 5-7% হারে বৃদ্ধি পাচ্ছে। প্রথম দিকে মূলত প্রবাসী ভারতীয়দের মধ্যেই এই খাবারের চাহিদা সীমাবদ্ধ থাকলেও বর্তমানে স্থানীয় ফরাসি ও ইউরোপীয় নাগরিকেরাও নিরামিষ খাবার এবং আয়ুর্বেদিক খাদ্যাভ্যাসের প্রতি ক্রমশই আগ্রহী হয়ে উঠছে।
0: ভারতের ব্রিক্স পৌরোহিত্যে ভার্চুয়াল পদ্ধতিতে ব্রিক্সের মাদক বিরোধী কর্মী গোষ্ঠীর অষ্টম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো জানিয়েছে, এই বৈঠকে ভারত, চীন, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বৈঠক চলাকালে প্রতিনিধিরা নিজ নিজ দেশে মাদকজনিত প্রভাবের দরুন উদ্ভূত পরিস্থিতির রিপোর্ট আদান প্রদান করেন। এ সংক্রান্ত সমস্যা, মাদক পাচার, মাদক বিরোধী কার্যক্রম পরিচালনায় বিভিন্ন চ্যালেঞ্জ ও মাদক নিয়ন্ত্রণের সর্বোত্তম কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করেন।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন যে 2025-26 অর্থবছরে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন যে এই মাইলফলক গত অর্থবছরের তুলনায় 15.6% বেশি এবং 2020-21 অর্থবছরের তুলনায় 110% উৎপাদন বৃদ্ধি। তিনি আরও জানান যে 2013-14 অর্থবছরে 4,446 কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন যে সাম্প্রতিক বছরগুলোতে ভারতের প্রতিরক্ষা উৎপাদনে এই উল্লেখযোগ্য বৃদ্ধি ডিপার্টমেন্ট অব ডিফেন্স প্রোডাকশন বা প্রতিরক্ষা উৎপাদন বিভাগ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফল।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে এক বৈঠকে ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর 1930-র কার্যপ্রণালী পর্যালোচনা করেন এবং এটিকে ঢেলে সাজানোর জন্য আধিকারিকদের নির্দেশ দেন। অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজতর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বহুভাষিক সহায়তা ব্যবস্থা ব্যবহারের কথাও বলেছেন তিনি। প্রতিটি ফোন কলের যথাযথ চূড়ান্ত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বিভিন্ন রাজ্যের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়া সংক্রান্ত অভিযোগগুলোর দ্রুত সমাধানেরও নির্দেশ দিয়েছেন শ্রী শাহ।
1: মণিপুরে নিরাপত্তা বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষার অভিযান জোরদার হয়েছে। পৃথক অভিযানে 3 জন জঙ্গিকে গ্রেপ্তার এবং 26টি অবৈধ বাংকার ধ্বংস করা হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, জঙ্গিরা নিষিদ্ধ পিপলস লিবারেশন আর্মি এবং তাদের রাজনৈতিক শাখা রেভলিউশনারি পিপলস ফ্রন্টের

0: সক্রিয় সদস্য। ইম্ফল পশ্চিম জেলার বিভিন্ন স্থান থেকে জঙ্গিদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে এরা একাধিক হিংসাত্মক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ। এছাড়াও কামজং ও উক্রুল জেলায় নিরাপত্তা বাহিনী সশস্ত্র গোষ্ঠীর ব্যবহৃত 26টি বাংকা ধ্বংস করে দিয়েছে। অভিযানের সময় একটি বাইনোকুলার, 23টি গুলির খোল এবং 8টি তাজা কার্তুজ উদ্ধার করেছে।
1: পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার সারান্ডা অঞ্চলে সক্রিয় মাওবাদী নেত্রী পুষ্পা কলকাতা পুলিশের কাছে অস্ত্রশস্ত্র সহ আত্মসমর্পণ করেছে। কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দ আজ এক সাংবাদিক সম্মেলনে তার আত্মসমর্পণের কথা জানিয়ে বলেন, পুষ্পা তার কাছে থাকা একটি এসএলআর রাইফেল, একটি ম্যাগাজিন ও 37 রাউন্ড কার্তুজ পুলিশের হাতে তুলে দিয়েছে। পুষ্পা পিপুলস লিবারেশন গেরিলা আর্মির সদস্য ছিল। অন্য এক মাওবাদী নেতা মিশির বেসরার সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে খবর।
0: উত্তরপ্রদেশের বাদায়ন জেলার উঝানি এলাকায় আজ বিকেলে একটি ট্রাক্টরের সঙ্গে ই রিক্সার সংঘর্ষে কমপক্ষে 6 মহিলার মৃত্যু হয়েছে, অন্য 3 জন আহত হয়েছেন। বাদায়নের জেলাশাসক আকাশবাণী সংবাদকে জানিয়েছেন যে একই পরিবারের 9 জন মহিলা একটি ই রিক্সায় করে অন্য গ্রামে পারিবারিক অনুষ্ঠানের জন্য আত্মীয়দের নিমন্ত্রণ জানাতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, ই রিক্সাটি অন্য একটি ট্রাক্টরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করার সময় বিপরীত দিক থেকে আসা অন্য আরেকটি দ্রুতগামী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জড়িত 2টি ট্রাক্টরকে পুলিশ আটক করেছে।
1: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বীরনায়ক মহারানা প্রতাপের জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী বিড়লা বলেছেন, মহারানা প্রতাপের আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা, দেশপ্রেম মানুষ চিরদিন মনে রাখবে। তিনি আরও বলেন, চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মহারানা আদর্শ ও দেশমাতৃকার সম্মান রক্ষায় আপোষ করেননি। তিনি বলেন, হলদিঘাটের যুদ্ধ মহারানা প্রতাপের আত্মত্যাগ, অদম্য ইচ্ছাশক্তির প্রতিফলন ঘটেছে। শ্রী বিড়লা দেশের মানুষকে মহারানা প্রতাপের আদর্শ প্রতিটি মানুষকে অনুসরণ করতে বলেছেন। এখন বিদেশের খবর।
0: বাংলাদেশে চাকরি প্রার্থীদের লক্ষ্য করে মানব পাচারকারী চক্রের ছড়িয়ে পড়ার খবর প্রকাশ্যে আসছে। কম্বোডিয়ার সাইবার প্রতারণায় জড়িত একটি চক্রের ঘাঁটি থেকে মাত্র 4 দিনের মধ্যে 221 জন বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার ঘটনায় এ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। আরও অনেকেই সেখানে আটকে আছেন বলে খবর।
1: বিশ্ববাজারে তেলের দামে পতন অব্যাহত। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 5.4% কমে $78.66 নেমে এসেছে। চলতি বছরে মার্চের পর প্রথমবারের মতো তেলের দাম ব্যারেল প্রতি $80 নিচে নেমে গেল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে প্রাথমিক সমঝোতার পরই তেলের দামে এই নিম্নগতি বলে আশা করা হচ্ছে।
0: 2022 সালে আর্থিক সংকটের পর অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে শ্রীলঙ্কা একটি নতুন 5 বছরের রপ্তানি কৌশল প্রকাশ করেছে। এর আওতায় 2030 সালের মধ্যে রপ্তানি ক্ষেত্রে আয় 36 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সে দেশের মন্ত্রিসভা 2026 থেকে 2030 সালের মধ্যে কার্যকরী করার লক্ষ্যে জাতীয় রপ্তানি উন্নয়ন পরিকল্পনা NEDP অনুমোদন করেছে। এই কর্মপরিকল্পনায় 8টি অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ডিজিটাল পণ্য ও পরিষেবা, গাড়ির যন্ত্রাংশ, বৈদ্যুতিন ও ইলেকট্রনিক যন্ত্রাংশ, প্রক্রিয়াজাত খাদ্য, পানীয়, মশলা, রাবার এবং সামুদ্রিক ও খনিজ ভিত্তিক শিল্প।
1: জাপানে গত মে মাসের হিসেবে 2.34 বিলিয়ন মার্কিন ডলার বাণিজ্য ঘাটতির খবর পাওয়া গেছে। গত 4 মাসের মধ্যে এই দেশটির প্রথম বাণিজ্য ঘাটতি। তবে আগের বছরের একই সময়ের তুলনায় মে মাসের এই ঘাটতির পরিমাণ 42.8% কম। এদিকে আন্তর্জাতিক বাজারে জাপানে উৎপাদিত সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক যন্ত্রাংশ এবং মোটর গাড়ির চাহিদার কারণে দেশটির রপ্তানি 17% বৃদ্ধি পেয়েছে। অর্থমন্ত্রক জানিয়েছে, যোগাযোগ সরঞ্জাম আমদানির প্রভাবে সামগ্রিক আমদানি 12.5% বেড়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় জাপানের অপরিশোধিত তেল আমদানি 57.3% কমে 4.73 মিলিয়ন কিলোলিটারে নেমে এসেছে।
0: টেক্সাসের লরেডোয় গতরাতে একটি বাণিজ্যিক জেট বিমান মহাসড়কের উপর ভেঙে পড়ে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। 6 জন আরোহীর মধ্যে 1 জন প্রাণ হারিয়েছেন বলে খবর। বাকিদের সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তদন্তকারী আধিকারিক হোসে বায়েজা জানিয়েছেন, উড়ান সংস্থা নেটজেটস এর ওই বিমানটি লুপ 20 এলাকায় ভেঙে পড়ে। নিহত ব্যক্তি বিমানেরই যাত্রী ছিলেন নাকি ওই অঞ্চলে উপস্থিত কোনো ব্যক্তি ছিলেন সে বিষয়ে জানা যায়নি। ধোয়ার কারণে অসুস্থ হয়ে পড়া 5 জন পুলিশ আধিকারিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানটি কেন ভেঙে পড়ল তা

0: তাৎক্ষণিকভাবে কারণ জানানো যায়নি। এবার খেলার খবর।
1: এবার ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ কে এর ম্যাচে পর্তুগাল গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিরুদ্ধে মাঠে নামবে। টেক্সাসের হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু রাত 1:30।
1: বিশ্বকাপে গতকাল গ্রুপ আই এর ম্যাচে গতবারের রানার্স আপ ফ্রান্স জয় দিয়ে তাদের অভিযান শুরু করে। সেনেগালকে 3-1 গোলে হারিয়ে দেয় তারা। ফ্রান্সের হয়ে কিলিয়ান এমবাপে দুটি ও ব্র্যাডলি বার্কোলা একটি গোল করেন। সেনেগালের হয়ে একমাত্র গোলটি করেন ইব্রাহিম এমবাই। গ্রুপের অন্য ম্যাচে নরওয়ে ইরাককে 4-1 গোলে হারিয়ে দেয়। নরওয়ের হয়ে আর্লিং হ্যালান্ড দুটি এবং লিও ওস্টিগার্ড একটি করে গোল করেন। আত্মঘাতী গোল করেন ইরাকের আইমেন হুসেন। ইরাকের হয়ে তিনি একমাত্র গোল করেন। গ্রুপ জে নজর করা ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করল গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামে তারা 3-0 গোলে হারিয়ে দেয় আলজেরিয়াকে। ম্যাচে 17:76 মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। এর ফলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি যুগ্মভাবে জার্মানির মিরোস্লাভ ক্লোজের সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন।
0: বিশ্বকাপে আগামীকাল 3টি ম্যাচ রয়েছে। গ্রুপ এল এর ম্যাচে ঘানা পানামার বিরুদ্ধে খেলবে। টরন্টো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় ভোর 4:30। গ্রুপ কে এর ম্যাচে উজবেকিস্তান কলম্বিয়ার মুখোমুখি হবে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 7:30। গ্রুপ এ তে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে মাঠে নামবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 9:30।
1: ভারত মঙ্গোলিয়াকে 3-1 ব্যবধানে হারিয়ে বিশ্ব টিম স্নুকার চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। চীনের গুয়াংডংয়ে এই টুর্নামেন্টে ভারত কোয়ার্টার ফাইনালে চীনের বিরুদ্ধে খেলবে। চীন প্রি কোয়ার্টার ফাইনালে সিঙ্গাপুরকে 3-1 হারিয়ে শেষ 8-এ পৌঁছেছে।
0: ভারত আফগানিস্তান একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আফগানিস্তানকে 170 রানে হারিয়ে দিয়েছে। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ আফগানিস্তান টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারত 49 ওভার 5 বলে সব উইকেট হারিয়ে 402 রান করে। অধিনায়ক শুভমান গিল 154, ঈশান কিষান 125 রান করেন। আফগানিস্তানের হয়ে নানগেয়ালিয়া খরোটে 4টি, রশিদ খান 3টি উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান 44 ওভার 3 বলে সব উইকেট হারিয়ে 232 রান তুলতে সমর্থ হয়।
1: লিডসের হেডিংলেতে আজ মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ভারত নেদারল্যান্ডসের সামনে জয়ের জন্য 210 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। নেদারল্যান্ডস টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারত নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 209 রান করে। স্মৃতি মান্ধানা 74, শেফালি ভার্মা 55 রান করে। নেদারল্যান্ডসের হয়ে ক্যারোলিন দা ল্যাং 4 ওভারে 32 রান দিয়ে 2টি উইকেট নেন। শেষ পাওয়া খবরে নেদারল্যান্ড 8 ওভার 4 বলে 2 উইকেটে 57 রান করেছে। উল্লেখ্য, ভারত প্রথম ম্যাচে পাকিস্তানকে 64 রানে হারিয়ে এবারে বিশ্বকাপ অভিযান শুরু করেছে। এবার দৃষ্টিকোণ। অভিনেতা অনুপ কুমারের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

0: বাংলা ছবির জগতে জনপ্রিয় বা প্রথম সারির কৌতুকাভিনেতাদের মধ্যে তার নাম আসবেই। তার অভিনয়, মুখভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, টাইমিং তাকে কমেডিয়ানের তকমা দিয়েছিল। অনুপ কুমার,
1: তোর গপ তাই তো, কি হলো হয়েছে রে? তখন ল্যাংরামটায় কামড় দিতে গিয়ে মনে হলো শ্বাসের সঙ্গে খানিকটা আঁশও চলে গেল, তাই তো ভাবি ল্যাংরা আমি আঁশ গপটা বোধ হয় পেটেই সেজিয়ে গেছে।
0: অনেকের কাছেই তার পরিচিতি হাসির রোলে, কিন্তু অভিনয় জীবনের গোড়ার দিকে রীতিমতো সিরিয়াস ভূমিকায় বহুবার তাকে দেখা গেছে। পলাতক ছবিতে নায়কের ভূমিকায় তিনি তার প্রতিভার স্বাক্ষর রাখেন।

0: বিএফজে এর সেরা অভিনেতার পুরস্কার পান তিনি।
1: আমি না, আমি তোর কাছে ঠিকানা দিয়ে যাব, ধর যদি সত্যি আমার কিছু হয় একটা খবর পাঠিয়ে দিবি, ব্যাস। না না, বেশি কিছু না, শুধু লিখে দিবি এখানেই ছিল, কি জানি কোথায় চলে গেছে, কারো মনে দুঃখ দিতে নেই, জানলি কি হবে দুঃখ দিয়ে, পড়ুক না, শুধু সিঁদুর বলতো না, জীবনে তো আর কিছুই পেলে।

0: কুমি, কলকাতা যাবি?
1: কলকাতা?
0: হ্যাঁ কলকাতা যাবি বেড়াতে?
1: কি করে?
0: কি করে আবার? এখান থেকে নদী, সেখান থেকে নৌকো করে দূরের স্টেশন, সেখান থেকে ছোট রেলে করে জংশন, তারপরে বড় রেলগাড়িতে চাপে কলকাতা।
1: যদি ভয় করে?
0: কিসের? সে কি চড়িসনি কখনো আগে?
2: শোনা যায় শিশির কুমার ভাদুড়ি আর তার পিতার কাছ থেকেই অনুপ কুমারের অভিনয় শিক্ষার শুরু। আসল নাম সত্যেন দাস। কখনো নায়ক নায়িকার ভাই বা পার্শ্ব চরিত্রে বেশ কিছু ছবিতে আমরা তাকে পাই।
3: এটা বুঝতে পারলেন না? এটা হচ্ছে ভারতীয় রাগ প্রধান সঙ্গীত।
4: রাগ প্রধান?
3: তা রাগ প্রধানটা কি জানেন না?
4: জানেন না?
3: রাগ প্রধান সঙ্গীত মানে হচ্ছে কি জানেন, যিনি গান খুব রেগে গান, আর যারা শোনেন তাদেরও খুব রাগ হয় গাইয়ের প্রতি। বুঝেছি, তুমি আমার সাথে ঠাট্টা করছো।
4: বুঝতে পেরেছি।
2: ক্রমে কমেডিয়ান হিসেবে বহু ছবিতে তিনি অপরিহার্য হয়ে পড়েন। অনেক সময় এই হাস্যরস যোগানোর পাশাপাশি ছবির এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন তিনি।
0: ভাইয়া, শরীরটা কি খারাপ লাগছে? লাগছে
4: না?
0: দেখি তো। বাড়ি যাও ভাই, বাড়ি যাও, পরে তোমার সঙ্গে আমার একটা প্রাইভেট টক আছে।
4: কি ব্যাপার?
0: তুই সতবে না গলাচ্ছিস কেন? বলছি না প্রাইভেট কথা।
2: অনুপ কুমারের জন্ম 1930-এর 17ই জুন। একই সঙ্গে কৌতুক আর সিরিয়াস অভিনেতার সংমিশ্রণ ঘটেছিল তার মধ্যে। অনেকেই তার অভিনয়ে অনুপ্রাণিত হয়ে অভিনেতা হতে চেয়েছিলেন এমন শোনা যায়।
5: দেখো, আমি তো বাবার সামনে একবার মুখের মধ্যে বলে দিয়েছি যে আমি মালাকে ছাড়া কাউকে বিয়ে করবো না।
6: তোমাকে নিয়ে নৌকো করে ঘুরে বেড়াবো
5: না,
6: গান শুনবো, আমি তোমাকে বিয়ে করবো।
2: শিল্পের জন্মদিনে রইল আমাদের শ্রদ্ধার্ঘ।

0: শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের অ্যাভিয়ানে G7 শীর্ষ সম্মেলনে অর্থনৈতিক বৃদ্ধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধিবেশনে বলেন, জনগণের অন্তর্ভুক্তি ও কল্যাণ নিশ্চিত করাই হল প্রকৃত বৃদ্ধি।
1: G7

0: সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ইউরসুলা ভন ডের লেয়েনের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
1: জি7 নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনের সংঘবদ্ধ প্রচেষ্টার উপর গুরুত্ব দিয়ে বেশ কয়েকটি ঘোষণা করেছেন।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থ বছরে ভারতের প্রতিরক্ষা উৎপাদন সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে।
1: উত্তরপ্রদেশের বাদাউন জেলায় আজ বিকেলে একটি ট্রাক্টরের সঙ্গে ই রিক্সার সংঘর্ষে একই পরিবারের 6 জন মহিলার মৃত্যু হয়েছে।
0: বাংলাদেশে চাকরির প্রলোভন দেখিয়ে মানব পাচারে উদ্বেগ বাড়ছে। কম্বোডিয়া থেকে সম্প্রতি 221 জনকে উদ্ধার করে আনা হয়েছে, আটকে রয়েছেন আরও অনেকে।
1: ফুটবল বিশ্বকাপে আজ পর্তুগাল ডিআর কঙ্গোর বিরুদ্ধে খেলবে, অন্য ম্যাচে ইংল্যান্ড ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপ আজ এ পর্যন্তই, নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন, মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় রাত 9:45 হয়ে 15 সেকেন্ড, বাংলাদেশ সময় রাত 10:15 হয়ে 18 সেকেন্ড। এখন সিনেমা জগৎ,
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান সিনেমা জগৎ। আজ সিনেমা জগতে আমাদের অতিথি, তিনি একাধারে তথ্যচিত্র নির্মাতা এবং হয়তো তার থেকে গুরুত্বপূর্ণ তার আরেকটি কাজ, যেটা আমাদের পশ্চিমবঙ্গে শুধু নয়, আমাদের দেশেই তার একটা অভাব রয়েছে, ফিল্ম আর্কাইভিং, চলচ্চিত্র সংরক্ষণ। সেই নিয়ে তিনি কাজ করছেন বেশ কয়েক বছর ধরে। আমাদের আজকের অতিথি অরিন্দম সাহা সর্দার, স্বাগত জানাই।
2: নমস্কার
1: অরিন্দম। আপনার দুটো যে পরিচয় আমি বললাম, সেই দুটোতেই আসব। প্রথম থেকে একটু শুরু করা যাক, যে চলচ্চিত্র বা শিল্পকলা, এর প্রতি আগ্রহটা কবে থেকে জন্মালো?
2: এর প্রতি আগ্রহ কবে ঠিক এসেছে মনের মধ্যে সেটা বলা খুব মুশকিল, কিন্তু যে সময় থেকে মনে আছে, ছোটবেলায় আমাদের দূরদর্শনে ছুটি ছুটি একটা অনুষ্ঠান হতো এবং তার মধ্যে দিয়ে আগ্রহটা, আর তার আগে নাটকের আগ্রহটা পাড়ার নাটক থেকে।
1: আচ্ছা, কিন্তু কোনো প্রথাগত শিক্ষা নেওয়ার কথা তখন মনে হয়েছিল যে এটাই জীবনের ধ্যান জ্ঞান হবে বা এরকম কিছু?
2: হ্যাঁ, সেটা মনে হয়েছিল, কিন্তু আমাদের পরিবারের মধ্যে এই ধরনের জিনিসটাকে প্রথাগতভাবে করার খুব একটা সদিচ্ছা ছিল না এবং আমি উৎসাহ পাইনি।
1: আমি আপনার পড়াশোনা
2: মাধ্যমিকের পরে 2 বছর আমি একেবারে প্রায় পালিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে, এইসব একটা পরিস্থিতি ছিল বলে। তারপর আবার ফিরে আসি, টাকা পয়সা শেষ হয়ে যায় বলে, তারপরে 2 বছর পড়াশোনাই ছেড়ে দিয়েছিলাম।
1: আচ্ছা,
2: তারপরে রবীন্দ্রভারতীতে ভর্তি হই নাটক নিয়ে এবং সেখানে বছরখানেক ছিলাম। তারপরে সেখানেও আর ভালো লাগে না, এত বেশি থিওরি ছিল সেখানে, আমি তো মঞ্চে উঠে নাটক করব এরকম ভাবনা ছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে ফটোগ্রাফি, তারপরে
1: তখন প্রথমে স্টিল ফটোগ্রাফি,
2: হ্যাঁ স্টিল ফটোগ্রাফি, তারপরে সিনেমা, এবং বহু মানুষের কাছে যাওয়ার সুযোগ হয়ে গেল। একাডেমিক জায়গা থেকে নয় সেটা, কিন্তু যাদের কাছে যাওয়ার সুযোগ হলো তারা সকলেই কোনো না কোনোভাবে কোনো একাডেমিক প্রতিষ্ঠানের কোনো বড় চেয়ারে বসে আছেন বা ছিলেন এক সময়। এইভাবে আমার শিক্ষাটা হয়েছে
1: শুরু। আচ্ছা, হ্যাঁ, আমরা আলাপচারিতায় শুনছিলাম যে বোধহয় 2004-06 ওই সময়টার কথা আপনি বলছিলেন, যে একটা মোড় ঘোরানো ঘটনা যেখান থেকে ফিল্ম মেকিং বা সেই ব্যাপারটা শুরু, সেটা যদি একটু বলেন।
2: ছোটবেলা থেকে একটা জিনিস ছিল, ক্লাব সংগঠন করা, বন্ধু বান্ধব নিয়ে সবসময় একটা লিডার গোছের ব্যাপার ছিল। তো যেই সময় ফটোগ্রাফি ইচ্ছেটা এলো এবং বন্ধুর ক্যামেরা দিয়ে ছবি তোলা, বাড়ি থেকে কিনে দেওয়া হবে না ক্যামেরা, তো তখন আমরা ঠিক করলাম যে সাম্প্রতিককালে খবরের কাগজে যেসব ঘটনাগুলো আমরা পড়ছি, দেখছি, জানছি, সেগুলো নিয়ে আমরা প্রদর্শনী করব।

0: জায়গায় পৌঁছতে পারবো না, কাছাকাছি যেখানে পৌঁছতে পারবো গিয়ে ছবি তুলব এবং তথ্য সংগ্রহ করব, আর বাকিটা ওই খবরের কাগজ কেটে কোলাজের মতো করে। তো এইটা আমরা ওই সময় প্রত্যেকটি রেলওয়ে স্টেশনে, মানে হিন্দমোটরে আমি আগে থাকতাম, ওখান থেকে বর্ধমান পর্যন্ত শেডের নিচে আমরা প্রদর্শনী করতাম, এবং আমাদের দলে যারা গান গাইতে পারত, যারা কবিতা পাঠ করতে পারত, তারা সেটা করতো। একটা হ্যান্ড মাইক জোগাড় করা হয়েছিল, ওটা দিয়ে লোক জড়ো করা হতো, এবং এগুলো কোনোটাই কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়া। তো এইটা করতে গিয়ে বহু মানুষের সঙ্গে আমাদের আলাপ হয় ওই স্টেশনে, আসা যাওয়া করছেন যাত্রী যা যারা, তাদের মধ্যে একজন কল্যাণ বন্ধু মিত্র, তিনি আমার গডফাদার আর কি, তিনি আমাকে কেন জানি না খুব স্নেহ করতে শুরু করলেন, তিনি এবং রেখা কাকিমা তার ওয়াইফ। তো ওনারা আমাকে ডাকলেন এবং ওর সূত্রেই আমার প্রথম লাইব্রেরির কার্ড হয়। আমি প্রথাগত শিক্ষার বাইরে যে পড়াশুনোর একটা বৃহৎ জগৎ সেটার সন্ধান পাই, এবং সবকিছু করতে গেলে যে সেটা নিয়ে খুব গভীরে গিয়ে পড়াশুনো করতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে, এই ইচ্ছেটা তিনি জাগিয়ে তুললেন আমার মধ্যে, আমার ইচ্ছেটাকে প্রাধান্য দিয়ে বললেন তোমার যা ইচ্ছে, তোমার যা ইচ্ছে করে না সেগুলোই তুমি করবে এবং করবে না, বাকি তোমাকে এটা করতে হবে যে কোনো কাজ করতে গেলে। তো উনি আমার ইউনিভার্সিটি এবং শিক্ষক,
1: হাতে কলমে এই যে মানুষের কথা বলা, মানুষের ছবি তোলা, সেইটা কিভাবে শুরু হলো?
0: সেটা শুরু হলো এই কল্যাণ কাকু আমাকে একটা ক্যামেরা কিনে দিয়েছিলেন, ওই ক্যামেরা দিয়ে আমি বন্ধুদের নিয়ে সিঙ্গুরে গিয়েছিলাম, সিঙ্গুর। তো ওখানে ছবি তুলে একটা তথ্যচিত্র তৈরি করেছিলাম।
1: আচ্ছা।
0: আমার আরেক বন্ধু তখন মাল্টিমিডিয়া শিখছে তার বাড়িতে বসে, তা সেই ছবি রাতারাতি পুরো পশ্চিমবাংলা এবং চারদিকে ছড়িয়ে পড়ে। মহাশ্বেতা দেবী আমাকে ডেকে পাঠান।
1: আচ্ছা।
0: এবং আমি রাতারাতি একজন ফিল্ম মেকার হিসেবে ফেমাস হয়ে গেলাম। সত্যি কোনো অভিজ্ঞতা আমার ছিল না, কিভাবে ক্যামেরা করেছিলাম, কিভাবে এডিট করেছিলাম, একটা মনে আছে কিছু বই পড়েছিলাম, তার মধ্যে একটা হচ্ছে আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস, কল্যাণ কাকুই পড়িয়েছিলেন, আরেকটা হচ্ছে বিষয় চলচ্চিত্র, এই হচ্ছে আমার সিনেমা নিয়ে যা জ্ঞান গম্ভীর, ওটা দিয়ে আমি সিঙ্গুর দর্পণ তৈরি করলাম।
1: আচ্ছা। ওই একটা ইংরেজিতে কথা বলে ব্যাপটিজম বাই ফায়ার, মানে সেই রকমই আর কি, যে একেবারে হাতে কলমে দিয়েই শুরু। তারপর এই সূত্রেই যে আরো মাক বদল বলা যায় জীবন।
0: হ্যাঁ, এইটা একটা এই সিঙ্গুর দর্পণ করে আমার সঙ্গে, মানে ওটা অনেকে দেখেন, অনেকের কাছে আমি যাওয়ার সুযোগ পাই, কিন্তু যেটা সবচেয়ে বড় আমার জীবনে মোড় ঘুরিয়ে দিল সেটা হচ্ছে সৌমেন্দুরা একদিন আমাকে ফোন করলেন এবং উনি আমাকে ডেকে পাঠালেন। ওনার বাড়ি গেলাম, উনি জিজ্ঞাসা করলেন, এবং উনি কিছুতেই বিশ্বাস করতে চাইলেন না যে আমি কিছু না জেনে, কিছু না বুঝে ছবিটা বানিয়েছি। তো কল্যাণ কাকু ছিলেন বলে কল্যাণ কাকু ওনাকে বললেন যে অরিন্দম মিথ্যা কথা বলছেন। উনি আমাকে বললেন তুমি আমার সাথে জুড়ে যাও।
1: আচ্ছা।
0: উনি একটি প্রতিষ্ঠানে তখন সিনেমাটোগ্রাফি শেখাচ্ছেন, 2007 আলাপ হলো।
1: আচ্ছা।
0: শেষ দিন পর্যন্ত আমি ছিলাম ওনার সঙ্গে। তো সৌমেন্দুরায় দ্বিতীয় আমার আরেকজন মেন্টর গুরু বা ওই গডফাদার আর কি, এবং উনি আমাকে বহু মানুষের কাছে নিয়ে গেলেন, যেরকম মৃণাল সেন, তরুণ মজুমদার, রামানন্দ সেনগুপ্ত, দুলাল দত্ত, এরকম বহু মানুষ। এবং উনি প্রথম আমাকে বললেন যে তুমি যখন প্রথাগত শিক্ষায় শিক্ষিত নও প্রথার বাইরে, তখন তুমি রোজগারপাতির ব্যাপারেও প্রথার দিকগুলোতে যেও না, চাকরি ব্যবসা ট্যাবসা করো না, এইটাকেই তুমি প্রফেশন বানাও, যে যেসব জিনিস হারিয়ে গেছে, যেসব মানুষ অন্তরালে আছে কিন্তু তাদের কাজ, তাদের চিন্তাভাবনা জীবন গড়বার ক্ষেত্রে সবসময় ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু তাদেরকে আমরা মনে রাখিনি, তোমার কাজ হবে এদেরকে সামনে নিয়ে আসা।
1: আচ্ছা। সেই তাদের নিয়ে তথ্যচিত্র করা, এবং
0: তথ্যচিত্র করা, তাদের সাক্ষাৎকার সংগ্রহ করা, তাদের নিয়ে প্রদর্শনী করা, তাদের নিয়ে লেখালেখি করা, যা কিছু হবে, এই মানুষগুলো যারা সারাটা জীবন সমাজ তার ভালো, তার মঙ্গল কিভাবে হয়, মানুষের কিভাবে ভালো হয়, এই নিয়ে ভেবেছেন। উনি বলেছিলেন, মানে এরকম হয় যারা গবেষণা করে কোনো একটা বিষয় নির্বাচন করে না, উনি বলছেন তোমার কোনো বিষয় রাখার দরকার নেই, তুমি একটা ভালো কাজ দেখলে, ভালো মানুষের সন্ধান পেলে তাকে নিয়ে কাজ শুরু করে দেবে। এই সময় আরেকজন মানুষও আমাকে খুব মানে সাহায্য করেছিলেন, তিনি হচ্ছেন সুভাষ চৌধুরী।
1: আচ্ছা।
0: উনি আমার একটি প্রদর্শনী দেখেন,

0: 1905 থেকে 1941 এই সময় যে সকল মহিলারা রবীন্দ্রনাথের গান গিয়েছেন তাদের নিয়ে আমার একটা প্রদর্শনী ছিল, নারী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত বলে।
1: বেশ,
0: তো সেই প্রদর্শনী সম্পর্কে জেনে উনি আমাকে বললেন যে তুমি যদি রবীন্দ্রনাথের গানের বিষয়টা নিয়ে আর্কাইভ করবে চিন্তা করো, তাহলে আমার যা সংগ্রহ এতদিনকার আমি তোমায় সব দিয়ে দেব।
1: আচ্ছা,
0: সংগ্রহশালায় প্রথম যার সংগ্রহ আসে তিনি হচ্ছেন সুভাষ চৌধুরী।
1: সেটা কত সাল
0: উনি বলেন, কিন্তু তারপরে উনি মারা যান। তারপরে ওনার মেয়ে এবং ওনার দলের যারা প্রসূন দাশগুপ্ত এরা মিলে আমাকে সেই ওনার কথাটা রাখেন। এটা মোটামুটি ওই 2013।
1: আচ্ছা, আপনার আর্কাইভিং এর যে সংস্থা সেইটার সূত্রপাত কবে থেকে?
0: সেটা ওই 2007 থেকেই শুরু হয়ে গেল। মানে আমার প্রথম কাজটা শুরু হলো হচ্ছে সঙ্গীত শিল্পীদের নিয়ে এবং সিনেমার নেপথ্য শিল্পীদের টেকনিশিয়ান যারা তাদের নিয়ে অডিও ভিজুয়াল আর্কাইভ তৈরি করা। তখন কোনো ঘর বইপত্র ইত্যাদি এগুলো নয়, ফিজিক্যাল কিছু নেই। তো ওই অডিও ভিজুয়াল আর্কাইভ প্রথম আমার তৈরি, যার ফলে প্রায় 500 বিভিন্ন বিষয়ক ব্যক্তিত্বদের সাক্ষাৎকার আমাদের সংগ্রহে আছে।
1: আপনি তো চলচ্চিত্র ছাড়াও সঙ্গীত এবং বিভিন্ন দিকের সংরক্ষণ করেছেন, আমাদের মূলত আলোচনাটা আমরা অভিমুখ থাকবে চলচ্চিত্রের দিকেই। সেদিক থেকে আপনার কি মনে হয় যে এই বাংলা চলচ্চিত্রের বা ভারতীয় চলচ্চিত্রের নিরিখে সংরক্ষণের কাজ, এটা কি যা হওয়া উচিত ছিল তা এত বছরের মানে চলচ্চিত্রের যে ইতিহাস সেখানে হয়েছে, না অনেকটাই ফাঁক রয়ে গেছে?
0: হলে তো মানে আজকের এই সাক্ষাৎকার যে দিতে বসেছি এটারই প্রয়োজন ছিল না। তখন বিষয়টা এরকম হতো যে এত কিছু হয়েছে আর কি হওয়া উচিত, তো সেটা হয়নি। তার কারণ বহু একটা বড় সময় ধরে চলচ্চিত্র জগৎটাকে অনেকে ব্রাত্য হিসেবেই দেখে, মানে বিষয়টাকে ব্রাত্য করে রাখা হয়েছে। এবং আমাদের ছোটবেলাতেও সিনেমায় কাজ করবে এটা নিয়ে একটু কপাল কুচকানো ব্যাপার ছিল। তার আগে তো শুনেছি যা প্রায় লুকিয়ে লুকিয়ে হতো সবকিছু, ছেলেদের ক্ষেত্রে তুমি আর অন্য কোনো কিছু করো, সিনেমায় কি
1: ট্যাবু ছিল একটা, যে
0: তো এইটা একটা বড় কাজ। আরেকটা যেটা, আমাদের ইতিহাসটা এমন ভাবে দেখানো হয় যেন মনে হয় 1955 থেকে আমাদের ফিল্মের ইতিহাসটা শুরু হয়েছে।
1: পথে পাঁচালীর একটা যে এখন অন্তত বিরাট প্রভাব, অনেকে হয়তো পথের পাঁচালী দেখেছেন বা ঠিকমতো অনুধাবন করেছেন কিনা, কিন্তু তারা জানেন যে হ্যাঁ, পথের পাঁচালী একটা স্রোত শুরু করেছিল বলা যায়।
0: এবং তার আগের যে ছবি এবং তার সমসাময়িক যে ছবি এই 55-এর পরের, এখানে সামগ্রিকভাবে সেগুলো নিয়ে অনেক কোনো চর্চা
1: অনালোচিত রয়ে গেছে,
0: এবং চর্চাটাও কোনো একটা বিশেষ জায়গায় আটকে আছে। এবং ফিল্ম ফিল্ম আর্কাইভিং এর ফিল্ম চর্চাটা যাদের হাত ধরে শুরু হয় এখানে ফিল্ম সিনে ক্লাবগুলো, তাদেরও একটা মানে উদাসীন ভাব। তারা কিছু মানুষকে নির্বাচন করে নিয়েছেন, তাদের বাইরে আর দেখতেই পারছেন না। আমাদের এই বাংলায় এত বছর তরুণ মজুমদার বেঁচে ছিলেন, তার কটা ছবি নিয়ে খুব সিরিয়াস আলোচনা হয়েছে। অজয় করের কটা ছবি নিয়ে, অসিত সেনের কটা ছবি নিয়ে আমরা আলোচনা করেছি। একটা জিনিস যদি একটু ভেবে দেখি, যে সেই সময় উত্তর ফাল্গুনী আমাদের কাছে তার অরিজিনাল শুটিং স্ক্রিপ্টটা আছে, আমরা সংরক্ষণ করেছি। এরকম যে সাহিত্যগুণ সম্পন্ন একটা চিত্রনাটক সত্যি একটা মানে একটা ভালো ছবি হতে গেলে তো বলে যে তার মূল কাঠামোটা হচ্ছে, ভিত্তিটা হচ্ছে চিত্রনাট্য। যদিও তার বিরুদ্ধ মত আছে, কিন্তু আমি যদি ধরে নিই, তা আজকে বাংলা ছবি সত্যি কি এরকম মানে চিত্রনাট্যের জায়গাটা এতখানি স্ট্রং?
1: সেই
0: এইগুলো আমরা ভাবিনি কেন,
1: সেখানেই বোধহয় আর্কাইভিং এর প্রয়োজনীয়তাটা। যে যে সময়টা, যে সোনালী সময় আমরা বলি নামে, কিন্তু সেই সোনালী সময়ে সত্যি কি ছিল তার খুঁটিনাটি, সেইটা আমাদের এখন আজকের দিনেও অন্তত কিছুটা শিক্ষা দিতে পারে এবং সেখান থেকে অনেক কিছুই আমাদের আহরণ করার আছে, সেইটা আমরা সংরক্ষণের মাধ্যমে হয়তো পেতে পারি। আমরা পরের পর্বে এই চলচ্চিত্র সংরক্ষণ নিয়েই আরও অনেক কথা বলবো। আজ আমাদের অতিথি ছিলেন অরিন্দম সাহা সর্দার, সঙ্গে ছিলাম দেবর্ষী ঘোষ। কথা হবে আবার আগামী পর্বে। সিনেমা জগৎ আজ এই পর্যন্তই। শব্দগ্রহণ ও সম্পাদনা পিউ দাস, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।
2: শুনলেন সিনেমা জগৎ, আকাশবাণী মৈত্রী। পরবর্তী ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। ফ্রান্সের অ্যাভিয়ানে G7 শীর্ষ বৈঠক শেষে 3টি ঘোষণাপত্র জারি। সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিসরের ব্যবস্থার উপর জোর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। নতুন সরকার গঠনের পর পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে, 22 জুন পেশ হবে রাজ্য বাজেট। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল কঙ্গোর, ইংল্যান্ড ক্রোয়েশিয়ার এবং ঘানা পানামার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জোর দিয়ে বলেছেন, বিশ্বের অর্থনীতিকে সচল রাখতে হরমুজ প্রণালীকে উন্মুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রান্সের অ্যাভিয়ানে আয়োজিত G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দেন। শ্রী মোদী আরও বলেন, সামুদ্রিক বাণিজ্যে লক্ষ লক্ষ ভারতীয় নাবিক বিশ্বের বিভিন্ন অঞ্চলে কর্মরত রয়েছেন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: এক্সেলেন্সি, হম জানতে হ্যায় কি মেরিটাইম ট্রেড কি দুনিয়া মে ভারত কে লাখো সি ফেরার আজ দুনিয়া কে অলগ অলগ সমুদ্র মে আপনি সেবায় দে রহে হ্যায়, বিশ্ব কি প্রগতি মে বহুত বড়া যোগদান দে রহে হ্যায়, অর মে সমঝতা হুঁ কি উনকি সুরক্ষা ভি উতনা হি মহত্বপূর্ণ হ্যায়। মুঝে পুরা বিশ্বাস হ্যায় কি সমঝোতে মে সি ফেরার কি সুরক্ষা ভি সুনিশ্চিত হোগি অর উসকো প্রাথমিকতা মিলেগি।
0: এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় অগ্রগতির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করেন। ওই অঞ্চলে শীঘ্রই শান্তি ফিরবে বলে শ্রী মোদী আশা প্রকাশ করেন। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলতি বাণিজ্য আলোচনা যে সুচারুভাবে এগিয়ে চলেছে তা নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। ফ্রান্সের অ্যাভিয়ানে চলতি G7 শীর্ষ সম্মেলনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের কল্যাণে সুষম অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করা বিষয়ক এক গুরুত্বপূর্ণ অধিবেশনে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিশেষ কর্মপদ্ধতি বা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। তিনি আফ্রিকা, লাতিন আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোকে সংযুক্ত করার লক্ষ্যে বিভিন্ন সংযোগ স্থাপক প্রকল্পের প্রস্তাব দেন। এছাড়া তিনি ইম্প্যাক্ট বা সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারিত্বমূলক উদ্যোগ গঠনের পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অ্যাভিয়ানে আয়োজিত G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। নেতৃবৃন্দ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে মত বিনিময় করেন। তারা শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও সুস্থায়ী উন্নয়নকে সমর্থন করে বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার প্রতি তাঁদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ফ্রান্সের অ্যাভিয়ানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিখ মার্জের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জার্মান চ্যান্সেলরের সঙ্গে তাঁর বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ফ্রান্সের

থাকা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিসরের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। সম্মেলন শেষে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানানো হয়। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল, নির্বিঘ্নে রপ্তানি বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার কথাও এই বিবৃতিতে বলা হয়েছে। G7-ভুক্ত দেশগুলিতে মাদক পাচারের বিরুদ্ধে জোরদার ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া বন্দর ও সামুদ্রিক নিরাপত্তা, গোয়েন্দা তথ্য আদান প্রদান বৃদ্ধির ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 178,000 কোটি টাকায় পৌঁছেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গত অর্থবর্ষের তুলনায় উৎপাদন এবছরে 15.6% বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, 2013-14 অর্থবর্ষে 4,746 কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর বিধানসভার প্রথম অধিবেশন বসতে চলেছে আগামীকাল। সকাল 11টায় রাজ্যপাল RN রবির অভিভাষণের মধ্য দিয়ে সূচনা হবে এই অধিবেশনের। এরপর শুক্রবার 19 জুন শোক প্রস্তাব গ্রহণ এবং আগামী সোমবার 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে। আগামী মঙ্গলবার 23 জুন রাজ্যপালের অভিভাষণের ওপর 6 ঘণ্টার আলোচনা নির্ধারিত হয়েছে। 24 ও 25 তারিখ বাজেটের ওপর 10 ঘণ্টা আলোচনা হবে। তবে জুনের শেষ সপ্তাহে ধারাবাহিক ছুটি এবং ধর্মীয় কর্মসূচির কারণে অধিবেশন সাময়িকভাবে মুলতুবি থাকবে। দ্বিতীয় পর্ব শুরু হবে 6ই জুলাই। সেই পর্যায়ের আলোচ্যসূচি পরে চূড়ান্ত করা হবে বলে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে। পাকিস্তানের অধিকৃত জম্মু ও কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পাকিস্তান সরকারের হিংসাত্মক দমনপীড়নের তীব্র নিন্দা জানিয়েছে একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। জানা গেছে, চলতি মাসের 8 থেকে 16 তারিখের মধ্যে এই দমনপীড়নের ঘটনায় 32 জনেরও বেশি সাধারণ নাগরিক নিহত হয়েছেন। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন বা IHRF জানিয়েছে, এই দমনপীড়নের পরপরই পুরো অঞ্চল জুড়ে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। উত্তরপ্রদেশের বদায়ু জেলায় উঝানিতে আজ দুপুরে একটি ট্রাক্টরের সঙ্গে এক ই রিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 জন মহিলা নিহত হয়েছেন, আহত 3 জন। বদায়ুর জেলাশাসক অবনীশ রায় আকাশবাণী সংবাদকে বলেছেন, একই পরিবারের 9 জন মহিলা নিমন্ত্রণ স্বার্থে অন্য একটি গ্রামে যাওয়ার সময় এই দুর্ঘটনা। দুর্ঘটনার সঙ্গে জড়িত 2টি ট্রাক্টরকে পুলিশ আটক করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। কেরালামে বর্তমানে বন্ধ আইটি প্রতিষ্ঠান এক্সালিক সলিউশন প্রাইভেট লিমিটেডের মালিক এবং বিরোধী দলনেতা পিনারাই বিজয়নের মেয়ে বিনা টি আজ কোচিতে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির সামনে হাজিরা দিয়েছেন। কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড এবং এক্সালিক এর মধ্যে সন্দেহজনক আর্থিক লেনদেনের মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে এক বৈঠকে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 এর কাজের পর্যালোচনা করেন এবং এটিকে ঢেলে সাজানোর জন্য আধিকারিকদের নির্দেশ দেন। অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বহুভাষিক সহায়তা ব্যবস্থা ব্যবহারের জন্যও তিনি আধিকারিকদের নির্দেশ দেন। প্রতিটি কলের যথাযথ ও চূড়ান্ত সুরাহা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বিভিন্ন রাজ্যের সাথে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ফলে উদ্ভূত অভিযোগগুলির সমাধানের জন্য তিনি নির্দেশ দিয়েছেন। ফিফা ফুটবল বিশ্বকাপের খবর এবার।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাতে প্রথম ম্যাচে পর্তুগাল কঙ্গোর বিরুদ্ধে খেলবে। টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে, খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আগামীকাল ভারতীয় সময় ভোর 4:30 কানাডার টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামার মুখোমুখি হবে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে আগামীকাল দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তান কলম্বোর মুখোমুখি হবে, খেলা শুরু ভারতীয় সময় সকাল 7:30। রাত 9:30 আটলান্টা স্টেডিয়ামে দিনের তৃতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে রাত 12:30 সুইজারল্যান্ড বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনার বিরুদ্ধে খেলবে। লিডসের হেডিং

0: দিল্লিতে আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপে ভারত নেদারল্যান্ডসের সামনে জয়ের জন্য 210 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। নির্ধারিত 20 ওভারে ভারত 5 উইকেটে 209 রান তোলে। নেদারল্যান্ডস টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ বৈঠক শেষে 3টি ঘোষণাপত্র জারি। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার 18 জুন 2026 মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় ভোর 5:58। সকাল 6:05 সুচিন্তন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো, সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে শুনবেন বাঁশি, শিল্পী পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। 6:30 এই মহাজীবন, নরেন্দ্রনাথ মিত্রর জীবন কথা, বাংলাদেশ প্রেস রিভিউ 6:35। 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বদেশ চট্টোপাধ্যায়। 6:55 কৃষক বন্ধুদের জন্য, পাটের রোগ পোকা ও আগাছা নিয়ন্ত্রণ বিষয়ে বলবেন ডক্টর রামপ্রসাদ ঘোষ। লোকগীতি সকাল 7:05। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, গন্তব্য সিকিমের আরিতার। 7:35 সকালের আড্ডা। 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প, পারুল হালদারের সাক্ষাৎকার গ্রহণ করেছেন অসীম গায়েন, সম্পাদনা পিউ দাস, প্রযোজনা দেবশ্রী ঘোষ। শুনবেন প্রথম পর্ব। 8:45 যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে, সম্পাদনা সুরজিৎ কর্মকার। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী অমৃতা সরখেল। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় হৈমন্তী রায়। 10:30 রামধনু, প্রথমে দোতারা, শিল্পী সৌমেন্দু দাস। এরপর আধুনিক গান শুনবেন সালমা সমাজপতির কণ্ঠে। 11:00 মহানায়কের গল্প, উপস্থাপনায় হৈমন্তী রায়। 11:15 রজনীকান্তের গান, শিল্পী অমরেশ মৈত্র। রম্যগীতি 11:30। 12:12 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী। 12:30 রবীন্দ্রসঙ্গীত। 1:00 নাটক সূর্যাস্ত, রচনা সত্য বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা সমরেশ ঘোষ। 1:40 বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হবে 2:30। দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বেলা 3:30। 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় ইতিহাসের পাতা থেকে, অতিথি অধ্যাপিকা শরণিকা বন্দ্যোপাধ্যায়, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। ছায়াছবির গান শুনবেন বিকেল 4:35। 4:50 ক্যাম্পাস আড্ডা, নাকাশিপাড়া গভর্নমেন্ট আইটিআই কলেজ থেকে সাক্ষাৎকারটি গ্রহণ করে এনেছেন শুভব্রত চৌধুরী। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সেমন্তী মুখোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। সন্ধ্যা 6:20 ক্ষেত খামারের কথা, লাভজনকভাবে বর্ষাকালীন সবজি চাষ বিষয়ে ডক্টর শিবশঙ্কর দাসের সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাস রায়। সন্ধ্যা 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় ডায়াবেটিক গ্যাংরিং প্রাণঘাতক, বলবেন ডাক্তার রানা ভট্টাচার্য। সন্ধ্যা 7:00 যুববাণীর অনুষ্ঠান গানের সুরে, উপস্থাপনায় ঋত্বিক শিকদার। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। বিশ্ব পরিক্রমা রাত 9:15। রাত 9:45 ছায়াছবির গান। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী অনিমা দাস। রাত 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00

হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। শুনলেন আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার 18 জুন 2026 এর মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী মৈত্রী। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল এবং ঠুমরি। শিল্পী বিদুষী অঞ্জনানাথ। প্রথমে খামাজ রাগে খেয়াল, এরপর কাফি ঠুমরি। তবলায় সহযোগিতা করেছেন অসিত জানা, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনুন খেয়াল ও ঠুমরি, শিল্পী বিদুষী অঞ্জনানাথ।

প্রথমে খামাজ রাগে খেয়াল ও পরে কাফি ঠুমরি শুনলেন। গেয়েছেন বিদুষী অঞ্জনানাথ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অসিত জানা, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। এই সঙ্গেই সে

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর, উপস্থাপনায় আমি প্রবীর ভট্টাচার্য। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ সম্মেলনে অর্থনৈতিক বৃদ্ধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধিবেশনে বলেন, জনগণের অন্তর্ভুক্তি ও কল্যাণ নিশ্চিত করাই হল প্রকৃত বৃদ্ধি। G7 সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও ক্রস্তা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ইউসেলা ভন ডের লেনের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থ বছরে ভারতের প্রতিরক্ষা উৎপাদন সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। বাংলাদেশে চাকরির প্রলোভন দেখিয়ে মানব পাচারের উদ্বেগ বাড়ছে। কম্বোডিয়া থেকে সম্প্রতি 221 জনকে উদ্ধার করে আনা হয়েছে, আটকে রয়েছেন আরও অনেকে। ফুটবল বিশ্বকাপে আজ পর্তুগাল ডিআর কঙ্গোর মুখোমুখি হয়েছে। অন্য ম্যাচে ইংল্যান্ড ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আসছি বিস্তারিত খবরে। ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের কল্যাণ, সুষম অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক বৃদ্ধিকে ত্বরান্বিত করা বিষয়ে এক গুরুত্বপূর্ণ অধিবেশনে ভাষণ দেন। প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা ও স্থিতিস্থাপকতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিশেষ কার্যপদ্ধতি বা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আফ্রিকা, লাতিন আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোকে সংযুক্ত করার মতন বিষয়ে সংযোগ স্থাপন প্রকল্পেরও প্রস্তাব দেন। এছাড়া তিনি আন্তর্জাতিক সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার পরামর্শ দেন। এর মাধ্যমে G7 এর পুঁজি ভারতের মেধা এবং গ্লোবাল সাউথ বা উন্নত বিশ্বের মালিকানাকে একত্রিত করা সম্ভব হবে। অধিবেশন চলাকালে শ্রী মোদী উল্লেখ করেন যে জনগণের অন্তর্ভুক্তি ও কল্যাণ নিশ্চিত করাই হল প্রকৃত প্রবৃদ্ধি। পাশাপাশি তিনি ভারতের বৃদ্ধির কথা তুলে ধরেন, যা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের মূল মন্ত্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। আলোচনার সময় পশ্চিম এশিয়ায় শান্তি প্রচেষ্টার অগ্রগতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারত সর্বদা নৌ চলাচলের স্বাধীনতার উপর গুরুত্ব দিয়ে এসেছে এবং এই বিষয়ের উপর বিশেষ জোর দেওয়ার জন্য সকলে যৌথভাবে কাজ করা উচিত। তিনি আরও উল্লেখ করেন যে বিশ্বের বিভিন্ন সমুদ্রে সামুদ্রিক বাণিজ্যে লক্ষ লক্ষ ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন এবং তাদের নিরাপত্তা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: এক্সেলেন্সি, হাম জানতে হ্যায় কি মেরিটাইম ট্রেড কি দুনিয়া মে ভারত কে লাখো সি ফেরার আজ দুনিয়া কে অলগ অলগ সমুদ্র মে আপনি সেবায়ে দে রহে হ্যায়, বিশ্ব কি প্রগতি মে বহুত বড়া যোগদান দে রহে হ্যায়, অর মে সমঝতা হুঁ কি উনকি সুরক্ষা ভি উতনা হি মহত্বপূর্ণ হ্যায়। মুঝে পুরা বিশ্বাস হ্যায় কি সমঝোতে মে সি ফেরার কি সুরক্ষা ভি সুনিশ্চিত হোগি অর উসকো প্রাথমিকতা মিলেগি। এক্সেলেন্সি, মে ফির এক বার পশ্চিম এশিয়া মে শান্তি বহাল করানে কে আপকে ভরসক প্রয়াসো কা মে ভুরি ভুরি প্রশংসা করতা হুঁ।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং শীঘ্রই ভারত মার্কিন বাণিজ্য চুক্তি সম্পাদন হবে, যেখানে $19 ট্রিলিয়ন বেশি বিনিয়োগ আসবে বলেই মনে করা হচ্ছে। এদিকে এভিয়ানে অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ আজ পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও রাশিয়া ইউক্রেন সংঘাত সহ আন্তর্জাতিক ও আঞ্চলিক ঘটনাবলী নিয়ে মত বিনিময় করেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন এবং ভারত জার্মান কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি সঞ্চার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে শ্রী মার্চের ভারত সফর এবং

বছরের শুরুর দিকে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ বিষয়ক আলোচনায় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 2026 সালে ভারত ও জার্মানি তাদের কূটনৈতিক সম্পর্কের 75 বছর উদযাপন করতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, সবুজ ও টেকসই উন্নয়ন, প্রযুক্তি উদ্ভাবন, শিক্ষা এবং গতিশীলতা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী আজ এভিয়ানে আয়োজিত G7 সম্মেলনের ফাঁকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে তিনি মত বিনিময় করেন এবং পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক ঘটনাগুলিকে স্বাগত জানান। শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নে একটি শক্তিশালী ও বহুমিত্তিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ক সাম্প্রতিক আলোচনাকে একটি ঐতিহাসিক অর্জন হিসেবেও তিনি উল্লেখ করেন। নেতারা এই চুক্তিটির দ্রুত স্বাক্ষর ও ব্যবস্থানের উপর জোর দিয়ে বলেন যে এটি বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি করবে। G7 নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা, সহযোগিতা এবং আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ দমনের প্রচেষ্টার উপর গুরুত্ব দিয়ে বেশ কয়েকটি ঘোষণা করেছে। এক বিবৃতিতে বিশ্ব নেতৃত্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তিটিকে স্বাগত জানান। তারা এই চুক্তিকে আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার একটি সুযোগ হিসেবে অভিহিত করেন। এছাড়া তারা হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে নৌ চলাচলের গুরুত্বের উপর জোর দেন এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার পদক্ষেপগুলিকে সমর্থন জানান। আরেকটি ঘোষণায় G7 গোষ্ঠী মাদক পাচারের বিরুদ্ধে কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। মাদক পাচারকে জাতীয় নিরাপত্তা, জনস্বাস্থ্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ক্রমবর্ধমান হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সহযোগী দেশ ব্রাজিল ও দক্ষিণ কোরিয়াও এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে। বন্দর ও সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। গোয়েন্দা তথ্য আদান প্রদান বৃদ্ধি ও পাচারের পদগুলি অকার্যকর করার লক্ষ্যে G7+ পোর্ট নেটওয়ার্ক গঠনের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি ইন্টারপোল ও UNODC-র মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে গভীর সহযোগিতা এবং অবৈধ আর্থিক সম্পদ শনাক্ত ও পুনরুদ্ধারের উপর জোর দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। শুনছেন উপমহাদেশের খবর।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন যে 2025-26 অর্থবছরে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেছেন যে এই মাইল ফলকটি গত অর্থবছরের তুলনায় 15.6% বেশি এবং 2020-21 অর্থবছরের তুলনায় 110% উৎপাদন বৃদ্ধি। তিনি আরও জানান যে 2013-14 অর্থবছরে 4,746 কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। প্রতিরক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন যে সাম্প্রতিক বছরগুলোয় ভারতের প্রতিরক্ষা উৎপাদনে এই উল্লেখযোগ্য বৃদ্ধি ডিপার্টমেন্ট অব ডিফেন্স প্রোডাকশন অর্থাৎ প্রতিরক্ষা উৎপাদন বিভাগ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফল। বিশ্ব খরা ও মরু প্রসার প্রতিরোধ দিবস উপলক্ষে আজ কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব ভূমি সংরক্ষণের গুরুত্ব স্মরণ রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় তিনি বলেন, ভূমি বাস্তুতন্ত্রের ভিত্তি এবং পুষ্টি ও শক্তির উৎস। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গড়ে তুলতে ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধারে সকলকে একযোগে কাজ করার আবেদন জানান তিনি। মণিপুরে নিরাপত্তা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় অভিযান জোরদার করেছে। পৃথক অভিযানে 3 জন জঙ্গিকে গ্রেপ্তার এবং 26টি অবৈধ বাংকার ধ্বংস করা হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, জঙ্গিরা নিষিদ্ধ পিপলস লিবারেশন আর্মি এবং তাদের রাজনৈতিক শাখা রেভলিউশনারি পিপলস ফ্রন্টের সক্রিয় সদস্য। ইম্ফলের পশ্চিম জেলায় বিভিন্ন স্থান থেকে জঙ্গিদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এরা একাধিক হিংসাত্মক ও অপরাধমূলক কাজকর্মে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়াও কামজং ও উখরুল জেলায় নিরাপত্তা

বাহিনী সশস্ত্র গোষ্ঠীর ব্যবহৃত 26টি বাংকার ধ্বংস করে দিয়েছে। অভিযানের সময় একটি বাইনোকুলার, 23টি গুলির খোল এবং 8টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার দুর্গাপুজোকে বিশ্বমানের উৎসব হিসেবে উপস্থাপিত করার পরিকল্পনা নিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন, দুর্গাপূজাকে বিশ্বমানের উৎসবে পরিণত করার মাধ্যমে বাংলার পর্যটনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার চিন্তাভাবনা করা হচ্ছে। এছাড়া বিশ্বব্যাপী যেসব প্রবাসী বাঙালিরা দুর্গাপূজা আয়োজন করেন তাদের ওই মানচিত্রের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, এ বিষয়ে দপ্তরের আধিকারিকদের বিভিন্ন প্রস্তাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের অনুমোদন পাওয়া গেলে বিষয়টি নিয়ে কাজ শুরু হবে। পাশাপাশি দুর্গাপুজোর কার্নিভাল প্রসঙ্গের এক প্রশ্নের উত্তরে শ্রী ঘোষ জানান, বিষয়টি নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে এবং মুখ্যমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি সুন্দরবনে পর্যটন নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শ্রী ঘোষ জানান, বাংলার পর্যটনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরা ছাড়াও সম্ভাবনাকে সাফল্যে পরিণত করা, পর্যটনকে সার্বজনীন করে তোলা, পূর্বের প্রবেশদ্বার হিসেবে পশ্চিমবঙ্গকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং পর্যটনকে বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত করা, এই 5টি লক্ষ্য নিয়ে কাজ করা হবে। বাংলাদেশে চাকরি প্রার্থীদের লক্ষ্য করে মানব পাচারকারী চক্রে ছড়িয়ে পড়ার খবর প্রকাশ্যে আসছে। কম্বোডিয়ায় সাইবার প্রতারণায় জড়িত একটি চক্রের ঘাঁটি থেকে মাত্র 4 দিনের মধ্যে 221 জন বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার ঘটনা এ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। আরও অনেকেই সেখানে আটকে রয়েছেন বলে খবর। ফিরে আসা ব্যক্তিদের অনেকেই জানিয়েছেন, আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখিয়ে তাদের বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানে তাদের অনলাইনে জালিয়াতিতে বাধ্য করা হয়। এ ঘটনা বাংলাদেশের অভিবাসন সংক্রান্ত প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া এবং বিদেশে কর্মসংস্থান সংক্রান্ত নজরদারি ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে। জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী গত 18 মাসে প্রায় 16,000 বাংলাদেশি কাজের উদ্দেশ্যে কম্বোডিয়ায় গিয়েছিলেন। ফিরে আসা কয়েকজনের দাবি, তাদের সরকারি ছাড়পত্র নিয়েই গিয়েছিলেন কিন্তু তাদের কাজের অনুমতিপত্র দেওয়া হয়নি। সাম্প্রতিক সময়ে মায়ানমার, থাইল্যান্ড, লাওস ও ভিয়েতনামের মতন দেশ থেকেও একই ধরনের ঘটনার খবর পাওয়া গেছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপে হাউস্টন স্টেডিয়ামে আজ গ্রুপ কের ম্যাচে পর্তুগাল গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে ম্যাচের 25 মিনিটে পর্তুগাল 100 গোলে এগিয়ে রয়েছে। অপর গ্রুপ ম্যাচের ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ডালাস স্টেডিয়ামে, খেলা শুরু হবে রাত 1:30। বিশ্বকাপে আগামীকাল 3টে ম্যাচ রয়েছে। গ্রুপ এল এর ম্যাচে ঘানা পানামার বিরুদ্ধে খেলবে, গ্রুপ কের ম্যাচে উজবেকিস্তান কলম্বিয়ার মুখোমুখি হবে এবং গ্রুপ এতে দক্ষিণ আফ্রিকা চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত আফগানিস্তানকে 170 রানে হারিয়ে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজে জয় নিশ্চিত করেছে। আফগানিস্তান টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারত 49 ওভার 5 বলে সব উইকেট হারিয়ে 402 রান করে। অধিনায়ক শুভমান গিল 154, ঈশান কিশান 125 রান করেন। আফগানিস্তানের হয়ে নানগিয়ালিয়া খারোটে 4টি, রশিদ খান 3টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান 44 ওভার 3 বলে 232 রানে অলআউট হয়ে যায়। শুভমান ম্যাচে সেরা হয়েছেন। একদিনের সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ শনিবার চেন্নাইতে অনুষ্ঠিত হবে। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত নেদারল্যান্ডসকে 95 রানে হারিয়ে দিয়েছে। ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 209 রান তোলে। জবাবে নেদারল্যান্ডস মহিলা দল 17 ওভার 3 বলে সবকটি উইকেট হারিয়ে 114 রান তুলতে সক্ষম হয়। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার।

0: ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ সম্মেলনে অর্থনৈতিক বৃদ্ধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধিবেশনে বলেন, জনগণের অন্তর্ভুক্তি কল্যাণ নিশ্চিত করাই হল প্রকৃত বৃদ্ধি। G7 সম্মেলনে ফাঁকে প্রধানমন্ত্রী মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ইউসুলা ভন ডে লেনের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেন। উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: আকাশবাণী মৈত্রী, শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় রাত 11:20, বাংলাদেশ সময় রাত 11:30 হয়ে 26 সেকেন্ড। শুরু করছি হারানো দিনের গান, সঙ্গে আছি অরিজিৎ ঘোষ।

মনোজ বসু রচিত আংটি চাটুর্যের ভাই, এই গল্প অবলম্বনে যাত্রিক পরিচালিত একটি বাংলা ছবি মুক্তি পায় ১৯৬৩ সালে। ছবির শুরুতে কেন্দ্রীয় চরিত্র সম্পর্কে বলা হল, মানুষ নিয়ে, মানুষের ঘর নিয়ে আর ভালোবাসা নিয়ে অনেক গল্প অনেকভাবে আপনারা শুনেছেন। আমাদের গল্পটা কিন্তু একটু অন্যরকম। এখানে ঘর আছে, ভালোবাসা আছে, মানুষও আছে, কিন্তু এমন মানুষ ঘরের ভালোবাসা যাকে বেঁধে রাখতে পারে না, তাই ঘর ছেড়ে সে শুধু পথে পথে ঘুরে বেড়ায়। ছায়াছবির নায়ক হওয়ার মতো কোনো গুণই তার নেই, না কন্দর্পকান্তি চেহারা, না অদ্ভুত অদ্ভুত চারিত্রিক বৈশিষ্ট্য। থাকবার মধ্যে আছে শুধু একটি হৃদয়। ধুলি ধূসর অস্তিত্বের নিচে এই হৃদয়টুকুই সে দিন রাত বয়ে নিয়ে বেড়ায়, হয়তো কারো কাছে পৌঁছে দেবার জন্যে, হয়তো আপনার কাছে। এরপর পর্দায় লেখা ফুটে ওঠে একটি অবাস্তব অতি নাটকীয় কাহিনী। আসলে সে ছবিতে ঘর পালানো, ভবঘুরে, বাউন্ডুলে, কোনো দেশেই সাকিন না থাকা আপন ভোলা নায়কের চরিত্রটিকে যে অভিনেতা তার অনন্য অভিনয়গুণে অমরত্ব প্রদান করেছিলেন, আজ তাঁরই জন্মদিনে হারানো দিনের গান অনুষ্ঠান তাঁকে ঘিরে। গানের পর্ব শুরু হোক সেই সুপারহিট ছবির এই সুপারহিট গানটি দিয়ে।

মুকুল দত্তের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরেয় কণ্ঠে গানটি শুনলেন। ছবির নাম পলাতক। হ্যাঁ, আংটি চাটুর্যের ভাই বসন্ত চাটুর্যে হয়েছিলেন পলাতক, ছবির কেন্দ্রীয় চরিত্র। আর এ ছবিতে নাম ভূমিকায় অতুলনীয় অভিনয় করেছিলেন অভিনেতা অনুপ কুমার। আজ অনুপ কুমারের 96তম জন্মবার্ষিকীতে হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় অনন্য অনুপ। এবারে ফুলেশ্বরী ছবির গান শুনুন এক অনুপের নেপথ্যে আর এক অনুপের কণ্ঠে।

0: অনুপ কুমারের নেপথ্যে অনুপ ঘোষালের গাওয়া গান শুনলেন, ছায়াছবির নাম ফুলেশ্বরী, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর হেমন্ত মুখোপাধ্যায়। এবারে রাজেন সরকারের সুরে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া সেই অবিস্মরণীয় গান, ছায়াছবির নাম নতুন জীবন।
1: তোমারে ভালোবেসেছি।

বাংলা নাট্যমঞ্চ ও বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন অনুপ কুমার। ১৯৩০ দশকে শৈশবেই তিনি শিশু শিল্পী রূপে বাংলা ছবিতে প্রথম অভিনয় করেছিলেন কিংবদন্তি পরিচালক ডিজি অর্থাৎ ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবিতে। এর পাশাপাশি সে সময়ে তিনি পেশাদার বাংলা থিয়েটারেও অভিনয় শুরু করেন। মঞ্চ নাটকে অভিনয় এবং নাট্য পরিচালনার ক্ষেত্রে তাঁর শিক্ষাগুরু ছিলেন বাংলা নাট্যজগতের মহিরুহ শিশির কুমার ভাদুড়ী। ১৯৪০ দশকের মাঝামাঝি সময়ে টিপু সুলতান নাটকে অভিনয় করে প্রচারের আলোয় আসেন অনুপ কুমার। শ্রীরঙ্গম, কাশী বিশ্বনাথ মঞ্চ, বিশ্বরূপা থিয়েটার সহ তৎকালীন কলিকাতার বহু পেশাদার নাট্যমঞ্চে নিয়মিত অভিনয় করেছেন অনুপ কুমার। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে কয়েকটি হল অঘটন, কি বিভ্রাট, হঠাৎ নবাব, শ্যামলী, নূরজাহান, জয়মা কালী বোর্ডিং।

পাশের বাড়ি ছবির বিখ্যাত গান শুনলেন ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে, কথা ও সুর সলিল চৌধুরী। এবারে ছায়াছবি জীবন কাহিনী, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার প্রবীর মজুমদার।

শুনছেন হারানো দিনের গান। আজ অনুপ কুমারের জন্মদিনে হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় অনন্য অনুপ। অনুপ কুমার এই নামটি শুনলেই মনের আয়নায় ভেসে ওঠে একজন কমেডিয়ান অভিনেতার ছবি। অভিনয়ের মাধ্যমে মানুষকে নির্মল আনন্দ দেওয়া বা হাসানো কিন্তু খুব সহজ কাজ নয়। আর যে সময় তিনি বাংলা ছবিতে অভিনয় শুরু করেছিলেন, সে সময় তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, নৃপতি চট্টোপাধ্যায়, নবদ্বীপ হালদার প্রমুখ অভিনেতারা বাংলা ছবিতে হাস্যরসাত্মক অভিনয়ের ক্ষেত্রে একেবারে প্রথম সারিতে ছিলেন। পরবর্তী সময়ে রবি ঘোষ ও চিন্ময় রায়ের মতো শিল্পীরাও এসেছিলেন।

0: তা সত্ত্বেও বরযাত্রী, পাশের বাড়ি, শ্বশুরবাড়ি, টনসিল, একটি রাত, কঠিন মায়া, পৃথিবী আমারে চায়, বসন্ত বিলাপ, মৌচাক, সেই চোখ, এক যে ছিল দেশসহ আরও অসংখ্য ছবিতে হাস্য অভিনেতা রূপে অনবদ্য অভিনয় করেছেন অনুপ কুমার।
1: একদিন জানবে নয় কি তুমি আর আমি আছি ভয় কি,

0: বিমল ঘোষের কথায় অনিল বাগচির সুরে শশীবাবুর সংসার ছায়াছবির গান শুনলেন মানবেন্দ্র মুখোপাধ্যায় ও আলপনা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। এবারের ছায়াছবি একটুকু বাসা, শিল্পী আরতি মুখোপাধ্যায়, গীতিকার মুকুল দত্ত, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।
1: আমার ঘরে এসো বসে আছি আসবে বলে।

হাস্যরসাত্মক চরিত্রে অনুপ কুমারের নজর কাড়া অভিনয়ের ক্ষেত্রে এই মুহূর্তে দুটি ছবির কথা মনে পড়ছে। একটি ছবি হল একটি রাত। এ ছবিতে হোটেলের মালিক হয়েছিলেন তুলসী চক্রবর্তী, আর সেই হোটেলের কর্মচারী হয়েছিলেন অনুপ কুমার। অনুপ কুমার অভিনীত চরিত্রটি ছিল একদম সাদাসিধে, আপন ভোলা, আর কথার চেয়ে সে হে হে করে হাসত বেশি। এই চরিত্রে অনুপ কুমারের মুখভঙ্গি চালচলন দেখেই দর্শকেরা হাসতে থাকেন। আবার পিতাপুত্র ছবিতে কথায় কথায় অতিরিক্ত ইংরাজি বলা আর পাশ্চাত্য আদব কায়দার প্রতি আসক্ত এক বাঙালি তরুণ গোবিন্দ ঘোষ, যিনি নিজেকে গোবিন ঘোষ বলে পরিচয় দিতেন, এই চরিত্রটিকে অসামান্য হাস্য অভিনয়ের মধ্যে দিয়ে দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন অনুপ কুমার। তবে তাঁর এই হাস্য অভিনেতার তকমাটি তিনি সম্পূর্ণরূপে বদলে দিয়েছিলেন পলাতক ছবিতে নায়কের ভূমিকায় মর্মস্পর্শী অভিনয়ের মাধ্যমে। এছাড়াও নিমন্ত্রণ, নতুন জীবন, জীবন কাহিনী, ঠগিনী এই সকল ছায়াছবিতে তিনি গাম্ভীর্যপূর্ণ এবং সংবেদনশীল নায়কের ভূমিকায় স্মরণীয় অভিনয় করেছিলেন।

অনুপ ঘোষাল, গীতা চৌধুরী ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে শুনলেন নিমন্ত্রণ ছবির গান। গীতিকার চণ্ডীদাস, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। আপনি শুনছেন হারানো দিনের গান। এখন বলে দিই আগামীকালের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। সেই নিউ থিয়েটার্সের যুগ থেকে আশির দশকের মাঝ পর্ব অবধি বাংলা ছবির একটি উজ্জ্বল অধ্যায়ের গল্প তাঁর স্মৃতির ঝাঁপিতে বন্দী। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহচর্য ধন্য হয়ে শান্তিনিকেতনে সহপাঠী হিসাবে সত্যজিৎ রায়ের সাথে পত্রিকা প্রকাশ দিয়ে শুরু যার সাহিত্যের আঙিনায় পদার্পণ। কাল তার জন্মদিন, তাই কালকের হারানো দিনের গান তৈরি হবে সেই অরবিন্দ মুখোপাধ্যায় তথা চলচ্চিত্র জগতের ঢুলুবাবুর ছবির কথায় গানে, তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে। সঙ্গে থাকবেন পাপড়ি ভট্টাচার্য। আগামীকাল ঠিক ভারতীয় সময় রাত 11টায় এবং বাংলাদেশ সময় রাত 11:30 পাপড়ি ভট্টাচার্যের উপস্থাপনায় শুনতে ভুলবেন না হারানো দিনের গান। ফিরে আসি আজকের বিষয়ে। 1930 সালের 17 জুন কাজী নজরুল ইসলামের প্রিয় ভাজন বিশিষ্ট গায়ক, সুরকার ও অভিনেতা ধীরেন্দ্রনাথ দাস ও তাঁর স্ত্রী বিজয়া দাসের ঘরে জন্ম নিল তাঁদের প্রথম সন্তান সত্যেন দাস। এই সত্যেন দাসই হলেন আমাদের প্রিয় অভিনেতা অনুপ কুমার। খুবই অল্প বয়সে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছিল অনুপ কুমারকে। কখনোই কোনো আসক্তি এবং বিতর্কে জড়াবেন না, তাঁর মায়ের পা ছুঁয়ে এই শপথ করে অভিনয় জগতে এসেছিলেন অনুপ কুমার। ইন্ডাস্ট্রিতে তিনি ছিলেন সবার প্রিয় অনু কিংবা অনুদা। সদা হাস্যময় ও পরোপকারী এই মানুষটি ছিলেন পরের সুখে সুখী আর পরের দুঃখে দুঃখী। এক সহ অভিনেত্রীর মেয়ের অপারেশনের জন্য অর্থ সাহায্য করেছিলেন। এক সহ অভিনেতার মানি ব্যাগ চুরি হয়ে যাওয়ার পর তাঁর মেয়ের জন্মদিনের খরচ জুগিয়েছিলেন অনুপ কুমার। এরকমই চেনা ও অচেনা অসংখ্য মানুষের বিপদে ও প্রয়োজনে বারে বারে প্রকৃত বন্ধুর মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অনুপ কুমার। এবারে শুনুন তাঁর অভিনীত পরপর দুটি ছায়াছবি থেকে দুটি গান। প্রথমে বসন্ত বিলাপ ছবি থেকে আরতি মুখোপাধ্যায় ও সুজাতা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার সুধীন দাশগুপ্ত। এরপর গৌরী প্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের সুরে মৌচাক ছায়াছবির গান, মান্না দে, আশা ভোসলে ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে।

সমান সমান অনেক সাথেও মানতে পারি লক্ষ ব্লেডে কামালে যে উঠবে না তো গোপার দাড়ি বুঝলে নারী ওই লক্ষ ব্লেডে কামালে যে উঠবে না তো গোপার দাড়ি

সে তার চেয়ে ছোট হন বা সমবয়সী হন বা বয়সে বড়ই হন না কেন, তাঁর এই অভিভাবক সুলভ স্বভাবের জন্যই অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় তাঁকে জেঠু বলতেন। ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায় প্রমুখ বরিষ্ঠ অভিনেতাদের স্ত্রীরাও কিছুটা আশ্বস্ত বোধ করতেন যখন তাঁরা জানতেন যে আউটডোর শুটিংয়ে অনুপ কুমারও যাবেন। তার কারণ, সকলের সুস্বাস্থ্য, স্বাচ্ছন্দ্য আর নিরাপত্তার প্রতি সদা সজাগ দৃষ্টি রাখতেন অনুপ কুমার। ভদ্র ও লাজুক স্বভাবের অনুপ কুমারকে মহানায়িকা সুচিত্রা সেন ডাকতেন ভালো ছেলে বলে। পথে হল দেরি ছবির কথাই ভাবুন, এ ছবিতে মহানায়িকার ছোট ভাইয়ের সংক্ষিপ্ত ভূমিকায় অনুপ কুমারের সাবলীল অভিনয় দর্শকেরা আজও ভোলেননি।

0: পথে হলুদেরই ছায়াছবির গান শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার রবীন চট্টোপাধ্যায়। এবারে দাদার কীর্তি ছায়াছবির গান মান্নাদের কণ্ঠে। গানটির সুর দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, গানটির কথা লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।
1: জন্ম অবধিকার তোমা পরে অধিকার, প্রিয় বলে ডাকিবার দিয়াছেন বিধি, জানি না গো আমি তাহা, তবু যদি ভাবি আহা, পাইতাম তোমায় হৃদয়ের নিধি।

0: এবার মরুর সঙ্গে কি মিলিয়েছি বলতো?
1: কি গরু?
0: সে তো তুই রে। শোন,

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আপনি শুনছেন হারানো দিনের গান। আজ অভিনেতা অনুপ কুমারের জন্মদিন উপলক্ষে হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় অনন্য অনুপ। মহাদেবী ভার্মা রচিত ছোট গল্প চিনি ফেরিওয়ালা, এই চিনি ফেরিওয়ালা অবলম্বনে 1959 সালে মৃণাল সেন পরিচালনা করলেন কালী বন্দ্যোপাধ্যায় ও মঞ্জুদের অবিস্মরণীয় অভিনয় সমৃদ্ধ ছবি নীল আকাশের নিচে। এ ছবিতে গৌরী প্রসন্ন মজুমদারের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে ও কণ্ঠে চিরবিখ্যাত ও নদীরে আর নীল আকাশের নিচে এই পৃথিবী, এই গান দুখানি যে আদৌ রেকর্ড করা গিয়েছিল এবং আমরা আজও এই গান দুটি শুনছি, তার সৌজন্যে ছিলেন অনুপ কুমার। আসলে ছবির প্রযোজক ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায় চাইলেও মৃণাল সেন তাঁর পরিচালিত ছবিতে গান রাখতে কিছুতেই রাজি হচ্ছিলেন না। মৃণাল সেনকে রাজি করিয়েছিলেন তাঁর পরম প্রিয় ভাজন এবং সম্পর্কে তার শ্যালক অনুপ কুমার। এবারে নীল আকাশের নিচে ছায়াছবির সেই বিখ্যাত গান, কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার ও শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

অনুষ্ঠান কেমন লাগলো জানান maitribondhu23@gmail.com এ মেল করে, অথবা মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীতে আপনার সংশ্লিষ্ট পোস্ট করে। অনুপ কুমার পলাতক ছবিতে শ্রেষ্ঠ অভিনেতা রূপে 1964 BFJA পুরস্কার পান। স্টার থিয়েটারের তরফ থেকে রৌপ্য পদক পান 1988। 1989 পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি সম্মান, 1991 শিরোমণি পুরস্কার, দীনবন্ধু পুরস্কার লাভ করেন 1996, আর চলচ্চিত্রে 50 বছর পূর্ণ করার স্বীকৃতিস্বরূপ BFJA দ্বারা বিশেষভাবে সম্মানিত হন 1997। অনুপ কুমার প্রকৃত অর্থেই ছিলেন একজন কমপ্লিট অ্যাক্টর। আজ তাঁর 97তম জন্মদিনেই শুধুমাত্র নয়, দর্শকেরা তাঁকে মনে রেখেছেন চিরকালের জন্য, মনে রাখবেনও চিরকালের জন্য। শুনুন শেষ গান হৈমন্তী শুক্লা ও হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে রাগ অনুরাগ ছবি থেকে। কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর হেমন্ত মুখোপাধ্যায়।

এই সঙ্গেই শেষ হলো আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় ভোর 5:58, বাংলাদেশ সময় সকাল 6:28। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় রাত 11:58, বাংলাদেশ সময় রাত 12:29 হয়ে 8 সেকেন্ড।

ঢাকায় রাত ১২টা বেজে ১৪ সেকেন্ড, আর ক্যালেন্ডারের পাতায় ১৮ই জুন ২০২৬ বৃহস্পতিবার। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা। আর প্রতিদিনের মতোই আজও ডিটিএইচ বাংলা পরিষেবায় বিভিন্ন আঙ্গিকের বাংলা গান দিয়ে রাত ১২টা থেকে ৪টে পর্যন্ত সাজানো রয়েছে শুধুমাত্র আপনার জন্য। আমি সৌরভ আপনার শ্রবণ সঙ্গী হয়ে থাকছি এই ৪টে ঘন্টা। আপনারা জানেন প্রতিদিনই রাত ১২টা থেকে ২টো আমরা সাজিয়ে রাখি বাংলা আধুনিক গান দিয়ে, এবং তারপরে রাত ২টো থেকে ৩টে থাকে বাংলা ছবির গান, এবং রাত ৩টে থেকে ৪টে থাকে নানা রঙের গান, সবটাই বাংলা ভাষার গান, বাংলা মননের গান, ভালোবাসার গান। শুনতে থাকুন, সঙ্গে থাকুন, আমরা শুরু করব আমাদের গানের সফর।

শুনছেন আধুনিক বাংলা গান, নির্মলা মিশ্রের কণ্ঠে, ডিটিএইচ বাংলা পরিষেবায়।

শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক বাংলা গান। নির্মলা মিশ্রের কণ্ঠে শুনছিলেন আধুনিক গান। এবারে মানবেন্দ্র মুখোপাধ্যায়।

শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক বাংলা গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে বাংলা আধুনিক গান অনুষ্ঠান। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে রাত 1:03 হয়ে 57 সেকেন্ড। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের পরে শম্পা কুণ্ডুর কণ্ঠে এখন শুনবেন কয়েকটি গান।

1:18 হয়ে 48 সেকেন্ড। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন শম্পা কুণ্ডুর কণ্ঠে আধুনিক বাংলা গান। আমি সৌরভ রয়েছি আপনার সঙ্গে।

2:30 ডিটিএইচ বাংলা পরিষেবায় আমরা দুটো ঘন্টা পার করে ফেললাম আধুনিক বাংলা গানের সঙ্গে। এবারে বাংলা ছায়াছবির গান একটা ঘন্টা, রাত 3টে পর্যন্ত আমরা শুনব। প্রথমেই আশা ও ভালোবাসা ছবির গান, কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। এই গানটি দিয়ে শুরু হোক ছায়াছবির গানের আসর।

আশা ও ভালোবাসা ছবির গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। এবারে এই ছবি থেকে শেষ গান আশা ভোঁসলে ও বাপ্পী লাহিড়ীর দ্বৈত কণ্ঠে এবারের গান।

শুনছিলেন আশা ও ভালোবাসা ছবির গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে আশ্রিতা ছবির গান শুনুন, প্রথম গানটি কিশোর কুমারের কণ্ঠে।

2:29:07 শুনছেন আশ্রিতা ছবির গান। এবারে পরপর দুটি গান এই ছবি থেকেই শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

শুনছিলেন আশ্রিতা ছবির গান, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে। এবারে আমরা শুনব মান অভিমান ছবির সাউন্ডট্র্যাক থেকে কয়েকটি গান। প্রথম গানটি শিপ্রা বসু ও মৃণাল চক্রবর্তীর দ্বৈত কণ্ঠে।

শুনছিলেন মান অভিমান ছবির গান, 2:52। আমরা বাংলা ছবির গানের অনুষ্ঠানের শেষ দুটি গান আরো শুনব অন্তহীন ছবি থেকে। প্রথম গান শ্রেয়া ঘোষাল।

মুখ লুকিয়ে কার বুকে, তোমার গল্প বলো কাকে, আমার রাত জাগা তারা

3:44 অর্থাৎ আমরা আজকে রাত 12টা থেকে যে রয়েছি, আমি সৌরভ আপনার সঙ্গে ডিটিএইচ বাংলা পরিষেবায়, শেষ ঘন্টায় আমরা কিন্তু ঢুকে পড়েছি বাংলা আধুনিক গান, বাংলা ছবির গান শোনার পরে। এখনকার আমাদের এই শেষ ঘন্টার সফর নানা রঙের গান দিয়ে সাজানো, আর নানা রঙের গানে আজ প্রথমেই আমরা শুনব লোকগীতি অর্জুন খেপার কণ্ঠে।

নানা রঙের গানে শুনছিলেন লোকগীতি অর্জুন খেপার কণ্ঠে। 3:47 আমরা একেবারেই অনুষ্ঠানের শেষের দিকে এসে পৌঁছেছি। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন অনুষ্ঠান সৌরভের সঙ্গে। শেষ পর্বে আমরা শুনব দ্বিজেন্দ্র গীতি সুমিতা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে।

শুনলেন দ্বিজেন্দ্র গীতি সুমিতা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। 3:58 হয়ে 5 সেকেন্ড। আমি সৌরভ ছিলাম আজ আপনার সঙ্গে রাত 12 থেকে এই ভোর 4 পর্যন্ত বিভিন্ন আঙ্গিকের বিভিন্ন স্বাদের বাংলা গান নিয়ে DTH বাংলা পরিষেবায়। অনুষ্ঠান চলবে, শুনতে থাকুন। এরকমই আরও গানের সফর নিয়ে নিশ্চয়ই চলে আসব। অন্য কোনো দিন দেখা হবে কথার মাধ্যমে। ভালো থাকুন, ভালো রাখুন পাশের মানুষদেরকে।

এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। প্রভাতীর আজকের প্রথম নিবেদনে শরৎ পরিবেশনা, শিল্পী রাজরূপা চৌধুরী, রাগ নটভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে নাটভৈরব রাগে পরিবেশিত শরৎ শুনছিলেন শিল্পী রাজরূপা চৌধুরী। এখন শিল্পী শ্যামল লাহিড়ির পরিবেশনায় খেয়াল রাগ বসন্ত মুখারি। এটি আজকের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় নিবেদন শুনছিলেন এতক্ষণ বাসন্ত মুখার্জির আগে পরিবেশিত শিল্পী শ্যামল লাহিড়ী। এর সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো প্রভাতী। এখন বাংলা আধুনিক গান, শিল্পী নির্মলা মিশ্র।

107 এফএম রেনবো নিউজ অন এআইআর অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত, আমি সৌম্যকান্তির সঙ্গে রয়েছি। শুনছিলেন বাংলা আধুনিক গান শিল্পী নির্মলা মিশ্রের কণ্ঠে। শাস্ত্রীয় সঙ্গীতের পর এখন সময় আনন্দধ্বনির, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। রবি ঠাকুরের গান, কথা, তাঁর লেখা, এই সব কিছু নিয়েই আনন্দধ্বনি। বিভিন্ন কাব্যগ্রন্থের রচনা থেকে আপনাদের সঙ্গে ভাগ করে নিই বিভিন্ন অনুষ্ঠানে। আজ রাত তিনটে থেকে পরপর তিনটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে। প্রথমে হিন্দু সিনেমার গান অনুষ্ঠান আক্কেলিয়ের দ্বিতীয়ার্ধ, তারপরে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, এবং এখন পাঁচটা থেকে সকাল ছটা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের প্রথম রচনা বিশ্বের আলোকলুপ্ত তিমিরের অন্তরালে এলো মৃত্যুদূত চুপে চুপে, জীবনের

দিগন্ত আকাশে যত ছিল সূক্ষ্ম ধুলি স্তরে স্তরে দিল ধৌত করি, ব্যথার দ্রাবক রসে দারুণ স্বপ্নের তলে তলে চলেছিল পলে পলে দৃঢ় হস্তে নিঃশব্দে মার্জনা। কোন ক্ষণে নটলীলা বিধাতার নবনাট্যভূমে উঠে গেল যবনিকা, শূন্য হতে জ্যোতির তর্জনী স্পর্শ দিল এক প্রান্তে স্তম্ভিত বিপুল অন্ধকারে, আলোকের থরথর শিহরণ চমকি চমকি ছুটিল বিদ্যুৎ বেগে অসীম তন্দ্রার স্তূপে স্তূপে দীর্ণ দীর্ণ করে দিল তারে। গ্রীষ্মরিক্ত অবলুপ্ত নদীপথে অকস্মাত প্লাবনের দুরন্ত ধারায় বন্যার প্রথম নৃত্য শুষ্কতার বক্ষে বিসর্পিয়া ধায় যথা শাখায় শাখায় সেই মতো জাগরণ, শূন্য আধারের গূঢ় নাড়িতে নাড়িতে অন্তঃশিলা জ্যোতির ধারা দিল প্রবাহিয়া, আলোকে আধারে মিলি চিত্তাকাশে অর্ধস্ফুট অস্পষ্টের রচিল বিভ্রম। অনুষ্ঠানের একেবারে শুরুতেই শিল্পী উৎসবের কণ্ঠে গান উৎসব দাস, জীবন মরণের সীমানা ছাড়ায়।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি, শিল্পী উৎসব দাসের কণ্ঠে গান শুনছিলেন। প্রান্তিক কাব্যগ্রন্থের দ্বিতীয় রচনা উড়ে চিরভিক্ষু তো রাজন্মকালের ভিক্ষাঝুলি চরিতার্থ হোক আজি মরণের প্রসাদ বন্ধিতে কামনার আবর্জনা যত ক্ষুধিত অহমিকার উঞ্চবৃত্তি সঞ্চিত জঞ্জাল রাশি দগ্ধ হয়ে গিয়ে ধন্য হোক আলোকের দানে এ মর্তের প্রান্তপথ দীপ্ত করে দিক অবশেষে নিঃশেষে মিলিয়া যাক পূর্ব সমুদ্রের পারে অপূর্ব উদয়াচল জুড়ে অরুণ কিরণ তলে একদিন অমর্ত প্রভাতে। এবারে শিল্পী উষা উত্থ।

শুনছিলেন শিল্পী উষা উত্থুপের কণ্ঠে গান। প্রান্তিক কাব্যগ্রন্থের তৃতীয় রচনা। এ জন্মের সাথে লগ্ন স্বপ্নের জটিল সূত্র যবে ছেঁড়িল অদৃশ্য ঘাতে, সে মুহূর্তে দেখিনু সম্মুখে অজ্ঞাত সুদীর্ঘ পথ, অতি দূর নিঃসঙ্গের দেশে নিরাসক্ত নির্মমের পানে। অকস্মাৎ মহা একা ডাক দিল একাকিরে প্রলয় তোরণ চূড়া হতে, অসংখ্য অপরিচিত জ্যোতিষ্কের নিঃশব্দতা মাঝে মেলিনু নয়ন। জানিলাম একাকির নাই ভয়, ভয় জনতার মাঝে একাকির কোনো লজ্জা নাই, লজ্জা শুধু যেথা সেথা যার তার চক্ষুরিঙ্গিতে। বিশ্ব সৃষ্টিকর্তা একা, সৃষ্টিকাজে আমার আহ্বান, বিরাট নেপথ্য লোকে তার আসনের ছায়াতলে, পুরাতন আপনার ধ্বংসন্মুখ মলিন জীর্ণতা ফেলিয়া পশ্চাতে রিক্ত হস্তে মরে বিরচিতে হবে নূতন জীবন ছবি শূন্য দিগন্তের ভূমিকায়। এবারে শিল্পী উন্মনা দত্ত।

শিল্পী উন্মনা দত্তের কণ্ঠে শুনছিলেন এই গান। ঘড়িতে সময় 5:26। সৌমকান্তির সঙ্গে রয়েছি, যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন, সকলকে স্বাগত। মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে যখন আপনাদের সঙ্গে সঙ্গী হতে পারি, আনন্দধ্বনি অনুষ্ঠানে রবি ঠাকুরের বিভিন্ন কাব্যগ্রন্থের রচনা থেকে আপনাদের সঙ্গে ভাগ করে নিই। আজকে প্রান্তিক কাব্যগ্রন্থের চতুর্থ রচনা, সত্যমূর অবলিপ্ত সংসারের বিচিত্র প্রলেপে, বিবিধের বহু হস্তক্ষেপে, অযত্নে অনবধানে হারালো প্রথম রূপ, দেবতার আপন স্বাক্ষর লুপ্ত প্রায়, ক্ষয়ক্ষীণ জ্যোতির্ময় আদিমূল্য তার, চতুষ্পটে দাঁড়ালো সে ললাটে পণ্যের ছাপ নিয়ে আপনারে বিকাইতে, অঙ্কিত হতেছে তার স্থান পথে চলা সহস্রের পরীক্ষা চিহ্নিত তালিকায়। হেনকালে একদিন আলো আঁধারে সন্ধিস্থলে আরতি শঙ্খের ধ্বনি যে লগ্নে বাজিল সিন্ধু পারে, মনে হল মুহূর্তেই থেমে গেল সব বেচা কেনা, শান্ত হল আশা প্রত্যাশার কোলাহল, মনে হল পরের মুখের মূল্য হতে মুক্ত, সব চিহ্ন মোছা। অসজ্জিত আদি কৌলন্যে সব চিহ্ন মোছা, অসজ্জিত আদি কৌলিন্যের শান্ত পরিচয় বহি যেতে হবে নীরবের ভাষাহীন সঙ্গীত মন্দিরে, একাকীর এক তারা হাতে। আদিম সৃষ্টির যুগে প্রকাশের যে আনন্দ রূপ নিল আমার সত্তায়, আজ ধূলিমগ্ন তাহা, নিদ্রাহারা রুগ্ন বুভুক্ষার দীপধূমে কলঙ্কিত। তার ফিরে নিয়ে চলিয়াছি মৃত্যু স্নান তীর্থ তটে সেই আদি নির্ঝর তলায়, বুঝি এই যাত্রা মোর স্বপ্নের অরণ্য বিথি পারে, পূর্ব ইতিহাস ধৌত অকলঙ্ক প্রথমের পানে, যে প্রথম বারে বারে ফিরে আসে।

বিশ্বের সৃষ্টিতে, কখনো বা অগ্নিবর্ষী প্রচণ্ডের প্রলয় হুঙ্কারে, কখনো বা অকস্মাৎ স্বপ্ন ভাঙা পরম বিস্ময়ে, শুকতারা নিমন্ত্রিত আলোকের উৎসব প্রাঙ্গণে। এবারে শিল্পী ত্রিশিত চৌধুরী।